এচ আর বিবেকানন্দ আসেন কিনা সেদিকেও নজর করতে লাগলো। এবার একদিন তার সঙ্গে বিবেকানন্দের দেখা হলো। কিভাবে না, স্বামীজি ভাষণ দিচ্ছেন যে কলকাতাবাসী যুবকগণ ওঠো জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু আমার মাতৃভূমিতেই কেবল উৎসাহের অগ্নি বিদ্যমান, এই অগ্নি জ্বালিতে হইবে। আর সেখানে স্বামীজিকে দেখলেন জ্যোতি, তিনি মুগ্ধ হয়ে গেলেন। কলকাতায় দেখা দিল মহামারী, ভগ্নী নিবেদিতার ডাকে পীড়িত জনগণের সেবা করতে জ্যোতিও এগিয়ে এলো। নিবেদিতা মুগ্ধ হলেন, এ যেন ইস্পাতের স্নায়ু, বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক, সবল পেশি, স্বামীজির প্রত্যাশা মাফিক সব কিছুই তৈরি রয়েছে এই ছেলেটির মধ্যে। তার উপরে দয়া মায়া আত্মত্যাগের আনন্দ সব সব রয়েছে ওর চরিত্রে, যেন এক অসামান্য আলো। নিবেদিতার এই ভালো লাগা জ্যোতিকে আরও ঘনিষ্ঠ করল স্বামীজির কাছে। তার চরণতলে বসে জ্যোতি জানল যে জগতের মানুষ ভারতবর্ষের কাছে চাইছে সনাতন ধর্মের দিশা, কিন্তু সেই ধর্ম চাইছে যে জনগণ, ভারতের জনগণ বিদেশের দাসত্ব ঠেলে ফেলে দিয়ে অর্জন করুক তার স্বাধীনতা। এখানেই বিভিন্ন অঞ্চলে ছোট মামার সঙ্গে জ্যোতি গড়ে তুলল ছোট ছোট সমিতি। সেখানে ফুটবল খেলা, কুস্তি লড়া এই সব ব্যাপারকে জনপ্রিয় করে তুলল, কারণ তারা বুঝল যে শক্তিশালী শরীর ছাড়া কিন্তু কখনো সাহসী হওয়া সম্ভব নয়। আবার একই সঙ্গে গীতা পাঠ, বিবেকানন্দ, বঙ্কিম, যোগেন, বিদ্যাভূষণের লেখা নিয়ে আলোচনা এসবেরও জোর দেওয়া হল। সুরেন্দ্রনাথ ঠাকুর পড়াতে লাগলেন বিভিন্ন জায়গায় ভারতের ইতিহাস। এইভাবে তরুণরা ভাবতে শিখল দেশের কথা, আর এভাবেই তিনি তৈরি হতে লাগলেন, তৈরি করাতে লাগলেন গ্রামতে ঘোরা। সেখানে এক পলিটেকনিক স্কুল খুললেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে, তার নাম যে অনেকে মিলেই কাজগুলো করেছেন। আজকে হয়তো আমরা বাঘাযতীনকে লক্ষ্য করি, কেন তিনি বাঘাযতীন হতে পারলেন সেই কথা বলছি, কিন্তু অনেক অনেক মানুষ তখন এগিয়ে এসেছিলেন। সেখানে পলিটেকনিক স্কুল তৈরি করা হলো, যে পড়াশুনোর পাশাপাশি ছাত্ররা শিখল তালাচাবি বানাতে, তুঁতের চাষ, রেশম উৎপাদন আর দেশের লোককে ভালোবাসতে। সেখানে শ্রমিক মজুরদের জন্য, যারা সারা দিন পরিশ্রম করে তাদের জন্য সন্ধ্যাবেলা স্কুল বসালেন, তাদের লেখাপড়া শেখাতে শুরু করলেন, তাদেরও মাথায় ঢুকিয়ে দিলেন দেশের মঙ্গল করবার বাসনা। এমন অনেক অসংখ্য বিদ্যাপীঠ, ছোট ছোট স্কুল তারা তৈরি করতে আরম্ভ করলেন। এছাড়া রাজা রামমোহন রায়ের কথা তিনি শুনতেন। ঘড়ি কি বলছে? ঘড়ি বলছে 5:36 না, গল্প কিন্তু খুব বেশি আর শোনানো যাবে না। ছোট্ট একটা গল্পের কথা বলি। একদিন জ্যোতি তখন পড়াশুনো শেষ করে একটা অফিসে সে জয়েন করেছে, তার মধ্যে সে টাইপ, শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদিও শিখেছে। তো যাই হোক, সেখানে হঠাৎ করে সকালবেলায় সে পুজো মানে পুজোতলায় দাঁড়িয়ে সে নিজেকে পরিষ্কার করছে, দাঁত মাজছে, এরপর স্নান করবে, এবার পুজোতে বসবে ইত্যাদি ইত্যাদি। তখন কয়েকজন গ্রামবাসী এসে কথাবার্তা বলছে তাদের কাছে, তাই সে শুনল যে সেখানে নাকি একটা ছোট্ট কেঁদো বাঘ এসেছে। সে ভাবলো ছোট কেঁদো বাঘ, ব্যাপারটা কিরকম জানতে হচ্ছে? তো জ্যোতির উৎসাহ দেখে গ্রামবাসীরা নিজেরাই জানালো যে কদিন ধরেই বাঘটা এর খোঁয়ার, এর গোয়াল থেকে গরু, ওর খোঁয়ার থেকে ছাগল, এইসব মেরে নিয়ে যাচ্ছে। তখন উনি বললেন চল তো দেখে আসি তোদের কেমন কেঁদো, বলে ধুতিটা মালকোঁচা দিয়ে ঘর থেকে একটা কুকরি নিয়ে তিনি চললেন। দিদি বাদশাদলেন, হ্যাঁ রে কোথায় চললি? দিদি তার কথা শুনে বললেন, ওরকম ন্যাড়া হাতে যাওয়াটা ভালো লাগছে না, একটা বন্দুক অন্তত সঙ্গে নেই, ভারী তো কেঁদো, ঘুরে দেখে আসি। তো যাই হোক, তখন জ্যোতির খেয়াল হলো তার বড় মামার ছেলে ফোনি, মেজো মামার ছেলে অমূল্য, তারাও ছুটতে ছুটতে আসছে, তাদের হাতে একটা পাখি মারা বন্দুক। তখন তিনি বললেন, হ্যাঁ রে তোরা এটা দিয়ে কেঁদো মারবি, বলে হাসলেন। তো যাই হোক, তিনি যাচ্ছেন যাচ্ছেন কিছু দূর গিয়ে দেখলেন যেন আখেতের আগগুলো একটু বেশি করে দুলছে, একটু যেন অস্বাভাবিক। তিনি তাড়াতাড়ি করে একটা ঝোপের আড়ালে গেলেন,
সেখান থেকে

বললে, নারী কোথায় ছোট্ট, এ তো এক পেল্লায় রয়্যাল বেঙ্গল টাইগার, থাবা চেটে চেটে তার গোবদাড়ি সাফ করছে। তখন উনি বললেন, এই তোদের কেঁদো। তুমি ফিসফিস করে তার সঙ্গীদের বললেন, ততক্ষণে অমূল্য তার মামার ছেলে সে উত্তেজনার চোটে বন্দুকের ট্রিগার টিপে দিয়েছে, ওই পাখি মারা বন্দুকের। ব্যাস যেই গুলি ছুটে গর্জন হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাঘ্র মশাই ওইদিকে বিরক্ত হয়ে বিশাল গর্জন দিল হালুম করে। এরপরেই সে বন্দুকের মালিককে তাক করেই লাফ দিল। ভীষণ গর্জনে কেঁপে উঠল সব জায়গা। অমূল্যকে হাত পা যে ধাক্কা দিয়ে মানে দূরে ফেলে জ্যোতি একটু ঝুটকে দাঁড়িয়ে জয় গুরু এই বলে হুঙ্কার দিয়ে এই বাঘের দিকে ছুটলেন। একটু ইতস্তত করেই বাঘটা জ্যোতির উপরে ঝাঁপিয়ে পড়া মাত্র সে একেবারে আয় বেটা এদিকে বলেই ধা করে বা বগলে চেপে ধরল বাঘের ঘাড়টা আর ডান হাত দিয়ে চালালো ছোড়ার ঘা। এইরকম কোনো ব্যবহার তো সে কখনো মনুষ্য সন্তানের কাছ থেকে পায়নি। সে এক ঝটকায় জ্যোতিকে ফেলে দিতে চাইল, আর জ্যোতিও ততক্ষণে কুস্তির প্যাঁচ দিয়ে বাঘকে সাপটে ধরেছে মাটিতে। ব্যাস মল্লযুদ্ধ শুরু হয়ে গেল সে বাঘে আর জ্যোতিতে। একবার বাঘ জ্যোতিকে পেরে ফেলে মাটির ওপরে, আবার চোখের পলকে বাঘকে নিচে ফেলে জ্যোতি চেপে বসে তার মুখের ওপর। এইরকম করে বেশ কিছুক্ষণ চলার পর জ্যোতি বুঝতে পারল বাঘটা ক্রমে নিস্তেজ হয়ে আসছে। এইবার সেও তারও হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে, কিন্তু না, দেহের সমস্ত শক্তি এক করে সে ছোড়া সময় ডান হাতটা দিয়ে বাঘের ঘাড় মাথায় কোপ দিতে লাগলো। বাঘও মরণ কামড় বসিয়ে দিল জ্যোতির ডান হাঁটুতে। তারপরে পোষা বেড়ালের মতো ঢলে পড়ল সুন্দরবনের সেই রাজা বাঘ। টান টান হয়ে এতক্ষণে ক্লান্ত জ্যোতি বাঘটার নিথর শরীরের ওপরেই শুয়ে পড়ল। যাই হোক, এরপরে তো সাংঘাতিক এক অবস্থা। তখন তার পা পুরো মানে প্রায় ডান পাটা ঝুলছে। কোনো ক্রমে তাকে ওইভাবেই নিয়ে আসা হলো, সমস্ত লোকজনরা তাকে মাথায় করে নিয়ে এলো। তারপরে ওষুধ চিকিৎসা সব কিছু চললো, ব্যান্ডেজ করা ইত্যাদি প্রভৃতি চলতে চলতে চলতে চলতে ধীরে ধীরে তিনি সুস্থ হলেন। আর বাঘের চামড়াটা জ্যোতি উপহার দিলেন সেই ডাক্তার সুরেশবাবুকে, তিনি তাকে ভালো করে তুলেছিলেন। তো যাই হোক, এরপরে তো তার চারিদিকে নাম হয়ে গেল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কেউ তো আর বলে না, সকলেই বলে বাঘা যতীন। আর এইভাবেই আসলে আজকে যে এই কিছু কিছু গল্পের কথা ঘটনার কথা শুনছিলাম, এটি ওনার নাতি, ওনার নাতি পৃথেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার কিছু লেখা থেকে আজকের এই গল্পটা, গল্পটা নয় কয়েকটা গল্প শোনানোর চেষ্টা করলাম, কিন্তু না, ঘড়ি বলছে আজকে কিন্তু আর গল্প শোনানো যাবে না। দেখা যাক 7ই ডিসেম্বর তখন আবার ওনাকে নিয়ে যদি কিছু গল্প শোনানো যায়। আর এই মুহূর্তে ছোট্ট একটা গান শুনে আপনাদের লেখা আপনাদের বার্তার অপেক্ষায় থাকবো, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। কেমন, চলুন ছোট্ট একটা গান শুনে নিই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম তৃষা পালের গলায় এই গানটি। আর এবার যারা চলে এসেছেন তাদের লেখায় চলে যাই। প্রথমে হোয়াটসঅ্যাপ পড়ি। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর, বাহ সুপ্রভাত আপনাকেও। আজ শুক্রবারের চিরন্তনীতে বাঘাযতীনের জীবনের সাহসিকতার গল্প শুনছি, গর্বে মন ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে, সাথে দেশাত্মবোধক গান ও শুনছে। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। চেষ্টা করলাম কয়েকটা গল্প বলার। আসলে কি জানেন তো, আমরা পরবর্তীকালে অনেককে সাহসী বলি, কিন্তু সেই সাহসী হওয়ার মূল সূত্রটা কোথায় থাকে এটা খুব জানতে ইচ্ছে করে। ছোট্টবেলা, ছোট্টবেলা, সেই ছোট্টবেলায় আমাদেরকে এক এক রকমভাবে তৈরি করে। সুপ্রভাত মেন্দ্রানী দি ভাই, গত 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতেই শুরু হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথার প্রচেষ্টার সূত্রে আজ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতি বা বাঘাযতীনকে নিয়ে তার ছোটবেলার দিনগুলোর উপর আলোকপাতের এই মহান প্রয়াসে অনেক অজানা ঘটনা আলোকিত হল। নিজের প্রাণপ্রিয় মানুষদের ক্ষেত্রে ধন্যবাদ কথাটা প্রযোজ্য নয়, তাই বলি উপকৃত হলাম। সাধন ঘোষ লিখেছেন মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত জানাই আপনাকেও। শুভ সকাল ইন্দ্রাণী দিদি ভাই, প্রতি সপ্তাহে শুক্র শনি রবিবার এই চিরন্তনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি আপনার সুমিষ্ট কণ্ঠে এই শিক্ষামূলক অনুষ্ঠানটি শুনব বলে। আজকে বাঘাযতীনের সাহসিকতার গল্প শুনলাম, মুগ্ধ হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন, সোমেন যাদবপুর। আচ্ছা, আপনাকে আমি মনে হচ্ছে আজ প্রথমবার পড়ছি। যাই হোক, প্রত্যেক দিন আসার একেবারে অনুরোধ জানালাম, কেমন? প্রতিদিন চিরন্তনী শুনবেন এবং অবশ্যই লিখবেন হোয়াটসঅ্যাপে বা মেসেজে। শুভ সকাল জানাই আপনাকেও, অনেক ধন্যবাদ। এবার কি লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ খুব ভালো লাগলো বিপ্লবী ও সাহসী বাঘাযতীনকে নিয়ে গল্প গান আজকের উপস্থাপনায়, ধন্যবাদ। আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ লেখার জন্য। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে বাঘাযতীনের গল্প সাথে দেশাত্মবোধক গান, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি থেকে। আপনাকেও জানাই সুপ্রভাত, আমাদের নিত্যদিনের বন্ধু আপনারা, আপনারাই আমাদের উৎসাহদাতা, প্রেরণা। সুপ্রভাত, সপ্তাহের প্রথম চিরন্তনীর আসরে সুধাকণ্ঠীর পরিবেশনায় বাঘাযতীনের বিষয়ে অনেক না জানা বিষয় শুনছি, ভালো লাগছে। আমার লেখা দুলাইন, আকাশ থেকে নামলো বাদলধারা, টিনের চালে টাপুর টুপুর বল, রাতদুপুরে কে যে নাড়ে কড়া, মনের মধ্যে উঠছে কলরোল, যতই আমি দাঁড় দিয়েছি মনে, ততই যেন জড়িয়ে ধরে স্মৃতি, আয়না কাছে ধুলোর আস্তরণে হঠাৎ আমি সবার মুখোমুখি, মনের পাতায় কে যে ছবি আঁকে, দুয়ার খুলে তাকাই পথের বাঁকে, কোনোখানে জনমানুষ নাই, পথের কুকুর জাগছে আজও রাতে, কোথাও একটা মোরগ উঠে ডেকে, ডানা ঝাপটায় রাত জাগা এক পাখি, চিরন্তনী সবার মধ্যে শুভ চেতনার উন্মেষ ঘটাক, এটাই প্রার্থনা। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে লিখেছেন। বাহ খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ সুপ্রভাত। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ সপ্তাহের প্রথম চিরন্তনীতে আছি আর শুনছি বাঘাযতীনের জীবনের গল্প, গানে গল্পে অতুলনীয় প্রোগ্রাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। অনেক ধন্যবাদ আপনাকে, এত দূরে বসে আপনি আমাদের এত কাছাকাছি থাকেন, এত কাছে আছেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত জানাই আপনাকেও। এবার কে লিখছেন, অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জিতি বিবেকনগর, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করিয়ে সেও

কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী সপ্তাহের আজ শুরু। যতীন থেকে মাস্টারদা বিপ্লবীদের গুরু ছদ্মবেশী গণিত শিক্ষক অপূর্ব সেই কথন নতুন বিপ্লবী সৃষ্টি সুধায় অনন্য এই যাপন। তরুণদের স্বপ্ন তুমি, বাঙালির তুমি আলো, জ্যোতির জীবন সকালেতে লাগছে ভীষণ ভালো। শরৎষষ্ঠী উমেশচন্দ্র, জ্যোতি হননি ব্যর্থ, স্বাধীনতা আন্দোলনে ভুলেন আপন স্বার্থ। প্রেরণাদায়ক জীবন কথা, সত্যের হৃদয় ছোঁয়া, দেশাত্মবোধক সুরের ডালে আজকে বিশেষ পাওয়া। বিপ্লবী অজস্র হন, অনুপ্রেরণা আগে থাকে, তাঁরই ছোঁয়ায় নবপ্রজন্ম স্বাধীনতার স্বপ্ন দেখে। গরুই নদীতে স্নান কিংবা কুকুরকে রুখে দেওয়া, ছোট থেকেই ঘুরে দাঁড়ানো মায়ের শিক্ষা দেওয়া। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের দিশা এমনিভাবে ঘোচাও তুমি সকল অমানিসা। আমরা চেষ্টা করি, আসলে সবকিছুরই না একটা সূত্র থাকে, ওই সূত্রটা খুঁজতে আমাদের অনেকেরই খুব ইচ্ছে করে। সাহসী, সেই সাহসের পিছনের প্রকৃত কারণগুলি কী একটু একটু জানার চেষ্টা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে লেখার জন্য। এবারে নিবেদিতা সেন শেওড়াপুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানিধি, আজ শুক্রবারে চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, খুব ভালো লাগে এই চিরন্তনীর অনুষ্ঠান। আজ শুনছি বিভিন্ন বিপ্লবীদের কথা, আজ একেবারে বাঘা যতীনের কথা, আজকে অন্য কারোর গল্প আর শোনাতে পারিনি, শোনাইনি। বাঘা যতীনের মায়ের অবদান কম ছিল না, তিনি যেভাবে সাঁতার শিখিয়েছিলেন তা এক ইতিহাস। আর বাঘ মারার গল্প, ছোট থেকে রামায়ণ মহাভারত শিবাজি আরও ঐতিহাসিক সব গল্প শুনে বড় হওয়া, হ্যাঁ এইভাবেই বাঘা যতীন হয়ে ওঠেন। এবারে কে লিখছেন, শুভ সকাল দিদিভাই, চিরন্তনী শুনছে, বাঘা যতীনের গল্প বীর শহীদদের প্রণাম, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ, শুভ সকাল। এবার কি লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, ভোরের মিষ্টি আলোয় ভালো লাগে গল্প গানে প্রিয় চিরন্তনী, আরও ভালো লাগে গল্প গানের আড়ালে থাকা শাশ্বত বাণী। উত্তর বাউলি থেকে লিখেছেন সুভাষ চক্রবর্তী, সুপ্রভাত, চেষ্টা করি আমরা নানান রকম গল্পে একেবারে একটা ইন্সপিরেশন, একটা প্রেরণা যাতে আমাদের মনের মধ্যে আসে সেটি জন্য। এবার কি লিখেছেন দেখি তো, 5:01 তখন লিখেছিলেন, আচ্ছা, সুপ্রভাত দিদি, চুপটি করে শুনতে বসলাম চিরন্তনী শুনতে, গল্প গান ভরে উঠুক অনুষ্ঠান আজ। ও আচ্ছা, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, বেশ অবশ্যই চেষ্টা করলাম একটু গল্প শোনানোর, আর এর মধ্যে দেখছি কেউ ভয়েস কল দিয়েছিলেন, আহা ভয়েস কল তো কী করে নেব, একদম হোয়াটসঅ্যাপে বা মেসেজে আপনার লেখা, আপনার মনের কথাটি লেখায় পাঠাবেন, কেমন? সুপ্রভাত ইন্দ্রানিধি ও চিরন্তনী, খুব ভালো লাগলো এই স্বাধীনতার মাসের সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল, অনেক ধন্যবাদ সুপ্রভাত। আর এখন কি লিখছেন, নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী দিদিভাই, নমস্কার আন্তে বজবজ মধ্যে যাহার বেথুয়া বাটি ধাম, তারই মাঝে বাস আমার উৎপল আদক নাম, আপনার মুখে স্বামীজি বাঘা যতীন নিবেদিতার গল্প, সময় অভাবে শোনালেন তা অল্প। ধন্যবাদ দিদিভাই, শুভ সকাল। একদম অল্প বলেই তো বারে বারে ফিরে আসতে হয় আরও অনেক গল্প নিয়ে, দেখতে দেখতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে গিয়ে আবার বাঘা যতীনের গল্প শোনাবো, আরও অনেক গল্প আছে, কেমন? আচ্ছা এবার কি লিখছেন, বাঘা যতীনের গল্প শুনলাম ভালো, বাঘা যতীনের গল্প শুনলাম ভালো লাগলো, তবে ঘুমের ঘরে ছিলাম, বিশহরী গান শুনতে গিয়েছিলাম, দণ্ডবত প্রফুল্ল রাঙা পানি। বেশ ধন্যবাদ। আচ্ছা হোয়াটসঅ্যাপে আর কেউ নেই দেখে নিলাম, এবার মেসেজ একটু পড়ে নিই, ঘড়িতে 5:52 হয়ে 35 সেকেন্ড। গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে শরৎ শশী দেবী যতীন্দ্রনাথের কথা সাথে গানগুলি ভালো লাগলো, বন্দে মাতরম ভুলুসাহা মধ্যমগ্রাম। বেশ গুড মর্নিং আপনাকেও। এবার কে লিখছেন, শুক্রবারে সিনিয়র সিটিজেনদের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই প্রভাতী শুভেচ্ছা। ইন্দ্রাণী ম্যাম, আজ বাঘা যতীনের জীবনের গল্প গানের ডালি খুব ভালো লাগছে, এইভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় চিরন্তনী। এবার দু লাইন খোলা চিঠি, মাস পয়লা ভারী মজা, টানাটানি পালাই দূরে, পকেট আজ গরম, মনটা বেশ ফুরফুরে, মাসের শেষে আবার পুরনো ট্র্যাডিশন, এধার ওধার ম্যানেজ, চেনা টেনশন, আগামী দিনে আবার কথা হবে, ভালো থাকো, কেমন?

বেশ, শুভ সকাল। এবার কে লিখছেন? গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বাঘাযতীন বায়োস্ট্রিট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। বেশ, গুড মর্নিং আপনাকেও জানাই। আর কে লিখেছেন? প্রাণের প্রদীপ জ্বালিয়ে রেখো চিরন্তনীর ভোরে, প্রাণের এই আবেদন আজ সব মানুষের তরে তরে। সূর্যরাঙা আকাশ আজ বধূ বেশে সাজে, প্রাণের এই আরাধনায় আজ অগ্নিবীণা বাজে। এই প্রাণকে করি নিবেদন আজ এই ধরণীর তরে, প্রাণের এই আবেদন আজ চিরন্তনীর তরে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। পায়েলও ছড়ায় ছড়ায় ছন্দে ছন্দে লেখেন। আসলে ইংলিশে লেখা থাকলে না, তখন ওটা একটুখানি বুঝতে একটু সময় লাগে হয়তো, যে ঠিক এই কথাটা কি বলতে চেয়েছেন। যেমন তরেটা আমার বারবার তোড়ে হয়ে যাচ্ছিল। অনেক ধন্যবাদ পায়েল, সুপ্রভাত। এরপর দেখি, ও হোয়াটসঅ্যাপেও আবার কেউ পাঠিয়েছেন। আচ্ছা বেশ, কে? ম্যাডাম আজ শুক্রবার, চিরন্তনী শুভ সকাল, বিপ্লবীদের জানাই প্রণাম। বাঘ মেরে বিপ্লবী বাঘা যতীন, আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা আজ শুনছিলাম বাঘা যতীনের গল্প। আসলে বাঘা যতীনের গল্পে চাইতেও কেন তিনি এত সাহসী হতে পারলেন, তার মূল কারণ ছিল তার মা, তার ছোট্টবেলা, তার সাহসী সব মামারা, এবং তিনি যাদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন, প্রত্যেকে তাকে তৈরি করেছে এবং বুঝিয়ে দিচ্ছেন যে শরীরটা যদি শক্তপোক্ত হয় তবেই কিন্তু মন শক্ত হয়, মন সাহসী হয়। আমাদের আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা সবাই বাচ্চাদের ব্যাপারে বড্ড বেশি প্রোটেক্টিভ, বড্ড তাদের সবসময় আগলে রাখার চেষ্টা করি, তাই কোথাও যেন তাদের আত্মবিশ্বাসটাই তৈরি হয় না যে আমরাও পারি, আমরাও সমস্যার মুখে দাঁড়িয়ে সমাধান খুঁজতে পারি। বোধহয় আমাদের বড়দের এটা বোঝানোর সময় এসে গিয়েছে, ওদের আরও একটু শক্ত সমর্থ করা দরকার, শরীরে এবং মনে। আমরা কথায় কথায় বলি না আজ বাঙালি।

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா.

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 38 সেকেন্ড, বাংলাদেশের সময় 6:32 হয়ে 30 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি বিশেষ ঘোষণা, আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। ঘোষণাটি এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন, আজ শুনবেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

কেবল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগত শিক্ষাই শিক্ষা নহে, একটি সম্পূর্ণ মানুষ হইতে হইলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন, অনেক অগ্নি পরীক্ষার প্রয়োজন। কেবল অর্থার্জনের জন্য শিক্ষা নহে, শিক্ষার উদ্দেশ্য আত্মবিকাশ লাভ করা, হৃদয়ের মার্জনা করা, দর্পণের ন্যায় বিশ্বের প্রতিবিম্ব গ্রহণে হৃদয়কে সমর্থ করা। এইভাবে যদি মানুষ একবার তৈরি হইয়া ওঠে, ক্রমে একটা জাতি তৈরি হইয়া ওঠে, তবে সেই জাতিকে আর পয়সার জন্য লালায়িত বা গ্রাসাচ্ছাদন নির্বাহের জন্য ব্যতিব্যস্ত হইতে হয় না। ওই প্রকারে গঠিত জাতির কোন স্পৃহাই অপরিপূর্ণ থাকে না, অর্থ তো কঞ্চার। সুতরাং সর্বাগ্রে চাই সমাজের প্রাণে আকাঙ্ক্ষার উদ্রেক করা। একবার আকাঙ্ক্ষা জন্মিলে ওই জাতি আপনি আপনার লক্ষ্যের দিকে ধাবিত হয়, তখন আর তাহাকে প্ররোচিত করিবার প্রয়োজন হয় না। কষ্ট ততক্ষণ যতক্ষণ আমি ঠিক বুঝিতে বা ধরিতে না পারি যে আমি কি চাই, কোন বস্তুটি পাইলে আমার চিত্ত পরিতৃপ্ত হইবে। যদি একবার আমার সেই অভিপ্রেত বস্তুর স্বরূপ উপলব্ধি করিতে পারি, তবে সেই দিকে আমার হৃদয়ে যে গতি হইবে এমন কেহ নাই যে সে গতি রোধ করিতে পারে। বাঙালি জাতির সকলের মনে একবার কোনো ক্রমে জাগাইয়া তুলিতে হইবে যে আমার মাতৃভাষার অভ্যুদয়ের সহিত একসূত্রে আমার নিজের এবং আমার অভ্যুদয় গ্রথিত, বঙ্গদেশের অদৃষ্ট, বঙ্গবাসীর অদৃষ্ট, বঙ্গভাষার ভূয়ো বিস্তারের উপর নিহিত। যতদিন বঙ্গের অতি নগণ্য পল্লীতে পর্যন্ত বঙ্গবাণীর বিজয় শঙ্খ নিনাদিত না হইবে, সকলে সমস্বরে বঙ্গভাষার বিজয় প্রশস্তি উদাত্ত কণ্ঠে আবৃত্তি না করিবে, ততদিন বিশ্ব সাহিত্যে বঙ্গের জাতীয় সাহিত্যের অন্তর্নিবেশ অসম্ভব। যখন ঋতুরাজ ধরাধামে অবতীর্ণ হন, সারা ব্রহ্মাণ্ডটা একভাবে এক উন্মাদনায় বিভোর হইয়া ওঠে, এক মনে সকলে মধুর বাসন্তী মূর্তির পূজা করিয়া তৃপ্তি লাভ করি। যদি তোমার জননী বঙ্গভাষার ভুবনমোহিনী মূর্তির বিমল প্রভায় বাঙালি জনসাধারণের হৃদয় বিভাসিত করিয়া তুলিতে পারো, দেখিবে তোমার দ্বিভুজা বঙ্গভারতী দশভুজার মূর্তিতে বাঙালির সমক্ষে অবতীর্ণা। দেখিবে বিশ্বের প্রান্ত হইতে প্রান্তান্তরে তোমার বঙ্গবাণী বিজয় শঙ্খ ধ্বনিত হইতেছে। একবার ভাবিয়া দেখো, জন্ম জন্মান্তর

অক্লান্ত শ্রমে তোমাদেরই পূর্ববর্তী মহাজনগণ কত মনোহর পত্রপুষ্প পল্লবে বঙ্গ সাহিত্যের মণ্ডপ সাজাইয়া রাখিয়া গিয়াছেন। তাহারা প্রাণপাতি যত্নে রত্নমণ্ডপের রত্নবেদিতে আমার রত্নহার ও বিভূষিতা বঙ্গবাণীর উদ্বোধন করিয়া গিয়াছেন, মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। তোমাদের এখন পূজায় বসিতে হইবে।

সৌজিন্দন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে। খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত যশোরাজ, রাগ আহির ভৈরব ও বিলাসখানি টোড়ে।

প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত যশোরাজ, রাগ আহির ভৈরব ও বিলাসখানি ডোরি। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কইজুমির মধ্যে বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়ায় এক নৌকাডিবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বিস্তারিত খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাদের যে সময় ব্যয় হয় তা উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্ট আপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথা উল্লেখ করেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তার বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক ও সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য তিনি সচিবদের আহ্বান জানান। বৈঠক চলাকালে সচিবরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে গতকাল এই রাজ্যে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পেরও তিনি সূচনা করবেন। শিলিগুড়ির কাওয়াখালীতে আজ নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনের উদ্বোধন করবেন তিনি। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তার অংশ নেবার কথা রয়েছে। এর আগে চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক গতকাল সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকেরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশ

তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মালুভাট্টি বিক্রমার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জানিয়েছে যে তাদের আনসার কি চ্যালেঞ্জ বা উত্তরপত্র সংক্রান্ত আপত্তি জানানোর ব্যবস্থাটি সকল শিক্ষার্থীর প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এবং এটি ব্যয়বহুল এমন অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। এনটিএর এই আনসার কি চ্যালেঞ্জ হল একটি অনলাইন প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পরীক্ষা যেমন জেই, মেন, নিট বা ইউজিসি নেট পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীরা প্রাথমিক উত্তরপত্রে থাকা কোনো ত্রুটি বা ভুল নিয়ে আপত্তি জানাতে পারেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় এনটিএ জানিয়েছে যদি কোনো একজন প্রার্থী কোনো প্রশ্ন নিয়ে আপত্তি জানান এবং বিষয় বিশেষজ্ঞরা সেই আপত্তি মেনে নেন, তবে সংশোধিত উত্তরপত্রটি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। সংস্থা আরও জানিয়েছে যে অহেতুক বা ভিত্তিহীন আপত্তি জানানো নিরুৎসাহিত করতেই এই ফি ধার্য করা হয় এবং আপত্তিটি সঠিক প্রমাণিত হলে সেই ফি ফেরত দেওয়া হয়। এনটিএ তথ্য অনুযায়ী যে প্রার্থীর আপত্তি সঠিক বলে গৃহীত হয় তাকে প্রতি প্রশ্নের জন্য ২০০ টাকা ফেরত দেওয়া হয়। সংস্থা স্পষ্ট করেছে যে এই ফির উদ্দেশ্য হল ভিত্তিহীন আপত্তি জানানো নিরুৎসাহিত করা, বৈধ আপত্তির মাধ্যমে মুনাফা লাভ করা নয়। তারা উল্লেখ করেছে কোনো একজন প্রার্থীর সঠিক আপত্তি লক্ষ লক্ষ অন্যান্য পরীক্ষার্থীর ক্ষেত্রেও সঠিক তথ্য নিশ্চিত করতে সহায়তা প্রদান করে। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া তিনটি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। সরকার গতকাল দিল্লির মাস্টার প্ল্যান ২০৪৭ প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসাবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় ৩ কোটি ২০ লক্ষ মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসাবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর সেদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে ৭৮ বছর বয়সী এই প্রবীণ নেতা ২৫৫টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশের জামাতে ইসলামী এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থিত ১১টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থীর প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমদকে পরাজিত করেন। অলি পেয়েছেন মাত্র ৮৮টি ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় হাকাইন্ডে হিচিলেমাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে ভারত ও জাম্বিয়ার সম্পর্ক বহুদিনের এবং জাম্বিয়ার সঙ্গে বহুমুখী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকেটো রাজ্যে আজ একটি নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে নৌকাটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিলেন। তারা গরুই শহরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নাইজেরিয়ায় বিশেষ করে বর্ষাকালে নৌকাডুবির মতন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায় ঘটে থাকে। নিরাপত্তাবিধি যথাযথভাবে কার্যকর না হওয়ার ফলে লাইফ জ্যাকেটবিহীন ও ত্রুটিপূর্ণ নৌকাগুলি সেখানে চলাচল করে। বিশ্বকাপ হকিতে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আমস্টেলভিনে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯:৩০। এর আগে গতকাল পুল ডির শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয় ভারত।
শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ

0: আরও একবার কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কাইজুরুর মধ্যে বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়ায় এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। অবশেষ হল এরপরে জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরাধীন ভারতবর্ষে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন ব্রিটিশদের শাসন, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ চরিত্র। সুরেন্দ্রনাথ 1848 সালের 10ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র সুরেন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। 1869 সালে তিনি ইংল্যান্ড যান এবং আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশে ফিরে 1871 সালে সুরেন্দ্রনাথ তৎকালীন পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হন। 1875 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর নিজের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তাঁকে ইংরেজির অধ্যাপক হিসাবে নিযুক্ত করেন। পরবর্তীকালে তিনি ফ্রি চার্চ কলেজ এবং নিজের প্রতিষ্ঠিত রিপন কলেজে অধ্যাপনা করেন। রিপন কলেজের বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ। অসাধারণ বাগ্মী সুরেন্দ্রনাথ সেই সময় দেশের বিভিন্ন সভা সমিতিতে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়ে ওজস্বী বক্তৃতা দিয়েছেন। ওইসব বক্তৃতার সুবাদে তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও দেশপ্রেমিক হিসেবে সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন। 1876 সালে সুরেন্দ্রনাথ আনন্দমোহন বসুর সহযোগিতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে তাঁরা ব্রিটিশ শাসকের বিভিন্ন জনবিরোধী আইনের বিরোধিতা করতেন। 1879 সালে সুরেন্দ্রনাথ দ্য বেঙ্গলি পত্রিকার মালিকানা ক্রয় করে তার সম্পাদনা এবং সাংবাদিকতা শুরু করেন। 1883 সালের এপ্রিল মাসে একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি আদেশের বিরুদ্ধে দ্য বেঙ্গলি পত্রিকায় মন্তব্য করবার জন্য সুরেন্দ্রনাথের 2 মাসের কারাদণ্ড হয়। সুরেন্দ্রনাথ 1876 থেকে 1899 সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশনের সদস্য ছিলেন। স্বায়ত্তশাসিত কলকাতা কর্পোরেশন পরিচালনার জন্য যে আইন তৈরি হয় তার মূল কাঠামো তিনিই রচনা করেন। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি তাতে যোগ দেন। 1895 সালে কংগ্রেসের পুনা অধিবেশনে এবং 1902 সালে আমেদাবাদ অধিবেশনে সুরেন্দ্রনাথ সভাপতিত্ব করেন। তিনি 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও যোগ দেন। লর্ড কার্জন যখন বলেছিলেন দ্য পার্টিশন ইজ এ সেটলড ফ্যাক্ট, সুরেন্দ্রনাথ দৃঢ়তার সঙ্গে তাঁকে বলেছিলেন আই অ্যাম সুরেন্ডেট নট ব্যানার্জি, দ্য সেটলড ফ্যাক্ট মাস্ট বি আনসেটলড। পরবর্তীকালে সত্য সত্যই বঙ্গবাসীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে বঙ্গভঙ্গ আইন প্রত্যাহার করা হয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বই আ নেশন ইন মেকিং ভারতীয় রাজনীতি এবং জাতীয়তাবাদ সম্পর্কে এক মূল্যবান দলিল। 1921 সালে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে স্যার উপাধি লাভ করেন। আইনসভার সংস্কার, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উচ্চতর প্রশাসনিক পদে ভারত

0: ভারতীয়দের নিয়োগ প্রভৃতি বিষয়ে সুরেন্দ্রনাথের নিরলস প্রয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য। 1925 সালের 6ই আগস্ট এই মহান দেশপ্রেমিকের জীবনাবসান হয়। ভারতবর্ষের এডমন্ড বার্ক আখ্যায় ভূষিত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ সারা জীবন ধরে দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তোলার ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: দিয়াশিনী ঘোষের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে শুনবেন পাট পচানোর উন্নত প্রযুক্তি। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: দেখুন, এখন আমাদের কৃষক বন্ধুরা পাট কেটে জাগ দেওয়া বা পচানোর প্রক্রিয়া শুরু করেছেন। সাধারণভাবে কৃষক বন্ধুরা পাট কেটে কয়েকদিন জমিতে ফেলে রাখেন, তারপরে সেই পাতাগুলো ছড়িয়ে জলাশয়ে নিয়ে যান, ছোট ছোট বান্ডিল করে, মানে আটি বেঁধে, এবং জলাশয়ে তারা জাগ দেন। জাগ দেওয়ার পরে সেই পাটটা, যে জলের মধ্যে যে মাইক্রোবস বা জীবাণু আছে, তারা পাটের তন্তুগুলোকে আলাদা করে দেয়, এবং পাট পচানো হয়ে গেলে সেই তন্তুগুলোকে তারা পাট গাছ থেকে আলাদা করে জলে ধুয়ে সংগ্রহ করেন এবং শুকিয়ে বাজারজাত করেন বা গোদামজাত করেন। তো এই প্রক্রিয়াতে আমরা দেখেছি যে কিছু কিছু আমাদের যারা পাট নিয়ে গবেষণা করছেন, আইসিআর এ দুটি গবেষণাগার আছে, একটা আছে আইসিআর ক্রাইজাপ এবং আইসিআর নিনফেড, তারা কিছু নতুন প্রযুক্তি ডেভেলপ করেছেন, এবং আমরাও ফিল্ড লেভেলে দেখেছি, আমরাও কৃষকদের জমিতে দেখেছি, সেই প্রযুক্তিগুলো অনেকাংশেই কৃষকদের কাছে কার্যকরী হবে, এবং সেই প্রযুক্তিগুলো যদি কৃষকরা পাট পচান তাহলে আরো ভালো উন্নত আঁশে, গুণমানের আঁশ তারা পেতে পারবেন। তো সেই প্রযুক্তির মধ্যে আমরা প্রথমেই যেটা বলি, ক্রাইজাপ সোনা, ক্রাইজাপের উদ্ভাবিত একটি পাউডার বা লিকুইড ফর্মের তারা ডেভেলপ করেছেন। সেই ক্রাইজাপ সোনা যদি জাগ দেওয়ার সময় জাকের মধ্যে ধাপে ধাপে যদি কিছুটা ক্রাইজাপ সোনা দেওয়া যায়, তাহলে পাট পচন ক্রিয়াটা ত্বরান্বিত হয় এবং আঁশের গুণমান অনেকটা ভালো হয়, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পাটের আঁশের পরিমাণটাও কিছুটা সাধারণ অবস্থা থেকে বেশি পাওয়া যায়। এরপরে আসছি যে নিনফেড সাথী, যেটা নিনফেড থেকে ডেভেলপ করেছে, তারাও একটা পাউডার তৈরি করেছে। এই পাউডারটা জীবাণুগুলো পাট পচন প্রক্রিয়াটাকে কাজ করে, সেই জীবাণুগুলোকে তারা খাদ্য হিসাবে তাদেরকে সংখ্যা বৃদ্ধি এবং তাদের সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে এক্ষেত্রেও কিন্তু যদি আমরা জাগের মধ্যে আমাদের নিনফেড সাথী দেয়া হয় তাহলে পাটের পচন প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, কম দিনে পাট পচবে এবং পাটের আঁশের গুণমান ভালো হবে, যেটা আমরা সোনালি তন্তু সেটা পেতে পারব। আমরা আরেকটি ক্রাইজাপের প্রযুক্তি আমরা দেখেছি এবং ফিল্ড লেভেলে আমাদেরও কিছু ডেমনস্ট্রেশন আমরা করেছি, তাদের ফিল্ডে ডেমনস্ট্রেশন করানোর সুবাদে তাদের সাথে বহুদিন ইন্টারাকশন হয়েছে। এই প্রযুক্তিটা হচ্ছে কম জলে পাট পচানো। কৃষক বন্ধুরা, আমরা দেখেছি যে জমি থেকে জলাশয় অনেক ক্ষেত্রে দূরে থাকে, সেখানে যদি তার জমির কিছুটা অংশ অল্প একটু কোদাল দু কোদাল যদি মাটিটা তুলে চারদিকে সেটা প্রাচীর করে দেওয়া যায়, মানে তার এক বিঘা জমির একটা কর্নারে যেখানটা নিচু সেখানে যদি তিনি ছোট্ট জলাশয় তৈরি করে তার মধ্যে একটু ওই শন বা ধনচা দিয়ে বা ক্রাইজাপ সোনা এগুলো নিনফের সাথে এগুলো দিয়ে জলটা মাইক্রোবসের পপুলেশনটা, মাইক্রোবসের সংখ্যাটা বাড়িয়ে নিয়ে তার মধ্যে যদি পাটটা পচান, এবং পাট পচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে যেহেতু এটা বাঁধ দেওয়া আছে, বাঁধের একটুখানি অংশ দিয়ে পচা জল, কালো জলটা যদি বের করে দেওয়া যায় তাহলেও কিন্তু আমরা উন্নত গুণমানের পাট পেতে পারি। এছাড়াও আমাদের আরও কিছু গবেষণা চলছে যে পাটের আঁশটাকে ছাড়িয়ে, মানে ছাল

0: তাকে ছাড়িয়ে তারপরে পচন করা, যেটা আমরা রিবোনার বলি, সেই প্রক্রিয়াও কিন্তু ক্রাইজাপ এবং নিনফেট দুটোরই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কিছু নতুন নতুন ডেভেলপ করছেন। এখন অবধি কৃষকরা, এটা যেহেতু অনেক সময়সাপেক্ষ ব্যাপার, কৃষকরা এখনও এই জুট রিবোনার এটা কিন্তু অ্যাডপ্ট করেননি। আমরা আরেকটু যেগুলো নতুন নতুন ডেভেলপ হচ্ছে সেগুলো কৃষকদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আরেকটা পরামর্শ দেব যে কৃষকরা যেন কোনোভাবেই পাট পচানো চাকের উপরে যে কাদা দেয়া বা কলা গাছ দেয়া, এই দুটো জিনিস যেন কখনোই দেবেন না, তাহলে কিন্তু আঁশ সোনালি তন্তুর জায়গায় কালচে হয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন পাট পচানোর উন্নত প্রযুক্তি, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজ সারা দিনের অনুষ্ঠান সূচি। আজ 21 আগস্ট 2026 শুক্রবার। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় 5:56 মিনিটে। আজ সকাল 7:05 মিনিটে শুনবেন লোকগীতি, 7:15 মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে, স্থান তাবাকুশি দার্জিলিং, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 7:35 মিনিটে তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় শুনবেন সকালের আড্ডা। 8:30 মিনিটে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে ডালিয়া রায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুদীপ চক্রবর্তী, হারমোনিয়ামে রবীন্দ্রনাথ চক্রবর্তী। 9:30 মিনিটে শুনবেন মনের মতো গান। 10:30 মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি পরিবেশন করবেন শ্রুতি মেধা দাস, এরপরে পুরাতনী গানে শ্রাবণী মণ্ডল। সকাল 11:00 শুনবেন বিকাশ পথ। 11:15 মিনিটে নন্দিতা রায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 11:30 মিনিটে রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন ঐন্দ্রিলা কোনার। 12:30 মিনিটে সাঁওতালি গান। ভারতীয় সময় বেলা 1:00 নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ স্যামসন নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম। 1:40 মিনিটে বাংলা ব্যান্ডের গান। 2:30 মিনিটে অনুরোধের আসর। দুপুর 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় বিকেল 5:02 মিনিটে। ভারতীয় সময় বিকেল 5:05 মিনিটে শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী। 5:50 মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধে 6:20 মিনিটে ক্ষেত খামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিকীকরণ। আলোচারিতায় থাকবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস ও স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 মিনিটে আপনার স্বাস্থ্য, বিষয় খাবার থেকে ক্যান্সার, বলবেন ডক্টর পৌলমী বসু। 7:00 বেতার নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ স্যামসন নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম। 7:45 মিনিটে শুনবেন অনুষ্ঠান হাউসফুল। অভিনেত্রী মানসী সিনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন রাখি দাশগুপ্ত, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:15 মিনিটে মহিলাদের আসর, আজকের বিষয় সৃষ্টি, উপস্থাপনায় সুস্মিতা সরকার। ভারতীয় সময় রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 মিনিটে বিশ্ব পরিক্রমা। 9:45 মিনিটে সঙ্গীত শিক্ষার আসর,

খেয়াল পরিবেশিত হবে রাগ ভীম পলশ্রী, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া রাগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। তাঁকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় স্বর্ণাভরায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ সারা দিনের অনুষ্ঠান সূচি।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

মৈত্রীর কিচিরে মিচিরে তোমাদের ঘুম ভাঙে রোজ, কান পেতে আকাশের ডাকে পেতে পারো বেড়ানোর খোঁজ। সেই যেথা তীর তীরে নদী বয়ে যায় আপন খেয়ালে, মেঘমালা পাহাড়ের দেশে সবুজের দেয়ালে দেয়ালে লেখা আছে ছুটির ছড়া, পাখালির জাগানিয়া বলে সেই কথা শুরু করে তবে জায়গাটা তাবাকশি বলে। সুপ্রভাত আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। সঙ্গে আছি আপনার মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। রোজ রোজ পাহাড়ের গায়ে ঝর্ণার ছিলিমিলি শুনে ঘুম ভাঙছে আপনার। আসলে বেড়ানো বলতেই একটু শহুরে কোলাহল আর ছুটোছুটি ছেড়ে মনটাকে গুম করে ফেলতে ইচ্ছে করে শান্ত পাহাড়ের কোলে, তাই না? মেঘের গায়ে রোদের আঁকিবুকি দেখে যখন দিন শুরু হয় মনে হয় এই তো আমার সব পেয়েছি দেশ। আমি জানি এই পাহাড় বলতেই আপনার একটু অফ বিটে যেতে এই মনটা নাচানাচি করে, তবে আজকে চলুন না তাবাকশিতে, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এক শান্ত নির্জন পাহাড়ি গ্রাম তাবাকশি। তাবাকশি যেখানে বইছে প্রাণোচ্ছল রংভং নদী, বাকি জায়গাটা সবুজ চা বাগানে ঘেরা। মনে হবে যেন এসে পড়েছে নির্জন পাহাড়ের অন্তরে। তাড়াতাড়ি ঘুরে না এলে এই গ্রাম কিন্তু খুব বেশি দিন আর অফবিট থাকবে না। তাবাকশি বা তাম্বা অর্থাৎ তামা, যেখান থেকে তাবা শব্দটি এসেছে। কশি মানে হচ্ছে নদী, অর্থাৎ তামার মতো রং যে নদীর জলের, এই রংভং নদী তাবাকশির প্রাণ। রংভং নদীর আশেপাশেই গড়ে উঠেছে বেশ কিছু হোমস্টে। কাঠের বাড়িতে থাকবেন, পাহাড়ি খাবার খাবেন, তবে না পাহাড় ঘোরা। তা কিভাবে যাবেন বলি দি? হাওড়া বা শিয়ালদা থেকে অসংখ্য ট্রেন আছে উত্তরবঙ্গ যাওয়ার। সেখানে নিউ জলপাইগুড়ি পৌঁছে শেয়ার গাড়িতে দার্জিলিং মোড়, সেখান থেকেই আবার গাড়ি পাল্টে সরাসরি তাবাকশিতে পৌঁছে যেতে পারেন, অথবা ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করেও যাওয়া যায়। যাওয়ার পথে একবার মিরিক ঘুরে যেতে পারেন। এনজিবি থেকে মিরিকের দূরত্ব 57 কিলোমিটার, সেখান থেকে তাবাকশি 7.2 কিলোমিটার মাত্র, মানে হয়ে 2.5 ঘন্টার জার্নি। দেখুন শেয়ার গাড়িতে গেলে খরচ ওই আপনার 250 থেকে 350-এর মধ্যে হয়ে যাবে, কমই হবে, মানে এটা পার হেড বললাম। গাড়ি রিজার্ভ করলে বিভিন্ন সময় বিভিন্ন ভাড়া, তার দরদাম করে নিতে হবে, ওই ধরুন 3.5-5 হাজারের মধ্যে পড়বে। গিয়ে ওখানে পাবেন বেশ কিছু হোমস্টে, যেগুলো আগে ভাগেই অনলাইনে বুকিং করে রাখতে পারেন। নদীর কাছাকাছি কটেজ পেলে তো কথাই নেই, নদীর গুনগুন শুনতে শুনতেই বেলা কেটে যাবে। হোমস্টেগুলোতে খরচ 1200 থেকে 2500-3000-এর মধ্যে পার হেড পার ডে সব থাকা খাওয়া মিলিয়ে। এবার কি কি করবেন সেখানে গিয়ে? তাবাকশিতে মূলত একটু বিশ্রাম নিতেই যাওয়া। ভিউ পয়েন্ট বলতে রংভং ব্রিজ, কাছেই একটা মনাস্ট্রি আছে, একটা লেক রয়েছে, আর আছে পাহাড়ি পার্ক যেটা বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া যে কোনো দিন বিকেল 5টার আগে যেতে হবে যদি যেতে

দেন সেখানে। এই পাহাড়ি গ্রামে সন্ধে নামে ঝুপ করে সন্ধেবেলা কাটাতে পারেন আড্ডা দিয়ে, মনের কথা বলে, গান বাজনা করে, কিংবা ট্রেন্ডিং বারবিকিউ করে। বেশ লাগবে। সবথেকে ভালো কি জানেন, এক আকাশ তারার নিচে এই শান্ত পাহাড়ি গ্রামে সন্ধ্যাবেলায় ছোট ছোট ঘরে যখন আলো জ্বলে ওঠে, উঁচু থেকে দেখলে মনে হবে সেখানে যেন জোনাকিদের মেলা বসেছে। এভাবেই তারা গুনিয়ে রাতটা কাটিয়ে দেবেন। সকালবেলা জানলা খুললেই মনে হবে স্বর্গে এসে পড়েছেন। পরিযায়ী পাখিদের গানে ঘুম ভাঙবে, দেখবেন সাদা মেঘ আর সবুজের আঁচলে ঘুমিয়ে আছে পাহাড়। এমন সকাল কি আর রোজ রোজ আসে? তারপর জলখাবার সেরে ঘুরে দেখতে পারেন গ্রামটা, আলাপ করতে পারেন পাহাড়ের সহজ সরল মানুষগুলোর সঙ্গে, কিংবা রংভঙ্গে জলে পা ডুবিয়ে বসে থাকবেন কিছুক্ষণ। সে যে কি শান্তি তা বলে বোঝানো যাবে না বন্ধু। নদীর পাড়ে বসুন, পাথর নিয়ে খেলা করুন, নদীর জলে পা ডুবিয়ে এপার ওপার করুন, মনের বয়স দেখবেন আধখানা হয়ে গেছে। তারপরের দিনটা রাখতে পারেন সাইট সিনের জন্য। গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন কাছাকাছি, গোপালধারা, মাঝিধুরা, লেপচা জগৎ, এছাড়া দার্জিলিংয়ের সাইট সিনগুলোতে। কখনো পাইনের আবছায়া বন, কখনো নীল আকাশের কোলে সাদা সাদা পাহাড়, আসমানি রং পেন্সিলে আঁকা একটা স্বপ্নলোক। ভাবতেই অবাক লাগবে যে আমার বাংলা এত সুন্দরী। এই এত কথা বলছি, বছরের শুরুতে একটা সুন্দর দু তিন দিনের ট্রিপ করেই ফেলুন, বছরের শেষের দিকেও হতে পারে, এখনো তো সময় আছে কিছুটা। অফিস, কাজ, অ্যাসাইনমেন্ট একটু মুলতুবি রেখে অস্থির মনটাকে একটু ছুটি দিন তাবাকশিতে গিয়ে। তবে তাবাকশি খুব নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পাহাড় মাত্রই তো পরিচ্ছন্ন, আমাদেরও কর্তব্য এই স্বচ্ছতা কিন্তু বজায় রাখা। এই বর্ষায় তাবাকশি রূপ অনন্য হয়েছে, রংভং জানি বিশামাল হয়ে উঠেছে এই বর্ষাকালে। প্রবল গতিতে পাহাড়ের বুক থেকে বেরিয়ে পড়ে যেন সেও মুক্তি পায়। তাই মনের মানুষের সঙ্গে, পরিবার, বন্ধু কিংবা নিজের সঙ্গে একটু ঘুরেই আসুন তাবাকশিতে। সোলো ট্রিপে যেতে পারেন, বিশেষ করুন নর্থ বেঙ্গল ভীষণ নিরাপদ সোলো ট্রিপের জন্য। এখন তো বহু বহু মানুষ, বহু মেয়েরাও সোলো ট্রিপে যাচ্ছে, ট্রিপ শেষে মুখে হাসি আর ব্যাগ ভর্তি করা গল্প নিয়ে ফিরে আসছে, আর রংভঙ্গের জলে ভাসে দিয়ে আসছে সব ভয়, সব মন খারাপ। তাই একটু সাহস করেই ফেলুন না, একটুও বোর লাগবে না নিজের সঙ্গে, কথা দিচ্ছি। একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, বলি। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো, তাই এই জীবন ভালোবেসে ঘুরেই আসুন দার্জিলিং জেলার অফবিট গ্রাম তাবাকশিতে। আজ শুক্রবার, হাতে দুটো ছুটির দিন আছে, তাকে আজকেই বেরিয়ে পড়বেন নাকি ব্যাগটা গুছিয়ে? আজ আমাদের মানুষ ভ্রমণ এ পর্যন্তই থাক। সঙ্গে ছিলাম এতক্ষণ তৃষিতা মুখোপাধ্যায়, এখনও থাকবো বেশ কিছুক্ষণ, সকালের আড্ডা আছে, আড্ডা দেবো আপনার সঙ্গে। আপাতত আসুন বেরিয়ে যান ভারত, ভারতে এ পর্যন্তই।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য বিভিন্ন দপ্তরের সচিবদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কইজুরির মধ্যে ভারত জাপান বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়া এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তার বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসনের ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য তিনি সচিবদের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সচিবেরা বিভিন্ন বিভাগের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ মন্ত্রক, বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কইজিমো গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথাও উল্লেখ করেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কইজুমু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী চলতি বছরের জুলাই মাসে ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার কথাও স্মরণ করেন। এছাড়া ভারত জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যে ধারাবাহিক গতি বজায় রয়েছে তারও প্রশংসা করেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা এতে যোগদান করছেন। নতুন দিল্লির যন্তর মন্তর ও দেশের অন্যান্য স্থানে সম্প্রতি ছাত্র বিক্ষোভের সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনার অভিযোগগুলি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি সুভাষ রেড্ডির নেতৃত্বে পাঁচ সদস্যের এক উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সামাজিক মাধ্যমের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাদের যে সময় ব্যয় হয় তাও উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে গতরাতে পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,

তার সঙ্গে ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ি কাওয়াখালীতে আজ 32তম নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায়সঙ্গীতা প্রদর্শনীর উদ্বোধন করবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায়সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তার অংশগ্রহণ করার কথা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সানেল এআইএন নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে যে তাদের আনসার কি চ্যালেঞ্জ বা উত্তরপত্র সংক্রান্ত আপত্তি জানানোর ব্যবস্থাটি সকল শিক্ষার্থীর প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এবং এটি ব্যয়বহুল এমন অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। NTA এর এই আনসার কি চ্যালেঞ্জ হল একটি অনলাইন প্রক্রিয়া যার মধ্য দিয়ে কোনো পরীক্ষা যেমন JEE মেইন, নিট বা UGC নেট পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রাথমিক উত্তরপত্রে থাকা কোনো ভুল ত্রুটি নিয়ে আপত্তি জানাতে পারেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় NTA জানিয়েছে, যদি কোনো একজন প্রার্থী কোনো প্রশ্ন নিয়ে আপত্তি জানান এবং বিষয় বিশেষজ্ঞরা সে আপত্তি মেনে নেন, তবে সংশোধিত উত্তরপত্রটি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। সংস্থা আরও জানিয়েছে যে অহেতুক বা ভিত্তিহীন আপত্তি জানানো নিরুৎসাহিত করতেই এই ফি ধার্য করা হয়েছে, তবে আপত্তিটি সঠিক প্রমাণিত হলে সেই ফি ফেরত দেওয়া হবে। NTA তথ্য অনুযায়ী যে প্রার্থীর আপত্তি সঠিক বলে গৃহীত হয় তাকে প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফেরত দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি BNP'র বিশিষ্ট নেতা মির্জা ফাকরুল আলমগীর সেদেশে 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমদকে পরাজিত করেন। অলি আহমদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ASM নাসিরুদ্দিনের নজরদারিতে গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। বিকেল 5টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শ্রী আলমগীরের নাম ঘোষণা হয়। আজ সন্ধ্যায় তিনি বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকেটো রাজ্যে আজ একটি নদীতে নৌকা ডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। সরকারের সূত্রে জানা গেছে নৌকাটিতে 80 জনের বেশি যাত্রী ছিলেন। তারা গরুই শহরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নাইজেরিয়ায় বিশেষ করে বর্ষাকালে নৌকা ডুবির মতন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নিরাপত্তাবিধি যথাযথভাবে কার্যকর না হওয়ার ফলে লাইফ জ্যাকেটবিহীন ও ত্রুটিপূর্ণ নৌকাগুলি সেখানে চলাচল করে। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়োবে রাজ্যের অনুরূপ একটি দুর্ঘটনায় অন্তত 25 জন প্রাণ হারিয়েছিলেন। সোমালিয়ার পুন্টল্যান্ডের উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। 10 সদস্যের জাহাজকর্মী 6 জন ভারতীয়, এছাড়া 1 জন তুর্কির নাগরিক, 1 জন জর্জিয়া এবং 2 জন সার্বিয়ার নিরাপত্তারক্ষী আছেন। লুতুপ নামে ওই জাহাজটিতে গত সোমবার ছিনতাই করে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়। জাহাজে মোগাদিসুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তুরস্কের তৈরি অস্ত্র ও যোগাযোগ স্যাটেলাইট সরঞ্জাম ছিল। বিশ্বকাপ হকিতে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য বিভিন্ন দপ্তরে সচিবদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজুরির মধ্যে বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের

বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। নাইজেরিয়া এক নৌকাডুবির ঘটনায় 47 জন প্রাণ হারিয়েছেন। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান সকালের আড্ডা, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

কে জানি কোন পথের বাঁকে কোন সে আলোয় আঁকা থাকে সহজ একটা ভোর, খুঁজতে খুঁজতে কোথায় দাঁড়াই হঠাৎ যেন দেশে হারাই। খুলি মনের দোর, দেখে চোখের শিশির কণায় সকাল দেখে মুখ, দেখি মনের আয়না জুড়ে হাসছে দুঃখ সুখ। আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, সুপ্রভাত, কেমন আছেন? দেখুন, আমার আপনার জীবনের আরও একটা নতুন দিন, নতুন গল্প লেখার জন্য মুখিয়ে আছে, কিংবা বলতে পারেন আপনার বস্তা পচা গল্পে নতুন নতুন পাতা জুড়ে নিতে হবে আজ। জানি জীবনের এই চলা দীর্ঘ, কোথাও পথ বদলে যায়, কোথাও দৃশ্য, আবার কোথাও আমরা বদলে যাই। তবু যা কিছু থেকে যায় এমনের গোপন দেরাজে, সেই রেশটুকু নিয়েই সাজাবো আজকে সকাল। তাই আরেকবার স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায়, আপনার সঙ্গে আমি তৃষিতা। দেখুন, একই সপ্তাহের শেষ কেজো দিন, খুব তাড়া, ছুটোছুটি, এর মধ্যে ধরুন কিছু একটা হারিয়ে ফেললেন। এই যেমন ধরুন অফিসের দরকারি ফাইল, তার কোনো কাগজ, হাতের ঘড়ি, ম্যাচিং কানের দোল, হোমওয়ার্কের খাতা, খুঁজতে খুঁজতে হঠাৎ খুঁজে পেলেন এমন অনাকাঙ্ক্ষিত কিছু একটা যা নিয়ে গেল আপনাকে, নিয়ে গেল আপনার পুরনো আমিটার কাছে, যে আমিটার কাছে, যে আমিটার কথা বহুদিন হয়তো ভুলেছিলেন, জীবনের ব্যস্ততায় হয়তো এড়িয়ে গেছে চোখ। কোথা থেকে শুরু করেছিলেন, কি রয়ে গেল, কি আছে, কি থাকবে, এইসব জটিল প্রশ্নের উত্তর এই উইকেন্ডের আগে, সপ্তাহের শেষেই খুঁজে নিই চলুন এই সকালে। নিজেকে খুঁজে পাওয়ার সাতকাহন নিয়ে সাজানো আজকের সকালের আড্ডা, তবে শুরু হোক সে সফর সুর দিয়ে।

শুনছেন সকালের আড্ডা। আচ্ছা, জানেন একটা বই পড়তে শুরু করেছি, শেষ করিনি, তবু ভাবলাম যে তার কনসেপ্টটা শেয়ার করাই যায়, এত ভালো লাগছে পড়তে। আপনারাও হয়তো জানবেন ইকিগাই নামে বইটার কথা। ইকিগাই, যার আক্ষরিক অর্থ যদি বলেন তাহলে বলবো জীবনের মানে খুঁজে নেওয়া। মানে খুব জটিল কিছু নয়, কি করতে চান জীবনে, জীবনের আপনার পারপাসটা কি, কি এমন এনার্জি বা মোটিভেশন যা আমাদের রোজ বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়তে বলে। জানি বড্ড ছকে বাঁধা জীবন তো, পড়াশোনা, চাকরি, তারপরে সংসার, এর মধ্যেই আমাদের চাকাটা ঘুরতে থাকে। কিন্তু তার মধ্যেও কি এমন কিছু আছে যা আপনাকে বাঁচার আনন্দ দেয়? হতে পারে তা সকালে উঠে গাছে জল দেওয়া, হতে পারে আপনার পোষ্যের সঙ্গে সময় কাটানো, কেরিয়ার গোল অ্যাচিভ করা, আবার কারুর কাছে সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে পড়া কোথাও দূর পাহাড়ের গায়ে বা সমুদ্রে জীবনের সঙ্গে।

সমঝোতা করে নিতে, কিংবা কেউ চায় অচিন পথে হারিয়ে যেতে। ইকিগাই মানে সেই সব ছোট্ট ছোট্ট পদক্ষেপ যা আমাদেরকে জীবনের থুড়ি আমাদের নিজেদের কাছে আরো বেশি করে নিয়ে যায়। ইকিগাইয়ের একটা ডায়াগ্রাম খুব বিখ্যাত, আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটে। সেখানে চারটি বৃত্ত একে অপরের সঙ্গে বাঁধা, চারটি প্রশ্ন করে এই বৃত্ত, কি করতে চান আপনি? ভেবে নেবেন কিন্তু, প্রথমে আপনি কি করতে ভালোবাসেন, দ্বিতীয়ত আপনি কি কি করতে ভালো পারেন, তৃতীয়ত এ বিশ্ব সংসারের থেকে, জীবনের থেকে আপনি কি চান, আর চতুর্থ বা আপনি কি চান, এবং তৃতীয়টার একটু ভালো করে বলি, আপনি কি চান শুধু সেটা না, মানে বিশ্ব সংসারের কি কি দরকার। কারণ মাঝে মাঝে বলে থাকি যে আমাদের খুব গণ্ডিটা তো ছোট, কিন্তু একটু বড় করে দেখলে এই বিশ্ব সংসারটাও আমাদের কিন্তু ঘর, আমাদের সংসার হতেই পারে, তাই তার কি প্রয়োজন। আর চতুর্থত, আপনি কি করতে পারেন তার জন্য। হতে পারে আপনি খুব ছোট পরিসরে আছেন, তবে কুছ পরোয়া নেই, সেখান থেকেই শুরু করুন না। ছোট ছোট গোল সেট করুন জীবনের, ছোট ছোট পদক্ষেপ নিন, যেখানে আছেন সেই বর্তমানটাকেই উপভোগ করুন, ভালো ভালো অভ্যেস তৈরি করুন, নিজেকে কথা দিন আর সেই কথাটা রাখার চেষ্টা করুন। এই যে চেকলিস্ট ধরাচ্ছি, এইসব ভেবে ভয় পেয়ে যাবেন না, আপনার ভালোর জন্যই বলছি। এই ইকিগাইয়ের যে বিষয়পত্তর সেগুলো যদি মেনে চলা যায়, জীবনটা খুব সুন্দর হবে। আর জাপানের আর একটা কনসেপ্ট আছে, সেটাকে বলে কাইজেন, মানে আজকের দিনটা যেন আমার গতকালের থেকে, গত দিনের থেকে আরেকটু সুন্দর হয়। এই জীবনটাকে, এই পৃথিবীটাকে আর একটু সুন্দর করে তোলার জন্যই তো আমাদের এই পথ চলা, তাতে সুখ দুঃখ ব্যথা বিরহ কত কিছুই না আসে, সব কিছুকে আমরা হাসি মুখে কিংবা ছলো ছলো চোখে স্বাগত জানাই। যেমন এই নতুন সকাল এসেছে, কি জানি কোন অনুভূতি নিয়ে এসেছে আপনার মনে, তবু যাই হোক, জীবন পথে তো এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে তো হবে না বন্ধু।

পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না।

হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: শ্রোতা বন্ধু, আজ সকালে খানিক নিজের খোঁজ, বা এমন কিছু বলতে পারেন গল্পের খোঁজ। এমনই কত গল্প লুকিয়েছে এই পৃথিবীর আনাচে কানাচে। কিছু তার জানতে পারি, কিছু অজানাই থেকে যায়। জানা অজানা দুটোই ভালো। এমনই একটা গল্প বলি, সালটা 1983। ছত্তিশগড় ভ্রমণের সময় ভারত ভবনের গবেষকরা এক আশ্চর্য মাটির বাড়ি আবিষ্কার করেন। সাধারণ মাটির বাড়ির গায়ে কি সব আশ্চর্য সব শিল্পকর্ম, পাখি, ফুল, পাতা, আলো, কত কিছু রয়েছে। আলো চলাচলের ঘুলঘুলি তারা আলাপ করে জানতে পারেন এসব আশ্চর্য একজন লোকশিল্পী বানিয়েছেন। তিনি কিন্তু প্রথাগত দিক থেকে শিল্পী নয়, অতি সাধারণ অশিক্ষিত একজন নারী, যাকে তাঁর স্বামী প্রায় 15 বছর জোর করে গৃহবন্দী করে রাখেন। কিন্তু মানুষকে বাঁধা সহজ, তার অন্তরের অমিত সম্ভাবনা তাকে কি করে বাঁধা যায়? সেই শিল্পী যে মানুষের ভিতরে থাকে, তাকে কেউ, কোনো সমাজ, কোনো শাসন কি করে বাঁধতে পারে? সে তো বাঁধা মানে না, সব উপেক্ষা করে হারিয়ে যায়, মিলিয়ে যায় কল্পনার রঙিন আকাশে। এই তো সেই চরম দুর্লভ শিল্পী মন। আর সেই শিল্পীর নাম আপনাদের জানাই, তার নাম সোনাবাই রাজুয়ার, যে তার ঘর মানে তার সেই কারাগারকেই বানিয়ে ফেলেছিলেন ক্যানভাস। এ দৃষ্টান্ত শুধু একটা নয়, আছে বহু গৃহবন্দী পরাধীন মেয়েদের শিল্পচেতনাকে, কল্পনাকে বাঁধতে পারে না সমাজ, বাঁধতে পারে না এই পুরুষতন্ত্র। সে ঠিক পালিয়ে যাওয়ার পথ খুঁজেই নেয়। তাদের কল্পনায়, সৃষ্টিতে, সেলাইতে তারা মুক্তি পায়। সোনাবাই এরপর তার শিল্পী জীবনের স্বীকৃতি পেলেন, পেলেন বহু পুরস্কার, অভাবনীয় বহু পুরস্কার, এমনকি জাতীয় পুরস্কারেরও অধিকারী হলেন। মানে ভাবা যায় কোনো একটা আদিবাসী জনগোষ্ঠীর একজন অশিক্ষিত মহিলা, তিনি এতটা সম্মান পেলেন যেই সম্মান কেউ তাকে দেয়নি। তাহলে শ্রোতা বন্ধু, এইটুকু তো উপলব্ধি করতে পারি এই গল্প থেকে, অন্ধকার, গ্লানি, দুঃসহ দুঃখ

এই সব আসবে। কিন্তু যদি এই দুঃখগুলোকেই আমরা আমাদের ভিতরের পজিটিভিটি দিয়ে, আমাদের ভিতরের আলো দিয়ে খানিক বদলে দিই, কেমন হয় বলুন তো?

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: শুনছেন সকালের আড্ডা, আর এখন সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। আজকের বিষয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ সংগ্রহালয় থেকে সংগৃহীত। শুরু হচ্ছে দৃষ্টিকোণ।

61 ইয়ার আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত। প্রথম কি করে লাইন লাইটে এলাম সেইটে বলছি, যে বিখ্যাত বেহালা বাদক পরিচয়শীলের বাড়ি গান বাজনা হচ্ছে, আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে, আমি সকলকে চিনিও না। হঠাৎ আমার গানের শেষে তিনি আমার ডাকলেন, শোনো। আমি তা বলে হ্যাঁ, তখন বললে শোনো, আর কাছে যেতে আমাকে বললে শোন, তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস, মরতে ওখানে যাব না কেন? আমার কোনখানে? তোর কেন রেডিও জানো না বেতালে? আমি কি করে রেডিও যাব? তখন পরিতোষ আমায় বললে, এই কথা বলিস নি, উনি যা বলছেন শোন আগে। আমি বলি যে আগে কি কি কথা তাহলে বলুন। বলে সামনে শুক্রবারে আমার সাথে দেখা করবি, তুই গিয়ে বলবি বড়বাবু। পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষকে জিজ্ঞেস করলাম, পরিতোষদা উনি কে? বলে উনি তো সব উনি নিবেন মজুমদার, আমাদের সুপ্রীতি ভান্তি আছে না তার জানা মত নাই। তাই নাকি? উনি তো কর্তা ওখানকার, তোকে ডেকেছে তুই যা। তো আমি সংক্ষেপে করছি, তা ওখান থেকে একদিন দু পয়সা ট্রামে দিয়ে দুপুরবেলা আমি এলাম, সে এ বাড়ি নয়, তখন গাস্টিন প্রেস। ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায়? তা বললেন যে কি দরকার বড়বাবুকে? আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি। কে নাম? তা আমি নাম বললাম, নাম বলতে বলে আচ্ছা ডেকে দিচ্ছি। তা আমি দাঁড়িয়ে আছি নিচে, এমন সময় দেখি খালি গা খালি পা এক বৃদ্ধ ভদ্রলোক সাদা মাথা তিনি ঢুকছেন। তো তিনি আমার দিকে চেয়ে বলে রেখো কাশানো, এখানে দাঁড়িয়ে আছে কেন? আমি নাকি আমি দাঁড়িয়ে আছি, আমি গাই তো, তাই নাকি? দুবেলা কষের করে দাও, আমি যে গান গাই ভয়েতে তাকে বলতে পারিনি, আমি বলি শুধু আমি গাই। তো আমাকে ওই কি বললেন, আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি, জানো না দাদা ঠাকুর স্বল্পল্লী বসাইবেনি, প্রণাম করো আগে। এই হল এক প্রস্ত, আর দু প্রস্ত যেটা হলো সেটাও শুনে রাখুন। সেটা বলে জুন মাস, রাস্তার পিচ গলে যাচ্ছে, এত গরম, আমি দরদর করে ঘামছি। আর তারপর আমি ওখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন, সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যাই। তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো, ওই কম্বল একখানাকে দাও। তো আমি বললাম

এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছে একখানা, শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে। এখানকার কি নিয়ম তা তো জানি না, আর এখানে আসা বোধ হয় হবে না। যাই হোক, আমাকে উপরের ঘরে, যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে, সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন। বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অব্দি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে, খালি মাথাটি আমার বাইরে রইল। পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায়, গলা শোনার অসুবিধে হয়, সেই জন্য কম্বল দিয়ে ঢেকে দেওয়া হল। আমি দুলাইন ঠুমরি গান তখন জমিরুদ্দিন খান সাহেবের কাছে শিখছি, আমি গাইলাম। সে কোন রকমে কোন গালি গাজ মোর শাম

বলছি বলে চুপ, আমি বলব আর বলবো না, বলো না চুপ। আমি ওখানে কম্বল টম্বল রেখে এসে আমি বড় বড় ঘোরা একবার যাবো, তার শরীর ওপরে যাও। তা আমি গিয়ে বললাম যে আমি এটা কত বলে এখানে এলি কেন, আমি এলুম কথাটা বলতে, আমি তো গাইতে পারলুম না, তা কবে আসবো আরেকবার গাইতে। উনি বললেন যে আমার নাম কি জানি, আমার নাম বল। আমি নৃপেন মজুমদার শুনেছি, বলতে আমাকে কি তুই মনে করি, করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি, আর এখানে আসার প্রয়োজন নেই, তুই সামনের সপ্তাহে প্রোগ্রাম পাবি। সেই তখন থেকে নৃপেনবাবুর আশীর্বাদ ধন্য এখনো গিয়ে যাচ্ছে।

শুনলেন দৃষ্টিগণ, আজকের বিষয় ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকারের অংশ বিশেষ আকাশবাণী সংবাদ সংগ্রহালয় থেকে সংগৃহীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে, আর আপনি শুনছেন সকালের আড্ডা। আড্ডা দিচ্ছি যখন, এত কথা হলো, একটা গান শুনে নিন, তারপর না হয় গানের বিরতিতে আবার ফিরে আসব অনেক কিছু নিয়ে।

আজকে সকালের আড্ডায় পাহাড় ডিঙিয়ে সাগর পেরিয়ে হারিয়ে যাওয়ার ডাক, তাই তো? এবার কথা হচ্ছে, যদি আপনি এরকম হারিয়ে যেতেই চান, তাহলে কোথাও গিয়ে মানে স্মৃতি ধরে রাখার বদভ্যেস আছে নাকি আপনার? মানে ধরুন, এই ধরুন পাহাড়ে গেছেন, সেখানে নদীর সামনে থেকে কিছু নুড়ি কুড়িয়ে আনলেন, কিংবা গাছের পাতা বা কোনো ফুল সেখান থেকে তুলে নিয়ে এসে রেখে দিলেন ডায়েরির পাতায়। তারপর বহু বছর বাদে যখন ডায়েরির পাতা উল্টাবেন, দেখবেন সেই শুকনো ফুল পাতা রয়ে গেছে, রয়ে গেছে। এই পৃথিবীতে কত কিছুই তো হারিয়ে যায়, কিন্তু সেগুলো হারিয়ে যায়নি, এটাই খুব জেনে আপনার আনন্দ হতে পারে। তেমনইভাবে যদি এই স্মৃতি ধরে রাখার, মুহূর্তকে ধরে রাখার বস্তুর মধ্যে যদি সেই বদভ্যাসটা থাকে, তাহলে আপনার জন্য একটা ভালো উপায় বলতে পারি। আমরা তো যা কিছু পছন্দ করি নিজের সঙ্গে বয়ে বেড়াতে ভালোবাসি, আর সবথেকে এই বয়ে বেড়ানোর উপায় হিসেবে আমার মনে হয় জামা কাপড়, মানে আমাদের সাজগোজ সেটা অনেক বেশি করে রিফ্লেক্ট করতে পারে আর কি। তাই আজকে বলবো একটা অভিনব প্রিন্টের কথা। আপনারা অনেকেই জানেন এখন ট্রেন্ডিংও রয়েছে খানিকটা ইকোপ্রিন্ট। এই ইকোপ্রিন্ট নিয়ে আপনারা হয়তো শুনেছেন আগে, বা কোথাও পড়েছেন কোনো ম্যাগাজিনে, আমাদের রেডিওতেও অনুষ্ঠান শুনেছেন। ইকোপ্রিন্ট বিষয়টা হলো গাছের ফুল পাতা সেগুলো দিয়ে জামা কাপড়ে রং তোলা বা রং করা, ছাপ তোলা আর কি। মানে পাতার ছাপটা কাপড়ের মধ্যে চলে আসছে, এবং বিভিন্ন রঙিন কাপড়ের মধ্যেও কিন্তু সেটা হতে পারে। মানে তার জন্য যে রং দিয়ে কাপড়টা রাঙাবেন সেটা হতে পারে প্রাকৃতিক। মানে আমাদের এখন যদি আমরা টেক্সটাইল নিয়ে কথা বলি, দেখবেন যে পৃথিবীতে যত বেশি আবর্জনা, যত বেশি মানে জল নষ্ট হচ্ছে, সমস্ত কিছুর পিছনে সবথেকে বড় রূপে এই টেক্সটাইল আবর্জনাটা, মানে সেই সংক্রান্ত আবর্জনাটা মানে বেশি আকার ধারণ করে আছে, যেটা আমাদের পৃথিবীর ক্ষেত্রে, আমাদের নিজেদের ক্ষেত্রেও খুব একটা সুখকর হচ্ছে না। বাজারে যে জামাকাপড়গুলো বিক্রি হয় সেগুলোতে মানে কত রকম কেমিক্যাল ইউজ করা হয়, যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকারক, আমরা কতজনই বার খবর রাখি। তো এক হচ্ছে স্মৃতিকে ধরে রাখা, আর এক হচ্ছে যে জামাকাপড়কে নতুন করে রাঙানো। অপর আর একটা নতুন অ্যাডভান্টেজ হচ্ছে নিজের স্টাইলকে, নিজের জামাকাপড়ের যে সেন্সকে, সেসব নতুনভাবে প্রেজেন্ট করে মানুষকে চমকে দেওয়া, তাই না? তা ইকোপ্রিন্ট কী করবেন, কীভাবে করবেন, চট করে একটু বলে দিই। প্রথমে ধরুন ইকোপ্রিন্ট খুব ভালো হয় আপনারা যদি শুকনো পাতা বা ফুল নেন, যেই পাতা মানে যেই পাতা বা ফুলের মধ্যে তার নিজস্ব রস রয়েছে, সেইগুলোকে তুলে আনলে একটু ভালো হয়। তাই সতেজ পাতা নিতে পারেন, কিন্তু একটুখানি যারা একটু বয়স্ক পাতা বলা যায় আর কি, শুনতে কি অদ্ভুত লাগলো না, বয়স্ক পাতা, যাই হোক, তো সেই পাতাগুলো নিয়ে আসবেন। একটা কাপড়কে প্রথমে মাড় ছাড়িয়ে রাখতে হবে, তো নির্দিষ্ট কোনো ডিটারজেন্ট দিয়ে একটা সুতির কাপড়কে একটুখানি জলে এক রাত ভিজিয়ে

রাখবেন, তারপরে সকালবেলা ধুয়ে নেবেন, দেখবেন যে একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার কি করবেন, পাতাগুলোকে বা ফুল পাতাগুলোকে আপনারা আগে থাকতে ওই ফিটকিরি হয় অ্যালাম, যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়, সেগুলোতে কিছুক্ষণ তাতে ডিপ করে রাখলেন, কিংবা অ্যালাম হয় বা ফেরাস হয়, ঠিক আছে, ফেরাস সালফেট দশকর্মার দোকানে আশা করি পাবেন, না হলে ফিটকিরিতে, ঠিক আছে, কিছুক্ষণ রাখলেন। কাপড়টাও চাইলে, মানে এগুলো কি করবেন বলুন তো, রংটাকে পাকা করবে, আপনি চাইলে নাও করতে পারেন। তো কাপড়ের উপরে ওই অ্যালামে ভেজানো পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দেবেন। এবার সাজানোর ছন্দ নিজের মতো হতে পারে, আপনি যেমন ইচ্ছে সাজাতে পারেন আর কি। আমরা মানে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় কিছু ওই প্যাটার্ন আমরা ব্যবহার করার চেষ্টা করি, একদম কঠিন কঠিন লাইন, যে জায়গাগুলো ঠিকভাবে মেনটেন করতে হয় তার, কিন্তু এছাড়াও প্রকৃতির, মানে প্রকৃতির একটা সুন্দর নিজস্ব ছন্দ রয়েছে আর কি, সেগুলোর জন্য যেমন খুশি সাজিয়ে দিতে পারেন। তারপরে পুরো কাপড়টাকে খুব ভালো করে মুড়ে, যাতে সেখানে হাওয়া না ঢুকে, সেটাকে প্লাস্টিকের মধ্যে জড়িয়ে খুব শক্ত করে বাঁধবেন, যাতে কোনোভাবে হাওয়া না ঢুকে, কারণ এই পাতা রঙগুলোই পরবর্তীকালে কাপড়ে এসে ধরা দেবে আর কি, তাই তো? তো তারপরে এই কাপড়টাকে স্টিম করতে হবে, আপনি যে কোনো গরম জলে আপনি এটাকে স্টিম করতে পারেন প্রায় দেড় থেকে দু ঘন্টা, যত রাখবেন তত ভালো। দিয়ে করার পরে যখন আপনি খুলে নেবেন কাপড়টা, দেখবেন যে পাতা বা ফুলের সেই ছাপটা কাপড়ের মধ্যে চলে এসেছে। তার মানে এত সহজ একটা পদ্ধতি আজকে জানিয়ে দিলাম, তো এটা বাড়িতে তো চেষ্টা করে দেখতেই পারেন, নিজে নিজেই করে দেখতে পারেন। এটা খুব সহজ, মানে এটা প্রাথমিক, ইকোপ্রিন্টের একেবারে প্রাথমিক বিষয়টা বললাম, এরপরেও আরও অ্যাডভান্স স্টেজ রয়েছে, সেগুলো নিয়ে না হয় পরে কোনো একটা দিন কথা বলবো, সকালের আড্ডায় বলতে পারি বা অন্য অনুষ্ঠানেও বলতে পারি, আপাতত শিখিয়ে দিলাম। যদি আপনি ট্রাই করেন তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। কিন্তু আর যেটুকু সময় আছে একটা গান শুনিনি এই ফাঁকে।

দেখুন, জীবন তো থেমে থাকে না, থেমে থাকে না ঘড়িও, সময়ও। দেখতে দেখতে সময় হয়ে গেল জানা অজানার। তাহলে শুরু হচ্ছে অনুষ্ঠান জানা অজানা।

0: जाना और जाना।
1: জানা অজানায় শুরু হচ্ছে ধারাবাহিক আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ। আজ প্রথম পর্ব বলছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
2: সময়ের সরণি ধরে বিংশ শতাব্দীর দোরগোড়ায় পৌঁছে গেলে কয়েকটি মৌলিক বৈজ্ঞানিক প্রশ্নের সম্মুখীন হব আমরা। যেমন, আমাদের চোখে দেখা জগতের সবকিছুই তো পরমাণু দিয়ে তৈরি, তাহলে এই পরমাণুদের আচরণ কিরকম হবে? পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো ঠিক কিভাবে ঘুরতে থাকে? বিংশ শতাব্দীর প্রথম দশক থেকে এই প্রশ্নগুলো বিজ্ঞান সমাজে ঘুরে বেড়ালেও কোনো সদুত্তর মেলেনি। রাদারফোর্ড, নিলস বোর ও সোমারফিল্ডের মতো বিজ্ঞানীরাও তখন পরমাণুর গঠন নিয়ে নিরন্তর ভাবনাচিন্তা ও গবেষণা করে চলেছেন। এককালে আমাদের দেশে যেমন গুরুগৃহে থেকে শিক্ষালাভের প্রথা চালু ছিল, অনেকটা সেই ঢঙেই পরমাণুর জগৎ নিয়ে গবেষণা করতে দেশ বিদেশের তরুণ পদার্থবিদরা তখন হাজির হতেন কোপেনহেগেনে বিজ্ঞানী নিলস বোরের প্রতিষ্ঠানে। এদের মধ্যে অন্যতম মেধাবী ও প্রতিশ্রুতিমান উলফগ্যাং পাউলি এবং ওয়ার্নার হাইজেনবার্গ। জার্মানিতে ওরা আবার দুজন সহপাঠী ছিলেন। পাউলি অধ্যাপক বোরকে বলেছিলেন, পরমাণুর জগতের অনুসন্ধান সফল হতে গেলে হাইজেনবার্গকে প্রয়োজন। ছাত্রের কথা মতোই 1924 সালের শরৎকাল নাগাদ হাইজেনবার্গকে গটিঙ্গেন থেকে কোপেনহেগেনে নিয়ে এসেছিলেন বিজ্ঞানী বোর। খুব অল্প সময়ের মধ্যেই বোরের পরিবারের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন হাইজেনবার্গ। অধ্যাপক নিজে এই মেধাবী জার্মান তরুণকে পুত্রস্নেহে দেখতেন। ইনস্টিটিউটের প্রশাসনিক কাজকর্ম এবং শিক্ষা সংক্রান্ত ব্যাপারে সারাদিন ব্যস্ত থাকতেন বোর, আর হাইজেনবার্গ বিভিন্ন সেমিনারগুলোতে উপস্থিত থাকতেন এবং নিজেও বক্তব্য রাখতেন। প্রায়ই রাত 10টা নাগাদ হাইজেনবার্গের ঘরে ঢুকতেন বিজ্ঞানী বোর। শুরু হতো পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা। জটিল সাংকেতিক চিহ্ন ও সমীকরণে ভরে উঠত ব্ল্যাকবোর্ড। ওদের আলোচনা চলত প্রায় মধ্যরাত পর্যন্ত। দৈনন্দিন কাজকর্মের একঘেয়েমি কাটাতে কখনো আবার পাহাড়ি পথে লম্বা ট্রেকিংয়ে বেরিয়ে পড়তেন দুজন। তখনও পরমাণুর রহস্যময় জগৎ, পদার্থবিদ্যা ও দর্শনের নানা বিষয় নিয়ে কথাবার্তা চলতেই থাকত। সময়টা 1925 সালের এপ্রিল মাস। ইউরোপে তখন গ্রীষ্মকাল। রংবেরঙের ফুলে সেজেছে প্রকৃতি। জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ম্যাক্স বর্নের সহকারী হিসেবে গবেষণার কাজ করছেন বছর ২৪ ওয়ার্নার হাইজেনবার্গ। তরুণ পদার্থবিদের শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না। প্রতি বছরই এই সময়টায় সমস্যা দেখা দেয়, কিন্তু এবারের প্রাবল্য যেন অনেকটাই বেশি। ডাক্তারি পরিভাষায় এই অসুখের নাম অ্যালার্জিক রাইনাইটিস, তবে সবাই একে হে ফিবার নামে জানে। একটানা নাক দিয়ে জল গড়াতে থাকে, চোখ মুখ লাল হয়ে ফুলে যায়, এমনকি শরীরেও লাল চাকা দাগ দেখা দেয়। বাতাসে ফুলের রেণু বেশি থাকলে কারো কারো এই ধরনের অ্যালার্জিজনিত সমস্যা বেশি হয়। ওষুধপত্র তো আছেই, তবে বিংশ শতাব্দীর তৃতীয় দশকের পৃথিবীতে এই রোগের সবচেয়ে ভালো প্রতিকার হল হাওয়া বদল। হে ফিবার তাকে এতটাই কাবু করে ফেলেছে যে সপ্তাহ দুয়েকের জন্য কর্মক্ষেত্র থেকে ছুটি না নিলে আর চলছিল না। অধ্যাপকের কাছে আর্জি রাখতেই দিন ১৫র ছুটি মঞ্জুর হয়ে গেল। ব্যাগপত্র গুছিয়ে রওনা হলেন হাইজেনবার্গ। সামান্য কিছু পোশাক আশাক ছাড়া তিনি সঙ্গে নিয়েছেন গেটের লেখা ওয়েস্ট অয়েস্টলিচে ডিভান নামে কাব্যগ্রন্থের একটি কপি, নিজের সাম্প্রতিক গবেষণা সম্পর্কিত হিসাব নিকাশের কাগজপত্র, নোটবুক ও একজোড়া হাইকিং বুট। ক্রুক্স হেভেন বন্দর হয়ে হাইজেনবার্গ চলে এলেন উত্তর সাগরের ছোট্ট দ্বীপপুঞ্জ হেলিগোল্যান্ডে। হেলিগোল্যান্ড কথার অর্থ পবিত্র দ্বীপ। দেশের মূল ভূখণ্ড থেকে 69 কিলোমিটার দূরে উত্তর সাগরের বুকে জেগে থাকা এই দ্বীপভূমি। এখানকার রুক্ষ অনুর্বর পাথুরে জমিতে ফুলে ঢেকে যাওয়া গাছপালা প্রায় নেই বললেই চলে, তাই বাতাসে ফুলের রেণুও নেই। তাছাড়া হাইজেনবার্গের বিশ্বাস, সাগরের শুদ্ধ বায়ু তাকে দ্রুত আরোগ্যের পথে নিয়ে যাবে। পাথুরে দ্বীপের দক্ষিণ দিক ঘেঁষে একখণ্ড উঁচু জমিতে একটি তিনতলায় একখানা ঘর তার আস্তানা। বাড়ির মালকিন ফ্রাউ রোজেনথাল মানুষটিও বেশ সহৃদয়। চোখমুখ ফুলে থাকা তরুণ ভাড়াটেকে

0: পুত্র স্নেহে প্রয়োজনীয় সেবা শুশ্রূষা করার আশ্বাস দিয়েছেন তিনি। বিদেশ বিভূয়ে এই ভরসাটুকু থাকা তো কম ব্যাপার নয়। ব্যালকনিতে বসেই দেখা যায় অপূর্ব গ্রামীণ দৃশ্য। বালুচর ছাড়িয়ে সাগরের নীল জলরাশি গিয়ে মিশেছে দিগন্তে। সাগরের দিক থেকে আসা শীতল বাতাসে জুড়িয়ে যায় দেহমন। বিজ্ঞানী বোরের কথাগুলো খুব মনে পড়ে হাইজেনবার্গের। ঋষি প্রতিম এই বিজ্ঞান সাধক তাকে একবার বলেছিলেন, সাগর পেরিয়ে যাদের দৃষ্টি যায় তারাই অসীমের অংশবিশেষ অনুভব করতে পারেন।
1: আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
2: দেখুন, জানা অজানাও শেষ হয়ে গেল, মানে হাতে আর একদম অল্প কিছু সময় আছে। এত কথা এত গানের মাঝে আমি বলতেই ভুলে গেছি আজকের এই আবহাওয়ার কথা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সারাদিন সাধারণত আংশিক মেঘলা আকাশ, দুপুরের দিকে আরও মেঘলা হয়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাণ 95% ও 67%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 0.003 মিলিমিটার। আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। বেশ, জানিয়ে দিলাম, তার মানে সময়ও বলছে শেষ, সকালের আড্ডাও প্রায় শেষের পথে। যেতে যেতে একটা কথা বলে যাই, হ্যাঁ, তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে বা কেমন লাগছে সকালের আড্ডা, এই বিষয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের জানাতে পারেন, আমাদের মেইল করতে পারেন maitribondhu23@gmail.com এই ঠিকানায়, maitribondhu23@gmail.com এই ঠিকানায়, কিংবা চিঠি লিখতে পারেন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701 এই ঠিকানায়। এছাড়া আমাদের ফেসবুক পেজ, মৈত্রীর যে ফেসবুক পেজ, সেখানে গিয়ে সরাসরি জানিয়ে দিতে পারেন যে কেমন লাগলো, এই সংশ্লিষ্ট পোস্টের নিচে জানাতে পারেন কেমন লাগলো আজকের অনুষ্ঠান, কিংবা আপনার যা খুশি বলতে ইচ্ছা করে লিখতেই পারেন আর কি। যাই হোক, সময় শেষ, যেতে যেতে বলে যাই, ফুরিয়ে গেল ঘুম জাগানি ভোর, কেজ দিনের ডানায় রাঙা আলো, ব্যস্ত পাখির উড়ানি তোরজোর। বন্ধু, তোমার দিনটা কাটুক ভালো। এতক্ষণ সকালের আড্ডা নিয়ে আপনার সঙ্গে ছিলাম আমি, আপনার মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। খুব ভালো থাকুন, ভালো রাখুন। যেতে যেতে একটা ছোট্ট গান আপনার জন্য, দিনটা খুব ভালো কাটুক।

তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় শুনলেন সকালের আড্ডা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কলকাতার ডায়েরি। অনুষ্ঠানে ডালিয়া রায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি কলকাতার এমন বহু বিষয় নিয়ে কাজ করেছেন যার দিকে আমাদের নজর পড়ে না। উল্লেখ হয়তো হয় সংবাদপত্রে বা অন্যান্য গণমাধ্যমে, ছুটির দিনে হয়তো কখনো সখনো সেখানে যাওয়াও হয়, কিন্তু তাই বলে ইহুদিদের যেসব সৌধ কলকাতার মধ্যে রয়েছে, তাই বলে আমাদের ধরা যাক পার্সিদের যেসব কাজ কলকাতার মধ্যে রয়েছে, আমাদের কলকাতার হাতে টানা রিক্সার যে পরিস্থিতি, তাদের মালিকরা যে রিক্সা টানছেন তিনি তাদের কি অবস্থা, তারা কোথায় থাকেন, কিভাবে জীবনযাপন করেন, এগুলো খুব একটা বিস্তারে উঠে আসে না। আর সেই কাজটাই যিনি করে চলেছেন দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে, তিনি হচ্ছেন ডক্টর ডালিয়া রায়। ডক্টর ডালিয়া রায় এই যে কলকাতার হাইকোর্ট, সেখানে অ্যাডভোকেট, কিন্তু তিনি নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন একজন ইতিহাসকার হিসেবে, এবং সে পরিচয় বিধৃত আছে তার লেখা একাধিক বইয়ে। তো সেই বইগুলো সাজিয়ে নিয়ে এবং সামনে ডালিয়া রায়ের উজ্জ্বল উপস্থিতি নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। দিদি, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীতে।
1: নমস্কার।
0: আমরা আজকে যখন কথা বলবো তখন আমাদের মনটা ছটফট করছে, এই কারণে ঠিক কোনটা দিয়ে শুরু করব। আপনি এতগুলো বিষয় নিয়ে লিখেছেন, কিন্তু যেহেতু আমরা দুটো পর্বে এই অনুষ্ঠান করব, আমরা কোনো একটা দিক আগে বেছে নিই। আপনার ইহুদিদের নিয়ে যে কাজ, সে কাজটা অসামান্য। ভাবনাটা কোত্থেকে এলো, শুরুটা কিভাবে হলো? আমরা জানি যে আপনি ইতিহাসের ছাত্রী, কেউ একজন মাথায় নিশ্চয় দিয়ে দিয়েছিল যে এই কাজটা করা উচিত। বাবা হতে পারে, মা হতে পারেন, শিক্ষক কেউ হতে পারেন, আমরা নাম বলবো না, আপনার মুখ থেকে নামটা শুনবো, যে কেউ হতে পারেন, কিভাবে এলো ভাবনাটা?
1: না, একেবারেই না, আমার মা বাবা বা শিক্ষক কেউই নয়। প্রথমে লেডি বেবন কলেজে ইতিহাস নিয়ে অনার্স পড়েছি, তখন সেই আমাদের অনার্স আন্ডার গ্রাজুয়েট কোর্সে ওয়ার্ল্ড হিস্ট্রি একটা পেপার ছিল। তো সেখানে এই জুজদের যে স্ট্রাগলটা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যাকে আমরা বলি, কোথাও এদের কোনো জায়গা নেই একটা থাকার, সারাদিন নোমাদের মধ্যে ঘুরে ঘুরে পেরা, ইজিপ্ট এবং মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে, ইজিপ্ট, সিরিয়া, বিভিন্ন জায়গা, লেবানন, প্যালেস্টিন, সব জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে এদের যে স্ট্রাগল, এবং হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে হিটলার যে এদের সাথে অত্যাচার করেছে, এটা একটা ভয়াবহ অত্যাচার এবং এটা চিরস্মরণীয় হয়ে থাকবে জেনারেশন আফটার জেনারেশন। তো সেই যে পড়েছিলাম, আমার একটা ওদের প্রতি একটা সফট কর্নার ছিল, যদি কোনোদিন স্কোপ পাই বা ইচ্ছা হয় গবেষণা করার, তাহলে আমি এই ইহুদিদের নিয়ে একটা কাজ করব। এবং এর সূত্রপাতটা হয়, আমি প্রথমে WBCS জুডিশিয়াল পরীক্ষা দিয়ে আমি প্রথমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিভিল যাচ্ছিলাম। তো একসময় তখন আমি আলিপুরে, সালটা হচ্ছে 1993, সেই আলিপুরে পোস্টেড পুলিশ কোর্টে, আপনারা তো বুঝবেন সেই সময় আলিপুর পুলিশ কোর্ট এখন যেরকম ছিল সেরকম কিন্তু ছিল না। ব্রিটিশদের তৈরি করা যে ঘোড়া রাস্তা বলছিল, ওপরে টিন লাগানো এবং বর্ষাকালে যেখান থেকে অবিরত বৃষ্টি পড়ত, সেই রকম ছোট ছোট খুপড়ি খুপড়ি মানে আমাদের ম্যাজিস্ট্রেটদের চেম্বার ছিল। তো যাই হোক, এই অবস্থায় সারাদিন ওই যারা ফৌজদারি মামলাগুলোতে আসতো আমার কাছে, এবং বড় বড় মামলাই আসতো, সেই সব মামলা শোনা, আর শুনে শুনে আমার মনে হতো আমার বোধ হয় বুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে। তখন মনে হলো যে আমি একটা গবেষণার কোনো কাজ করি, লেখার কাজ করি, পড়াশোনার কাজ করি, কারণ পড়াশোনাটা আমি ছোটবেলা থেকে ভীষণই ভালোবাসতাম, এবং একসময় খুব ইচ্ছা ছিল PhD করার পরে পোস্ট ডক্টরাল করতে আমি বাইরে চলে যাব, মানে ভারতবর্ষের বাইরে আমেরিকায় যাওয়ার আমার খুব একটা ইচ্ছে, অ্যাম্বিশন ছিল যে আমেরিকায় ওরা খুব স্কোপ দেয় লেখাপড়ার, ওখানে গিয়ে পোস্ট ডক্টরাল করে ওখানে গবেষণার লাইনেই থাকবো। আমার পড়ানোর লাইনে কোনোদিনই ভালো লাগতো না, কিন্তু গবেষণা, কিন্তু সেটা পারিবারিক কারণে হয়নি, আমার বাবা মা চাননি, তো যাওয়া হয়নি। যাই হোক, তো তখন এই ইহুদিদের নিয়ে কাজ করবো, আমার এই আইডিয়াটা আমারই নিজের মাথায় আসে। তখন আমি আমাদের যাদবপুর

0: ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিলেন হিডব্লিউ ডিপার্টমেন্ট, তার নাম ছিল প্রফেসর শচীন্দ্র কুমার মাইতি। তো উনি আমার বাবার বন্ধুস্থানীয় ছিলেন। এই কাকুকে গিয়ে বললাম যে আমি এরকম কাজ করতে যাই, তুমি আমাকে কোনো একজন পরিচিত যে এটা গাইড করতে পারো, কারণ জুদের ওপর লেখা এত সহজ নয়, একাডেমিক লাইনে কেউই জানে না এই সাবজেক্ট নিয়ে যে আমাকে গাইড করতে পারবে। তখন উনি বললেন হ্যাঁ একজন আছে, সে হচ্ছে পিটি নায়ক। পিটি নায়ক স্যার তখন এসেডিক সোসাইটিতে উনি রিসার্চ প্রফেসর এই পোস্টে একটা চাকরি করতেন, মানে যারা রিসার্চের কাজ করতো তাদের উনি গাইডেন্স দিতেন, এটাই ওনার কাজ ছিল। তাছাড়া উনি তো নিজে কলকাতা সম্বন্ধে ওনার ষাটের ওপর বই আছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে কলকাতার ওপর, সেগুলো নিয়ে উনি নিজেও পড়াশোনা করতে যেতেন। তখন ওই প্রফেসর মাইতি আমাকে একদিন সন্ধেবেলায় পিটিনায়ারের বাড়িতে নিয়ে গেলেন। উনি তখন পিটিনায়ার স্যার থাকতেন কাঁসারিপাড়ার একটা বাড়ির একতলার দুটো ঘর ভাড়া নিয়ে, খুব হাম্বল ওয়ে অফ এক্সিস্টেন্স, মানে আমি ইমপ্রেসড হয়েছিলাম। এবং স্যার নিজে সবকিছু করতেন, গৃহকর্মের জন্য কোনো লোক ছিল না, নিজে সপাক রাঁধতেন, সপাক খেতেন এবং সকালবেলা উনি চলে যেতেন ন্যাশনাল লাইব্রেরি, তার ফাঁকে এশিয়াটিক সোসাইটি যেতেন এবং বিভিন্ন জায়গায় অলস্ট্রিট পাড়ায় ঘুরে বেড়াতেন। যাই হোক, উনি আমাকে শুনে প্রথম বললেন তুমি যে কাজটা করো খুব রেসপন্সিবল কাজ, এই কাজ করে তুমি কি সময় দিতে পারবে গবেষণা করার, কারণ এই সাবজেক্টে তোমার প্রচুর খাটতে হবে, বই আছে খুব কম, যেগুলো সাবজেক্টিভ স্টাডি হয়েছে কলকাতায় যারা ইউতে তখন বাস করেছে জুরা তারা কিছু বই লিখেছে, সে পড়ে তোমার খুব একটা সুবিধা হবে না, তোমাকে ফিল্ড স্টাডি করতে হবে। ফিল্ড স্টাডি মানে কি, আমি এই ভাষাগুলো তখন বুঝতাম না, উনি বোঝালেন ফিল্ড স্টাডি মানে ইউ হ্যাভ টু গো অ্যান্ড ভিজিট ইচ অ্যান্ড এভরি জু ইন হিজ অর হার প্লেস অফ ওয়ার্ক অর হার হোম অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইন্টারভিউ, ইউ হ্যাভ টু বিকাম ফ্রেন্ডলি উইথ দেম, গেট ইন টু দেয়ার কনফিডেন্স, দেন ইউ হ্যাভ আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দেয়ার লাইফ এক্সিস্টেন্স এভরিথিং হোয়াট এভার, how they came to or about their forefathers, how they came to Calcutta, why they came to and so many things. To ami bolam sir ami korbo, uni bolen dekho tumi seriously korle ami tomay shomoy debo, ta chhara amar kache emni noshto korar kono shomoy nei. Ami bolam na sir ami seriously korbo. Jiggesh korlen kibhabe kaj korbo, ami bolam je emni dine ami shomoy dite parbo na, kintu shoni robi ta ami ei kajei sara din korbo, ar shondhe bala gulo ami loker barite ami appointment kore interview nite jabo emni dine, mane to shei bhabe kaj ta shuru korlam। আলিপুরে দিনের বেলায় আমি ম্যাজিস্ট্রেসি করতাম, সন্ধেবেলায় ঝোলা কাঁধে বেরিয়ে পড়তাম, বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে আমি ইন্টারভিউ নিতাম যারা আমাকে টাইম দিত উইকডেসে। আর তাছাড়া শনিবার রবিবার সারাদিন থাকতো, তবে হ্যাঁ শনিবার আমাদের ম্যাজিস্ট্রেটদের একটা রিমান্ড ফাইল থাকতো, সেটা এসডিএম সাহেব যখন দিতেন সেটা করে তারপর যেতাম, সেটা দিনের বেলা আমাকে করতেই হতো। মানে ধরুন যারা ফার্স্ট অ্যারেস্ট হয়ে আসছে ছুটির দিনে তাদেরকে আমাদের শুনতে হতো বেল পারপাসে। যাই হোক, সেইভাবে কাজ আরম্ভ করলাম। তারপরে স্যার বুঝলেন যে আমি সিরিয়াস, তখন স্যার কিছু কিছু জায়গায় উনি নিজেও আমাকে অ্যাকম্পানি করেছে, যেমন কিছু জুরা থাকতো এমন এমন জায়গায় সেখানে একটা মহিলার একলা যাওয়ার পক্ষে খুব অসুবিধা, মানে এমন এমন এরিয়া থাকতো, তখন স্যার বলতেন না তুমি একলা যাবে না আমি তোমাকে নিয়ে যাব সাথে। এইভাবেই আমি কাজটা শুরু করি। তো সেইভাবে আমি আরেকটা কথা বলা হলো না, সেইভাবে ডেভিড নাওম সাহেব যিনি নামস কনফেকশনারির মালিক ছিলেন, যার পূর্বপুরুষ, পরবর্তীকালে উনি মালিক হয়েছিলেন, এখন তো উনি আর নেই পৃথিবীতে, তো ডেভিড নাম তখন বেঁচে ছিলেন এবং ওনার সাথে আমি প্রথম আলাপ করি ওনার দোকানে গিয়ে কলকাতার নিউ মার্কেটে, যেটা আগে স্টুয়ার্ট হক মার্কেট, সেইখানে ওনার বিরাট বড় ওনার পূর্বপুরুষের দ্বারা তৈরি কনফেকশনস নামস অ্যান্ড কনফেকশনস দোকানটা আছে। উনি প্রথম বললেন তুমি কি সিরিয়াস, তাহলে আমি তোমায় হেল্প করবো। আমি বললাম হ্যাঁ আমি সিরিয়াস। তখন উনি বললেন তুমি আমার বাড়িতে এসে সন্ধ্যাবেলা করে, যেহেতু সকালে তোমার টাইম নেই, সন্ধ্যাবেলা করে তোমাকে রেকর্ডগুলো দেখতে দেবো, যেমন ধরুন বার্থ রেকর্ড, ডেথ রেকর্ড, স্কুল রেকর্ড, বিভিন্ন রেকর্ড জুদের, সেগুলো তো আমার দেখা দরকার, কারণ এইগুলো হচ্ছে প্রাইমারি সোর্স। তো উনি বললেন আমি বাড়িতে কোনো কিছু নিয়ে যেতে দেবো না, তুমি বসে বসে, আমার সেক্রেটারি আছে অফিসে, সেক্রেটারির সামনে বসে বসে তুমি নোট করবে যা লাগবে বা ফটোকপি করবে।
1: শনি রবিবার গিয়ে করতে?
0: হ্যাঁ শনি রবিবার, এবং এমনি দিনেও যেতাম সন্ধ্যের দিকে যেদিন সময় পেতাম। সেইভাবে করে করে মানে টাইম লেগেছে কিন্তু করেছি আমি। এবং ওনার কাছেও কিছু বই ছিল জুজদের উপর, এখন জেনারেল স্টাডি করতে গেলে তো আগে বইগুলো পড়তে হয়, সেগুলো উনি একটা দুটো বাড়িতে নিয়ে যেতে দিতেন। এবং ওনার কাছে যত জুজদের সব ঠিকানা টেলিফোন নাম্বার সেগুলো উনি আমাকে দিয়েছেন, যেইভাবে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে করে ওদের বাড়িতে গিয়ে ইন্টারভিউটা নিতাম।
1: এই ভদ্রলোকের নাম আরেকবার বলুন, কেননা
0: ডেভিড নাহম, নাও ইজ নো মোর ডেভিড নাহম, নাহম ফ্যামিলির একজন,
1: কেননা আমাদের কানে পরিচিত নামগুলোর মধ্যে এগুলো চট করে পড়ে না, আর আমরা যখন একটা ইতিহাসের যাকে বলে ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছি তখন এই নামগুলো মনে রাখা আমাদের দরকার। এই যে কাজের ফলে আপনার যে যাকে বলে থিসিস তৈরি হলো, তার থেকে এই বই, সেই বই কতটা দূর হলো, মানে বই লেখার উদ্দেশ্যেই কি আপনি কাজটা শুরু করেছিলেন, না প্রথমে একটা থিসিস তৈরি হবে সেভাবে?
0: না, থিসিস না, আমি বই

0: লেখার উদ্দেশ্যেই করেছিলাম। আমার খুব
1: আচ্ছা,
0: ইচ্ছা ছিল রিসার্চ করে বই লেখার, সেই ইচ্ছা পূরণটা মানে যাই হোক ঈশ্বরের কৃপায় এবং সবার মানে সহযোগিতায় বইটা লিখলাম। এটা কিন্তু 7 বছর লেগেছে এই বইটা,
1: 2001 সালে প্রকাশিত।
0: হ্যাঁ, আমি শুরু করেছি 1993, 7 বছরের উপর, 93-তে গোড়াপত্তন কাজের, কিন্তু তারপরে ওই দীর্ঘ 7-8 বছর লেগে গেছে।
1: পদ্ধতিটা তো জানা হলো, জিউইশ হেরিটেজ নিয়ে কাজ করতে গিয়ে কি কি বাধা আপনাকে টপকাতে হয়েছে, কতটা পরিশ্রমের মধ্যে কতটা ফাঁক খুঁজে নিতে হয়েছে।
0: এছাড়াও আরেকটু বলে নিই, এই কাজের জন্য আমাকে দিল্লিও যেতে হয়েছে কয়েকবার। দিল্লিতে ন্যাশনাল আর্কাইভসে বেশ কিছু কনফিডেন্সিয়াল রেকর্ডস বা এমনি গভর্নমেন্ট রেকর্ডস আছে, সেটা আর্কাইভসে বসে ওখানে মেম্বারশিপ নিয়ে বসে পড়েছি। নেহরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতেও বেশ কিছু আপনার মাইক্রোফিল্ম আর 2-4টে বই ছিল, সেগুলো আমি সব কনসাল্ট করেছি। মানে যেখানে যা ছিল সমস্তটাই আমি কনসাল্ট করেছি, কোথাও ফাঁক রাখিনি আমার তরফ দিয়ে।
1: এইবার এই যে বইয়ের সঙ্গে পরিচয় ঘটে গেল প্রাথমিকভাবে শ্রোতাদের, বইয়ের নাম দ্য জিউইশ হেরিটেজ অফ ক্যালকাটা, তো সেইটা মানুষজন একটু জানতে চাইবেন বইটার মধ্যে টুকরো এমন কি আছে যেগুলো আমাদের আকর্ষণ করতে পারে। তার মানে কি, প্রত্যেকে তো এই বই পড়বেন না গোটাটা, বইয়ের কিছু কিছু জিনিস তারা জানতে খুব আগ্রহী হবেন, কেননা ইহুদি জনগোষ্ঠী কলকাতার মধ্যে বাস করছে, পড়াশুনো করছে, কেউ হয়তো চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ হয়তো একটা শিল্প স্থাপন করেছে, সেটা চালাচ্ছে, তার মধ্যে টুকরো টুকরো অনেক ঘটনা থাকে যে মানুষের জীবনের মধ্যে থেকে উঠে আসে, যেগুলো খুব আকর্ষণীয় হতে পারে। সেরকম দু একটা বলুন না, আমরা একটা শুনতে চাই। হতে পারে কোনো স্কুল নিয়ে, হতে পারে কোনো ব্যবসা নিয়ে।
0: না দেখুন, আমি বইটা করেছিলাম প্রথমত কোনো কাজ হয়নি, কলকাতার লোক জু, আর্মেনিয়ান, এমনি খ্রিস্টান এগুলো সব এক করে ফেলে, কিন্তু তা না, আর্মেনিয়ান কমিউনিটি আলাদা, পার্সি আলাদা, জু আলাদা, এবং এদের ধর্মগুলোও আলাদা, ওয়ে অফ ওয়ার্শিপও আলাদা, সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এদের খাওয়া দাওয়ার একটা ডায়েটারি লজ আছে।
1: কিরকম সেটা একটু শুনুন।
0: ডায়েটারি লজ মানে ধরুন, এরা যদি মাংস খায়, মাংস খেলে তার সাথে আপনার দুধের কোনো পথ থাকবে না, তার পেছনে কিছু সায়েন্টিফিক রিজন আছে। এবং এদের মাংস যেটা খাবে ওরা, তাদের ওয়ে অফ কাটিংটা আলাদা। জুজের হচ্ছে কোষের মিট, এই কোষের মানেটা হচ্ছে ওরা যখন কাটে, একটা মুরগিকে কাটুক বা গোট বা কিছুকে কাটুক, সেখানে ওদের কাটার ওয়েটা হচ্ছে টু কজ মিনিমাম অ্যামাউন্ট অফ পেইন টু দি অ্যানিমাল অর দ্য বার্ড। এবং তারপরে ওরা আফটার কাটিং ওরা রক্তটা পুরো বের করে ফেলে গরম জলে, ওটাকে দিয়ে ওরা ব্লাড খায় না, সেইটাকে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে দে প্রিপেয়ার ইট। তো যেই জন্য কলকাতায় এখন নামসের কনফেকশনারিতে দেখবেন, রিসেন্ট এটা করলো, সেটা আগে ছিল না, আগে বরাবর চিকেনের আইটেম এবং মাটনের আইটেম বিক্রি হতো, প্যাটিস, তারপর প্যানকেক, বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হতো, কিন্তু এখন মিট আইটেমটা বন্ধ হয়ে গেছে ফর লাস্ট ফিউ মান্থস, বিকজ ডেভিড নাম তো মারা গেছেন 2013-14-তে। তারপরে ওনার যে ছোট ভাই, যে লাস্ট বেঁচে ছিলেন আইজাক নাহম, তিনি ইসরায়েলের জেরুজালেমে থাকতেন, জেরুজালেমে তার বাড়ি গেছি, ঘুরে এসেছি, থেকেছি অ্যাজ এ হাউস গেস্ট, খুবই ভালো ভদ্রলোক, তিনিও এ ব্যাপারে কোনো এ করেননি। কিন্তু ওনার যে ছেলে অ্যাডাম, তিনি এসে হঠাৎ করে এই বছরেরই গরমের সময় আসলেন, তার আরো বন্ধু বান্ধব সাঙ্গভঙ্গ নিয়ে এসে তিনি হঠাৎ নিয়ম চালু করলেন, না কোনো মিট আইটেম এখানে তৈরি করা যাবে না। সেই জন্য এখন নামসান সন্তে যদি যান, দেখবেন ওই ডিমের একটা চপ ওরা বিক্রি করে, একটা মাছের ফিশ প্যান্থারাস বিক্রি করে, এই দুটাই হচ্ছে মেন নন ভেজ, আর কিছু নন ভেজ থাকে না।
1: আচ্ছা, খাওয়ার মধ্যে ভেজিটেবল নিয়ে কোনো রকম
0: না, ভেজিটেবল নিয়ে কোনো এ নেই। আর একটা ব্যাপার হচ্ছে ওরা একটা সাবাত বলে একটা মানে ডে অফ রেস্ট, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, ফ্রাইডে সানসেটে শুরু হয়, তা শেষ হয় পরের দিন সানসেট শনিবারে, তো ওই টাইমটা ওরা কোনো কিছু রাঁধে না, শুক্রবারে সূর্য অস্ত যাওয়ার আগে সব রান্না করে নেয়, তারপরে সাবাত যখন স্টার্ট হয় ওরা ঠান্ডা খাবার খায়, তার শনিবার সকালটাও পুরো ঠান্ডা খাবার, কুক ফুড থাকে সেগুলো ঠান্ডা, গরম করবে না, মানে দে ডোন্ট লিট ফায়ার। আগেকার দিনে এমন ছিল, এখানে জুরাও বেশ কিছু আমি ইন্টারভিউ করে জেনেছিলাম, তারা দে ডিডন্ট ওয়ান্ট টু টাচ এনিথিং কানেক্টেড টু ফায়ার, মানে যেমন ধরুন টেলিফোন, ফায়ার তো জ্বালতেন না, টেলিফোনও টাচ করবেন না, কেন ওরা বলতেন এটা সিম্বলাইজিং ফায়ার ওদের মতে, তো টেলিফোন ধরতে চাইতেন না, এইরকম কিছু ছিলেন কট্টর, সব যে তা নয়, এটা ইসরায়েলে এখনো মানে, যেখানে জুড়া আছে জুড়া মানে ডে অফ রেস্ট যেটা, ফ্রাইডে অ্যান্ড সাবাত যেটা, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হাফ। এই বইটা যেটা বলছিলাম, এই বইটা আমি করেছিলাম কারণ লোক জানতে পারবে যে জু কারা, তাদের ধর্মটা কি, তাদের ধর্ম কিন্তু আলাদা, ওরা কিন্তু খ্রিস্টান নয়, ওরা মোজেসকে মানে, মানে ওল্ড টেস্টামেন্টটা হচ্ছে ওদের ধর্মগ্রন্থ, নট বাইবেল বা নিউ টেস্টামেন্ট, এবং ওদের রিলিজিয়াস যে রাইটস অ্যান্ড রিচুয়ালস টোটালি ডিফারেন্ট। এই তিনটা রিলিজিয়ানে, খ্রিস্টানিটি, ইসলাম অ্যান্ড জুডাইজম আমরা বলি, এই তিনটা রিলিজিয়ানে ভীষণ সিমিলারিটি আছে রিগার্ডিং রাইটস অ্যান্ড রিচুয়ালস, খুব সিমিলার। এই জুডিয়াসম কিন্তু খুব পুরনো রিলিজ।

0: জান অনেক পুরনো জুরাসিম, অ্যান্ড অন্যদিকে যারা থ্রুস্তার যে পার্সিদের ফাদার ছিল রিলিজিয়াস ফাদার, সেটাও খুব পুরনো রিলিজিয়ান।
1: এর মধ্যে একটি চ্যাপ্টার আছে যার কথায় আমরা যাব, তার আগে শ্রোতা বন্ধুদের আরেকবার মনে করিয়ে দিই যে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ডক্টর ডালিয়া রায়, যিনি কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। তবে তার বড় পরিচয়, যে পরিচয়ে তিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত, তিনি একজন ইতিহাসকার, কলকাতার ইতিহাসকার বললে বোধহয় সঠিক হয়, কেননা কলকাতার বহু দিক যা আমাদের আলোচনায় আসে না, যা আমাদের নজরে পড়ে না, সেগুলো নিয়ে তিনি একের পর এক বই লিখে চলেছেন, গবেষণা গ্রন্থ, পরিশ্রম করে নিজের পেশার বাইরে গিয়ে সময় বের করে পরিশ্রম করে তিনি কাজটা করছেন, এবং তাকে সাহায্য করেছেন যিনি, তিনি একজন উল্লেখযোগ্য মানুষ ভারতের ইতিহাস চর্চার প্রেক্ষাপটে, তিনি পিটি নায়ার, তার কথাও তিনি বলেছেন। আজকে আমরা শুরু করেছি একটা বই দিয়ে, তারপর অন্যান্য বইতে যাব, দ্য জিউইশ হেরিটেজ অফ ক্যালকাটা। তো বইটা নাড়তে নাড়তে একটা জায়গায় ম্যারেজ অ্যান্ড ডিভোর্সের কথা দেখলাম, তো খুব স্বাভাবিকভাবেই মানুষজন যারা শুনছেন তারা একটু আকৃষ্ট হবেন এটার প্রতি, যদি একটু বলেন কি জন্য বিশিষ্টতা।
0: প্রেয়ার হল যেটা আমরা বলি, যেমন চার্চ, ওদের প্রেয়ার হলটার নাম হচ্ছে সিনাগগ। কলকাতায় অনেকেই জানে না যারা কলকাতায় থাকে যে এখানে তিনটে সিনাগগ আছে। প্রথমটা হচ্ছে নেভে শ্যালম সিনাগগ। নেভে শ্যালম এটা হিব্রু ওয়ার্ড, এর নাম হচ্ছে অ্যাবোর্ড অফ পিস, এটা সর্বপ্রথম সিনাগগ। তারপরে মাগেন দেবিদ সিনাগগ আর বেথের সিনাগগ, তিনটে প্রায় পাশাপাশি। মাগেন দেবিদ আর নেভে শ্যালমটা একদমই পাশাপাশি, মানে একই কম্পাউন্ডের মধ্যে দুটো সিনাগগ, এবং বেথেলটা ওখান থেকে একটু দূরে, যে প্রেয়ার হল সব থেকে বড় এবং সেটা হচ্ছে মাগেন দেবিদ। এবং মাগেন দেবিদ খুব পিকচারাস্ক, অনেক বেশি লোক বসে প্রেয়ার করতে পারে একসময় একটা টাইমে। এবং এই সিনাগগুলোর বৈশিষ্ট্য হল একতলায় ছেলেরা বসবে, দোতলায় মহিলারা বসবে প্রেয়ারের সময়, মানে সেখানে ছেলেদের আলাদা সিট এবং মেয়েদের আলাদা। তো যাই হোক, যে সিনাগগুলো এখনো কলকাতায় আছে, বিশেষ করে মাগেন দেবিদ এবং বেথল এখনো প্রিজার্ভ করছে, এখন হেরিটেজ প্রপার্টি হয়ে গেছে, তো ইট ইজ ওপেন টু দ্য পাবলিক। যদি আপনারা কেউ দেখতে চান, যে কোনো দিন যাবেন ওখানে, শুধু সিকিউরিটি গার্ডের সাথে একটু কথা বলতে হয়, বললে আপনারা প্রবেশ করে দেখতে পারবেন। সকাল বিকেল ওটা খোলা থাকে, বিশেষ করে এই দুটো সিনেমা যেটা শেষের দুটো বললাম ওটা সত্যি দেখার। মাগেন দেবিদ এবং বেথেল এত পিকচারাস, কারণ তখনকার দিনে জুইশ যারা তৈরি করেছিলেন সেই সাহেবরা, তারা বিদেশ থেকে অনেক অর্থ ব্যয় করে তারা দামি দামি সেই কালারফুল কাঁচ দিয়ে, বড় বড় আর্কিটেক্ট দিয়ে ওটা তৈরি করেছিলেন, সেই জন্য এটা চোখের শান্তি, দেখতে খুব সুন্দর। মাগেন দেবিদ সিনাগগের পেছনে একটা কামরা আছে, যেটা আমরা বলি একটা রিলিজিয়াস বাথ নিতে হয় মেয়েদের কোনো কোনো কারণে, সেইটা একটা আলাদা আছে, এবং সেখানে জলটা আসে কোন একটা স্প্রিং থেকে, আন্ডারগ্রাউন্ড এমন সিস্টেম করা আছে, জলটা সেখানে আসে, মেয়েরা গিয়ে সেখানে হোলি বাথ নেয়, নিয়ে পোশাক পাল্টায়, পাল্টে তারপর তারা আবার সিনাগগে এসে প্রে করে। এই হোলি বাথটার ব্যাপারে কেন নিতে হয়, কখন নিতে হয়, এগুলো আমার বইতে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে, সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। আর ম্যারেজটা হয় সিনাগগে, ডিভোর্স প্রায় হয়ই না, খুব রেয়ার কেসে, আমার বইতে দিয়েছি দৃষ্টান্ত, খুব রেয়ার কেসে ডিভোর্স হয়েছে। এদের রিলিজিয়ানে ডিভোর্স করতে গেলে অনেক প্যারাফার্নেলিয়া আছে, তো সেইভাবে ডিভোর্স হয় না। হিন্দুদের ম্যারেজ হয় বেশ রাইটস রিচুয়ালস করে, এদের অনেক রিচুয়ালস আছে, রাইটস অ্যান্ড রিচুয়ালস, সেগুলো ওদের রাবাই আসে। রাবাই হচ্ছে আমাদের যেমন মানে পণ্ডিত হিন্দুদের, যে মানে বিয়েটা দেয় তাকে ওরা বলে রাবাই, হাই প্রিস্ট আর কি, তিনি আসবেন, তিনি এসে তোরা, তোরা মানে যেটা ওল্ড টেস্টামেন্টকে হিব্রুতে বলে তোরা, এই তোরা খুলে উনি প্রেয়ার করবেন, ওদের বিভিন্ন প্রেয়ার আছে, রাইটস অ্যান্ড রিচুয়ালস আছে, সেগুলো করবেন, করে সিনাগগেই বিয়ে হবে। কিন্তু আমার এমন দুর্ভাগ্য, আমি কোনো বিয়ের আই উইটনেস করতে পারিনি, কারণ আমি যখন কাজটা হাতে নিয়েছিলাম তখন ইয়াং কাপল কেউই ছিল না, বেশিরভাগ আফটার দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিদেশে সব চলে গেছিল, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ফর বেটার লিভিং অ্যান্ড ফর প্রিজার্ভেশন অব দ্যার ওন রিলিজিয়ান, এবং ডিউ টু ডার্থ অফ ম্যানেজেবল বয়েজ অ্যান্ড গার্লস, মানে এখানে যারা বিয়ের বয়স হচ্ছে তারা তাদের ম্যাচ খুঁজে পাচ্ছিল না, ওদের মানে জুইশ ম্যাচ, সেই কারণেও অনেকে বিদেশ চলে যাচ্ছিল তাদের দেশে বা অন্য কোথাও যেখানে জুরা আছে, সেখানকার জুদের সাথেই তারা বিয়ে শাদী করে সেটেল করছিল, এবং ফর বেটার প্রসপেক্টস, বিকজ আফটার ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট জুরের একটা ধারণা হতো, কারণ এখানকার কলকাতার জুরা ওরা একটু ব্রিটিশ ঘেঁচা ছিল এবং ওরা একটু ব্রিটিশ সাহেবদের একটু অনুকরণ করতেন, কিন্তু ওরা ভাবতেন যে ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ব্রিটিশরা আমাদের যে প্রিভিলেজেসগুলো দিয়েছিল রিগার্ডিং ডুইং বিজনেস কারণ মেনলি ব্রিটিশরা এখানে এসেছিল

0: টু ডু বিজনেস, এরা হচ্ছে ট্রেড অ্যান্ড বিজনেস কমার্স এই লাইনে এরা গেছে ম্যাক্সিমাম। হ্যাঁ, কিছু বুদ্ধিজীবী ছিল, কিন্তু এখানে কলকাতাতে বড় বড় বিজনেস হাউসগুলো তখন জুগরাই ওনার ছিল। যেমন ধরুন আগরপাড়া জুট মিল, অ্যালপাইন ডেয়ারি, এইরকম বিভিন্ন সবই এগুলো জুইশ, সেইগুলো এবং পার্ক ম্যানশন, তারপরে আরো কিছু কিছু ম্যানশন আছে মানে পার্ক স্ট্রিটে, সেগুলো সব ওন বাই জুজ। এইসব ওরা আধিপত্য করেছে এবং ওদের তখন প্রচুর পয়সা, খুব ওয়েল অফ। পরবর্তীকালে ওদের যখন ভারতবর্ষ স্বাধীন হলো, ওদের মনে হলো আমরা আর সেরকম বেনিফিট পাবো না, অ্যাডভান্টেজ পাবো না, তো আমরা বিদেশ চলে যাই। এবং অনেকে দেশে গিয়ে শেষ জীবনটা কাটাতে চেয়েছিল, স্পেশালি আফটার ইসরায়েল ওয়াজ বর্ন ইন 1949। সবাই এখানে যারা কলকাতার ইহুদিরা ছিল, জুরা ছিল, যাদের ভালো প্রপার্টি টপার্টি সবই ছিল, তারা সেল আউট করে দিল এখানকার ভারতীয়দের, বিক্রি বাটরা করে সব চলে গেল ওখানে। ওদের কাছে ইসরায়েলটা ভীষণ হোলি, ওদের নিজের দেশ, সেখানে ওদের লাস্ট রাইটস রিচুয়ালস হবে, সেই প্রত্যাশা নিয়েই ওরা চলে গেল নিজের দেশে।
1: আচ্ছা, আপনি সেই দেশেও তো গিয়েছেন বার দিনে, সেই যাওয়াটা কি কারণে, শুধু গবেষণার জন্য না?
0: আমি প্রথমবার গেছিলাম, আমাকে ইন্ডিয়ান এম্বাসি নিমন্ত্রণ করেছিলেন যে এই সাবজেক্ট নিয়ে, যেহেতু বইটা বেরিয়েছে এবং আমি যেহেতু ভারতীয়, তো আমাকে ডেকেছিলেন এই ব্যাপারে একটু মানে ওখানে একটা লেকচার দিতে। তো এম্বাসির মধ্যেই আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন একটা অডিটোরিয়ামে, ওখানে লেকচার দিয়েছিলাম। এবং সমস্ত কলকাতার জু, বা কলকাতা কেন, ইন্ডিয়ান জুজ মানে বিভিন্ন প্রান্তে যারা জুজ আছে, যেমন কোচিনে জুজ আছে, মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, তারা সব এসেছিল ওই অনুষ্ঠানে। একটা শর্ট লেকচার দিয়েছিলাম বইতে কি আছে, এবং প্রত্যেকে বই কিনেছিল, এবং ওরা খুব খুশি হয়েছিল যে একজন ভারতীয়কে ওরা এতদিন বাদে দেখলো। আমাদের যেমন একটা মাটির টান আছে, বেশিরভাগ জু যারা ভারতবর্ষে জন্মেছে এবং মানুষ হয়েছে, পড়াশোনা করেছে, কাজকর্ম করেছে, করে বৃদ্ধ বয়সে হয়তো ইসরায়েলে ফিরে গেছে, তাদের সেই মাটির টানটা কিন্তু থেকে গেছে। এবং আমার ওখানে যেসব জুইশ বন্ধুরা আছে, তারা প্রতি বছর এই উইন্টারে, বিকজ অন্য সময় ওদের কলকাতা ভীষণ গরম, গরম টাইমটা খুব একটা আসে না, উইন্টার সিজনে ওরা বেশিরভাগ, ওরা ফ্যামিলি শুদ্ধ সবাই চলে আসে, এসে হয় হোটেলে থাকে বা কোনো রিসর্টে থাকে, যত ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে তাদের সাথে একটা গেট টুগেদার হয়, মানে মজা হয়, এবং ভারতবর্ষে বিভিন্ন স্থান ঘুরতেও যায় তারা। ক্যালকাটা জুজ সব বেশিরভাগ মারা যাচ্ছে যারা সেটেল হয়ে গেছে ইসরায়েলে, বয়স বেড়ে গেছে, আর তাদের ছেলেপিলেরা যারা ওখানে মানে জন্মেছে বা বর্ণান বর্ণ, তাদের কিন্তু ওই নারীর টানটা নেই, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে নারীর টান একটা, সেই টানটা নেই। কিন্তু আগের যারা এখানে জন্মেছে এবং বড় হয়েছে, হয়ে পরে চলে গেছে, তাদের কিন্তু নারীর টান আছে। এখন বেশিরভাগ তারা অনেক বয়স হয়ে গেছে, আমি এরকম কয়েকজনকে জানি তারা 80+, এখন আর তারা আসতে পারে না, মাঝে মাঝে ফোনে তাদের সাথে আমার কথা হয়, জিজ্ঞেস করে কলকাতা এখন কেমন, কি অবস্থা।
1: একটা কথা না জানতে চাইলে ভুল হবে অন্তত এই পর্বে, সেটা হচ্ছে ইহুদিরা তাদের ক্ষুরধার মস্তিষ্কের জন্য পরিচিত।
0: হ্যাঁ,
1: সারা পৃথিবীতে তো ইহুদি রয়েছেন যারা
0: ওদের ব্রেনের তুলনা হয় না।
1: এখানে কলকাতায় সেটার কোনো পার্থক্য বা সমতা কিছু দেখেছেন?
0: না, আমি ইতিহাস গবেষণা করেছি, যখন ইতিহাসটা পড়েছি ইহুদিদের সম্বন্ধে, এই যে BNLS and কোম্পানি, তারপরে আরো বিভিন্ন কিছু কোম্পানি আছে, এরা কিন্তু প্রচুর কাজ করে গেছে, আমাদের কন্ট্রিবিউটেড টু দি লাইফ অফ ক্যালকাটা, টু দি ইকোনমিক লাইফ, টু দি সোশ্যাল লাইফ, টু দি কালচারাল লাইফ, অনেক কিছু এরা তৈরি করে দিয়ে গেছে, অনেক কিছু কন্ট্রিবিউট করে গেছে, যেগুলো এখনো আমাদের এখানে আছে। ওরা তো কিছু নিয়ে জানি, ওরা সেল আউট করে দিয়ে গেছে, কিন্তু এখনো এখানে রয়েছে। এই বড় বড় বাড়িগুলো যে তৈরি করে দিয়ে গেছে, সেগুলো তো এখনো আছে। এবং এখানে ওরা তিনটে স্কুল বানিয়েছিল, একটা স্কুল হচ্ছে ছেলেমেয়েরা ছোট বয়সে তারা একসাথে পড়তো, আরেকটা স্কুল হচ্ছে জুইশ গার্লস স্কুল, আর একটা হচ্ছে জুইশ বয়েজ স্কুল। জুইশ বয়েজ স্কুলটা হচ্ছে এলিয়াস মায়ার ফ্রি স্কুল অ্যান্ড তালমুড টোরা, যেটা বউবাজারে, সেটা ছেলেমেয়ে একসাথে একটা এ পর্যন্ত পড়তো, তারপরে ছেলেদের স্কুল। আর জুইশ গার্লস স্কুলটা হচ্ছে পার্ক স্ট্রিটে আছে উইথ হোস্টেল, মানে তখনকার দিনে শুধু জুয়ের ছেলেমেয়েরাই ওইখানে পড়তে পাবে। কিন্তু যখন জুরা চলে যেতে থাকলো, আর কেউ রইল না, খুব কম রইল, তখন ওরা এত লিবারেল, ওরা খুলে দিল, দে ওপেন দ্য স্কুল ফর অল ইন্ডিয়ান্স। আর এখন ওই দুটো স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল, CBSE আছে ওদের, এখন এই স্কুলের যারা আমাদের এখানকার ছেলেমেয়েরা তার বেনিফিটটা পাচ্ছে, তারা একটা ভালো স্কুলে শিক্ষা পাচ্ছে। বহুদিন দা বয়েজ স্কুল গার্লস স্কুল ভালো চলছে, রমরমাভাবে। লাস্ট যেটা বলি সেটা হচ্ছে নারকেলডাঙ্গায় এদের বিরাট বড় একটা সিমেট্রি আছে, কবরস্থান, তাছাড়াও একটা প্রাইভেট সিমেট্রি, এটা ভীষণ ইন্টারেস্টিং। যেটা বড় সিমেট্রি সেটা ছাড়াও তার থেকে এগিয়ে গেলে একটা সরু রাস্তার মধ্যে একটা কবরস্থান একজন করেছিলেন, একজন জুইশ ফ্যামিলি, তারা চেয়েছিল না আমাদের বেরিয়াল হবে না, আলাদা হবে। সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা, তার বোধহয় তিনটে ছেলে মেয়ে, তারা একসাথে সেইখানে বেরিয়াল হয়। কিন্তু সেটা এখন আইডেন্টিফাই করা খুব কঠিন, কারণ যে কটা কবর আছে তার সেইটা বাদ দিয়ে ঘরবাড়ি করে ফেলেছে। আমি যখন গেছিলাম তখন

0: ছোট ছোট ছিটে মারার ঘর করে করে চারদিকে ঘিরে নিয়েছিল, কিন্তু ওইটা বাদ দিয়ে। সেটা একটা ইন্টারেস্টিং যে একজন ভদ্রলোক মনে করলো, না আমি ওখানে থাকবো না, যখন আই উইল গো টু রেস্ট ফর এভার, আই উইল রেস্ট ইন পিস ইন এ সেপারেট প্ল্যান। ল্যান্ডটা উনি কিনেছিলেন, কিনে উনার ফ্যামিলি সব শুদ্ধ ওইখানেই ওনা কবর, তিনিও জু ছিলেন।
1: শ্রোতা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, এমন একটা বিষয় যেটা নিয়ে আলোচনা শুরু করলে মনে হবে চলতেই থাকুক চলতেই থাকুক, যেন কখনো শেষ না হয়। ডক্টর ডালিয়া রায় এইরকম বিষয় নিয়ে বই লিখে আমাদের আলোকিত করেছেন। আজকে তার সঙ্গে আলোচনার প্রথম পর্বে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আমরা শুধুমাত্র একটা বইয়ের উপর আমাদের নজর নিবদ্ধ রেখেছিলাম, দ্য জিউইশ হেরিটেজ অফ কলকাতা, এবং আরেকটা বইয়ের কথা উঠে এসেছে যেখানে তিনি ভারতের জিউ বা ইহুদিদের কথা সবিস্তারে বলেছেন। দুটো বইয়ের কথা উঠে এসেছে। পরবর্তী যে পর্ব সেখানে আমরা আরও কতগুলো বিষয় আনব, পার্সিদের কথা আনব, কলকাতার হাতে টানা রিক্সা তার কথা আনব। আজকে তাকে উপস্থিত থেকে আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, অপেক্ষা করব পরের পর্বের জন্য।
0: নমস্কার।

কলকাতার ডায়েরি অনুষ্ঠানটি এ পর্যন্তই। অনুষ্ঠানে ডালিয়া রায় সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনায় ছিলেন শিরোপা রায়। আজ শুনলেন প্রথম পর্ব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ্ব নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে

0: Un şahay.
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ আসরে শুনবেন রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুদীপ চক্রবর্তী, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শুনলেন রামকেলির আগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুদীপ চক্রবর্তী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

0: 594 কিলোহার্টজে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে মনের মতো গান।

এ যেন বাংলা গানের এক অন্য রকম একটা ভাষা, এক অন্য ভাষা, অন্য প্রকাশ নিয়ে এলেন বাংলা গানে 90-এর দশকের একদম শুরু থেকে সুমন চট্টোপাধ্যায়। বাংলা গান অবশ্যই 50-60-70-এর দশক মানেই বাংলা গানের স্বর্ণযুগ, বাংলা ছবিরও স্বর্ণযুগ সেই সময়টাকেই বলা হয়। কিন্তু 70 শেষের দিকটা, 80-এর দশকটা, সেইভাবে বাংলা গান মানুষকে যে কিছু কিছু অবশ্যই ছিল, কিন্তু সেইভাবে আপামর বাঙালির মন ভরানোর মতন বাংলা গান 80-এর দশক তুলনায় খানিক কম দিতে পেরেছে। সেই জায়গাটা মেরামত করার একটা চেষ্টা চলছিলই, ছবির গান যারা করছিলেন, তৈরি করছিলেন, তাদেরও সেই চেষ্টা ছিল বটেই, কিন্তু এ যেন একেবারে অন্য বাংলা গানের প্রকাশ নিয়ে স্টেজে দাঁড়ালেন হাতে একটা গিটার নিয়ে সুমন চট্টোপাধ্যায়। যে ধরনের গান, তার প্রকাশের ভাষা, ভঙ্গি সবটাই ভারী নতুন বাঙালির কাছে। তারা শুরুটায় অবাক হলো, তারপর ভালোবেসে ফেলল। 90-এর দশক জুড়ে বাংলা গানের চলন বারবার বদলেছে, জুড়েছে অনেক কিছু, বেরিয়ে গিয়েছে ট্রেন্ড থেকে অনেক কিছু, কিন্তু 90-এর দশক বাংলা গানের জগতে একেবারে সোনার আখরে লেখা থাকবে। কারণ এই সময়টাতে যেমন আমরা কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তীর হাত ধরে এক নতুন ধারার গান পেলাম, বাঙালি ভালোবেসে নাম দিল তার জীবনমুখী গান, যদিও তাই নিয়ে বিতর্ক নেহাত কম নয়, কারণ বলাই হতো যে এই গানগুলি জীবনমুখী হলে অন্য গান কি জীবনের কথা বলে না। আসলে এই বিতর্ককে পাশে রেখেও এক অন্য ধারার গান পেলাম আমরা সুমন চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তীর হাত ধরে। আবার ঠিক সেই সময়টাতে ইন্দ্রনীল সেন অথবা শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তারা একের পর এক সেই সোনার দিনের গানগুলিকে রিমেক করে আবার আমাদের কাছে নিয়ে এলেন নতুন করে। সেই একই গান, কিন্তু তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট সব কিছুতেই প্রযুক্তির নতুন ছোঁয়ায় গানগুলি আরও ঝকঝকে হলো। নতুন এক ঝাঁক গায়ক গায়িকাকে পেল বাংলা গান। আবার প্রায় বছর 5-6-এর মধ্যেই, অর্থাৎ 90-এর দশকের 95, 96, 97 বাংলা গানে এক উতল হাওয়া নিয়ে এলেন লোপামুদ্রা মিত্র। কোনো গায়িকার কাছ থেকে এমন উদাত্ত গানের যে স্টাইল, যে গায়কী, এমনটাও বাঙালি পায়নি। সুতরাং 90-এর দশক জুড়ে বাঙালি বা গান প্রিয়, সঙ্গীত প্রিয় বাঙালি পেয়েছে অনেক কিছু। আসুন 90-এর দশকের সেই গানগুলিকে আরও একবার ফিরে শোনা যাক আজকের মনের মতো গান অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার।

সূর্য বলল ইস, আমি উঠলাম ভাগ্যিস, তাই রাত্রির হল ভোর। মানুষ বলল দূত, তোর যুক্তিটা অদ্ভুত, আমরা ছিলাম বলেই দিলাম সূর্য নামটা তোর, সূর্য নামটা তোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। আকাশ বলল থাক, ওই উঠকো তর্ক রাখ, দেখ আমার রঙেই ভোর। মানুষ বলল বটে, শুধু মিথ্যে কথাই রটে, মানুষ জাগবে তবেই কাটবে অন্ধকারের ঘোর, অন্ধকারের ঘোর। সময় বলল না, আমি কিছুই মানছি না, ভোর আমার হাতেই বাঁধা। সময় বলল না, আমি কিছুই মানছি না।

লুটেদের ভঙ্গি মানুষ বলল বেশ হোক ঝগড়া ঝাটির শেষ মানুষ বলল বেশ হোক ঝগড়া ঝাটির শেষ আয় বুকের হাপরে সুবাতাস ভরে আয় বুকের হাপরে সুবাতাস ভরে।

পেট খাটি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা পেট খাটি ছাঁদিয়াল।

তার রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ছাক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তার বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদি আলে বগ্গায়। সান্দে আমান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চিচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা।

90-এর দশক, তার একদম শুরুটায় যেমন আমরা পেলাম সুমন চট্টোপাধ্যায়ের হাত ধরে এমন ধরনের বেশ কিছু গান, যেখানে পেটকাটি চাঁদিয়াল এক শিশু শ্রমিকের গল্প বলছে, সকালবেলার রোদ্দুর যেখানে বলছে একটা ছোট বাচ্চার পিঠে ভারী বোঝার গল্প, স্কুলের ব্যাগের বোঝার গল্প, ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফুরিং বলছে নিজের ইচ্ছের মতো পথে চলার গল্পগুলো, আবার ঠিক সেই সময়টাতেই আরও এক তরুণ তরতাজা যুবক, তিনিও হাতে গিটার, খানিক বব ডিলনের গান কখনো কখনো, আর পাশ্চাত্য সুরের সঙ্গে বাঙালিয়ানাকে মিশিয়ে দিয়ে একের পর এক গান নিয়ে এলেন বাঙালির জন্য। কোথাও বেকার যুবকের প্রেমের গল্প বলে, কোথাও চাকরি পেয়ে নতুন ছোট্ট লাল নীল সংসার বসানোর গল্প বলে সে গান, কোথাও বন্ধুতার গল্প বলে অঞ্জন দত্ত।

এই গিটার কিন্তু নতুন কিছু ছিল না 90-এর দশকে। বাংলা গানে গিটারের ব্যবহার বহুদিনের, ব্যবহৃত এর আগেও হয়েছিল, কিন্তু এইভাবে স্টেজে উঠে হাতে গিটার নিয়ে চোখে কখনো অপ্রাপ্তির যন্ত্রণা, কখনো ক্ষোভের আগুন, সবটা নিয়ে এই যে গানের ধরন, তা একেবারে অন্য রকম ছিল বাঙালির কাছে। যে কারণে এই গানগুলিকে, যে গান জীবনের অপ্রাপ্তির কথা বলে, বেকারির কথা বলে, চাকরিহীনতার কথা বলে, এই সকল রকমের গান, যে গান জীবনের নানান মুহূর্তের কথা বলে, সে সকল গানকে বাঙালি নাম দিল জীবনমুখী গান। আর সুমন চট্টোপাধ্যায় অথবা অঞ্জন দত্তের পর জীবনমুখী গান, বা এই যে 90-এর দশকে বাংলা গানের পালে নতুন হাওয়া এলো যে গানের সুরে, সেই গানের হাল ধরতে এলেন আরও একজন, নচিকেতা চক্রবর্তী।

একটু আগে বলছিলাম না, 90-এর দশক বাঙালিকে এমন কিছু গানের উপহার দিল যা সত্যি আমরা এর আগে ভাবতে পারিনি এই বিষয় নিয়েও এভাবে গান বাঁধা যায়।

দেয়ালে আঁকা তবু চুরি যায় প্রতিবাদের ভাষা। কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, কখনো বাজারে গেলে দোকানে

নচিকেতা চক্রবর্তী। তিনি যখন চোরের মতন এরকম গানখানি বানান যেখানে অবশ্যই শিশুশ্রমের কথা বলে, যেখানে শিশুর শৈশব চুরি করে নেওয়ার কথা বলা হয় গানে, তিনি পৌলমীর মতন গান বানাচ্ছেন, নীলাঞ্জনা বাজাচ্ছেন, আবার তিনি বানাচ্ছেন একদিন ঝড় থেমে যাবে, শান্ত হয়ে যাবে সব সেই দিনের অপেক্ষায়।

এমন গানের বার্তা যখন শোনাচ্ছেন জীবনমুখী গানের নামের ভালোবাসার সে নাম পাচ্ছে এ গান। আবার সেই সময়টাতেই বাংলা কবিতাকে সুরের মধ্যে দিয়ে গানে নিয়ে এলেন। অবশ্য তার অনেক আগে থেকেই, তার প্রায় 50 বছর আগে থেকেই আমরা রানার পেয়েছি, গায়ের বধূ পেয়েছি, আমরা তারপরেই পেয়েছি কাজলা দিদির কথা। কিন্তু 95, 96, 97 এই সময়টাতে লোপামুদ্রা মিত্র তিনি বাংলা গানে এক অন্যরকম টাটকা হাওয়া নিয়ে এলেন। কখনো বেণীমাধব কবিতার সাংগীতিক রূপ শোনালেন, কখনো ছোটদের ডাক দিলেন, ডাকছে আকাশ ডাকছে বাতাস, চলে আয় খেলা করবি, কেন শুধু শুধু পিঠে বোঝা নিয়ে যাচ্ছে স্কুলে। সত্যি এইরকম এক অন্য গানের ধারাও কিন্তু আমরা পেলাম সেই 90-এর দশকেই। বাংলা গান, আর সেই গানে যে নানান নতুন ধারা সব নিয়েই আজকের এই মনের মতো গান শুনলেন।

শুনছেন দুই বাংলার মনের কথা আকাশবাণী মৈত্রী। এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। শুনবেন শুরুতেই নজরুল গীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান বিকাশ পথ। আজ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উপর আধারিত অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত।
2: পরিচয়পত্র হল এমন এক জিনিস যার মাধ্যমে মানুষ খুঁজে পায় নিজের অস্তিত্ব। কিন্তু যারা শিল্পী, যারা দিন রাত মগ্ন থাকেন নিজের শিল্পচর্চায়, তাঁদের জন্য আলাদা করে কি কোনো শিল্পী কার্ড আছে যা বহন করে তাঁদের শিল্পসত্তার পরিচয়? আছে। আর

0: এবার সেটাই ঠিক কিভাবে পাওয়া যায়, সেটার সুবিধেই বা ঠিক কি, আসুন সেগুলোই এখন এক এক করে শুনে নেওয়া যাক।
1: নমস্কার, আমার নাম সুরেশ কর্মকার, আমি দরিয়াপুর পূর্ব বর্ধমানে থাকি, ডোকরা শিল্পী। আমি এখানকার একজন, বংশ পরম্পরা আমাদের এখানে শিল্প কাজ হয়, আমি এবং আরো অন্যান্য শিল্পীরাও এখানে থাকেন। এটা জানতে পেরে বলতে, আমরা তো একটা জিনিস জানি, দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের সাথে আর কি, যে আমরা যারা আর্টিস্ট আছি তাদেরকে একটা সরকার থেকে একটা কার্ড প্রদান করেন, সেটা হচ্ছে শিল্প কার্ড বলে, মানে যেটা ইংলিশে হচ্ছে আর্টিজেন আইডেন্টি কার্ড। তো আমরা জানি, আমরা যখন উপযুক্ত, যখন 18 বছর বয়স হয়ে যায়, আমরা যখন উপযুক্ত শিল্পীর মর্যাদা পাই, তখন আমরা DIC অফিসে গিয়ে যোগাযোগ করি। সেখানে আমাদের যে আইডি প্রুফ আছে, আধার কার্ড বলুন, যখন আগে আধার কার্ড ছিল না তখন ভোটার আইডি কার্ড দিয়ে এইসব দিয়ে হতো আর কি, তো সমস্ত ডকুমেন্ট গুলো সাবমিট করতে হয়। তারপরে আমি যে শিল্পী সেটা প্রমাণ করার জন্য কিছু নিজস্ব কাজ করে দেখাতে হয়, বা করে দেখানোর ভিডিও বা কোনো ছবি ক্যাটালগে দেখানো হলো যে আমি ডোকরা শিল্পীর কাজ করি। এইভাবে আমরা অ্যাপ্লাই করি, তারপরে আমাদেরকে মাস 2-3 এর মধ্যে আমরা পেয়ে যাই আর্টিজান আইডেন্টি কার্ড। সুযোগ বলতে, আমরা যে শিল্পী এটা তো একটা কার্ড তো লাগবেই, এটা যেহেতু আমাদের একটা লাইসেন্সের মতন ব্যাপার একটা, যে আমরা তো ডিগ্রিধারী না যে আমাদের একটা এক্সট্রা অন্য কিছু মানে সার্টিফিকেট থাকবে, আমাদের এটাই হচ্ছে ডিগ্রি। মানে আমি যে ডোকরা আর্টিস্ট বা আমি যে যে কোনো শিল্পী, হয়তো হস্তশিল্প আর্টিস্ট যে আমি, কিন্তু সেটার প্রমাণ হচ্ছে আর্টিজেন আই কার্ডটা। দ্বিতীয় হচ্ছে, আমরা কোথাও এমনও এক্সিবিশন থাকে যেটা আর্টিজেন আইডেন্টি কার্ড না থাকলে সেই এক্সিবিশনটা করতে দেয় না, তো সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। তখন আবার অনেকই জায়গা আছে যে আমরা অর্ডার, হয়তো কোনো জায়গা থেকে অর্ডার পাচ্ছি, তো সেখানে হয়তো দেখতে চাইলো যে আপনার আর্টিজেন আইডেন্টি কার্ডটা লাগবে, বা যেমন GI সব গুলো তখন দেখে, এখন তো হয়তো হয়েছে বলে, তো সেক্ষেত্রে আর্টিজেন আইডেন্টি কার্ডটা মাস্ট। আর এটার ফলে যে এরকম কোনো সরকার থেকে কোনো ট্রেনিং ওয়ার্কশপ, আমরা আমরা তো কখনো কখনো ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং নিই, তখন সেক্ষেত্রে এটা ভালো কাজ করে আর কি। আমরা যখন আর্টিজেন আই কার্ডটা যখন দেখাই বা সাবমিট করি, তখন আমাদেরকে সরকার থেকে ডিজাইন ডেভেলপমেন্টের মানে ট্রেনিং আর কি দেওয়া হয়।
2: আমার নাম হচ্ছে মাধব ভাস্কর, বাড়ি নতুন গ্রাম, পূর্ব বর্ধমান, পোস্ট পাটুলি। হ্যাঁ, আমি এই যে শিল্পী কাঠের জন্য আমাদের ফার্স্টে যে আমাদের এখানে ট্রেনিং তৈরি হয়, এই কাজের উপরে ভিত্তি দিয়ে ট্রেনিং একটা কাজ করা হয়, সেটা আমাদের আমাদের এইখানে এসেছিল ওনারা দিয়ে, তখন আমাদের এটা কার্ডটা তৈরি করে দিয়েছিল ওনারা। তারপরে এখন যেসব কার্ড হয়, আমাদের DC অফিস আছে বর্ধমানে, ওখানে গিয়ে আমাদের কাজ দেখিয়ে ওখানে ফর্ম ফিল আপ করে ওখানে DC কার্ড জমা দিতে হয়, এই করে আমাদের কার্ড গোনা তৈরি হয়েছিল। আমাদের আপাতত এখানে 42টা পরিবারের সবারই কার্ড হয়ে গিয়েছে আপাতত। এই কার্ডটাতে সব জায়গাতেই আমাদের মেলাটা পাওয়া যায়, যেটা হচ্ছে সরকারি যেসব মেলাগুনা হয়, রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের যেসব বাইরে DC-র মেলাগুনা হয়, ওগুনা অ্যাপ্লাই করলে ওগুনাও দেয়। এই কার্ডটা না থাকলে তো বাইরে দেশে মেলাতে যাওয়া যাবে না। এবার বাংলার যেসব হস্তশিল্পরা হয়, সেগুলো তো এই কার্ড গুলো লাগে জমা দিতে হয়। এবং এই কার্ডটার ভিত্তি মানে কি, 60 বছর হয়ে গেলে আপনি একটা পেনশন পান, এইরকম সব সুবিধা আছে। আর প্রত্যেকটা মেলার সুবিধা, এই কার্ড না হলে মেলায় যাওয়া যাবে না।
3: এটা কি কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকারের?
2: এটা কেন্দ্র সরকার। আমরা হচ্ছে কাঠের উপর যে খোদাই শিল্প হয়, যেমন কাঠের পেঁচা, গৌরাঙ্গ, রাধাকৃষ্ণ, যত রকম দেব দেবীর মূর্তি তৈরি করা হয়, এবং এখন ফার্নিচার ও প্রত্যেকটা মেলা হস্তশিল্প মেলাতে দেখতে পাবেন, বাবুই দড়ি, চেয়ার, টুল, তারপর ফোল্ডিং টেবিল, বিভিন্ন রকমের মাল তৈরি করা হয় এবং ওই মালগুনা মেলায় নিয়ে যাওয়া হয়। কার্ডটা থাকলে একটু সুবিধা হয়, কার্ডটা আমাদের এই কাজ করে খাওয়ার জন্য লোনও দেয়। যেমন এই মেটেরিয়াল কিনতে হয় না, যেমন কাঠ, হাতুড়ি, বাঁঠালি, যেসব গুলো ভেঙে যায় সেই সব নতুন জিনিসপত্র, সব আসবাবপত্র, সব যন্ত্রপাতি সব কিনতে হয়, তার জন্য টাকাটা লাগে। এবং কাঠ, কাঠ কেনার জন্য তো টাকা লাগে, এখন তো কাঠের দাম বিশাল, এই কাঠ কেনার জন্য যে টাকা গোনা লাগে সেই গোনা দিয়ে লোনটা নেওয়া হয়। দিয়ে তারপর কাজ করে, ধরুন কাঠটা নিলেই তো কাজ হবে না, সেটা তো মিনিমাম 1 মাস লাগে টাইম, কাঠ চিরিয়ে ধরুন, তারপর সব মিল থেকে কাঠটা নিয়ে এসে কাঠটাকে কেটে তৈরি করতে প্রায় 1 মাস টাইম লেগে যায়, সেই সময় খেতে লাগে টাকাটা, কারিগরকে দিতে হয়, এরকম বিভিন্ন হিসাবে কাজটা করা হয়।
0: শিল্পীদের শিল্প প্রসারের ক্ষেত্রে এই যে লোন দেওয়া, এটা পড়ছে PM বিশ্বকর্মা প্রকল্পের মধ্যে। এবার কি এই প্রকল্প, এখন কথা হবে।

0: সেটা নিয়েই।
1: আমার নাম হচ্ছে কোয়েলি গাঙ্গুলী, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতার যে স্টাফ ট্রেনিং সেন্টার ছিল আলিপুরে, সেই ট্রেনিং সেন্টার থেকে অবসর গ্রহণ করেছি। আমি সেখানে ফ্যাকাল্টি হিসেবে ছিলাম শেষ 5 বছর। আর এই পিএম বিশ্বকর্মা, এটা কেন্দ্রীয় প্রকল্প একটা। এই প্রকল্পটা ক্ষুদ্র শিল্পের জন্য ভীষণই একটা উপকারী প্রকল্প, এবং এই প্রকল্পটা MSME এর আন্ডারে পড়ে। তো এটা কারা পাবে? যারা ওই কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এগুলোর সঙ্গে যুক্ত। সেখানে এই প্রকল্পটা 18টা ট্রেড, 18 রকম শিল্পের ওপরে এটা দেওয়া হয়। এই ঋণটা দেওয়া হয় সেই সমস্ত লোকদের, তবে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ সরকার চাইছেন যে মহিলা শিল্পী যারা বা মহিলা আর্টিসান যারা, তারা যাতে আরো বেশি উন্নতি করতে পারে, সেই জন্য মহিলাদের একটু প্রেফারেন্স দেওয়া হয়। এবার এই লোনটা দেওয়া হবে যারা 18 বছরের বেশি বয়স, এবং অবশ্যই তাদের আধার কার্ড থাকতে হবে, কারণ আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক এন্ট্রি হবে। একটা লোনের অ্যাপ্লিকেশন তো হবে অনলাইনে, আর অনলাইন যে পোর্টালটা, এই পোর্টালটা হচ্ছে পিএম বিশ্বকর্মা CSC লগইন অথবা বিশ্বকর্মা যোজনা CSC লগইন। এই পোর্টাল দিয়ে এদের যেতে হবে। তো এই লগইন করার সময় এদের যে বায়োমেট্রিক নেবে, ওই আধারের বায়োমেট্রিকের সঙ্গে বায়োমেট্রিক মিলিয়ে এদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি CSC থ্রু দিয়ে এরা অ্যাপ্লিকেশনটা করে, তবেই কিন্তু এরা এই আর্টিসানের সার্টিফিকেটটা পাবে। আর এই লোনটা কি কি খাতে দেওয়া হয়, সেটা হচ্ছে, একটা হচ্ছে যন্ত্রপাতি, যে এই কাজগুলো করার জন্য কিছু যন্ত্রপাতি লাগে, তো আমরা যেটাকে টুল কিট বলি, তো সেইগুলো কেনার জন্য দেওয়া হয়, 15,000 টাকা মতো একটা ইনসেন্টিভ দেওয়া হয়। তাছাড়া যদি কেউ কোনো ট্রেনিং নিতে চায়, সেই ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করা, সেটাও এই বিশ্বকর্মা যোজনার অন্তর্ভুক্ত। তারপরে এই কাজগুলো করার জন্য তাদের 3 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় 2টো ফেজে। ফার্স্ট ফেজ হচ্ছে 1 লাখ টাকা, সেকেন্ড ফেজ হচ্ছে 2 লাখ টাকা। ফার্স্ট ফেজে যে লোনটা দেয়, সেই লোনটা 18 মাসের মধ্যে শোধ করতে হয়, আর সেকেন্ড ফেজে যে লোনটা দেয় সেটা 30 মাসের মধ্যে শোধ করতে হয়। সেকেন্ড ফেজে 2 লাখ টাকা দেয়। ফার্স্ট ফেজের লোনটার উপরে 5% সুদ নেয়, সেকেন্ড ফেজের লোনটার উপরে কেউ কেউ 8% সুদও নিচ্ছে। আর এই যোজনার আন্ডারে যারা আছে, যারা এই লোন নিয়ে কিছু জিনিস বানাচ্ছে, তাদের কি করে মানে ব্যবসা করবে তারা, তাদের মার্কেটিং করা বা তাদের বিক্রির ব্যবস্থা, সেইটাও কিন্তু কোনো কোনো সময়, কারণ কি এই MSME এর আন্ডারে যে সমস্ত শিল্প আছে তাদের জন্য কোনো স্টলের ব্যবস্থা করা, কোনো মেলায় খুব কম পয়সায় তাদের স্টল দেওয়া, এই ধরনের কাজও কিন্তু সরকার করে দিচ্ছে, ঠিক আছে। আর এই লোনটা যেটা দিচ্ছে, এটা তো অবশ্যই সাবসিডাইজড রেটে দিচ্ছে, কারণ এত কম সুদের হারে লোন তো পাওয়া যায় না। এবার হচ্ছে লোন পাওয়ার, একটা তো আমি বললাম যে 18 বছর বয়স হতে হবে, আরেকটা হচ্ছে এক একটা পরিবারে একজনই পাবে এই লোনটা, একটা পরিবার থেকে একজনই পাবে। এবং সেই পরিবারের, পরিবার বলতে আমরা কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত ছেলে মেয়ে, এটা হচ্ছে পরিবার। আর সেই পরিবারের কেউ যদি এই ধরনের কোন লোন আগে নিয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি আর এই লোনটা পাবেন না। এইটা তো একটা সাবসিডাইজড রেটে সুযোগ সুবিধা পাওয়া। তো একই পরিবারে থেকে বারবার কিন্তু মানে, তাহলে তো একটা পরিবারই বারবার সুযোগ সুবিধাটা পেয়ে যাচ্ছে, সেটা নয়, সে হয়তো 1 লাখ টাকা লোন নিল, সেটা সে শোধ করে দিল, সেকেন্ড ফেজে আবার 2 লাখ টাকা নিল। এইবার যদি সে এই শোধ করে দিল মানে কি, সে তো নিশ্চয়ই ঠিক মতো কাজ কারবার করছে, সে নিশ্চয়ই এখন স্কিল, তার নিশ্চয়ই মানে স্টলে সে বিক্রি করতে পারছে, তখন কিন্তু তার এবার কিন্তু সে আরেকটু বেশি অ্যামাউন্টের লোন নিতে পারবে, তখন তার PM বিশ্বকর্মা স্কিমে নিতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। MSME তো অনেক রকম লোন আছে না, আস্তে আস্তে তো সে অন্য লোনের দিকে চলে যেতে পারবে। এই যে সাবসিডাইজড রেটে যে লোন,

0: কাজ, সে কেন পরেরটা নেবে, পরের ফেজ নেবে? কিন্তু প্রথম ফেজে 1 লাখ দেওয়ার পরে সেই লোন কাজে লাগিয়ে কিছু করে যখন সেই লোন শোধ করছে, তখন এই 18 মাসের মধ্যে যখন শোধ করছে, তখন তাকে সেকেন্ড ফেজে, যে না আমি 1 লাখ টাকা দিয়ে এই পর্যন্ত করেছি, আমি যদি আরো 2 লাখ টাকা পাই তাহলে আমার ব্যবসাটাকে আরো বাড়াতে পারবো, তখন তাকে সেকেন্ড ফেজের লোন সে অ্যাপ্লাই করলে সেকেন্ড ফেজের লোনটা পাবে। আর তার যদি না লাগে, 1 লাখ টাকায় তার কাজ হয়ে যায়, তাহলে সে আর লোন নেবে না। কিন্তু প্রথমেই চাইলে তাকে 2 লাখ দেবে না, প্রথমে তাকে 1 লাখই দেবে এবং সেটা 18 মাসের মধ্যে শোধ করে দিতে হবে। আবার মজা হচ্ছে, 1 লাখ টাকা পর্যন্ত নেবে মানে 1 লাখ টাকাই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কারোর হয়তো ওটার জন্য দরকার হচ্ছে 30,000 টাকা, কারোর হয়তো 40,000 টাকা, বা কারোর হয়তো 50,000 টাকা, সেক্ষেত্রে সে সেরম ভাবেই নিতে পারে।
1: এই যে দুটো ফেজের কথা আপনি বলছেন, তো আমি ধরুন প্রথম ফেজের লোনটার লোন সমেত ইন্টারেস্ট আমি যখন দিয়ে দিলাম, তারপরে কি কোনো এমনি টাইম ফ্রেম থাকে যে অমুক বছরের মধ্যে আমাকে সেকেন্ড ফেজের লোন নিতে হবে, বা নাকি ওটা আমি যখন ইচ্ছা আবার যখন প্রয়োজন পড়বে তখন আমি সেকেন্ড ফেজের জন্য অ্যাপ্লাই করব?
0: হ্যাঁ হ্যাঁ, যখন দরকার হবে, যে আমি এরকম নিয়েছিলাম, আমি একটা ফেজই নিয়েছি, এত এক্ষুনি আমার দরকার নেই, আমি আবার এসের জন্য নিতে পারবো। কিন্তু এরম নয় যে একটা শিল্পর জন্য আমি ফার্স্ট ফেজ নিয়েছি, নিয়ে আমার ওটা চললো না, তখন আমি গিয়ে আরেকটা সেকেন্ড ফেজ নিলাম আরেকটা শিল্পের জন্য, এরকমটা সাধারণত হয় না। তবে এই গ্যাপটা একটা দীর্ঘদিনের গ্যাপ হতে পারে না, অল্প দিনের গ্যাপ হবে।
1: আচ্ছা, আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে মানে এমনি টাইম ফ্রেম, ধরুন আমি ফার্স্ট ফেজ নেওয়ার পরে
0: কোন, না না না, ওরকম কোনো টাইম ফ্রেম নেই। সাধারণত এই লোন বা যা কিছু হয় না, তাতে কি হয়, যখন একটা রানিং বিজনেস থাকে তখন ফার্স্ট ফেজের পরে সেকেন্ড ফেজের দরকার হয়, আর যদি সে বিজনেসটা না চলে, যদি ওটা বন্ধ হয়ে যায়, বন্ধ মানে কি, হয়তো কিছুদিন গ্যাপ হতে পারে, মাস ছয়েক গ্যাপ হতে পারে, যে হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি একটু পারছি না, আমার একটু অসুবিধা হচ্ছে, আমি নেব, কিন্তু একটা দীর্ঘদিন গ্যাপ হয়ে গেল, তারপরে ওরকম কোনো টাইম ফ্রেম নেই, কিন্তু তাতে যে যেখান থেকে লোনটা নেবে, অন্তত ব্যাংকের কথা বলতে পারি, ব্যাংক খুব এনকারেজ করবে না। তার কারণ হচ্ছে ব্যবসাটাই বন্ধ করে দিয়েছে, সে সে ব্যবসাটা চালাতেই পারেনি, তাকে যদি ফার্স্ট ফেজ দিয়ে সে যদি সাকসেসফুল না হয়, তাকে কেন ব্যাংক সেকেন্ড ফেজের লোনের জন্য এগোবে? এই বিশ্বকর্মা, পিএম বিশ্বকর্মার লোন পাওয়ার জন্য বা এই অনলাইন এন্ট্রি করানোর জন্য, এটা ব্যাংকে তো যাওয়াই যায়, যে কোনো ব্যাংকে, যে কোনো ন্যাশনালাইজ ব্যাংকে যাওয়া যায়, কিন্তু তাছাড়াও এটা ইউএলবি, আরবান লোকাল বডি, যেটা সিটি এবং টাউনে আছে, আর ভিএলই, ভিলেজ লেভেল এন্টারপ্রেনার, যেটা ভিলেজ লেভেলে আছে, মানে ভিলেজ গ্রামে আছে, এদের কাছে গেলেও কিন্তু এই অনলাইন এন্ট্রিটা করানো সম্ভব।
2: শিল্পীদের সৃজনশীলতার পরিচয় প্রদান তথা শিল্পক্ষেত্রকে প্রসারিত করার পেছনে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন রকমভাবে সহায়তা করার চেষ্টা করছে, যার উদাহরণ এই শিল্পী কার্ড ও প্রকল্প পিএম বিশ্বকর্মা।

শুনলেন বিকাশপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্পর্কে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত আকাশবাণী মৈত্রী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন নন্দিতা রায়ের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

আকাশবাণী মৈত্রী। এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় উইন্দ্রিলা কোনার।

তাহলে দেখতে দেখতে আজ 21শে আগস্ট, মানে বাংলা ক্যালেন্ডার বলছে আজ চৌঠা ভাদ্র, তাই তো? আর ভাদ্র মানেই তালপাকা গন্ধ, ভেজা মাটির ঘ্রাণ, আর তার সঙ্গে কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো শরতের পেঁজা তুলোয় আগমনের অপেক্ষা। তবে হ্যাঁ, ভারত মানে এই যে ভাদ্র, ভাদ্রের যে এত গল্প, ভাদ্রে এত কিছু হচ্ছে, তার সঙ্গে এমন একটা পরিবেশ, মানে সকালে রোদ, বিকেলে মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার সন্ধেবেলা মনে হচ্ছে এই শরৎ এসে গেছে বলে এই কিছুদিন পরেই শুরু হবে উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে যে ভাদ্র, তারও যে নিজের একটা গল্প থাকতে পারে, সে শুধু ওই গরম বৃষ্টি শরতের মধ্যে আমাদেরকে কনফিউজ না করে তার যে নিজেরও কিছু গল্প আছে, সেই গল্পের

যে শিকড় অনেক গভীরে সে কথা আমরা মাঝে মধ্যে হয়তো ভুলে যাই, কিন্তু মনে করিয়ে দিতে তোমাদের যুববাণী তোমাদের সঙ্গে তো রয়েছেই, আর সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু। তবে হ্যাঁ, কি গল্প একটু ক্লু দিই, না হলে বুঝবে কি করে? ভাদ্রের এমন একটা গল্প আছে জানো, যেখানে রাজকন্যা আছে, কৃষকের মাঠ আছে, কুমারী মেয়েদের নাচ গান রয়েছে, দেবতার কাছে ফসলের প্রার্থনা রয়েছে, আছে রান্নাঘরের উনুনের গল্প, আবার আছে এমন এক উৎসবের গল্প যেখানে এই যে সর্বশক্তিমান রাজারাজরা তারাও হয়ে ওঠেন একদিনের জন্য সাধারণ, নিতান্ত সাধারণ একটি প্রজা। ভাবতে পারো একটা বাংলা মাসের মধ্যে এত রকম গল্প লুকিয়ে থাকতে পারে? পারে বাবা পারে। তাই আজকের অল্প অল্প গল্প কথার আসরে তোমার সঙ্গে একটু অন্যরকম গল্প করব। বলেই দিলাম কিসের গল্প করব। শহরের ক্যালেন্ডারটা একটুখানি সরিয়ে রেখে চলে যাব গ্রাম বাংলায়, একেবারে মাটির কাছাকাছি। রাঢ় বাংলা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ছোটনাগপুরের একেবারে যে সরল সাধারণ জনজীবন, সেইখানে মিশে যাব। দেখবো ভাদ্র মাসের দিনগুলো কিভাবে আমাদের শহুরে মানুষদের কাছেও খুব সাধারণ কিছু আগস্ট মাসের দিন হলেও এই ভাদ্রের দিনগুলো সেই মানুষগুলোর কাছে শুধুমাত্র ক্যালেন্ডারের তারিখ বা পঞ্জিকার তারিখ নয়, বরং মানুষের জীবন, কৃষিকাজ, ভালোবাসা, সংসার আর প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকার উৎসবের তিথি হয়ে উঠেছে। আর একটা কথা, এই যে উৎসবগুলো, এই অনেকগুলোরই নির্দিষ্ট কোনো হিসেব আমরা পাই না যে কবে শুরু হলো, কে শুরু করলো, কেন শুরু করলো। এগুলো বহু প্রজন্ম ধরে লোকাচার, কৃষিক জীবন এবং মানুষের মুখে মুখে বেঁচে থাকা একটা ঐতিহ্য, একটা চির চেনা ভালোবাসার গল্প। তাই আজ ইতিহাসের সঙ্গে এই যে লোকজীবন, এই ঐতিহ্য, এই ঐতিহ্যের দরজাটাও খুলে রাখবো, আর তার সঙ্গে মানুষের ভালোবাসার টানে কিভাবে এই যে পরবগুলো বেঁচে রয়েছে বছরের পর বছর ধরে, সে কথা তো জানবোই। তবে গল্পের সঙ্গে গান না হলে চলে? এ যেন ওই চিনি ছাড়া চায়ের মতো, তাই না? চলো চিনি দিয়েই চাটা খাই, তাহলে ভালোবাসার টানে ভাদ্রের এই যে মেজাজ, যে ভাদ্র মাসের যে মেজাজটা, আর এই যে লোকজীবনের কথা বলছিলাম তার যে আমেজ, আর তার সঙ্গে ওই যে বললাম ভালোবাসার টান ভরা আমাদের গল্প গুজব হতে চলেছে, গানটাও সেরকমই হোক। চলো সুন্দর এই গানটা রাখছি তোমার জন্য, একেবারে নাচতে নাচতে ফিরবো গানের ওপারে, থাকবে অনেক গল্প।

আহা আহা আহা, মন আমার তুমি তুমি করে। সত্যি এর থেকে সহজ সরল ভাষায় প্রেমের প্রকাশ কি আর করা যায়? আর সত্যি কথা বলতে, ভাদ্র মাস এসে গেছে, উৎসবের মাস এসে গেছে, আর তুমি এখনো বাপের বাড়িতে। মন আমার কেমন কেমন করে। এর থেকে মানে সহজ স্বীকারোক্তি আর কিছু হতেই পারে না, কারণ ভাদ্র মানেই উৎসবের জোয়ার। আর উৎসবের জোয়ার মানেই কাছের মানুষগুলোকে একসঙ্গে পাওয়া, তাদের সঙ্গে মেলায় ঘুরতে যাওয়া, তাদের সঙ্গে চুটিয়ে আনন্দ করা। এই তো সেই মাস যে মাসে গ্রামের যে মাটির কাছাকাছি থাকা মানুষগুলো, যাদের কাছে ফসল, দেবতা, নিজেদের মানুষ, তাদের মঙ্গল কামনা, এগুলোই জীবন, তাদের কাছে ভাদ্র মাস হচ্ছে ভরপুর আনন্দের মাস, ভরপুর উৎসবের মাস। কোথাকার কথা বলছি, তোমাদের আগেই বললাম যে রাঢ় বাংলার অনেক গ্রামে এই ভাদ্র মাস আসার সঙ্গে সঙ্গে এই যে মন আমার কেমন কেমন করছে, তুমি তুমি করছে, এই যে আনন্দের যে জোয়ার, এই অন্যরকম আবহটা কিন্তু তৈরি হয়ে যায়। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে যায় ভাদ্রের একেবারে গোড়া থেকে ভাদু উৎসব। এই উৎসব চলে পুরো ভাদ্র মাস জুড়ে, সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক মাটির গান, মাটির প্রতিমার কথা, মেয়েদের সমবেত হওয়ার আনন্দ এবং ফসলের আশায় বুক বাঁধার অপেক্ষা। কিন্তু ভাদুর শুরুটা যে একটা গল্প নিয়ে সেটা তো তোমরা জানোই, কিন্তু সেই গল্পটা আরও সুন্দর, মানে ভাদুকে কিভাবে উদযাপন করা হচ্ছে তার থেকেও সুন্দর। মানে লোককথায় প্রচলিত রয়েছে যে কাহিনী অনুযায়ী মানে ভাদু ছিলেন পঞ্চকোট রাজপরিবারের রাজকন্যা ভদ্রাবতী। তার জীবনকে ঘিরে নানা কাহিনী প্রচলিত রয়েছে। কোথাও বলা হচ্ছে তার তো বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সেই বিয়ে আর হয়ে ওঠেনি, আবার কোথাও তার অকাল মৃত্যুর কাহিনী শোনা যাচ্ছে, আবার কোথাও ভাদুকে দেবী স্বরূপে কল্পনা করা হচ্ছে। তবে কোন গল্পটি একেবারে ঐতিহাসিক সত্য সেটা নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, কিন্তু তাতে কি আনন্দে কোনো ভাটা পড়ে? মানে যাকে আমরা আপন বলে ভেবে নিই, সে কোথা থেকে এসছে, কীভাবে এসছে, কেন এসছে, সেসব কি আমরা ভাবি? সে তখন আমাদের মনের সঙ্গে, আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে যায়। ভাদু উৎসবের বিষয়টাও ঠিক সেরকম। গল্প বদলেছে, সময় বদলেছে, লোকমুখে অনেক কথা প্রচলিত হয়েছে, কিন্তু ওই যে মাটির মানুষগুলোর যে ভাদুকে নিয়ে মানে উৎসাহ, উত্তেজনা, যে ভালোবাসা, সেগুলো কিন্তু একই রকম থেকে গেছে যুগের পর যুগ। আর কি কি হয় ভাদু উৎসবে জানো? ওই যে বললাম, ভাদু উৎসবে মেয়েরা একত্রিত হয়। বিশেষ করে আমরা দেখতে পাই যে মেয়েদের উপস্থিতি এই সমস্ত উৎসবগুলোতে একেবারে চোখে পড়ার মতো। ভাদুর মূর্তি বা প্রতীককে ঘিরে মেয়েরা গান গায়। কীরকম গান জানো? একেবারে নিজেদের গান। হ্যাঁ, সেই গানগুলোতে মানুষের নিজের কথাই উঠে আসে বারবার। প্রেম থাকে, অভিমান থাকে, সংসারের খুঁটিনাটি থাকে, গ্রামের জীবন থাকে, সামাজিক নানা বিষয়ের গল্প থাকে। অর্থাৎ মানুষের প্রতিদিনের জীবনের যেন একটা আয়না হয়ে ওঠে গানগুলো। আর এক মাস জুড়ে এই যে আনন্দ, এই উৎসব শেষে ভাদুকে বিসর্জন দেওয়া হয়, ভাদ্রের ঠিক শেষে। তখন আনন্দের মধ্যেও একটা অদ্ভুত বিষণ্নতা মিশে যায়, জানো? ঠিক যেমন মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা মায়ের চোখ ভিজে আসে, ঠিক তেমনই এই যে সরল সাদাসিধা মানুষগুলো, যারা হয়তো খুব অল্পতে ভেঙে পড়ে না, খুব অল্পতে কষ্ট পায় না, ভাদুর বিসর্জনে তাদেরও বুক ফাটে। যেন মনে হয় নিজের ঘরের মেয়েকেই বিদায় দিতে হচ্ছে। এটাই তো উৎসব, তাই না বন্ধু? এটাই তো ভক্তি, যেখানে মানুষকে দেবী মানে দেবী হিসেবে ভয় পাওয়া বা তার সামনে মাথা নত করার থেকে তাকে বুকে টেনে নেওয়াকেই মানুষ বেশি পছন্দ করে, বা বলতে পারো যে মানুষ তার সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যে আমার মেয়ে এসেছিল, তাকে আমি সাজিয়েছি, গুছিয়েছি, তার আদর যত্ন করেছি এতদিন ধরে, এবার সে চলে যাচ্ছে, আবার এতগুলো দিনের অপেক্ষা, আবার সে যখন আসবে তখন আবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে তাকে বরণ করব। এটাই তো ভালোবাসা, এটাই তো ভক্তির আসল রূপ, তাই না? আর ভালোবাসার এমনই এক টানের আরও একটি গল্প হচ্ছে যাওয়া উৎসব। হ্যাঁ দেখো, ভাদুর পর যদি যাওয়া উৎসবে না যাই তাহলে আর কোথায় বা যাবো? হ্যাঁ, যাওয়া আর করমকে কিন্তু আলাদা

ছোট্ট চারা গাছ বেরোতে দেখা যায়। হ্যাঁ, এটাই উৎসবের আয়োজন। ভাবতে পারছো, একটা ছোট্ট ডালার মধ্যে বালি, তার মধ্যে কয়েকটা বীজ, আর কয়েকদিনের মধ্যেই সেখান থেকে নতুন জীবন। এই যে সাধারণ একটা বিষয় উৎসবের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আসলে সব থেকে সাধারণ সরল জিনিসগুলোর মধ্যেই তো আমাদের জীবনের আসল মাহাত্ম্য লুকিয়ে থাকে, সেটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। এই যে বীজ ফুটে ও বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ না বেরোলে আমাদের জীবনটাই যে অচল হয়ে যাবে, সে কথা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। আর এই চারাগুলো শুধু তো চারা নয়, আসলে বড় বড় আশা, বড় বড় স্বপ্নের প্রতীক। মাটি উর্বর হোক, ফসল ভালো হোক, ঘরে অন্ন আসুক, সবাই ভালো থাকুক, এই প্রার্থনা, যে প্রার্থনা আমাদের জীবনের মূল মন্ত্র, সেই প্রার্থনার প্রতীক এই উৎসবের এই ছোট্ট আয়োজনটা। গ্রামের সরল সাদা মানুষগুলোর জীবনে তো এইটুকুই চাওয়া বলো, এইটুকুই পাওয়া। যাই হোক, উৎসবের আয়োজন করতে করতে এভাবেই সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা নামলে দল বেঁধে গানে নাচে হাসি আনন্দে গ্রামের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে ভেসে আসে মাদলের ধ্বনি, আর গ্রামের মানুষগুলো সবাই সমবেত কণ্ঠে বলে, এ মাদল দশের মাদল, একার মাদল নয়। চলো তাহলে গানটাও শুনে নেওয়া যাক, সবাই মিলেই শুনি, একা কেন শুনব। চলো গানের পর আবার সবাই মিলে আসা যাবে, ফিরে আসা যাবে আমাদের অল্প অল্প গল্প কথার আসরে, ভাদ্রের গল্প নিয়ে।

ফিরে এলাম গানের এপারে। গানে তোমরা শুনলে ঠিক যেমনটা আমরা গল্প করছিলাম যে মাদল, সেই গান মানুষের জীবনেরই কথা বলছে, অন্য কথা নয়, বেঁচে থাকার কথা বলছে, লড়াই করার কথা বলছে, সুখের কথা বলছে, জীবনের কথা বলছে। এই উৎসব যেগুলো নিয়ে আজ কথা বলছি সেগুলো তো জীবনেরই উৎসব, আলাদা করে ভক্তি বা উপাসনার উৎসব নয়, শুধুমাত্র জীবনকে কিভাবে আমরা আরও সুন্দর করে তুলতে পারি, আরও সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, সেই প্রার্থনা, সেই কাজ, সেই কাজগুলোর প্রতি যে ভক্তি, সেইখান থেকে আসে এই উৎসবগুলো। যাই হোক, যেমনটা বলছিলাম যাওয়া উৎসব এবং করম উৎসবের কথা, এবার আসবো করম পরবে। ভাদ্র মাসের শুক্লা একাদশীতে করম উৎসব পালিত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ ছোটনাগপুর মালভূমি অঞ্চলের বহু আদিবাসী এবং লোকসমাজের প্রচলন রয়েছে। তবে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বলেই দিলাম, কারণ এর সঙ্গে কৃষি, প্রকৃতি এবং উৎপাদন এর একটা গভীর সম্পর্ক রয়েছে। যাওয়া উৎসবের মতোই, যেমন তোমাদের বললাম যে অদ্ভুত সুন্দর একটা আয়োজন, সরল কিন্তু সুন্দর, ঠিক এরকমই একটা আয়োজন হয় করম উৎসবের দিনও। কি হয় জানো, করম গাছের ডাল বা করম ডালকে কেন্দ্র করে পুজো করা হয়। অনেক জায়গায় অবিবাহিত মেয়েরা উপোস করে, গায়, নাচে এবং করম দেবতার কাছে পরিবারের মঙ্গল, ফসলের ভালো ফলন এবং জীবনের সমৃদ্ধি কামনা করে। যে এতক্ষণ যেটা বলছিলাম যে জীবন মানে যেটুকু সেটুকুকে পুজো করা, সেটুকুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এই হচ্ছে এই উৎসবগুলোর মূল কথা। করমকে ঘিরে অবশ্য নানা ব্রতকথা প্রচলিত রয়েছে, সেই গল্পগুলোতে আবারও জীবনের কথাই উঠে আসে। যেমন ভাই বোনের জন্য মঙ্গল কামনার কথা উঠে আসে, উঠে আসে পরিশ্রমের কথা, ভাগ্যের কথা, কর্মের কথা উঠে আসে বারবার। আসলে উৎসবগুলোর আড়ম্বরের থেকে অনেক বেশি রয়েছে এই যে মাটির মানুষগুলো, তাদের যে বিশ্বাস, তাদের যে সহজ সাথা জীবন, সেই ছাপটা আরও অনেক বেশি রয়েছে। এই এই যে ছাপ, এই জীবনযাত্রার ছাপেই আমাদের এই উৎসবগুলো কিন্তু রঙিন হয়ে ওঠে আরও বেশি। আর আমরা এই ব্যাপারটা থেকে, এই যে আড়ম্বর ছাড়াও উৎসব এত রঙিন হতে পারে, এটা থেকে আমরা খুব সহজ একটা শিক্ষা পাই জানো তো, যে জীবন শুধু ভাগ্যের ওপর দাঁড়িয়ে থাকে না, মানুষের কাজেরও মূল্য রয়েছে। তাই কাজ করে যেতে হবে আর সঙ্গে বিশ্বাস বজায় রেখে প্রার্থনা করতে হবে, সব কিছুর জন্য মঙ্গল কামনা করতে হবে। সত্যি আমাদের জীবন তো এইটুকুই বলো, কাজ আর প্রার্থনা ছাড়া আমাদের হাতে অন্য কিছু থাকে না, কিন্তু আমরা হাতে অনেক কিছুকে নেওয়ার চেষ্টা করি, তাই খামোখাই জীবনটাকে আরও জটিল করে তুলি। যাই হোক, আবারও উৎসব শেষ হয়, আয়োজন শেষ হয়, সন্ধ্যা নামে, করমতলায় মাদল বাজে, মানুষ গোল হয়ে দাঁড়ায়, গান হয়, নাচ হয়, সবাই মিলে আনন্দ হয়। আজ আমরা উৎসব বলতে অনেক সময় বড় বড় মঞ্চ, লাইটিং, মাইকিং সমস্ত বুঝি, কিন্তু এছাড়াও শুধুমাত্র ভালোবাসার টানে সবাই একত্রিত হয়ে উৎসব কতটা সুন্দর হতে পারে, তা হয়তো আমরা এই উৎসবগুলোকে চোখের সামনে না দেখলে কোনো দিনই বুঝতে পারবো না। তাই সুযোগ পেলে অবশ্যই বন্ধু সামিল হবে এই সমস্ত উৎসবগুলোতে, যেখানে মাটির গন্ধটা অনেক বেশি আয়োজনের গন্ধের থেকে, তাই না? তবে উৎসবের গল্প এখনো অনেক বাকি, তাই আরও একটা উৎসবের গল্পে চলে আসি টুক করে। একই সময় হচ্ছে এই পদ্মা একাদশীর গল্প আসছি। এই যে ভাদ্রমাসের শুক্লা একাদশীর দিনেই পদ্মা বা পার্শ্ব একাদশী যাকে আমরা বলি, সেই পার্শ্ব পরিবর্তনী একাদশীও পালন করা হচ্ছে। কেন এরকম অদ্ভুত নাম? আসলে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী আষাঢ়ের দেবশয়নী একাদশীতে বিষ্ণু যোগনিদ্রায় যান। ভাদ্রের এই একাদশীতে তিনি শয্যার পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম হয়েছে পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই দিনে ভক্তরা উপোস করছে, বিষ্ণুর পুজো করছে এবং পরিবারের মঙ্গল কামনা করছে। সর্বোপরি বিষয় এটাই যে দেবতার কাছে পরিবারের জন্য মঙ্গল কামনা করা। একদিকে এই সময় কখনো করমের মাঠে মাদলের তালে নাচ চলছে, আবার অন্যদিকে কোনো বাড়িতে চলছে বিষ্ণুর ব্রত। বাংলার একই মাস, একই সময়, অথচ মানুষের বিশ্বাস আর উদযাপনের কত তারতম্য, কত বৈচিত্র্য, তাই না? এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই তো বাংলার সৌন্দর্য, তাই না? এবার চলে আসবো বাংলার একেবারে ঘরের কথায়, মানে যে কথা না বললে এই যে বলছি বাংলার ঐতিহ্য সংস্কৃতি সেই কথাটা বুঝতেই পারবো না ঠিকভাবে। কোথায় আসবো জানো? যেই জায়গাটা আমাদের বাংলার বাঙালিদের সবার কাছে মনের মন্দিরের মতো, যেইখানটায় আসলে আমাদের মনটা ভালো হয়েই যায় বাই ডিফল্ট, সেই জায়গাটায় চলে আসবো, আসবো রান্নাঘরে। ভাদ্র সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে রান্না পুজো বা উনন পুজোর রীতি, সবাই জানি আমরা। কোথায় হচ্ছে? দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে হচ্ছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অনেকে জানি আমরা রান্না পুজো বিষয়টা, কিন্তু তার সঙ্গে দেবী মনসার পুজোর কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আর সবথেকে সুন্দর ব্যাপার, ওই যে বললাম যে ভক্তি বা দেবীকে ভয় করা, এই সমস্ত বিষয় সরে গিয়ে যেখানে আমাদের জীবনযাত্রার প্রতি কৃতজ্ঞতা বিষয়

একটা আসছে সেখানেই সেই উৎসব হয়ে যাচ্ছে একেবারে মনের মিলনের উৎসব, মনের কাছাকাছি থাকা ভালোবাসার টানের উৎসব। আর এখানে কেন ভালোবাসার টান আরো বলছি, কারণ এর সঙ্গে পেটের টানও জড়িয়ে রয়েছে, যেটা আমাদের মনের সঙ্গে একদম ডিরেক্টলি কানেক্টেড। পেট না ভরলে আমাদের মন ভরে না, তাই বাড়ির উনুনকে একটুখানি সমঝে চলার যে বিষয়টা, যে ভাবনাটা, সেখান থেকেই আসছে এই রান্না উৎসব। আমরা সরল করে বলতে পারলে এটাই বলতে পারি যে বাড়ির উনুন যে সারা বছর আমাদেরকে এত কিছু সুখ সমৃদ্ধি দিচ্ছে, সত্যি বলতে খাবারের অর্থ কিন্তু অন্তর্নিহিত অর্থ এই সুখ আর সমৃদ্ধি, কারণ খাবার না পেলে আমাদের সারা দিনটার যে কীরকম যাবে আমরা বুঝতেই পারছি। তাই এই বাড়ির উনুনকে যে সর্বক্ষণ খেটে চলেছে তাকে কৃতজ্ঞতা জানিয়ে তাকে একটা দিন বিশ্রাম দেওয়া, এটাই হচ্ছে এই উৎসবের মূল কথা। আর এই দিন কী করা হচ্ছে, তাই উনুন জ্বালানো হচ্ছে না, আগের দিন সমস্ত রান্না করে রাখা হচ্ছে এবং দেবী এই যে রান্নাগুলো দেবী মনসাকে নিবেদন করে খাওয়া হচ্ছে। অঞ্চল ভেদে নানা রকম আচার অনুষ্ঠান আলাদা হয়, কিন্তু মূল কথা ওইটাই যে উনুনকে বিশ্রাম দেওয়া। ভাবতো আমাদের দৈনন্দিন জীবনের কত সাধারণ একটা জিনিস রান্নাঘরের উনুন লোক সংস্কৃতির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই উৎসব যেন সংসারের কাজ, অন্ন এবং গৃহস্থ জীবনের প্রতি এক অদ্ভুত এক কৃতজ্ঞতা, যে কৃতজ্ঞতা আমরা দিতে হয়তো মানে ভুলে যাই যে এই জিনিসগুলো ছাড়া আমাদের জীবন কতটা অচল। তাই একটা উৎসব পালন করে সেটাকে আলাদা করে কৃতজ্ঞতা জানানো, এটাই তো আমাদের বাংলার ঐতিহ্য, তাই না? বাংলা সংস্কৃতির সাফল্য বলতে পারো বা মাহাত্ম্য বলতে পারো এখানেই। আর এই যে রান্নাঘরের ইন্টারেস্টিং গল্পটা করলাম, তার সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং গল্প বলেই ফেলি, কারণ আর ধরে রাখা যাচ্ছে না আর কি, যে এই বিষয়টা এতটাই ইন্টারেস্টিং তোমাদের সঙ্গে ভাগ না করে নিতে পারলে আমার পেটটা গুড়গুড় করছে। আসবো ভাদ্র সংক্রান্তির আরও একটা পরবের গল্পে, ছাতা পরব। হ্যাঁ, তুমি নাম শুনে নিশ্চয়ই ভাবছো ছাতা আবার উৎসবের বিষয় হলো নাকি। হলো ছাতা পরবে হলো। পুরুলিয়ার মানভূম অঞ্চলের এই লোক উৎসবে কি হচ্ছে জানো, ভাদ্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির সময় বিশেষভাবে পালন করা হচ্ছে উৎসব। উৎসবের সঙ্গে রাজা এবং জমিদারদের পৃষ্ঠপোষকতার একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, কিন্তু তারপরেও যে রাজাদের আমল চলে যাওয়ার পরে যেভাবে মানুষের উৎসব হয়ে গেছে এটা, সেটা থেকে এই উৎসবের আসল আমেজটা আমরা বুঝতে পারি। একসময় ছিল রাজতন্ত্র, রাজা ছিলেন, প্রজা ছিলেন, সেই রাজতন্ত্র আজ তো নেই, কিন্তু নির্দিষ্ট রীতি মেনে একটা বড় ছাতা তোলা হচ্ছে এখনো, তারপর শুরু হচ্ছে উৎসব, গান হচ্ছে, নাচ হচ্ছে, মেলা হচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আগে ঘোড়ায় চেপে এসে ছাতা তোলার রীতি ছিল, সময় বদলেছে, সেই রীতিতেও পরিবর্তন হয়েছে, কিন্তু উৎসবের যে টানটান উত্তেজনা সেটা একই রয়ে গেছে। তাই ছাতা পরব যে শুধু পুজো নয়, একেবারেই পুজো নয়, তার কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের মিলন, পুরনো ইতিহাস এবং লোকসংস্কৃতি, নাচ গান, মানুষের আনন্দ, সব জায়গায় সমস্তটা মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করা এবং চটিয়ে আনন্দ করা এই কটা দিন। তাহলে দেখো ভাদ্র মাস একটা মাসই আলাদা আলাদা মানুষের গল্প নিয়ে আমাদের সামনে দাঁড়ায় আলাদা আলাদা সময়ে। ভাদুর কথা বললাম, যেখানে নিজের কন্যা হিসেবে দেবীকে বরণ করা হচ্ছে, তাকে আদর আপ্যায়ন করা হচ্ছে, প্রকৃতিকে যত্ন করা হচ্ছে, প্রকৃতিকে লালন করা হচ্ছে, প্রকৃতির উদ্দেশ্যে প্রার্থনা করা হচ্ছে যেন প্রকৃতি মানুষকে ফিরিয়ে না দেয়। তাছাড়া ভক্তি এবং পৌরাণিক কাহিনী রয়েছে, পদ্মা একাদশীর গল্পে আমরা বিষ্ণুর ব্রত বললাম, রান্না পুজোর কথা বললাম, ছাতা পরবের কথা বললাম। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এই উৎসবগুলো কোনোটাই মানুষের দৈনন্দিন জীবন থেকে আলাদা নয়, বরং একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা শহরে থাকি বটে, অনেকেই আমরা শহরে থাকি, ব্যস্ত জীবনে থাকি, অনেক সময় জানিই না আমাদের নিজের বাংলায় কত ছোট ছোট উৎসব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বড় উৎসবের আলোয় ছোট উৎসবগুলোর গল্প চাপা পড়ে যাচ্ছে। তাই আজকের অল্প অল্প গল্পকথায় তোমাদের সঙ্গে এই গল্পগুলো করার মূল কারণ এটাই যে এই যে চাপা পড়ে যাওয়া, এই বিষয়টা তো একেবারেই হতে দেওয়া যায় না। এত সুন্দর উৎসব যেখানে আয়োজন কোনো ব্যাপারই নয়, কোন আড়ম্বর বা অর্থ কোনো ব্যাপারই নয়, শুধু মানুষের ভালোবাসা, মানুষের একত্রিত হওয়াটাই মূল কথা। তাই এই মূল কথাটাকে মাথায় রেখেই এই গল্পগুলোর আমেজ, আনন্দ মনে নিয়েই শেষ করবো আজকের অল্প অল্প গল্পকথার আসর। যেতে যেতে তোমার জন্য অবশ্যই গান তো রাখবোই, ছাতা পরব দিয়ে যখন শেষ করেছি সেই ছাতা দিয়েই গান রাখবো। তবে হ্যাঁ, ছাতা তুমিও তোমার সঙ্গে রেখো, কারণ বৃষ্টি হতেই পারে, বললামই তো ভাদ্র মাসের আবহাওয়া মানে বোঝা সম্ভব নয় যে শরৎ, গ্রীষ্ম না বর্ষা, তাই ছাতাই ভরসা। ছাতা নিয়ে ছাতার গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি, সঙ্গে থাকো যুববাণীর অন্যান্য বন্ধুদের অনুষ্ঠান তোমাদের সঙ্গে অবশ্যই থাকবে। আর আজকের মতো আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঐন্দ্রেলা কোনার, আকাশবাণী মৈত্রী।

আজ শুনুন বিভিন্ন সুরের সাঁওতালি গান। প্রথমেই লাগড়ে গান। এই সুরের গান বছরের যে কোনো সময়েই গাওয়া যায়, এর কোনো উপলক্ষ নেই। লাগড়ে গান পরিবেশন করছেন সুবোধচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ।

সুবোধচন্দ্র সরেন ও সহশিল্পীদের গাওয়া লাগড়ে গানের পর এবারে শুনি দং গান। দং মূলত সাঁওতালি বিয়ের গান। শোনাচ্ছেন সুখী মান্ডি ও সহশিল্পীবৃন্দ।

সুখী মান্ডি ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন দং গান। এবারের নিবেদন পাতা বা পরব গান। এই শ্রেণীর গান চৈত্র মাস ছাড়া বছরের সবসময়ে গাওয়া হয়। শোনাচ্ছেন মনোহর মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

মনোহর মুর্মু ও সহশিল্পীদের গাওয়া পাতা গানের পর একটি বাহা গান শুনি। ফাল্গুন মাসে অনুষ্ঠিত বাহা উৎসবের সময় গাওয়া গানকে বলে বাহা গান। বাহা উৎসব ছাড়া অন্য সময়ে এই গান গাওয়া হয় না। পরিবেশনায় পার্বতী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ।

পার্বতী হেমব্রম ও সহশিল্পীদের গাওয়া বাহা গান শুনলেন। এবারে কারাম গান, ভাদ্র মাস থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের

রবি হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন কারাম গান, এবার দাঁশায় গান। আশ্বিন মাসে দুর্গাপূজার সময় দাঁশায় উৎসব পালন করা হয়। এই উৎসবে গাওয়া গানই হল দাঁশায় গান। দাঁশায় উৎসব ছাড়া অন্য সময়ে এই গান গাওয়া হয় না। দাঁশায় গান শোনাচ্ছেন অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ।

অর্জুন সরেন ও সহশিল্পীদের গাওয়া দাঁশাই গানের পর সহরায় সুরের গান পরিবেশন করা হচ্ছে। কার্তিক মাসে অনুষ্ঠিত সহরায় উৎসব ছাড়া অন্য সময়ে এই গান গাওয়া হয় না, তবে উত্তরবঙ্গের সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজন পৌষ মাসে সহরায় উৎসব পালন করেন, তাই উত্তরবঙ্গে পৌষ মাসে সহরায় গান গাওয়া হয়। সহরায় গান পরিবেশনায় মুদম সরেন ও সহশিল্পীবৃন্দ।

মুদম সরেন ও সহশিল্পীদের গাওয়া সহরাই গানের পর শেষ নিবেদন সাক্রাত গান। পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত সাক্রাত পরবের সময় এই ধরনের গান গাওয়া হয়, অন্য সময়ে গাওয়া হয় না। সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের পরিবেশনায় শুনুন সাক্রাত গান।

সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের গাওয়া সাকরাত গান শুনলেন। এই সঙ্গে শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন নাটক।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে আজকের নাটক দেবতার গ্রাস, বেতার নাট্যরূপ শামস উন নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম, নাটক দেবতার গ্রাস।

দেখো দর্শি সে নিকটা সারাটা দিন বোরিং দর্শে সাপগুলি খেলছে গাছে চড়ছে আর ওই আগানে বাগানে ঘুরতেছে শোন বলছি শোন দাঁড়া আমার মাটির কলসিটা ঢিল মেরে ভাঙলি কেন তুই মরবি কোন দিন জলে ডুবে মরবি তুই না

0: 사자해.
1: 에이 더불어 암라 모이건 또 아치다.
0: 아, 다한 하나의 코타에서 에이 버리션데.
2: 아게 자스여이 모이종어 샤르가세. 아 두미 에이 버리션데 보태 다리 보시 보시 기 꼬로 굴 소나탄 굴어.
0: 바로 갓니 가세리 샤라딘. 아군 보시 보시 후쿠탄시 다. 밤은 타쿠레르 가세 오벨라에 가문 카노
1: 약간 아지잖아.
0: 아지? 아지 마네?
2: 오니 또 디떼 자쓴고 샤고리 따가이
0: 디떼? 샤고리?
2: 쉐키 쿠루 두미 손오니?
0: 하이 나타?
1: 다섯 거다 번쭈세 게라모에 로티갈로 커버타 에뭉키 아세파세 게라모 제디 벨레체 호토 조난 자베보레 아베돈 니베돈 자나세 তুমি কিনা
0: বলা কে অবশ্যই কদিন আমি গেরামে ছিলাম না বটে বেয়াই বাড়ি গেলাম আজি ফিরছি
2: পেলায় দোকান নৌকো পর্যন্ত উনি ভাড়ার বায়না করে দেশান গোকুড়ো
0: তাই
2: যদি আমাদের একটু সঙ্গে নেন সেই আজি জানাতেই তো যাচ্ছি
0: তাই নাকি তাহলে তাহলে একটুখানি দাঁড়ায় যা বৈকুণ্ঠ ও শ্রীধর একটুখানি দাঁড়া আমিও যাব তোকে সঙ্গে জীবনের একটা অপূর্ণ স্বাদ যদি পূর্ণ হয় দাঁড়া আমি হুকোটা রেখে আসি ওরে যাস নে কিন্তু

0: জয় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যাই ভ্রমণে।
1: ঠাকুর মশাই আসেন।
0: কে ও তোরা?
2: একটা আবেদন জানাতে এসেছি।
0: আয় আয় বস বস।
1: শুনলাম হারাধন্দা, ফটিক, কবরেজ মশাই, ইন্দুপিসি, কনকপুরী, গৌরপদ এদের নাকি আপনি

0: কথা দিয়েছেন আপনার সাথে তীর্থসেনারে যাচ্ছে।
1: ও পাড়ার নীলু শঙ্কর শিবে ওরাও নাকি
0: যাচ্ছে, তাই কি?
2: আমরাও যাব।
0: আমাদের সামর্থ্য নেই কর্তা, একটা সুযোগ যখন এসেছে একটু জায়গা আমাদের দিদিও।
3: দেখো কি মুশকিল, ওরে বাবা জায়গার তো একটা সীমা আছে নাকি? অনেক রে কথা দিয়েছি, আবার অনেক রে ফিরিয়েও দিয়েছি, তাছাড়া যেতে আসতে তো প্রায় মাস দুয়েকের ধাক্কা, সবই তো ভাবতে হবে নাকি?
2: আগে একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে ঠাকুর মশাই, না করলে কিন্তু হবে না বলে দেখছি।
1: জীবনে একটা পুণ্য করতে পারলাম না, গ্রামে পড়ে পড়েই থাকলাম, আমরা কত্তা যাব।
3: ওরে বাবা ওরে বাবা, লম্বা পথ, আর তাছাড়া নৌকায় জায়গা হবে কিনা সেটাও তো।
0: ও আমরা এক কোনায় ঘাপটি মেরে বসে বসে চলে
3: যাব। দেখো দেখি কি বিপদ, কি বিপদে ফেললি আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোরা কিন্তু এই তিনজন আর কারুরে জোটাতে পারবা না।
0: না না না, একদম একদম।
3: তাহলে শুনে নাও, পরশুর পরদিন তরশু দিন নৌকা ছাড়বো, গোছগাছ করে নাওকে তালি, শুকনো খাবার কিছু নিও আর চাদর কম্বল এইসব।
0: ঠিক আছে,
3: যাও যাও, তৈরি হও।

0: দাদা ঠাকুর, দাদা ঠাকুর।
1: এই যে দাদা ঠাকুর, আমিও তোমার সাথে সাগর সিনানে যাব।
2: আরে বলো কি মক্ষণা, কাল আমাদের যাত্রা, আর আজ কি না তুমি এসে বলছো?
1: তুমি তো দাদা ঠাকুর ওই সনাতন কাকাদের নিয়ে যাচ্ছ শুনলাম।
2: সনাতনের বয়স হয়েছে, কমে মরে ঠিক নেই, তাই রাজি হয়েছি। তোমার তো বাবু বয়স কম, কত সুযোগ আসবে।
1: আমি বিধবা মানুষ দাদা ঠাকুর, একটু ধম্ম কম নিয়ে থাকতে পারি আমার সুখ। তুমি না করো না দাদা ঠাকুর।
2: না, জায়গা হবে না। আরে বাবা, জায়গা কোথায়?
1: পায়পুরি পায়পুরি দাদা ঠাকুর, জায়গা ঠিক হয়ে যাবে। আমি একধারে কোনো মতে জায়গা করে নেবো। না করো না দাদা ঠাকুর, পায়ে ধরে বলছি।
2: বাবা বড় মুশকিলে ফেললে,
1: দেখো না
2: কি বিপদ। কিন্তু তোমার এই নাবালক ছেলে, এরে কি করবে?
1: ও রাখাল রে, ওর মাসির কাছে আমি রেখে যাব।
2: মাসির কাছে? প্রায় দু মাস ধরে মাকে ছেড়ে থাকতে পারে নাকি?
1: দাদা ঠাকুর, মার চেয়ে মাসির কাছেই ও ভালো থাকবে। আসলে ওর জন্মের পর বহুদিন আমি সুতিকার জ্বরে ভুগেছিলাম। অন্যরাই তখন ওর নিজের বাচ্চার সাথে ওরে দুধ খাইয়ে মানুষ করেছে। সেই থেকে ছেলে তো মাছেরই মাসির আদরেই আছে দাদা ঠাকুর। আচ্ছা ঠিক আছে, ওরে জিজ্ঞেস করে দেখো।
2: জিজ্ঞেস করবো? আরে অরাকাল, মাকে ফেলে থাকতে পারবি?
1: শুনলে তো দাদা ঠাকুর, এবার মত দাও।
2: ভালো করে ভেবে দেখ, তোর মাকে নিয়ে যাবো তীর্থ স্নানে? কাঁদবি না তো? তবে আর কি, জিনিসপত্র বেঁধে ফেলো গে, করে যে জায়গা হবে বুঝতে পারছি না। কষ্ট করে যেতে হবে কিন্তু।
1: পারবো পারবো দাদা ঠাকুর, যত কষ্টই হোক আমি যেতে পারবো, আমি ঠিক পারবো।

0: গই গো ঠাকুর মশাই, এক এক করে সবাই উঠি পড়ছি বলেন।
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও বাপু, কত ব্যস্ত হলে চলে না, সবাই তো এখন আসেইনি।
0: এই গাঙে জোয়ার এসে পড়েছে কিনা, এই জোয়ারই তোরই ভাষায় দিবি ভালো হয়।
1: হবে হবে, জোয়ার তো সবে শুরু হয়েছে, এই জোয়ারই হবে।
2: আরে যারা এসে গেছি বড় মুছে পড়ি না কেন?
3: আমি তো তোমার অনেক আগে এসে বসে আছি।
4: নৌকা সারবে বাড়ি যাবা?
3: আমি সাগরে যাবো।
4: সে কি কথা, সাগরে যাবি? দোষী ছেলে কথাকার, না মাগে নামি পর বলছি, নামি
3: না, আমি সাগরে যাব।
4: ওরে ওরে বাবা রে, কেন ওরে পাগল রে, কি আরে কি আশ্চর্য বলে, অবয় কোন

0: একটু বল না রে, বোঝাও।
1: ওরে পাগল, এ কি এক দুদিনের ব্যাপার? বাড়ি যা, বাড়ি যা, মাসির কাছে যা।
2: না না, বাইরে যাব না।
0: দাঁড়া, দেখি তুই যাস কিনা। আই আই বলছি, আই
3: আমি কি বলি ফেললাম? আয় বাবা, আমার কোলে আয়, দেখি।
4: এমন কথা বলতে নেই।
0: ঠাকুরমশাই, রাখাল আমার বড় দুরন্ত ছেলে, কেউ রে সামলাবে? জন্ম স্তক মাসি সারা তো কারোর কাছে বেশি দিন থাকেনি। ওরে তুমি নিয়ে যেও না ঠাকুরমশাই, ওরে তুমি নিয়ে যেও না।
2: মাসি, সাগরে যাব, আবার তো ফিরে আসব।
0: তোর চিন্তায় আমি যে ঠিক থাকতে পারবো না বাবা।
1: শোনো শোনো শোনো শোনো অন্নদা, শোনো, ওই যাত্রা মুখে ফেরাতে নেই। ও, তোমার রাখালকে আমি সামলাবো। যতক্ষণ আমি আছি, রাখালের জন্য তোমার কোনো ভয় নেই, হলো তো?
0: ঠাকুরমশাই, আমি আমি যে
1: না না না না, আর আপত্তি করো না, আর আপত্তি করো না। সবাই গুছিয়ে গেছি, উঠে পড়েছো তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে নৌকা ছাড়ো।
0: দুঃখা দুঃখা দুঃখা দুঃখা দুঃখা।

0: সকাল হয়ে গেছে দেখি, সবাই সবাই উঠে পড়েন গো, হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড়েন, হ্যাঁ পাতকম্ম সেরে সিঁড়ে মুড়ি খেয়ে নেন সবাই, উঠেন।
1: রাতে যখন নৌকা বেঁধেছিলে ঠিক মতন বুঝতে পারিনি, ভারী সুন্দর জায়গা তো মাঝি।
0: সুন্দরী বটে কর্তা, ওই দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই গাছপালা ঘেরা ওই যে লোকালয়, এই বসতি এদিকটায় একটু কম।
1: ও তা এখনো বুঝি অনেক পথ বাকি।
0: না না এসে পড়েছি, আর ধরেন গে ঘন্টা কতকের মধ্যে পৌঁছে যাব। সবারে উঠাই দেন না কর্তা, উঠাই দেন, পাতক কম্ম সেরে আসু, তারপর তাড়াতাড়ি নাও ছেড়ে দি।
2: কই সব সব উঠে পড়ো উঠে পড়ো, আরে বাবা সকাল হয়ে গেছে।
0: রে রে ও দাঁড়িরা, ওঠ রে ওঠ সবাই, ওঠ ওঠ, আরে ওঠ বাম্ভন ওঠ।

0: পারেন, আমাদের মাঝি দাঁড়িরা কেউ না কেউ তো এখানে সবসময় থাকবো, আর নাও তো এখানেই মাথা থাকবে। যান যান আপনারা যান।
1: তাহলে এক কাজ করো, সবাই প্রয়োজন মতন জিনিস নাও সাথে করি, কেমন? আর আর বুঝতে তো পারছ, হাজার হাজার মানুষ এসেছে মেলায়, কেউ হারায় যেও না যেন। জলদি হারাও, খুঁজে না পাও কাউরে, এই নৌকা খুঁজে এসে এখানে থাকবে।
2: আমি যদি হারায় যাই?
1: তোর পাগল, তুই থাকবি আমার সাথে, তোর মাসিদে আমি কথা দিয়ে এসেছি না?
3: আমরা তো সবাই আসি নাকি, ওরে সামলে ডাকবো।
4: হ্যাঁ, পূর্ণ করতে এসেছি, জীবনের সেরা সঞ্চয় গো, এখানে ওসব বকা ঝকা বন্ধ, তা এক্ষুনি তো নামতে হবে।
0: সামাল সামাল সব সামাল সামাল, নৌকো ভিড় দিছে। এসে পড়ছি মা জননীরা, আপনারা আপনারা আগে আসেন, ধীরে ধীরে।
1: আস্তে আস্তে নামো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ,

0: কিসে আনন্দ হচ্ছে রে বৈকুণ্ঠ, একটু পরে সেনান সেরে সেই উঠব, একেবারে নতুন মানুষ, সব ভাঙ্গে আর কোনো পাপ থাকবে না, কি ভালো সে না।
1: কিন্তু খুড়ো, জল বড় ঠান্ডা যে, একটু কনকনে ঠান্ডা।
2: কি গো কবরেজ, তুমি এত কাঁপছো কেন? আরে বাবা, বিলম্ব করেছো কি, শীত আরো চেপে ধরবে, ডুব দাও ডুব দাও।
1: ওরে ও অশিবে অশি, ইন্দু পিসি আর কনকড়ি হাতটা একটু চেপে ধর না, বয়স হয়েছে বুঝিস নে।
2: রাখাল রাখাল, এদিকে আমার হাত ধর শক্ত করে, দলে নামবো।
3: না আমি নামবো না, বড় শীত গো।
2: এই দেখো, আরে বাবা, এরই জন্য তো সাগরে আসা।
3: আগে যাইলে আমি মোটেই আসতাম না, তোমার এই সাগর আমার পা লাগছে, দেখো বাড়ি যাবো।
2: আরে বাবা, সে তো আমরা সবাই যাবো, কাল কি পরশু নৌকা ছাড়বো, এখন চল স্নানটাকে সেরে নি। আরে দেখছিস নে কত লোক স্নান করছে,
3: আমি যাব না।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখাল রানে আমি নামছি দাদা ঠাকুর। আয় ভাই রাখাল আমার সঙ্গে আয়।
0: আমি দিন ভিখারি নায়ক করি, কেমনে যাব পারে, হরি দিন তো গেল শুনতে বাবা, ঠান্ডা রে বাবা। ও
2: শুনছো শুনছো, সবাই গান শুনছো?
0: শুনছি তো ঠাকুর মশাই, ওই যে কোন ভাষার গান?
2: হ্যাঁ মরেছে বাবারে বাবা, কত দেশের কত রকম লোক আসে গো সাগরে, ওইটা কোন ভাষা তা কি আমার জানা? আরে এই জন্যই তো বলে সব তীর্থি বারবার গঙ্গা সাগর একবার।
1: সন্ন্যাসীও দেখিছি ঠাকুর, কত রকম যে সাধু সন্ন্যাসী, এ জনম সার্থক হয়ে গেল।
5: তুই তো হা করে দেখছিলি একদম, আমি না থাকলে দল ছাড়া হয়ে যাতিস।
1: টাকার মতনই তো ব্যাপার, দেখছিলাম তো
5: মাঝি।
2: আরে সবাই আসো তো, একটু দেখে শুনে নাও, একটু দেখে রাখাল রে তো দেখছি।

0: কইগো মুখদা, তোমার রাখাল কই?
1: হ্যাঁ, ঘুরে এখানে এসেছিল, গেল কোথায় গো? রাখাল কোথায় গেল? ও দাদা ঠাকুর, কোথায় গেল বল? দিন ছেলেটা আবার মেলায় চলে গেল না তো?
0: আরে আরে, ওই তো রাখা নৌকার ছয়ের ভেতরে ঘাপটি মেরে বসে কাঁদছে নাকি?
1: ও বাব, নৌকায় উঠলি কখন তুই? আই দেখো দেখুন কাঁদছে, কি হয়েছে বাপ তোর?
0: আরে কাঁদছিস কেন, কাণ্ড দেখো, হয়েছে কি বলবি তো?
1: বল না।
2: বাড়ি যাবো, আমি মাসির কাছে যাবো।
0: হ্যাঁ যাবোই তো, সবাই বাড়ি যাবো, সেই জন্যই তো এসে বসে আছি।
2: কখন?
0: এই তো জোয়ার এলেই নৌকা ছাড়বে রে। যখন তখন এসে যাবে, মাঝি দাঁড়িয়া সব জোয়ার এলে কাছি খুলে দেবে। ওই দেখছিস না, সবাই তো চরে দাঁড়িয়ে আছে, পাগল কোথাকার।

0: দুয়ারে খুব টান আছে গো ঠাকুর মশাই, নাও খুব বেগে সুপছে।
1: সুপ সুপ সুপ, সবাই সুপসার বসে থাকবেন, সুপ, বেশি নড়াচড়া করবেন নি।
2: এ বিপিন রে, শক্ত করি হাল ধরে থাকিস।
3: হ্যাঁ ধরে আছি কর্তা।
4: কত পথ এসেছি মাঝি?
0: তা ধরেন কর্তা, কোরস দুই হবে।
4: তো এই বেগে যদি সারা পথ যাওয়া যায়, ফেরার দিন অনেক কমে যেত মাঝি।
0: তা না হয় যেত, কিন্তু উত্তরে হাওয়ার বেগু যে খুব বেড়ে যাচ্ছে ঠাকুর মশাই। হ্যাঁ চিন্তা বাড়তেছে আমার,
5: ঠান্ডাও খুব বেড়ে যাচ্ছে।
6: আমি তো কম্বল জড়ায় নিয়েছি।
5: কবরে মশাই দেখি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েই পড়েছে।
4: যাক যাক যাক যাক, চুপচাপ থাকো সবাই, বিশ্রাম করো, বিশ্রাম করো, বিশ্রাম।
0: ঠাকুর মশাই, অবস্থা যে বেগতিক হয়ে যাচ্ছে ঠাকুর মশাই, আমরা যাচ্ছি উত্তরে, জোয়ার টানছে, উত্তরের ঝোড়ো বাতাস আমাদের ঠেলা মারছে দক্ষিণ পানে। এত দেখি এক যুদ্ধ শুরু হয়ে গেল।
4: তার মানে কি ভয়ের কিছু নাকি মাঝি?
0: আর যুদ্ধ মানে তো কথা কথা, ঈশান কোন দেখছেন?
4: ও বাবা, কালো মেঘ, এই ভরা শীতে
0: ভয়ের কথা, খুব ভয়ের কথা গো ঠাকুর মশাই। ও বিপিন, বিপিন দেখিস বাপ, হাল যেন দুর্বল না হয়, কষে ধরিস।
3: ধরিসই তো।
0: ও মাথায় দুজনাই শক্ত হ, আমরা এই ভাতা দেখতেছি।
6: ও মাঝি, মাঝি রে, ওরে লই করতে টাল খাচ্ছে, ওই মরে যাচ্ছে, ওরে ওরে গুলে উঠছে।
5: ও মাঝি, ও ঠাকুর, কি করলে ঠাকুর, এরম কেন হলো ঠাকুর?
4: দেরি করো না, দেরি করো না মাঝি, শিগগির নৌকা তীরে ফেলাও,
5: তীরে ফেলাও।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তীরে ফেলাও। তীর কোথায়? নাও কি এখন আমার ইচ্ছায় আছে, আমার ইচ্ছায় চলছে? নাও
4: এসব কি কথা বলো মাঝি।
0: আর খানিক যেতে পারলি, রূপ নারায়ণে যে পড়তাম সেখানে তবু তীর পাওয়া সহজ হতো, এখন এখন এখানে জানি না, জানি না কি হবে।
6: আমারে ডুবায় মাছ দিছাও নাকি?
0: দিছাও, চুপ করো, মাছ ধরি আই ওরকম কথা বলো কেন? হ্যাঁ কেন বলো, খবর দাও, চুপ, কেউ জানো হুটোপুটি করে না, কেউ না, চুপ।
4: এখন উপায় কি?
5: চল পড়ছে গো, নৌকো ঝুঁকে
0: যাবো, চুপ করো তোমরা। শোনো বলি, তোমাদের কেউ নিশ্চয় বাবারে ফাঁকি দিয়েছ। হ্যাঁ, যা মেনেছো দাও নাই, তার জন্যে অসময়ে এ তুফানে এসে। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ শোনো শোনো, এইবেলা মানতরক্ষি করো, দেবতার সাথে খেলা করোনি গো, খেলা করোনি, দেবতা কিন্তু খেপে গেছেন। শিগগির শিগগির মানতরক্ষি করো তোমাদের।
5: জয় বাবা,
0: জয় বাবা, জয় বাবা।

0: দেবদা, দেবদা কিন্তু এখনো খেপি আছেন। তার ধন তারে না দিয়ে ফেরায় নিয়ে যাচ্ছে কে রে কে? আবার বলছি অধম্য করো না, সর্বনাশ হবে, সর্বনাশ হবে, ধনে বংশে মারা যাবে। দেবতার জিনিস দেবতারে ফেলে দাও।
1: বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি এইবার বুঝেছি। এই সেই
2: রমণী ঠাকুর,
1: তুই নিজের ছেলেরে সাগরে দিবি বলেছিলি, এখন চুরি করে নিয়ে যেতে চাস?
2: ওটা তো কথার কথা বলে ফেলেছিলাম, ড্রাইভকে কি বলে ফেলেছিলাম?
0: অনার্য সইবেন নি দেবতা, বলি দিলাম তোমাদের।
3: সবাই মিলে মরবো নাকি?
0: এখন কারু কথা শুনবো না, আমি কথা শুনবো না। দেবতার জিনিস আমি আমি এই দেবতারে দিয়ে দিল চলে।
1: তোর রাখাল রে আমি ফেরায় আনবো, রাখাল তোরে আমি ফেরায় আনবো, আমি ফেরায় আনবো।
0: এখন যদি সবাই লাফালাফি করো নৌকা উল্টে যাবে। খবরদার খবরদার, কেউ বেশি নাড়াচাড়া করো না।

0: যতক্ষণ আমি আছি রাখালের জন্যে তোমার কোনো ভয় নাই, তোমার রাখালকে আমি সামলাবো, আমি সামলাবো।
1: তুমি ভাসাইলা তরী

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে দেবতার গ্রাস নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শামস উন নাহার। বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন সনাতন, সমর সরকার, শ্রীধর, সমীর চরিত, বৈকুণ্ঠ, সার্থকানন্দ রায়, বিপিন, প্রণব দেবনাথ, মাঝি, সৌম্যদেব বসু, অন্নদা, রাতুলা বসু, রাখাল, আরাত্রিকা ঘোষ এবং মুখ্যদা নমিতা চক্রবর্তী ও মৈত্র মহাশয় সমীর মজুমদার। আবহ পরিকল্পনা ও সম্পাদনা রফি উদ্দিন। দেবতার গ্রাস নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে এসএসবির সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ পুনায় শুরু হয়েছে। ভারত ও ব্রাজিলের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সংলগ্ন এলাকায় গতরাত্রে রাশিয়ার হামলায় কমপক্ষে 16 জন নিহত। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির রানীডাঙায় SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিন দিনের পশ্চিমবঙ্গ সফররত শ্রী শাহ আজ সফরের প্রথম পর্বে এই প্রকল্পগুলির উদ্বোধনের পর এক অনুষ্ঠানে বলেন, SSB, BSF সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। তিনি প্রকল্পগুলির খতিয়ান অনুষ্ঠানে তুলে ধরেন।
1: और मैं जब से गृहमंत्री बना हूं तब से देख रहा हूं, 2014 में मोदी जी के प्रधानमंत्री बनने के बाद चाहे SSB हो, चाहे ITBP हो, चाहे BSF हो, चाहे असम राइफल हो, सीमा की सुरक्षा करने वाले बलों की सुविधाएं गृह मंत्रालय के टोच के क्रम की प्रायोरिटी में रहती है, टॉप मोस्ट प्रायोरिटी में रहती।
0: শিলিগুড়ির করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নেপাল ভুটান এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও নজরদারির দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠকে কথা হতে পারে। সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে রয়েছে বিশেষ তৎপরতা। সীমান্ত নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি গোয়েন্দা সংস্থা SSB BSF সহ রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাবেন তিনি। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রী শাহর। আগামীকাল তাঁর পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করার কথা। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়ী মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গ্যানশিও হুয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক এক লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদও যোগ দিয়েছেন। ভারত ও ব্রাজিল

যোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগ মন্ত্রী ফেডেরিকো দা সিকুয়েরা ফিলহো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন। ভারতের সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হতে চলেছে দুই দিনব্যাপী ব্রিক্স পর্যটন মন্ত্রীর বৈঠক। সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা হবে পরিবেশবান্ধব পর্যটন, দক্ষতা উন্নয়ন, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই বৈঠকে অগ্রাধিকার পাবে। দিল্লি পুলিশের সাইবার সেল একটি আন্তঃরাজ্য ডিজিটাল গ্রেপ্তারি ও সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে। এর সঙ্গে জড়িত থাকার জন্য পাঞ্জাব ও রাজস্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছ থেকে সাইবার প্রতারণার মাধ্যমে 15 লক্ষ টাকা অর্থ লোপাট মামলার তদন্তে এই চক্রটি ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে জানা গেছে কম্বোডিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি থেকে এই প্রতারণা চক্র চালানো হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বিতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকায় রাশিয়ার এক ভয়াবহ হামলায় অন্তত 16 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিয়েভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন সাধারণত রাশিয়ার ড্রোন হামলা সফলভাবে আটকে দিতে পারলেও সম্প্রতি তারা চরম ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য প্রয়োজনীয় পেট্রিয়ট মিসাইল এর সরবরাহ কার্যত শেষ বলে ওয়াকিবহল মহল জানিয়েছে। সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্স বিশ্বনেতাদের কাছে জরুরি ভিত্তিতে আরও পেট্রিয়ট মিসাইল পাঠানোর আবেদন জানিয়েছেন। হিজবুল্লাহর ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ওই গোষ্ঠীকে ইরানের অনুগত বাহিনী হিসেবে ফের চিহ্নিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হিজবুল্লাহর কাছে অর্থ পাচারে জড়িত একটি নেটওয়ার্কের 10 জন ব্যক্তির উপর এই নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রশাসন জানিয়েছে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হতো। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 18 আগস্ট মধ্যরাতের পর ইসলামাবাদের সিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। ইমরানের শারীরিক অবস্থা বিবেচনায় সেদেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, 2023-এর 5ই আগস্টে দুর্নীতিসহ একাধিক অভিযোগে তাকে রাওয়ালপিন্ডি জেলে বন্দী রাখা হয়েছে। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোজোমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলোর সঙ্গে অংশীদারিত্বের সুযোগগুলির কথা তুলে ধরেন। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এ জে মাসি এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025-এর মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। তবে 2025-এর মে থেকে 2027-এর 31শে মার্চ পর্যন্ত যেসব পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইনের স্নাতকরা তাতে বসার সুযোগ পাবেন। তবে এদের মধ্যে কেউ নির্বাচিত হলে তাদের 1 বছরের জন্য ট্রেনি জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করা হবে। একই সঙ্গে তাদের 1 বছরের জন্য প্রশিক্ষণ, আরও 1 বছরের জন্য প্রশাসনিক প্রশিক্ষণ নিতে হবে।

0: কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা যাতে ক্ষুদ্র প্রান্তিক সহ সমস্ত কৃষকদের কাছে পৌঁছয় সেই লক্ষ্যে সরকার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংকর্ষণ অভিযানের আওতায় 2018 সেপ্টেম্বর মাসে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2024-25 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 5,400 কোটি টাকা থেকে বাড়িয়ে 2026-27 অর্থবর্ষে 7,000 কোটি টাকা করা হয়েছে। এই প্রকল্পে কৃষক এবং সাধারণ গ্রাহকদের জন্য সরকারের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতার দ্বিতীয় পুলের ম্যাচে ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় সন্ধ্যা 9:30 সময় এই খেলা শুরু হবে। এর আগে গতকাল পুল ডিতে ভারত ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি অমীমাংসিত থাকায় ভারত দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুল ই থেকে দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার সুনিশ্চিত করতে সরকার দায়বদ্ধ। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ কায়া ব্যান্ডের গান। এত উন্নত

0: যদিও ক্যালেন্ডারের পাতা বলছে যে বর্ষা গেল, শ্রাবণ গেল, এলো ভাদ্র, তবুও চারিদিকে বর্ষারই আবহ। কিন্তু আমাদের এক শ্রোতা লিখেছেন, শরৎকাল এসে গেল, তাই কবিগুরুর একটি গান শুনতে অনুরোধ করছি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শিল্পী দেবব্রত বিশ্বাস। গানটি শুনতে চেয়েছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান ও তাপস গিরি, উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। শিল্পী দেবব্রত বিশ্বাস।
1: শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি।

তা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, মালিক কাকা ওই যে তোমার কঙ্কনে

প্রিয় বন্ধুরা, আকাশবাণী মৈত্রীতে আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। এবারের গানটি সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার চেয়ে সুন্দর কেউ আছে কি, শিল্পী অখিল বন্ধু ঘোষ। গানটি শুনতে চেয়েছেন শ্রীনিবাস ভট্টাচার্য, পাড়া গুপ্তিপাড়া, জেলা হুগলি থেকে, এবং অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি, শিল্পী অখিল বন্ধু ঘোষ।

আমি তোমার কথা বলেছি। আহা, কি সুন্দর গান! এবারে শ্রোতা বন্ধুর অনুরোধে গীতা দত্তের গান, গানটি শুনতে চেয়েছেন গীতা দত্তের কণ্ঠে, কৃষ্ণচূড়া আগুন তুমি গানটি শুনতে চেয়েছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, রিমা মিশ্র, বাবু ও কাবু, কাজোড়া গ্রাম, মঙ্গলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে। তাহলে বন্ধুরা, কৃষ্ণচূড়া আগুন তুমি

গীতা দত্তের গানের পরে এবারে মরুতীর্থ হিংলাজ থেকে গান শুনতে চেয়েছেন মিলন বন্দ্যোপাধ্যায়, তপতী মালা মৃন্ময় বন্দ্যোপাধ্যায় নব দয়পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে পথের ক্লান্তি ফুলে মরুতীর্থ হিংলাজ, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

প্রিয় অনুরোধের আসর, আমি একটি গান শোনবার অনুরোধ করছি। অনুরোধ করেছেন আনারুল ইসলাম, বেগমপুর, বসিরহাট,

উত্তর চব্বিশ পরগনা থেকে। কিশোর কুমারের কণ্ঠে একদিন আরো গেল, থামানো আর গেল না। শিল্পী কিশোর কুমার।

অনুরোধের আসরে এবারে কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে গান শুনতে চেয়েছেন চন্দন কুমার রায়, রাজশ্রী রায়, খানাকুল হুগলি থেকে। ওই দিকে নিমাই চলে।

আগামী জন্মদিন উপলক্ষে কৃষ্ণচন্দ্রদের গান শুনতে চেয়েছেন শিল্পী কৃষ্ণচন্দ্র দে। অনুরোধ জানিয়েছেন চন্দন কুমার রায়, রাজ্যশ্রী রায়, খানাকুল, হুগলি থেকে।

প্রিয় বন্ধুরা, হাতে আর একদম সময় নেই, শেষ করছি ভাদুর ও আশ্বিনী মাসে অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি দিয়ে।

গানটি শুনতে চেয়েছিলেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার, স্বরশুনা কলকাতা থেকে। প্রিয় বন্ধুরা, আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুরোধের আসর। আপনাদের সঙ্গে ছিলাম আমি, ঈশিতা দাস অধিকারী, আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায় এবং বাংলাদেশ সময় বিকেল 5:30। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:29 এবং বাংলাদেশ সময় 3:32 হয়ে 22 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 5:33 হয়ে 6 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 67%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। সমুদ্র এবং নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। অনুষ্ঠান সূচি বাকি সময়ের জন্য 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিকরণ, আলাপচারিতায় ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস ও স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়, খাবার থেকে ক্যান্সার, ডক্টর পৌলমী বসু, 7:00 বেতার নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ শামসুন নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম, 7:45 হাউসফুল, অভিনেত্রী মানসী সিনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন রাখি দাশগুপ্ত, প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, মহিলাদের আসর 8:15 উপস্থাপনায় সুস্মিতা সরকার, কথায় গানে 9:00 উপস্থাপনায় স্বর্ণা ভোরায়, বিশ্ব পরিক্রমা 9:15, সঙ্গীত শিক্ষার আসর 9:45, খেয়াল রাগ ভীম পলশ্রী পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়ার আগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন।

সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণা ভোরায়। 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। অনুষ্ঠান সূচি সম্পর্কে বন্ধুরা জানলেন। আকাশবাণী মৈত্রী একটু পরেই আজ সন্ধ্যায়।

দুই বাংলার প্রিয় বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশিতা দাস অধিকারী। একটু ছন্দে বলি বন্ধুরা, দুপুর পেরিয়ে বিকেল এলো, বিকেল থেকে সন্ধ্যা। আজ সন্ধ্যায় বসবো এখন গানের দেখা কই হে, আছে আছে সবই আছে, অনেক গল্প জমবে। শ্রোতা বন্ধুরা আসছে এখন আমার সামনে বসবে। আর শুরু করি এমন একটি গান দিয়ে যেখানে বলা যায়, পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘেরও ফাঁকে। হগো কাণ্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন। এই ছিন্ন মেঘের ফাঁক দিয়ে ধীরে ধীরে সূর্য দেখা দেবে, শরতের শুরুতে এসে এমনই কথা আমাদের মনে পড়ে। শুনে নি শ্রাবণী সেনের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি।

প্রিয় বন্ধুরা, ভাদ্রের শুরু, তবু এখনো অনেক বৃষ্টি ঝরবে। শরৎ আকাশে মেঘের ভেলায় শ্রাবণের দেখা মিলবে। এইভাবে হবে সন্ধ্যা আকাশে কাটাকুটি সব খেলা, আশায় তবু মেঘেরা যাচ্ছে নতুন সূর্যমেলা। মেঘের কোলে রোদ এসেছে, এই গানটি শুনে নেব রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে, আমাদের ভীষণ প্রিয় গান। এই গানটি আজ সন্ধ্যায় এখন

সমস্যায় রয়েছি সকলেই প্রায়, এই মোটা হয়ে যাওয়া বা স্থূলতা বিশ্বজুড়েই একটা সমস্যা। একটি দেশ কিন্তু বিষয়টি নিয়ে কেবল সতর্কই নয়, তারা আইনত মোটা হওয়া রোধ করার জন্য সচেষ্ট। সেখানে চালু হয়েছে মেটাবো ল বা মেটাবো আইন। এই আইনে 40 বছর বয়সী থেকে 74 বছর বয়সী পর্যন্ত দেশবাসীকে প্রতি বছর কোমর মাপতে হবে, সেই মাপ কত হলে তা সরকারকে জানাতে হবে। যদি দেখা যায় কোনো বছর কারো কোমরের মাপ সরকারের নির্ধারিত সর্বোচ্চ কোমরের মাপের চেয়ে বেশি হলো, তাহলে কিন্তু তাকে জরিমানার মুখেই পড়তে হবে। হয় তার মোটা অঙ্কের জরিমানা হবে, অথবা তাকে ওজন কমানোর জন্য ওয়েট লস প্রোগ্রামে সামিল হতে হবে, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে দুটোকেই শাস্তি হিসেবে ধরা হয়। প্রত্যেক দেশবাসী যাতে সুস্থ দেহের অধিকারী হয় এবং দীর্ঘায়ু হতে পারেন, সেদিকে নজর দেয় জাপান সরকার। জাপান সেই দেশ যেখানে সহজ করে বললে মোটা হওয়া মানা রয়েছে, তাই মেটাবো আইন। কথা তো চলতেই থাকবে বন্ধুরা, এবং কথার পরে পরে একটু গান শুনে নেব। এবারে মেঘলা দাশগুপ্তের কণ্ঠে এই গানটি অনেক স্বপ্ন নিয়ে, মানে ভেজা ভেজা স্বপ্ন নিয়ে আসছে।

এই পৃথিবী থেকে কত কিছুই তো হারিয়ে গেছে, তবুও তো বিজ্ঞানীরা পরিবেশবিদেরা বারবার পরীক্ষা করে চলেছেন কেন তারা হারিয়ে গেল, তাদের বুদ্ধি কেমন ছিল, তাদের স্পর্শশক্তি কেমন ছিল, এই সমস্ত নানান তথ্য। তবে একটি পাখির নাম আমরা সকলেই জানি, ডোডো পাখি। পৃথিবীতে আজ আর একটিও ডোডো নেই। কয়েকশো বছর আগে হারিয়ে যাওয়া এই অদ্ভুত পাখিটিকে সকলে চেনেন মূলত পুরনো ছবি আঁকা কিছু হাড় ইতিহাসের বিবরণ থেকে। বড় শরীর, ছোট ডানা আর বিশাল বাঁকানো ঠোঁটের জন্য ডোডোকে দেখে কেমন লাগতো তার ধারণা কিন্তু আমাদের অনেকেরই রয়েছে, তাই না? পৃথিবী থেকে কয়েকশো বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডোডো পাখির জীবনযাপন সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। অতি বিরল কয়েকটি ডোডো খুলির সিটি স্ক্যান ও ডিজিটাল পুনর্গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা তার ইন্দ্রিয় ক্ষমতা সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন। গবেষণায় কী দেখা গেছে? ডোডোর চোখের কোটর তুলনামূলক বড় হলেও মস্তিষ্কের চাক্ষুষ প্রক্রিয়াকরণ অংশ ছিল ছোট। এই বৈশিষ্ট্য থেকে গবেষকদের ধারণা, প্রাণীটি শুধু দিনের বেলায় উজ্জ্বল আলোয় নয়, ভোর বা গোধূলির ম্লান আলোতেও সক্রিয় থাকতে পারে। তবে তাকে সরাসরি নিশাচর বলা যাচ্ছে না। ডোডোর ঘ্রাণ শনাক্তকারী মস্তিষ্কের অংশ তুলনামূলকভাবে উন্নত ছিল বলে ইঙ্গিত মিলেছে। ফলে খাবার খোঁজা বা পরিবেশ বোঝার ক্ষেত্রে ঘ্রাণ শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। তার বিশাল বাঁকানো ঠোঁটের স্নায়ুর গঠন দেখে বিজ্ঞানীরা মনে করছেন ঠোঁটের মাধ্যমে স্পর্শ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারত ডোডো। গবেষণাটি আরও দেখিয়েছে ডোডোকে বোকা পাখি বলার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তার মস্তিষ্কের গঠন আধুনিক পায়রা এবং ঘুঘুর তুলনায় দুর্বল কিন্তু ছিল না। এ তো গেল ডোডো পাখির কথা। আরেকটি বিষয়ে আসি, এটিও খুব অন্যরকম কথা, যেন মনে হয় একটা ঐতিহাসিক গল্প শুনছি, কিন্তু গল্প নয়, সে সত্যি। ব্রোঞ্জের পাত্রটির মুখ দেখতে অনেকটা রসুনের মাথার মতো। রাসায়নিক ও আণুবীক্ষণিক পরীক্ষায় পাত্রে থাকা তরলটি

এর মধ্যে বাজরা ও গম জাতীয় শস্য, মাড়ের দানা এবং ইষ্টের চিহ্ন মিলেছে। চীনের উত্তর পশ্চিমের নিংজিয়া হুই এলাকায় একটি সমাধি থেকে প্রাচীন পাত্রটি পাওয়া যায়। এখানে প্রত্নতাত্ত্বিকেরা মোট 183টি সমাধি খনন করেছেন। তার মধ্যে অধিকাংশই প্রাচীন কুইন জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে গবেষকদের ধারণা। প্রায় 2200 বছরের পুরনো পাত্রটির ভেতরে ছিল প্রায় 3.74 লিটার তরল। গবেষকদের মতে এটি ফলের ওয়াইন নয়, বরং শস্যভিত্তিক সন্ধান করা অ্যালকোহলযুক্ত পানীয়। সবচেয়ে অবাক করা বিষয়, এত দীর্ঘ সময় পরেও তরলটি কিন্তু শুকিয়ে যায়নি। পাত্রটির মুখ কাপড় জাতীয় উপাদান, কাদা ও জৈব বস্তু দিয়ে একাধিক স্তরে শক্তভাবে বন্ধ করা হয়েছিল, সঙ্গে শুষ্ক পরিবেশেও তরল সংরক্ষণে সাহায্য করে ফেলতে পারে। আবিষ্কারটি দেখাচ্ছে প্রাচীন চীনের কুইন সমাজে শস্য বাছাই, সন্ধান এবং পানীয় সংরক্ষণের প্রযুক্তি যথেষ্ট উন্নত ছিল। গবেষকদের কাছে এই পাত্রটি কার্যত 2000 বছরের পুরনো এক হারিয়ে যাওয়া ব্রুইং পদ্ধতির রাসায়নিক দলিল। গল্প আরও চলতে থাকবে, আর ঐতিহাসিক গল্প নয়, সত্য কথা। আর এবারে আবারও একটি গান শুনে নিচ্ছি লতা মঙ্গেশকরের কণ্ঠে, বৃষ্টি অনাসৃষ্টি।

এবারে চীনের নিংজিয়া হুই এলাকা থেকে পৌঁছে যাব চীনের প্রাচীরের বেজিং সংলগ্ন দুর্গম অংশে। মেরামতির আগে প্রত্নতাত্ত্বিক খনন চালাতে গিয়ে গবেষকরা উদ্ধার করেন প্রায় 400 বছরের পুরনো এক বিশাল কামান। 89.2 সেন্টিমিটার লম্বা ও 112.1 কিলোগ্রাম ওজনের অস্ত্রটি ওই অংশে এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় কামান বলে মনে করা হচ্ছে। কামানের গায়ে খোদাই করা লেখা থেকে সেটিকে 632 সাল

বাংলোর মিং সাম্রাজ্যের অস্ত্র হিসেবে শনাক্ত করা হয়েছে। এর ছোট ক্যালিবার ও দীর্ঘ ব্যারেলের গঠনে ইউরোপিয়ান ঘরানার প্রভাব রয়েছে বলে জানাচ্ছেন গবেষকেরা। ফলে মিং যুগে চীন ও ইউরোপের মধ্যে সামরিক প্রযুক্তির আদান প্রদান এর প্রমাণ হিসেবেও আবিষ্কারটি গুরুত্বপূর্ণ। একই সময়ে আরও কিছু প্রত্ন সামগ্রী উদ্ধার করা হয় অন্য একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে, যেগুলি বেজিংয়ে পাওয়া সামগ্রীর থেকে আলাদা। এই সব আবিষ্কার চীনের প্রাচীরকে শুধু প্রতিরক্ষা প্রাচীর নয়, এক সময় সক্রিয় সামরিক ও দৈনন্দিন জীবনের কেন্দ্র হিসেবে তুলে ধরেছে।

সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

0: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। একজন দাতার দান করা রক্তকে ১ ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে ১ ইউনিট হল ৩৫০ মিলিলিটার। রক্তদান মহদ্দান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

এবারে আমরা একটা গান শুনিনি, তুমি সন্ধ্যার মেঘমালা, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি।

সময় বলছে হাতে আর বেশি সময় নেই, ঝটপট বলে দিই বন্ধুরা, আজকে 21শে আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। প্রবীণদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের অধিকার ও কল্যাণের কথা স্মরণ করতে এই দিনটি পালিত হয়। আর বাংলাদেশের ইতিহাসে এই দিনটি 2004 সালের ভয়াবহ 21শে আগস্ট গ্রেনেড হামলা দিবস হিসেবেও বিশেষভাবে স্মরণ করা হয়।

একটা বড় খবর ছোট্ট করে বলে দিই। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেনন একজন নাসা নভশ্চর হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছে তিনি অন্যান্য কাজের সাথে কৃষকের কাজে মন দিয়েছেন, মহাকাশে ভরশূন্য অবস্থায় ফসল উৎপাদন করেছেন। আরও একদিন বিশদে বলবো। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি, ঈশিতা দাস অধিকারী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Act no jury.
1: মৈত্রী ক্রীড়াঙ্গনের শুরুতেই আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া। ১৩৫তম ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে টাই ব্রেকারে হারাল 4-3 গোলে। মহিলাদের বিশ্বকাপ হকিতে ভারত ইংল্যান্ড ম্যাচ গোলশূন্য পৌঁছে গেল ভারত পরবর্তী রাউন্ডে, আজ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন ভারতীয় জুটি ত্রেসা জলি গায়ত্রী গোপীচাঁদ। কোয়ার্টার ফাইনালে সাত্বিক চিরাগ ডাবলস জুটি, বিদায় পি ভি সিন্ধু ও আয়ুষ শেঠির। লিডসে প্রথম ক্রিকেট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান বিপর্যয়ের সম্মুখীন। মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্ট বেঙ্গল 12-0 গোলের বড় জয় গুয়ামের রোবার্টস এফসির বিরুদ্ধে। ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন আর্সেনালের লিগ অভিযান শুরু আজ কভেন্ট্রি সিটির বিরুদ্ধে। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর এবং বিশ্লেষণ পরিসংখ্যান নিয়ে আমাদের প্রতিদিনকার মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। আজও রয়েছে সেই সমস্ত খবরাখবর আপনাদের দেব, বলবো আজকের দিনের কথা, এছাড়াও স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠানে এক দাবার জগতের বিস্ময় বালকের সাক্ষাৎকার আপনাদের শোনাব। তবে সবার আগে আসুন যাওয়া যাক আতস কাঁচের তলায়। আতস কাঁচের তলায় আজ ডুরান্ড কাপ ফুটবল। ঐতিহ্য সম্পন্ন ডুরান্ড কাপ ফুটবলের 135তম সংস্করণের ফাইনালে উঠল 17-বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে দিল গত দুবারের ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকে। সবুজ মেরুন বাহিনীর এই জয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন মোহনবাগান গোলকিপার বিশাল কাইত। টাই ব্রেকারে দুটি পেনাল্টি বাঁচালেন বিশাল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। বৃষ্টি ভেজা মাঠে খেলোয়াড়দের বল দখলে রাখতে বেশ অসুবিধা হচ্ছিল। ডুরান্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্যের অধিকারী মোহনবাগানকে ডুরান্ড ফাইনালে পৌঁছে দিলেন বিশাল কাইত। পেনাল্টি শুট আউটে নর্থ ইস্টের রবীন যাদব ও পার্থিব গগৈয়ের শট আটকে দিয়ে। ম্যাচের প্রথম দিকে বল দখলের লড়াইয়ে নর্থ ইস্ট বেশ কিছুটা এগিয়ে থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহনবাগান। নর্থ ইস্ট কোচ জুয়ান পেড্রো ভেনালি প্রথমার্ধে তার মূল অস্ত্র আলাদিন আজারেকে বাঁ প্রান্তে খেলান। মাঝখানে ছিলেন ইথাইল গঞ্জালেস, বাঁ প্রান্তে এম এস জিতিন আক্রমণ ভাগকে সচল রাখছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি নর্থ ইস্ট। জিতিনের কর্নার থেকে আজারের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। মোহনবাগান পেনাল্টি বক্সের ভেতর থেকে মরক্কান ফরওয়ার্ডের একটি ভলিও সময় জ্ঞানে নিখুঁত ছিল না। তবে নর্থ ইস্ট গোলকিপার গুরমিত দুটি মোহনবাগান আক্রমণকে রুখে দেন, তিনি উড়ে গিয়ে গোল বাঁচান। দ্বিতীয়ার্ধে কোচ বেনালি মাঝখানে নিয়ে আসেন আজারেকে, বেশ কিছু সুযোগও এই সময় তৈরি করে নর্থ ইস্ট ইউনাইটেড। অন্যদিকে মোহনবাগানও রীতিমতো চাপ সৃষ্টি করে নর্থ ইস্ট রক্ষণে। লিস্টান কোলাসো, সাহাল আব্দুল সামাদ, কিয়ান নাসিরিরা আক্রমণ বিপক্ষ বক্সে তুলে আনলেও গোলের মুখ খুলতে পারেনি। মোহনবাগান কোচ ডিমপ্রিস নতুন সই করা লাল

জুয়ালা ছাংতে ও মিগুয়েল ফেরেরাকে নামান, কিন্তু সফল হননি গোল করতে। এই নিয়ে পরপর দুটি নকআউট ম্যাচে বিশাল কাইত পেনাল্টি শুটআউটে গোল বাঁচিয়ে মোহনবাগানকে তুলে দিলেন ফাইনালে। আগামী রবিবার ডুরান্ড কাপ ফাইনালে কলকাতায় মুখোমুখি হবে দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আতসগাছের তলায় আজ ছিল ডুরান কাপ ফুটবলের কথা। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনব আজকের দিনের কথা। তবে এই মুহূর্তে খেলার দুনিয়ার কিছু টাটকা খবর আপনাদের দিয়ে দিই। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলার ডাবলসের সেমিফাইনালে উঠলেন ত্রেসা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। আজ কোয়ার্টার ফাইনালে বিশ্বের 39 নম্বর ভারতীয় জুটি 16-21, 21-15, 21-13 হারিয়ে দিলেন চতুর্থ বাছাই বিশ্বের 4 নম্বর চীনা জুটি ইফান জিয়া ও শু শিয়ান ঝ্যাং জুটিকে। এই জয়ের ফলে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারত। বিশ্বের 4 নম্বর চীনা জুটিকে রীতিমতো হারিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করল ভারতীয় জুটি। 2011 বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোয়ালা গুট্টা অশ্বিনী পোনাপ্পা জুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 15 বছর পর মহিলা ডাবলসে প্রথমবার পদক জয় নিশ্চিত করল ত্রেসা জলি গায়ত্রী গোপীচাঁদ জুটি। ব্যাডমিন্টনের বড় আসরে ভারতীয় জুটির এই সাফল্য অবশ্যই মহিলা ডাবলসে ভারতের সাফল্যের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিল।

0: লিডসে এই মুহূর্তে চলছে পাকিস্তান বনাম ইংল্যান্ডের প্রথম ক্রিকেট টেস্ট, আর মধ্যাহ্নভোজনের বিরতিতে এই মুহূর্তে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে রান 3 উইকেটে 59। পাকিস্তানের প্রথম ইনিংসের 171 রানের প্রত্যুত্তরে আজ ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 409 রানে। ইংল্যান্ডের পক্ষে হ্যারি ব্রুক, তিনি 91 রান করেন, ড্যান লরেন্স করেন 51, জেমি স্মিথ 25 রান করেন, গাস অ্যাটকিনসন 3, ওলি রবিনসন 0 রানে আউট হন, জো স্টং তিনি 8 রান করে প্যাভিলিয়নে ফেরেন, জোফ্রা আর্চার 23 রানে তিনি অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার আলী উসমান, তিনি 95 রান দিয়ে 5টি উইকেট পেয়েছেন, এছাড়া খুররাম শাহজাদ, তিনি 133 রান দিয়ে 3টি উইকেট পান, মোহাম্মদ আব্বাস, তিনি 1টি উইকেট পেয়েছেন 78 রান দিয়ে, এছাড়া মোহাম্মদ আলী, তিনি 1টি উইকেট পেয়েছেন ইংল্যান্ডের ইনিংসে। এরপর পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই কিন্তু তারা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। পাকিস্তানের এই মুহূর্তে রান 3 উইকেটে 59। পাকিস্তানের এই মুহূর্তে রান মধ্যাহ্নভোজনের বিরতিতে 3 উইকেটে 59। পাকিস্তানের আজান আইওয়েস 9 রানে, ইমামুল হক 0 রানে প্যাভিলিয়নে ফিরেছেন, আসাদ সফিক 15 রান করে আউট হয়েছেন। 3টি উইকেটের মধ্যে 2টি উইকেট নিয়েছেন জোফরা আর্চার, 1টি উইকেট নিয়েছেন অলি রবিনসন, শান মাসুদ 28 রানে এবং সাউথ সকিল, তিনি 5 রান করে এই মুহূর্তে প্যাভিলিয়নে ক্রিজে রয়েছেন। প্যাভিলিয়নে ফিরে গেছেন 3-3 জন ব্যাটসম্যান। পাকিস্তান এই মুহূর্তে 3 উইকেটে 59, পাকিস্তান পিছিয়ে রয়েছে 179 রানে। আসুন এই মুহূর্তে আমরা শুনব এক বিস্ময় বালকের কথা, দাবার জগতে বিস্ময় বালক, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, সেই বিস্ময় বালকের সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব এমন একজন বিস্ময়কর বালকের কথা, যিনি আমাদের রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জন্য ইতিমধ্যেই

0: একাধিক মেডেল নিয়ে এসেছে তার বাল্য জীবনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন বিস্ময়কর বালক সর্বার্থ মানি। সর্বার্থ, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: সর্বার্থ, সবার প্রথমে যে কথাটা জানতে চাইছি, অনেক ধরনের তো খেলা ছিল, তার মধ্যে ছোট থেকে দাবা খেলাকে বেছে নিলে কেন?
1: যখন আমি 1 বছর বয়সের ছিলাম, তখন আমার বার্থডেতে আমার বাবা আমাকে একটা চেস বোর্ড গিফট করে এবং আমি ওটা নিয়ে খেলাধুলো মানে একটু করি। আমার ভালোই লাগতো খেলাটা খেলতে। 3 বছর যখন হলো, বাবা আমাকে শেখাতে শুরু করলো। তারপরে বাবা যখন অনলাইনে লিচেসে বা এই প্ল্যাটফর্মে খেলতো এবং আমি খেলাগুলো দেখতাম, এবং তারপরে আমার ইন্টারেস্টটা অনেকটা এলো এবং তারপরে আস্তে আস্তে আমি স্লোলি অনেক ভালো খেলতে থাকলাম এবং বাবাকেও হারাতে পারছিলাম। তো তারপর থেকে আমার দাবাটা বেশ ইন্টারেস্টে ভালো লাগতে শুরু করলো।
0: তারপর এই যে ভালো লাগাটা শুরু হলো, তোমার প্রথম সাফল্য কোথায় এলো এবং কিভাবে এলো?
1: আমি 2023-তে আমার ফার্স্ট ন্যাশনাল টাইটেল পেলাম, সেটা হলো গিয়ে আন্ডার 7 ন্যাশনাল। সেটাই আমার আই গেস ফার্স্ট ন্যাশনাল টাইটেলের মধ্যে, ওটাই আমার ফার্স্ট। এবং সেটাই আমি তখন 6 বছর ছিলাম, মানে 7 বছর হয়তো পুরোটাও হয়নি, তো সেখানে ওইটা জিতেই যা মানে ফার্স্ট ওটা শুরু হলো।
0: তারপর থেকে কিভাবে এগোতে থাকলে?
1: তারপর থেকে মানে আমি 2023-তে কমনওয়েলথ খেললাম, যেটা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সেখানে আমি ক্লাসিক্যালেও গোল্ড পেলাম এবং ব্লিটজেও গোল্ড পেলাম। সেটার পরে আমি খেললাম এশিয়ান আর কমনওয়েলথ। এশিয়ানে আমি কাজাকস্তানের আলমাটিতে ক্লাসিক্যালে সিলভার পেলাম এবং ব্লিটজে গোল্ড পেলাম। এবং তারপরে আমি কমনওয়েলথ, যেটা হলো শ্রীলঙ্কায়, সেখানে আমি ক্লাসিক্যালে সিলভার পেলাম, র্যাপিডে গোল্ড পেলাম এবং ব্লিটজে ব্রোঞ্জ পেলাম। তারপরে 2025-এ আমি ওয়ার্ল্ড কাপ ক্যাডেট, যেটা হয়েছিল বাটুমিতে, যেটা আমি আন্ডার 10 ক্যাটেগরিতে খেলেছিলাম, সেখানে আমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবং তারপরে আমি খেললাম ওয়ার্ল্ড ক্যাডেটস, যেটা হয়েছিল কাজাকস্তানের আলমাটিতে আবার, তো সেখানেও খেলে আমি ব্রোঞ্জ মেডেল পাই। তারপরে আমি 2026-এ যেটা হলো, সেটা ছিল জর্জিয়াতে বাটুমিতে, সেটা হলো গিয়ে ওয়ার্ল্ড কাপ ক্যাডেট এবং সেটাতে আমি সিলভার পেলাম। এবং তারপরে আমি আন্ডার 11 ন্যাশনাল খেলতে গেছিলাম, যেটা ব্যাঙ্গালোরে হয়েছিল, সেখানে আমি চ্যাম্পিয়ন হতো।
0: এখনো যে কটা টুর্নামেন্ট তুমি খেলেছো, তার মধ্যে তোমার কাছে সব থেকে স্মরণীয় হয়ে আছে কোন টুর্নামেন্ট এবং কেন?
1: অ্যাকচুয়ালি আমি 2025-এ ফিডে ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ টিম চ্যাম্পিয়নশিপ খেলেছিলাম, যেখানে আমি অ্যালংসাইড লেজেন্ডারি গ্র্যান্ডমাস্টার 5-টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিশ্বানন্দ স্যারের সাথে খেলতে পেরেছিলাম। সেটাই আমার এখনো অবধি মানে মেমোরেবল টুর্নামেন্ট, মানে প্রচণ্ড মেমোরেবল। এবং সেখানে র্যাপিডে আমরা ব্রোঞ্জও পাই আমাদের টিম, এবং হ্যাঁ, সেটাই আমি বলবো আমার ফেভারিট টুর্নামেন্ট এখনো অবধি। বা ওখানে তো অনেক গ্র্যান্ডমাস্টার ছিল, হিকারু থেকে শুরু করে সবার সাথেও মিট করতে পেরেছি, ফিরোজা, হিকারু, আনিশগিরি থেকে বিদিত গুজরাট, দিব্যা দেশমুখ, অনেককে মিট করেছিলাম। এবং হ্যাঁ, ওটাই আমার প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল টুর্নামেন্টস হবে এখন অবধি।
0: তুমি ব্যক্তিগতভাবে আরেকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলে এবং সেখানেও তোমার সাফল্য এসেছিল, সেটা কি ছিল?
1: সেটা ছিল প্রাগ চেস ফেস্টিভ্যাল 2026, এবং সেটাতে আমি গ্র্যান্ড প্রিক্স জিততে পারি এবং ব্লিটজও জিতে পেরেছি, এবং ওখানে অনেক রেটিং বাড়াতে পেরেছি ব্লিটজে। ওখানে মেন এটাই বলবো, লাইক অনেক গ্র্যান্ডমাস্টার খেলেছিল এবং খুবই স্ট্রং টুর্নামেন্ট ছিল এবং আমি ভালোই খেলতে পেরেছি। আমি মোটামুটি সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি ব্লিটজটাতে, 10 করেছিলাম, তো 9টা জিতেছিলাম, 2টা ড্র করেছিলাম। এবং আমি আরও অনেক অন্য ওপেন টুর্নামেন্টস খেলেছি, লাইক অ্যালিকান্তে ওপেন, যেটা হয়েছিল স্পেনের অ্যালিকান্তেতে, তারপর মেনর্কা ওপেন, যেটাও খুবই স্ট্রং ছিল, মানে অ্যালিকান্তেতেও ভরে ভরে গ্র্যান্ডমাস্টার ছিল, মেনর্কাতে অনেক গ্র্যান্ডমাস্টার ছিল এবং খুব স্ট্রং হয়েছিল। এবং হ্যাঁ, 2টাতেই ভালো খেলতে পেরেছি আমি। আরও অনেক ওপেন টুর্নামেন্টস, লাইক ডোলে ওপেনও খেলেছি, যেটাও খুব স্ট্রং ছিল, নেপোনিয়াচি টপ সিট ছিল। তো হ্যাঁ, এইগুলোই মানে ওপেন টুর্নামেন্টস বলতে।
0: ভারতীয় দাবাড়ুদের কথায় যদি চলে আসি, তাহলে তোমার কাছে প্রিয় খেলোয়াড় কে ভারতীয় দাবার ক্ষেত্রে?
1: বিশ্বনাথন আনন্দ স্যার, অফকোর্স, মানে উনি আমার আইডল সব সময় থেকে।
0: আনন্দ স্যারের কোন দিকটা তোমাকে বেশি আকৃষ্ট করে?
1: আনন্দ স্যার খুবই হাম্বেল মানুষ, এবং আমি বড় হয়ে ওনার মতো হয়ে খুবই হাম্বেল হতে চাই। এবং সবার থেকে ভালো লাগে দাবার স্কিলস বলতে গেলে অ্যাটাকিং চেস বা কিছু, প্রচন্ড ফাস্ট খেলতে পারেন উনি, মানে সবকিছুই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি ওনার।
0: বর্তমান প্রজন্মের যদি আমি দাবার কথা বলি, ঠিক এই মুহূর্তে যারা বিশ্ব দাবার ক্ষেত্রে ভারতীয় দাবাকে অনেকটা উন্নীত করেছে, যেমন প্রজ্ঞানন্দ, গুকেশ, অর্জুন এরিগেসি, তো এদের খেলা তোমার কেমন লাগে?
1: হ্যাঁ, মানে সত্যি এরা খুবই ভালো।

0: খেলেন, লাইক নিহাল সারিনও আছে যে এখন অনেকটা এগিয়েছে, মানে কিছুদিন ও অত অটোটাও পারছিল না, তারপরে এখন অনেকটা এগিয়ে গেছে, মানে যেটা ইডাব্লিউসিতে যেটা হলো সেটাতেও মানে খুবই ভালো খেললো অর্জুন এরিগেসি আর নিহাল সারিন। গুকেশ আর প্রাগরা ওটা খেলেনি, তো হ্যাঁ ওই দুজন প্রচণ্ড ভালো খেলে এবং সবার খেলা মিলে অফকোর্স প্রচণ্ড ভালো লাগে ওদের খেলাও দেখতে, মানে ওরা একদম মানে এখন খুব ভালো খেলছে এই দিন।
1: আগামী দিনে দাবাকে নিয়ে কিভাবে ভাবছো তুমি?
0: ফিউচারে আমি যখন বড় হব তখন আমার মেইন গোল হলো গিয়ে একটা খুব স্ট্রং গ্র্যান্ডমাস্টার হওয়া এবং কোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, মানে যেটা গুকেশ হইতে পেরেছে সেটা সেরকম হওয়া।
1: ভারতীয় মহিলাদের ক্ষেত্রে কাদেরকে তুমি এগিয়ে রাখবে?
0: এখনের প্রেজেন্ট জেনারেশনের মধ্যে মেয়েদের প্লেয়ার বলতে এখন দুজনেরই মোটামুটি নাম আসছে, সেটা হলো কি দিব্যা দেশমুখ আর বৈশালী রমেশ বাবু। তো দিব্যা দেশমুখ খুবই স্ট্রং প্লেয়ার এবং সে বাটুমিতে মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং সেখানেই গ্র্যান্ডমাস্টার হয়েছে, ডাইরেক্ট গ্র্যান্ডমাস্টার, মানে নর্ম ফর্ম কিছু লাগেনি। এবং বৈশালীর কথা এলে তাহলে বৈশালী ফিডে গ্র্যান্ড সুইস জিতেছে এবং ফিডে ক্যান্ডিডেস যেটা হলো সেটাতেও খুব ভালো খেলে জিততে পেরেছে, সেটাও তো ক্যান্ডিডেস জিতেছে এবং গ্র্যান্ড সুইস দুটোই জিতেছে। সিনিয়র জেনারেশনের মধ্যে আমি বলবো যে খুবই ভালো খেলছে এখনো কোনারি হাম্পি, বলবো এখনো অবধি মানে খুবই ভালো খেলছে, ওনার নামই আসবে আই গেস মেয়েদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন্ডিয়ায়।
1: তোমার দৈনন্দিন জীবনের মধ্যে তুমি তো পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার দাবা ছাড়া আর কোন কোন জিনিস ভালো লাগে সেটা যদি আমাদের শ্রোতাদের একটু বলো?
0: আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়ি এবং আমি ক্লাস ফোরে পড়ি। আমি অনেক খেলা খেলি, লাইক ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এগুলো আমার খুব ভালো লাগে এবং আমার বাড়িতে একটা কোর্টও আছে ব্যাডমিন্টনের, তো সেখানেও অনেক প্র্যাকটিস করতে পারি দাদুর সাথে, তো এগুলোই আমার খুব ভালো লাগে করতে।
1: তুমি যে খেলাগুলো বললে যে দাবার বাইরেও তুমি এই খেলাগুলো খেলো, তো যারা তোমার বয়সী এখন, যারা তোমার সহপাঠী বা তোমার বয়সী যারা স্কুল স্টুডেন্ট, তাদের জন্য তুমি কি বলবে?
0: অনেক খেলাধুলা করা উচিত এবং ফিজিক্যাল ট্রেনিং অনেকটা ইম্পর্টেন্ট, এবং যাই খেলি মানে ম্যাগনাসও এখনো ফুটবল ক্রিকেট সবই খেলে এবং সবাই একদম মানে খুবই ভালো খেলে অন্য অন্য খেলাতে, যেরকম প্রাগ গানিশ এরা সব টেবিল টেনিস ভালো খেলে, সবাই অনেক মানে ফিরোজা থেকে শুরু করে হিকারু অনেকেই মানে খেলা উচিত এবং ফিজিক্যাল ট্রেনিংটাই মোস্ট ইম্পর্টেন্ট আই গেস, তারপরে পড়াশোনাও আছে।
1: একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে তোমার বাবা এবং মা পারিবারিক সূত্র ধরে তারা প্রতিষ্ঠিত ডাক্তার, তুমি আগামী দিনে বড় হয়ে সেই পেশাতে আসতে চাইছো নাকি দাবাকে নিয়ে তোমার পরবর্তী চিন্তা ভাবনা?
0: দাবাকে নিয়ে আমার পরবর্তী চিন্তা এবং মানে ডাক্তার হওয়ার আমার ইচ্ছা খুব একটা নেই, আমি দাবাতেই যা বড় গ্র্যান্ডমাস্টার এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, দাবাই আমি খেলি।
1: ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আমাদের রাজ্য তথা দেশের গর্ব বিশ্বকাপ দাবাড়ু সর্বার্থ মানির কথা, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: এই বিষয় বালকের কথা শুনতে শুনতে সত্যি বেশ ভালো লাগছিল এবং আশা করব ভারতীয় দাবায় আরেক নতুন তারকার জন্ম হবে খুব তাড়াতাড়ি। আজকে দিনের কথা শুনব, তার আগে একটু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নের আসর থেকে ঘুরে আসি। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে আপনাদের একটু আগেই জানালাম যে মহিলা ডাবলসের সেমিফাইনালে উঠেছেন ত্রেসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি। আজ কোয়ার্টার ফাইনালে তারা জয় পেয়েছেন। ত্রেসা ও গায়ত্রী জুটি গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে 21-16, 21-12 সপ্তম বাছাই জাপানি জুটি রিন ইয়াওনাগা ও কিয়ে নাকা নিশি জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। আর আজ কোয়ার্টার ফাইনালে তারা বিশ্বের 4 নম্বর চীনা জুটি ইয়ে ফান জিয়া ও শুশিয়ান ঝ্যাং জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে। নিশ্চিতভাবেই ত্রেসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদের এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টন জগৎকে উৎসাহিত করবে। পুরুষ ডাবলসে ভারতীয় জুটি পঞ্চম বাছাই সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি চিরাগ শেঠি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। 21-23, 21-19, 21-17 তারা হারিয়ে দিলেন মালয়েশিয়া জুটি জুনাইদি আরিফ ও ইয়োপ্রা কিং জুটিকে। প্রথম রাউন্ডে ভারতীয় জুটি বাই পান, দ্বিতীয় রাউন্ডে ওয়াকওভার পেয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠে। সেক্ষেত্রে এই প্রথম ভারতীয় জুটি গতকাল কোর্টে নামলেন। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী তৃতীয় বাছাই লিয়াং।

রয়্যাল কিং ও ওয়াং চেং চীনা জুটি। এই মুহূর্তে তাদের খেলা চলছে এবং প্রথম গেমটি চিরাগ সেঠি ও সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি হেরে গেছেন। প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু ও আয়ুষ সেঠি। মহিলা সিঙ্গলসে তৃতীয় বাছাই ওয়াং জি ই কাছে 11-21, 21-15, 17-21 লড়াই করে হারলেন নবম বাছাই পিভি সিন্ধু। পুরুষ সিঙ্গলসে 21 বছর বয়সী আয়ুষ সেঠি 19-21, 11-21 হেরে গেলেন ইন্দোনেশিয়ার আলউই ফারহানের কাছে প্রি কোয়ার্টার ফাইনালে। এর ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা সিঙ্গলসে ভারতের অভিযান শেষ হল। এবারে বলব আজকের দিনের কথা। আজকের দিন অর্থাৎ 21 আগস্ট, 2000 সালে আমেরিকান গলফার টাইগার উডস 82তম পিজিএ চ্যাম্পিয়নশিপ জেতেন এবং 1953-এ বেন হোগানের পর প্রথম গলফার হিসাবে এক বছরে 3টি মেজর জেতার অনন্য কৃতিত্ব অর্জন করেন 2000 সালের 21 আগস্ট তারিখে। এছাড়া আজকের দিনটি বেশ কয়েকজন কৃতি ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন, তাদের কথাই বলি এবার। চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় ক্যারোলিনা মুচোভা, তার জন্ম হয়েছিল 1996-এর 21 আগস্ট তারিখে। ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে এবছর জুলাইয়ে ছিলেন সিঙ্গলসের 6 নম্বরে, জিতেছেন 3টি ডাব্লিউটিএ ট্যুর সিঙ্গলস খেতাব। 2023 ফরাসি ওপেন ও 2026 উইম্বলডন মহিলা সিঙ্গলসের ফাইনালিস্ট। সিঙ্গলসে 2018-এ ইউএস ওপেনে হারান দুবারের গ্রান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন গার্বিন মুগুরুজাকে। 2021 অস্ট্রেলিয়ান ওপেনে তৎকালীন বিশ্বের 1 নম্বর অ্যাশলেগ বার্টিকে হারিয়ে পৌঁছন সেমিফাইনালে। 2023 ফরাসি ওপেনে বিশ্বের 2 নম্বর আরিনা সাবালেঙ্কাকে সেমিফাইনালে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। আর এবছর উইম্বলডনে তিনি ফাইনাল খেলেছেন, একটু আগে বললাম। ক্যারোলিনা মুচোভা, জন্ম 1996-এর আজকের দিন 21 আগস্টে। পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেভানডস্কি, স্ট্রাইকার পোল্যান্ডের অধিনায়ক, সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 109টি গোল করে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় চ্যাম্পিয়ন্স লিগে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। ক্লাব ও দেশের হয়ে মোট 700-এর বেশি গোল করেছেন। পোল্যান্ডের হয়ে 167টি ম্যাচে 89টি গোল করেছেন, যা দেশের সর্বকালের সেরা। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে টানা 2 বার বুন্দেশলিগা খেতাব জিতেছেন এবং লীগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, খেলেছেন 2013-এর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। বরুশিয়ার ঘরোয়া প্রতিদ্বন্দ্বী বার্ন মিউনিকের হয়ে তার 8 মরশুমেই বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছেন। 2019-20 মরশুমে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল রবার্ট লেভানডস্কি। এরপর বার্সেলোনার হয়ে 3 বার লালিগা খেতাব জিতেছেন। পোল্যান্ডের হয়ে 4 বার ইউরোকাপ, 2 বার ফিফা বিশ্বকাপ খেলেছেন। রেকর্ড সংখ্যক 13 বার পোল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হয়েছেন, 3 বার হয়েছেন দেশের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব। 2020 ও 2021 ফিফার সেরা পুরুষ ফুটবলার লেভানডস্কি 2020-তে হয়েছিলেন উয়েফার বর্ষসেরা ফুটবলার। 2020-21 ও 2021-22 মরশুমে ইউরোপিয়ান গোল্ডেন শু পান, 2021-এ ভ্যালেন্ডিয়ার রানার্স। লেভানডস্কি বুন্দেশলিগার অন্যতম সফল খেলোয়াড়, 5 বার মরশুমের সেরা বুন্দেশলিগা ফুটবলার হয়ে রেকর্ড করেন, 7 বার বুন্দেশলিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে যুগ্ম রেকর্ড করেন। বর্তমানে মেজর লিগ সকারে শিকাগো ফায়ারে খেলেন রবার্ট লেভানডস্কি। তার জন্ম 1988-এর 21 আগস্ট তারিখটিতে। আরেক কিংবদন্তির কথা এবার বলি। জামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট, সর্বকালের সেরা দৌড়বিদ হিসেবে স্বীকৃত উসাইন বোল্টের জন্ম হয়েছিল 1986-এর আজকের দিন অর্থাৎ 21 আগস্ট তারিখে। 8 বারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী উসাইন বোল্ট 100 মিটার, 200 মিটার ও 4x100 মিটার রিলেতে বিশ্ব রেকর্ডের অধিকারী। 2008 বেজিং অলিম্পিক্সে 100-200 মিটার দৌড়ে, 2012 লন্ডন অলিম্পিক্সে 100 মিটার, 200 মিটার ও 4x100 মিটার রিলে দৌড়ে এবং 2016 রিও অলিম্পিক্সেও
এই তিনটি ইভেন্টেই তিনি সোনা জেতেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন 11টি সোনাসহ 14টি পদক এই ইভেন্টগুলিতেই। একমাত্র দৌড়

অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন ক্যাটিচের জন্ম 1975-এর আজকের দিনে। 2006 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য সাইমন ক্যাটিচ বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান, 56টি টেস্ট ও 45টি একদিবসীয় আন্তর্জাতিক খেলেছেন। টেস্টে 45.03 গড়ে 4188 রান করেছেন, যার মধ্যে 10টি রয়েছে শতরান, নিয়েছেন 21টি উইকেট। একদিবসীয় আন্তর্জাতিকে করেছেন 1324 রান। সেনেগালের ফুটবলার মামাদৌ দায়ালো, তার জন্ম 1971-এর আজকের দিনে। 46টি ম্যাচে 21টি গোল করেছেন এই ফরওয়ার্ড। প্রয়াত ভারতীয় ক্রিকেটার ভিভি চন্দ্রশেখরের জন্ম 1961-এর আজকের দিনে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানকারী ব্যাটার ভিভি চন্দ্রশেখর। প্রয়াত ইংল্যান্ড ক্রিকেটার ডগ রাইটের জন্ম হয় 1914-এর আজকের দিনে। 34টি টেস্টে 108টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। বাংলা এবং মহারাষ্ট্রের কৃতি ক্রিকেটার শ্রীকান্ত কল্যাণী, তার জন্ম হয়েছিল 1964-এর 21 আগস্ট তারিখে। 1989-90 থেকে 2000-2001 পর্যন্ত তিনি বাংলার হয়ে খেলেন। 11 বছর বাংলার হয়ে 101টি প্রথম শ্রেণীর ক্রিকেটে 6306 রান করেছেন 49.65 গড়ে, 14টি শতরান। কর্ণাটকের বিরুদ্ধে করেন জীবনের সেরা 260 রান। 1988-89 রাজকোটে সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলের হয়ে তিনি 81 রান করেন। ভূয়সী প্রশংসা পান নিউজিল্যান্ড পেসার স্যার রিচার্ড হ্যাডলির কাছ থেকে। তার সময় ভারতীয় মিডল অর্ডারে নামী তারকা থাকায় জাতীয় দলে ডাক পাননি। শ্রীকান্ত কল্যাণীর জন্ম হয়েছিল 1964-এর আজকের দিনেই। ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় রমিত ট্যান্ডনের জন্ম 1992-এর এই দিনটিতেই। এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী রমিত ট্যান্ডন এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপজয়ী, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপজয়ী। ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট কে কৃষ্ণমোহনের জন্ম হয় 1984-এর এই দিনটিতেই। প্রথম ভারতীয় যিনি 110 মিটার হার্ডলসে 14 সেকেন্ডের সীমা অতিক্রম করেন, 13.36 সেকেন্ডে জাতীয় রেকর্ড তার দখলে।

এফআইএইচ জুনি মহিলাদের হকি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ গতকাল গোলশূন্য হয়েছে, যার ফলে ভারত পৌঁছে গেছে পরবর্তী রাউন্ডে। আর আজ ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। অন্যদিকে ভারতীয় পুরুষ দল আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ভারতীয় পুরুষ দলে 24 আগস্ট খেলা রয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে, আর ভারতীয় মহিলা হকি দলের আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের পর 23 আগস্ট খেলা রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ। আবার আগামীকাল ঠিক একই সময় কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, মাছ ছাড়া বাঙালির খাওয়া কিন্তু সম্পূর্ণ হয় না, তাই না? আর আমরা যত রকমের মাছ খাই, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো প্রান্তের কোনো

0: মানুষ এত রকমের মাছ খায়, আর বাঙালির মাছ বলতেই কি মনে আসে বলুন তো? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, ইলিশ মাছ আপনাদের মনে আসে, কিন্তু ওই যে ঘটি বাঙালির ঝগড়া আছে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়িও কিন্তু আমাদের পাতে পেলে আহা খাওয়াটা একেবারে যেন জমে যায়। কখনো কখনো তো রবিবার যদি পাতে মাংসের বদলে চিংড়ি থাকে তাহলে তো জবাব নেই, তাই না? কেন এত কথা বলছি ভাবছেন নিশ্চয়ই। তো এই যে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ি খাবো যে, কিন্তু দিন দিন তার দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে, সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি করলে আমরা ভালো গলদা চিংড়ি পাবো, এ কথা তো মনে আমাদের নিশ্চয়ই আসে না কি? আর যে মাছ চাষী ভাইরা রয়েছেন তাদের তো আরোই আসে মনে যে কি করে কম খরচে ভালো চিংড়ি মাছ তৈরি করতে পারবেন। আজকে কিন্তু কথা বলবো এই বিষয় নিয়ে, অর্থাৎ গলদা চিংড়ির বাচ্চা তৈরি ও চাষ এবং তার সফল বাণিজ্যকরণ, এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমি বলছিলাম যে আমাদের তো খাওয়া দাওয়ার সঙ্গে মাছ একেবারে ওতপ্রোতভাবে জড়িত, প্রথমেই ভাবতে যাই চিংড়ি বা ইলিশ। তো আজকে একটু গলদা চিংড়ি নিয়ে কথা বলবো, কারণ সত্যি সত্যি গলদা চিংড়ি
1: কথা বলা দরকার।
0: আর এই যে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে গলদা চিংড়ি আমরা পাই তা তো একেবারে স্বাদে গুণে অতুলনীয়, তাই না? কিন্তু কোথায় কোথায় আসলে এই চিংড়ি মাছের চাষটা খুব ভালো হয়, কি কি জলবায়ুর মধ্যে এটা খুব ভালো পাওয়া যায়?
1: দক্ষিণ দিকটায় অর্থাৎ সবথেকে বেশি ভালো হয় উত্তর চব্বিশ পরগনা বশিরহাটের দিকটা, পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের দিকটা সবথেকে বেশি চাষ হয়। পূর্ব মেদিনীপুর পুরো সমস্ত জেলাগুলোতেই বেশি হয়, কন্টাইয়ের দিকটাতে চারা পোনাটা অনেক বেশি উৎপন্ন হয়, দক্ষিণ চব্বিশ পরগনাতে হয়, নদিয়া জেলাতে হয়, পশ্চিম মেদিনীপুর অনেক জায়গাতে হয়। মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বাদ দিয়ে সব জেলাতেই গলদা চিংড়ি চাষ হয় ব্যাপক আকারে, যেটা বললাম উত্তর চব্বিশ পরগনা বসিরহাট পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি উৎপন্ন হয় এবং চাষও হয়।
0: কিন্তু এই যে গলদা চিংড়ি সেটা তো মিষ্টি জলের নদীর মোহনার দিকে জন্মায়, অর্থাৎ যে সমস্ত নদী সমুদ্রের জলে জোয়ার ভাটা পাওয়া যায় সেই জায়গাতেই পাওয়া যায়। তাহলে চিংড়ির বাচ্চাগুলোকে কিভাবে সেখান থেকে ধরা হবে এবং সেই বাচ্চা কি করে আলাদা করা যাবে?
1: না, এটাকে বলতে গেলে একটু বলতে হবে যে গলদা চিংড়ি মিষ্টি জলের মাছ, যেমন ইলিশও মিষ্টি জলের মাছ, কিন্তু ইলিশ এবং গলদা চিংড়ি দুটোই বাচ্চা পড়ার জন্য, ইলিশকে যেমন সমুদ্রে যেতে হয় গলদা চিংড়ি নোনার দিকে যেতে হয় অর্থাৎ মোহনার দিকে যাবে, এখানে জলের স্যালিনিটি 10-15 কাছাকাছি যাবে, অর্থাৎ যেখানে নোনা জলটা সে পাবে সেইখানে গেলেই তবে তাদের মেটিং হবে। তারপরে সেই গলদা চিংড়ি যেটাকে আমরা তখন বলি বেরিড ফেল, এই গলদা চিংড়ির অন্য বৈশিষ্ট্য, যেমন অন্যান্য মাছের ক্ষেত্রে মাছ ডিম পাড়ছে স্ত্রী মাছ, পুরুষ মাছ স্পার্ম রিলিজ করছে, ফার্টিলাইজেশন হচ্ছে অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইজেশন জলের মধ্যে, গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষত্ব আছে, গলদা চিংড়ি যখন ব্রিডিং করবে তখন নোনা জলের দিকে সে অলরেডি পৌঁছে গেছে, মানে মা বাবা তারা পৌঁছে গেছে, যেগুলো আমরা বলছি ব্রুডার পৌঁছে গেছে, প্রাকৃতিক ক্ষেত্রে কথা বলছি পৌঁছে গেছে, পুকুরের ক্ষেত্রে সে একই প্রশ্ন, পৌঁছে গিয়ে যখন ব্রিডিং করবে তার আগে মোল্টিং হবে, থ্রি মাস খোলসটা ছাড়বে। আর আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা সবাই জানি যে খোলস যখন ছাড়ছে তখন তার বডিটা কিন্তু নরম, যেটাকে আমরা বলি জরা মাছ, জরা মাছ অনেকে আবার খেতে চায় না, যেমন হাত দিলে নরম খেতে চায় না, এই জরা অবস্থাটা থাকবে 6-8 ঘন্টা, তার মধ্যে সে শক্ত হয়ে যাবে। এই 6-8 ঘন্টা সময়টা হচ্ছে ক্রুশিয়াল পিরিয়ড ফর মেটিং, মেলটা তখন তাকে জড়িয়ে ধরে 15-20 মিনিট ধরে সে করবে কি, মেলের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা আছে যে তার স্পার্মগুলো একটা থলির মধ্যে থাকে, সে এই সময় থলির কিছু থলি নাম্বার অফ কিছু থলি সে ফিমেলের গণপর দিয়ে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে, ব্যাস 15-20 মিনিট পরে সে ছেড়ে দিল। তার মানে ফিমেলটার মধ্যে অর্থাৎ মা ব্রুডার তার মধ্যে এগ রয়েছে, তার ডিম ম্যাচিওর করেছে এবং তার সঙ্গে স্পার্মটাও তার কাছে থলির মধ্যে আছে। এবার সে ওই খণ্ডটার পরে 6-8 ঘন্টার মধ্যে ডিম ছাড়তে শুরু করবে, ডিমটা ছেড়ে কিন্তু জলে যাবে না, হলুদ হলুদ ডিম রয়েছে, ওই ডিমগুলো কিন্তু ওই থলি ওই যে স্পার্ম থলির মধ্যে দিয়ে এসছে অর্থাৎ ফার্টিলাইজড হয়ে তার শরীরে বাইরে এসছে ওই থলির মধ্যে, তা থলির মধ্যে যে ডিমগুলো দেখি সেই ডিমগুলো কিন্তু ফার্টিলাইজড এগ। এবার এই ডিমগুলো যখন আমরা দেখছি নোনা জলের সাথে কিন্তু তখন আছে ওই 12-15 PPT জলে আছে, এই ডিমগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হতে হতে এই 12-15 দিন পরে দেখা যাবে কালচের পরে সেখন বাচ্চা পাড়বে, বাচ্চা পাড়বে মানে লার্ভা দেবে। এই লার্ভাটা ইম্পর্টেন্ট হচ্ছে, লার্ভার ক্ষেত্রে চিংড়ি আমরা যেমন দেখি জারভা কিন্তু ঠিক উল্টোটা, লার্ভার 12টা দশা আছে, এই দশাটা পেরিয়ে সে 30-40 দিন পরে সে পূর্ণ যেটাকে দেখে আমি চিনতে পারবো যেটা গলদা চিংড়ি মাছ সেই চিংড়িটা হবে। সেই কাজটার জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদীর জলবায়ু, বিশেষত যে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিশেছে যেমন

0: মেঘাই, রূপনারায়ণ, গঙ্গা, ইছামতি, এই নদীগুলোর মোহনার মুখে প্রচুর চিংড়ির বাচ্চা প্রাকৃতিক ভাবে পাওয়া যায় এবং মানুষ ধরে ধরে বিক্রি করে। এই চারাপোনাগুলো অনেকে পুকুরে নিয়ে গিয়ে সেগুলো জুভেনাইল তৈরি করে, অর্থাৎ ছোট বাচ্চা 3-4 ইঞ্চি বাচ্চা, সেগুলো পুকুরে ছাড়া হয় চাষের জন্য।
1: আচ্ছা, তাহলে এই যে দেখে চেনা যাবে যে গলদা চিংড়ির বাচ্চা, তার বৈশিষ্ট্য?
0: হ্যাঁ, ঠিক, খুব ইম্পর্টেন্ট। চিংড়ি তো প্রকৃতিতে অনেক রকম চিংড়ি আছে, কুচু চিংড়ি, ভন্নের চিংড়ি। গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা যে অঙ্ক করা অতএব চিহ্ন দেখি, 3টে ফোঁটা দেখি, একদম মাছ ছোট বাচ্চারা তো খুব ছোট, সেটাকে যদি উপর থেকে দেখি এরকম, তাহলে দেখা যাবে একটা অতএব চিহ্ন, উপরে 1টা ফোঁটা, দুপাশে 2টো ফোঁটা, আর যেটা ডাইজেস্টিভ ক্যানেল সেই কালো দাগ, এইটা দেখেই হচ্ছে চেনা যাবে যেটা গলদা চিংড়ির বাচ্চা। অন্য চিংড়ির বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই বিশেষত্বটা নেই, যেটা দেখে যারা এটা সবসময় করছে তারা নিমেষের মধ্যে বুঝতে পারে যেটা গলদা চিংড়ি, ওটা গলদা চিংড়ি নয়। কিন্তু এইখানে যেটা হচ্ছে আমাদের একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া অজান্তেই আমরা করে ফেলছি, চিংড়ি বাচ্চা ধরার জন্য প্রকৃতি থেকে যারা ধরছে নদী নালা থেকে করে ফেলছে, তারা ছাকনি জালে সব বাচ্চা ধরে নিয়ে আসছে, নিয়ে এসে ওদের চোখ সেট হয়ে আছে, ওই চোখ দিয়ে তারা দেখে নিচ্ছে এটা গলদা চিংড়ি, ওটাকে তুলে আলাদা পাত্রে রাখছে, যখন দেখছে আর গলদা চিংড়ির বাচ্চা নেই ওটাকে ডাঙায় ফেলে দিচ্ছে। তাহলে ওর সঙ্গে যে বাচ্চাগুলো এসছে, আরো অনেক প্রাণীর বাচ্চা, মাছের বাচ্চা, সেগুলো ডাঙায় মারা যায়, তাহলে বায়োডাইভার্সিটির ক্ষতি হচ্ছে মারাত্মক ভাবে। সেজন্য এটাকে আমাদের বন্ধ করা দরকার, বা এটাকে তাদেরকে ট্রেনিং করা দরকার, এটা একটা দিক। আর একটা দিক যেটা আমাদের কন্ট্রোলে আছে, যেটা হচ্ছে যে আমরা হ্যাচারির কথা বলছিলাম, হ্যাচারি আমাদের রাজ্যে হয়েছে, অন্ধ্রপ্রদেশে তো অনেক বড় বড় হ্যাচারি হয়েছে লার্জ স্কেল, কিন্তু হ্যাচারিতে এটা নন কমার্শিয়াল হয়েছে, এই জন্য কারণ হ্যাচারি চালানো এত খরচ সাপেক্ষ যে ওই সিড বিক্রি করা যাচ্ছে না, প্রকৃতিতে অনেক বেশি সিড পাওয়া যাচ্ছে, তাহলে সেই সিডের দাম বেশি, হ্যাচারি চলছে না। সেক্ষেত্রে এখন অন্ধ্রপ্রদেশের মানুষ কি করছে, আমাদের দেশে যেটা চালু ছিলই আছেও চালু, যে প্রকৃতির থেকে সিড নিয়ে সেটা পুকুরে বড় করা, বা প্রকৃতি থেকে বেরিড ফিউ যেটা বলেন, যার মধ্যে ডিম আছে, সেই ডিমটাকে নিয়ে এসে আমরা হ্যাচারিতে বা নিয়ে এসে করা, কিন্তু সেটাও খরচ সাপেক্ষ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সবসময় বলি যে মাছে ভাতে বাঙালি, মাছ পশ্চিমবঙ্গের মানুষ যারা মাছ চাষের সংযুক্ত, অর্থাৎ জেলে বা মৎস্যজীবী বলবো, তারা কিন্তু এইটা কন্টাই এলাকা, যেখানে উপকূলবর্তী অঞ্চল, তারা করেছে কি, নোনা জলে যে পুকুর, কন্টাই অঞ্চলের পুকুরে সবসময় স্যালিনিটি থাকে 10-12 PPT থাকে, সেইখানে তারা এই বাচ্চাগুলো তৈরি করতে পারছে, এবং বাচ্চা থেকে প্রচুর পরিমাণে পোস্ট লার্ভি তৈরি হতে, অর্থাৎ যেগুলো ছোট বাচ্চা যেগুলো হয়েছে সেগুলো তৈরি করতে পারছে, এই ছোট বাচ্চাই আবার বড় করতে পারে পুকুরে, তারপর আমরা চাষে যেতে পারি।
1: হ্যাঁ, এইটা একটু যদি বিস্তারিত বলেন, কন্টাই অঞ্চলে কিভাবে তৈরি করা হচ্ছে গলদা চিংড়ি?
0: কন্টাই অঞ্চলে যেটা বেশি হয় সেটা পুকুরেও আমরা দেখেছি, পুকুরে যখন মাছ চাষ অনেক জায়গাতে পুকুরে রাজ্যে চালুই আছে, বিশেষ যে জেলাগুলো বললাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পুকুরে মাছ চাষ মানে হচ্ছে মিশ্র মাছ চাষ, রুই কাতলা মৃগেলের সাথে তলার দিকে কিছু গলদা চিংড়ি মাছের চারা দেওয়া, কিন্তু তলার দিকে গলদা চিংড়ি মাছের চারা যারা দেয়, যারা জানে, তারা অন্য কোনো মাছ দেবে না, কারণ গলদা চিংড়ি একটু চুপচাপ থাকতে ভালোবাসে, তো ওখানে যেন অন্য কোনো মাছ, মানে শিঙি, মাগুর, কালবোস, যেগুলো নিচের মাছ, সেই মাছগুলো যেন না দেওয়া হয়, ওই মাছটা শুধু দেয়, দিয়ে সেখানে এই মাছের চাষ করে। তো সেইভাবে আমাদের রাজ্যে হতেই থাকে। কিন্তু এইখানে আমাদের যেটা করা দরকার, যে পূর্ব মেদিনীপুরের যে চাষিরা করে কি, তারা পুকুরের থেকেও নেয় বেরিড ফিমেল, আবার প্রকৃতি থেকেও নেয়। এখন আমি বলবো যে প্রকৃতি থেকে নেওয়া এই জন্য দরকার যে প্রকৃতিতে যে বেরিড ফিমেল হচ্ছে সেটা অত্যন্ত উন্নত মানের, তার গুণমান সম্পন্ন ডিম হচ্ছে, কারণ প্রকৃতিতে সবসময় আমরা জানি সার্ভাইভাল ইজ দ্য বেস্ট, যার শক্তি বেশি আছে, যার সামর্থ্য বেশি আছে, সেই হচ্ছে বাঁচবে, অর্থাৎ তার যে বাচ্চা হবে সেই বাচ্চা যত শক্তিশালী, যত তার গ্রোথ রেট হবে, পুকুরের থেকে যে বাচ্চা হবে সেইটি হবে না,
1: এবং সেটা একটা
0: প্রাকৃতিক পদ্ধতি। তাহলে আমাদের রাজ্যে যে এই সুযোগটা রয়েছে, প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেটাকে ওই যে বায়োডাইভার্সিটি নষ্ট, সেটাকে আমরা ট্রেনিং করি, আমরা সেটাকে একটা জায়গায় আনতেই পারি, সেই প্রসেসটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের যে উলুবেড়িয়া, যেটাকে আমরা 52 গেট বলি, ওখানে প্রচুর পরিমাণে বড় বড় গলদা বুড়ার যেগুলো পাওয়া যায় এই সময় অত্যন্ত ভালো মানের, সেই বুড়ারগুলোকে নিয়ে সেই এই তো কন্টেন অঞ্চলের যে পুকুরে মাছ চাষ হচ্ছে সেই পুকুরে এইগুলোকে রাখা, রেখে সেখান থেকে বাচ্চা নিয়ে সেই বাচ্চাগুলোকে রিয়ারিং এ নিয়ে যাওয়া, রিয়ারিং করার জন্য অনেক পুকুর, অনেক মানুষ আছে যারা পোস্ট মানে জুভেনাইল তৈরি করে, তাহলে পরে কি হবে, পশ্চিমবঙ্গের যে চিংড়ির জুভেনাইল তৈরি হচ্ছে বা চিংড়ির পোস্ট লার্ভি তৈরি হচ্ছে, সেটা ভারতবর্ষে কিন্তু অনেক রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা প্রচুর ডিমান্ড আছে, কিন্তু সিড নেই। তাহলে আমরা এই কাজটা করতে পারি অতি সহজে, আমাদের এই সুযোগটাকে কাজে লাগে।
1: এবং ওই দিকটাতেও যাবো আমরা, যে ওইখান থেকেই তো আমাদের একটা বাণিজ্যকরণের দিক
0: অবশ্যই আসবে।
1: কিন্তু আপনি যেটা বলছেন তাতে আমার মনে হচ্ছে যে আমরা যদি এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে চিংড়ি মাছ চাষ করি বা চিংড়ি মাছ ভাবি, সেক্ষেত্রে কি খরচটাও একটু কম?
0: অনেক কমে যাবে। একটা হ্যাচারি মানে হ্যাচারিতে 24 ঘন্টা তাকে ম্যান পাওয়ার রাখতে হবে, কখন জলের প্যারামিটার ঠিক থাকছে না, কখন মাছের খাবার কমে যাচ্ছে। বা চিংড়ি মাছের একটা সমস্যা হয়েছে, চিংড়ি মাছ কার্নিভোরাস, মানে যদি তার খাবার খিদে পায়

0: তখন সে আর কাউকে মানবে না, সে যখন যে দুর্বল থাকবে তাকে খেয়ে নেবে। তো সেটা তো আমি চাই না, তাহলে পরে আমাকে মনিটর করতে হচ্ছে 24 আওয়ার্স। প্রকৃতিতে সেটা করতে হয় না, পুকুরে আমি যদি খাবারটা ঠিক মতো দিতে থাকি সে পুকুরে ঠিকঠাক সে চলতে থাকবে, অর্থাৎ সেখানে ওই খরচটা কম। পুকুরে আমি একবার বাচ্চা দিলাম আর আমি জানি যে এত বাচ্চা আছে, এত খাবার আমি দিয়ে দেবো, ঠিক চলবে, কোনো তার মারামারিও করবে না, খাবেও না কিছু, কিন্তু একটা মর্টালিটি রেট অবশ্যই থাকে। প্রাকৃতিক মর্টালিটি নানানভাবে হতে পারে, সে পাখিদেরও খেতে পারে ইত্যাদি হতে পারে। কিন্তু চিংড়ি চাষের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে চিংড়ি হচ্ছে অত্যন্ত ঠান্ডা, লাজুক এবং অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সেন্সিটিভ।
1: তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন, মানে কোনটা উৎকৃষ্ট পদ্ধতি?
0: উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পুকুরে চাষ করা, পুকুরে বাচ্চা তৈরি করা, কিন্তু ওই যে বললাম অক্সিজেন সেন্সিটিভ, অর্থাৎ পুকুরে যদি অক্সিজেনের, যেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি মানে দ্রবীভূত অক্সিজেন, সেই মাত্রা 3 PPT-র নিচে নেমে যায়, চিংড়ি কিন্তু আপনিই মরে যাবে। আর অন্য মাছ মরে গেলে বা অক্সিজেন কমে গেলে তখন খাবি খায়, চিংড়ি কিন্তু কিছুই করবে না, আস্তে আস্তে মরে তলায় পড়ে যাবে। তা আপনি জানতেও পারবেন না যে চিংড়ি মাছ মরে গেছে। সেই জন্য আপনাকে নিশ্চিত হওয়ার জন্য পুকুরে সবসময় এরেশন দিতে হবে, অন্তত সারাদিনে 8-9 ঘন্টা এরেশন দিতেই হবে, এটা একটা মাস্ট।
1: আপনি বলছেন যে আমাদের এই যে এখানকার জলবায়ু বা আমরা এখানকার প্রকৃতিতে যা যা পাচ্ছি তার জন্য একেবারে অনুকূল পরিবেশ গলদা চিংড়ি তৈরি করার জন্য, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি এই গলদা চিংড়ি চাষ নিয়ে কোনো বড় হাব তৈরি হয়েছে?
0: বড় হাব তৈরি হয়নি, মানে সরকারি উদ্যোগে সেইভাবে হয়নি, কিন্তু আমাদের যেটা বলি, আমাদের সবাই জানে যে আমাদের চাষিরা অনেক বেশি ট্র্যাডিশনালি নলেজেবল, তারা জানে, তারা জেনেই কন্টাইতে এই পদ্ধতিটা তারা শুরু করেছে অনেক আগে থেকে। এখন যেটা আগে হতো যে তারা কোনো খাবার দিত না, একবার পুকুর তৈরি করার সময় যে প্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে সেটা দিয়েই বড় হতো, তার ফলে সার্ভাইবিলিটি, অর্থাৎ ওই যে বলছিলাম ক্যানিবালিজম, মানে এবার সেখানে তারা জুস পদ্ধতিতে জু প্ল্যাঙ্কটন তৈরি করে সেইটা দিচ্ছে, প্রতি 10-15 দিন অন্তর অন্তর দিয়ে যাচ্ছে, তার ফলে খাবারের ফ্লোটা সবসময় থাকছে, তার জন্য সার্ভাইবিলিটি রেট 60-70% হয়েছে। অর্থাৎ এখন একটা 1 বিঘা পুকুরে যদি যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে, তাহলে 1 বিঘা পুকুরে 8 লক্ষ বাচ্চা আরাপন, অর্থাৎ পোস্ট লার্ভি তৈরি করতে পারে। 8 লক্ষ পোস্ট লার্ভির দাম অন্তত 50 পয়সা করে হলে 4 লাখ টাকা। আমি একটা বলছি যে এরেশন একটা মাস্ট, আর একটা হচ্ছে যে জল, এই যে জল আমরা 10-12 PPT কথা বললাম, তাহলে আমার মিষ্টি জল এবং নোনা জলের যে সোর্সটা আমার দরকার, সেটা জল ঢোকানো বার করাটা করা দরকার, তার জন্য একটা পাম্প আমার দরকার, এবং ওই যে ঝিঙ্গি মাছটা যখন বাচ্চা তৈরি করবো তার জন্য একটা হাপা লাগাতে হবে, সেই হাপাটা দরকার, আমি যখন হাপার মধ্যে বাচ্চাটা হয়েছে সেটা বের করার জন্য একটা নেট দরকার, তার মেশ সাইজ আছে 60 mm 100 mm, এই জিনিসগুলো দরকার। এগুলো খুব বেশি খরচ সাপেক্ষ নয়, এইগুলো যদি দিয়ে আমরা করি তাহলে পরে আমরা খুব সহজেই সব মিলিয়ে 1 বিঘা পুকুরে করতে, বাচ্চা তৈরি করতে 2 মাস মতো সময় লাগবে, খরচ হবে খুব বেশি হলে 2 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবো, অর্থাৎ কিনা আমরা 1 বিঘা পুকুরে 2 মাসে 2 লক্ষ টাকা লাভ করতে পারবো। এই সুযোগ সুবিধাটা কিন্তু কন্টাই অঞ্চলে বিশেষত 8-10টা ব্লকে এটা রয়েছে, এবং সেইখান থেকে আমরা এটা করতে পারি। এবার যদি আপনি বাণিজ্যিকরণের কথা বলেন, তাহলে শুধু যদি আমি পশ্চিমবঙ্গের কথাটা ধরি, পশ্চিমবঙ্গে মিঠা জল মাছ চাষের এলাকা হচ্ছে প্রায় 3 লক্ষ হেক্টর।
1: বেশ,
0: আমি এর মধ্যে ধরে নিচ্ছি 10% এলাকাতে আমি গলদা চিংড়ি চাষটাকে প্রসার লাভ করাবো, আমি সরকার থেকে বলছি। তাহলে 10 লক্ষ হেক্টর মানে 30,000 হেক্টর। 30,000 হেক্টরে যদি আমি গলদা চিংড়ি চাষ করি, তাহলে আমি যদি কম্পোজিট কালচারে যাই তাহলে 30,000-5,000 করে স্টকিং তাহলে আমার যা লাগবে, আর যদি মনোকালচারে যত শুধু চিংড়ি চাষ করছে অন্ধ্রপ্রদেশে হয় তাহলে এরেটা দেবো আমি, পাল্টানোর ব্যবস্থা ইত্যাদি রাখবো, তাহলে স্টকিং ডেন্সিটি 40,000-50,000 দিতে পারে, অনেক বেশি প্রোডাকশন হবে। তাহলে আমার যে সিডের ডিমান্ড হবে শুধু পশ্চিমবঙ্গের জন্য প্রায় 7 কোটি পোস্ট লার্ভি, আর পোস্ট লার্ভি মানে হচ্ছে পোস্ট লার্ভি থেকে জুভেনাইল যখন যাচ্ছে তার 60% সার্ভাইভ, তার 40% মারা যাচ্ছে, তাহলে এটা প্রায় 15-20 কোটিটা চলে যাচ্ছে আর পোস্ট লার্ভি তৈরি করতে হবে। তাহলে 1 বিঘা পুকুরে আমার তৈরি হয় 8 লক্ষ, তাহলে 20 কোটি তৈরি করতে কত আমার এরিয়া লাগবে, তাহলে এত এরিয়া, এত মানুষ, তার সঙ্গে আরো মানুষ সংযোগ হবে। এবার আমার হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এই সিডের ডিমান্ড আছে। এখন অন্ধ্রপ্রদেশে যারা বড় বড় হ্যাচারি চালায় তারা হ্যাচারি চালাতে ফেল করছে, মানে কমার্শিয়ালি নন ইকোনমিক হয়ে যাচ্ছে বলে তারা পশ্চিমবঙ্গ থেকে পোস্ট লার্ভি নিয়ে গিয়ে রিয়ারিং করছে পুকুরে।
1: বেশ, তাহলে আমাদের একটা মানে খুব সুন্দর জায়গা রয়েছে এটাকে বাণিজ্যকরণ করার, এই কথা একেবারে
0: সুযোগ, দারুণ সুযোগ।
1: হ্যাঁ, কিন্তু এই যে এই পোস্ট লার্ভি পশ্চিমবঙ্গ থেকে কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় কোথায় যাওয়ার সুযোগটা রয়েছে?
0: অলরেডি যাচ্ছে, শুধু বলছি অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ। আমাদের পশ্চিমবঙ্গে যেটা মেন হাট রাধামণি হাট হচ্ছে দীঘা হাইওয়ের উপরে কানেক্টিং রাস্তা, ওই জায়গাটা বড় হাট বসে, সেখানে সারা ভারতবর্ষের জুভেনাইল ওখান থেকে বিক্রি হয় এবং সেটা সারা ভারতবর্ষে যায়।
1: তাহলে এই যে প্রাকৃতিক সুযোগ আমাদের রাজ্যে রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই বাচ্চা তৈরি করার সুযোগ বা যে পোস্ট লার্ভি তৈরি করার সুযোগ রয়েছে।

0: আমাদের এখানে। এই সবকিছুকে মাথায় রেখে আমরা কি এটাকে একটা বৃহৎ শিল্পের জায়গায় নিয়ে যেতে পারি, বাইরে একটা মার্কেটিং সেন্টার গড়ে তোলার কথা ভাবতে পারি?
1: মার্কেটিং সেন্টার আমাদের যখন নন্দ সাহেব মৎস্যমন্ত্রী ছিলেন, তখন রাধামণিকে এই মার্কেটিং হাট করা হয়, রাধামণি হাট। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে বললাম যে পরিবেশ বান্ধব চাষ পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই যে জুস পদ্ধতিতে যেটা করা হচ্ছে, জুস পদ্ধতির চাইতেও এখন আরো টেকনোলজির কাছে বিভিন্ন কোম্পানির উন্নত ধরনের ফিড পাওয়া যাচ্ছে, সেই ফিড খাওয়ালে যে 60% সার্ভাইবিলিটি রেটটা 40 দিন ধরে রিয়ারিং করাটা অনেক কমে যাবে এবং গ্রোথ রেটটা বেশি হবে, সার্ভাইবিলিটি রেট বেশি হবে। তো সেটাকে ইন্ট্রোডিউস করা, তার জন্য সরকারের একটা ইন্টারফারেন্স পরিকল্পনা দরকার। মানে রাজ্যের হিসাবে আমাদের যে 1 বিঘা পুকুরে যদি বাচ্চা তৈরির পরিকল্পনা নাই, সেটা শুধুমাত্র সম্ভব পন্টাই অঞ্চলে 10-12 ব্লকে, তাহলে তারা 1 বিঘা পুকুরে প্রথম 2 মাসে সে সিড তৈরি করলো, সিড তৈরি করে সে প্রায় 2 লাখ টাকা লাভ করলো, পরের 8 মাস সে মিশ্র মাছ চাষের সাথে গলদা চিংড়ি চাষ করতে পারে, সেখানে সে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লাভ করতে পারে। আর অন্য জেলার ক্ষেত্রে কন্টাই বাদ দিয়ে চাষের সাথে গলদা চিংড়ি চাষ, এমনি মাছ চাষে সে 600 থেকে 800 কেজি মাছ পেতে পারে, আর গলদা চিংড়ি থেকে 150 থেকে 200 কেজি মাছ পেতে পারে, সব মিলিয়ে সে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা লাভ করতে পারে। শুধুমাত্র যে মাছ চাষ করে তাহলে সে 600 কেজি মাছের দাম ওই 80-90 হাজার টাকা, আর গলদা চিংড়ি সাথে দিলে পারে সেটা আরো বেড়ে গেল, আরো 90 হাজার টাকা বেড়ে গেল, তাহলে গলদা চিংড়ি কত সম্ভাবনা রয়েছে।
0: ঠিক, এবারে একেবারে আমার যে চাষি ভাইরা এই অনুষ্ঠান শুনছেন বা গলদা চিংড়ি চাষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা করবেন এই পরিকল্পনায় যারা রয়েছেন, তাদের জন্য একটা সরাসরি প্রশ্ন আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে এই যে গলদা চিংড়ির চাষের পদ্ধতি, সেটা যদি একটু সংক্ষেপে আপনি বলে দেন।
1: দুটো পদ্ধতি আমাকে বলতে হবে গলদা চিংড়ি চাষের পদ্ধতি। প্রথম হচ্ছে গলদা চিংড়ি চাষ, যেহেতু আমি বললাম গলদা চিংড়ি লাজুক, গলদা চিংড়ি অক্সিজেন সেন্সিটিভ, সেখানে পুকুরটাকে ভালো করে শুকাতে হবে, যদি কালো মাটি থাকে সেটাকে তুলে ফেলতে হবে, তারপরে সেখানে ব্লিচিং দিতে হবে, তারপরে জল ঢোকাতে হবে, জল ঢোকানো মানে যদি মিষ্টি যদি চাষের কথা হয় তাহলে জল ঢুকে সেখানে পিএইচ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, দেখে তারপরে আমাকে গলদা চিংড়ি ছাড়তে হবে। শুধু যদি মনোকালচার করি শুধু গলদা চিংড়ি, যদি অন্য কালচার করি তাহলে তাদের মহুয়া টুয়া দিয়ে যেগুলো আমরা করে থাকি করতে হবে। আর যদি আমি বাচ্চা তৈরির কথা ভাবি তাহলে কিন্তু ব্যাপারটা আরেকটু বিশদে যেতে হবে, সেটা হচ্ছে সেই পুকুর শুকানো ব্যাপারটা একই, পুকুর শুকাতেই হবে রৌদ্রে, তাকে শুকিয়ে তারপর ব্লিচিং দিতে হবে, তারপর এরেশন দিতে হবে, তারপরে যখন 2-3 দিন এরেশন দেওয়ার পরে সেখানে সয়েল প্রোবায়োটিক দিতে হবে, ফিড দিতে হবে, দেওয়ার পর ছাড়তে হবে ব্রুডার গুলো হাপার মধ্যে, হাপার মধ্যে দেওয়ার পর সেই বাচ্চা ছাড়বে, বাচ্চা ছাড়বে 6 থেকে 8 দিনের মধ্যে, সেই বাচ্চাগুলো তাকে বের করে নিজে ছেঁকে নিয়ে এসে সে পুকুরের মধ্যে দিতে হবে, হাপা দিয়ে ব্রুডার গুলোকে তুলে নিতে হবে, কারণ ব্রুডারটা তুলে না নিলে বাচ্চাগুলো তারা খেয়ে নেবে। এরপরে তাকে প্রতি 3-4 দিন অন্তর অন্তর ওই জুস তাকে করে দিতে হবে, জুসে 3-4 কেজি কুড়ো, 1 কেজি ময়দা, 3 কেজি গুড়, 250 গ্রাম খোল ইস পাউডার, 2 কেজি বাদাম জল, 48 ভিজিয়ে রেখে সেই যে জলটা হবে সেই জলটা প্রতি 2-3 দিন অন্তর অন্তর দিতে হবে। কিন্তু এইখানে আমি বলবো যে এইখানে আমাদের নতুন টেকনোলজি যোগ করার সুযোগ এসছে, যে নতুন এখন ফিড পাওয়া যাচ্ছে পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে, 0-0 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, যেরকম যেরকম সাইজ সেই ফিড যদি দেওয়া হয় তাহলে সার্ভাইবিলিটি রেট অনেক বেশি হবে এবং তার স্ট্রেংথ এবং গ্রোথ রেট অনেক বেশি হবে। এটা যদি করে তাহলে চাষি ভাইরা অনেক বেশি সিড পাবে, অনেক বেশি লাভ করতে পারবে এবং পশ্চিমবঙ্গ আমাদের বিশেষত কন্টাই এলাকা এবং এই যে জেলাগুলোতে মাছ চাষ ভালো হয়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, গলদা চিংড়ির একটা বিশাল প্রোডাকশন সেন্টার হিসেবে গড়ে উঠবে। যেটা পূর্ব মেদিনীপুর যেমন অলরেডি, পূর্ব মেদিনীপুরের মধ্যে উত্তর চব্বিশ পরগনা বাগদা চিংড়ির বদলে এখন ভেনামি চিংড়ি চাষে একটা বিরাট নাম করেছে, গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু সেই নামটা ময়নাতে অলরেডি শুরু হয়েছে, সেই কাজটা কিন্তু হতে পারে। এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একটা সময় যেমন কার্প সিডের 1 নম্বরে ছিল, আবার গলদা চিংড়ি সিডের জন্য সে 1 নম্বরে যেতে পারে। শুধু সিড নয়, গলদা চিংড়ির যে প্রোডাকশন, যেটা ফিড খাবার মাছ, সেই প্রোডাকশনও 1 নম্বরে যেতে পারে। এবং সেটা যদি সত্যি সত্যি হয়,
0: ঠিক একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের চলে এসেছি, একটু যদি বলেন যে যদি প্রশিক্ষণ কেউ নিতে চায় তাহলে সেই প্রশিক্ষণটা কোথা থেকে তারা নিতে পারে, কোথায় যোগাযোগ করতে পারে, এবং তার সঙ্গে কোনো সরকারি সহযোগিতা, সহায়তা, অনুদান এসব কি তারা পেতে পারে?
1: খুব ভালো, প্রশিক্ষণের জন্য প্রত্যেক ব্লকে একজন করে ফিশারিজ এক্সটেনশন অফিসার আছেন, তার সঙ্গে প্রতি ব্লকে এক্সটেনশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা জেলার যে মীন ভবনে, প্রতি জেলাতে মীন ভবন আছে, সেই মীন ভবনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ আছেন, সিইও ব্র্যাকিশ ওয়াটার আছেন, অনেক জায়গাতে সিইও এফএফডি আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে কখন ট্রেনিং হচ্ছে, কোন ট্রেনিং হচ্ছে এবং তিনি কি স্কিম চান, এখন তো PMSSY অনেক স্কিম আছে, সেই স্কিমগুলোর সুযোগ সুবিধা তিনি নিতে পারেন এবং নিয়ে মাছ চাষে তিনি নামতে পারেন। আর এক কাজে আমি চাষি ভাইদের অনুরোধ করব, তারা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন এবং গলদা চিংড়ির সুযোগ যেখানে যেখানে রয়েছে, বিশেষত চারা তৈরি করা এবং মাছ চাষ, সেই চাষিভাইরা এগিয়ে

0: বছর আমরা প্রথাগত যে মাছ চাষ করছি কার্প এবং এখন তো পাবদা অনেক বেশি চাষ হচ্ছে, তার থেকে এটা অনেক বেশি পরিমাণ লাভ করতে পারবে, শুধু নয় প্রোডাক্ট পশ্চিমবঙ্গকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবে গলদা চিংড়ি।
1: যদি একটু বলেন যে আমাদের তো এই চিংড়ি মাছের চাহিদা যেমন আমাদের দেশের মধ্যে রয়েছে তেমনি এটা বিদেশেও রয়েছে,
0: অবশ্যই
1: তো সেক্ষেত্রে যদি কেউ এই চিংড়ি মাছ রপ্তানি করতে চায় সেক্ষেত্রে সে কি করবে?
0: হ্যাঁ, রপ্তানি বাজারে যেমন গলদা বাগদা চিংড়ি নয় এখন বেনামি চিংড়ি যাচ্ছে, তার জায়গায় কিন্তু গলদা চিংড়ি যেমন আমরা এখানে ভালোবাসি, বিদেশে প্রচুর বাঙালি আছে এবং অনেক বিদেশি তারাও ওই পশ্চিমবঙ্গে এসে গলদা চিংড়ি মালাইকারি খেয়ে তারা এত ভালোবেসে ফেলেছে তারাও গলদা চিংড়ি চায়, কিন্তু সেই গলদা চিংড়িটা আমরা পাঠাতে পারি, বেশি পাঠাতে পারছি না কারণ আমাদের প্রোডাকশনটা কম হচ্ছে। তাহলে এই আজকের আলোচনা যে সমস্ত চাষি ভাইরা শুনছেন তারা যদি বিষয়টা নিয়ে একটু ভাবেন বা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করেন তাহলে তারাও কিন্তু এই চিংড়িগুলো বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রাথমিক কাজ হচ্ছে যে আমাদের যে প্রসেসার বা এক্সপোর্টার্স আছেন তাদের নামগুলো জানা, আমাদের বেশি এক্সপোর্টার্স আছেন আমাদের যে বেনফিস মাছ চাষিরা সবাই জানে বেনফিস কলকাতায় আমাদের মৎস্য দপ্তরের হেডকোয়ার্টার GN 31 সল্ট লেক সেক্টর 5 তাদের অফিস, সেখানে বেনফিস অফিস আছে, সেখানে গেলে এক্সপোর্টার্স পাওয়া যাবে। তা আর একটা চকগড়িয়া যে আমাদের স্টেশন আছে চকগড়িয়াতে আমাদের একটা প্রসেসিং প্ল্যান্ট আছে যেখানে 10 জন এক্সপোর্টার্স আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এক্সপোর্ট প্ল্যান্ট, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আদি সত্যগ্রাম হুগলিতে একটা এক্সপোর্টার্স আছে, NDM সি ফুড তারা আছে, দীঘার অঞ্চলে কয়েকটা এক্সপোর্টার্স আছে, এদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু খুশি হয়ে, কারণ এই ধরনের চিংড়ি যে চিংড়িগুলো গলদা চিংড়ির ওজন 100-150 গ্রাম এবং যেগুলো কিন্তু চাষ পদ্ধতির ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বিদেশি বাজারে কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, ফরমালিন ইউজ করা যাবে না, সেই রেস্ট্রিকশনসগুলো যারা এক্সপোর্টার তারা আপনাদেরকে বলে দেবে, সেটা কোনো ব্যাপার নয়, সেইগুলো না অ্যাপ্লাই করেও কিন্তু মাছ চাষ ভালোভাবে করা যায়, অনেক বেশি উৎপাদন করা যায়, বড় মাছ করা যায়, অনেক টেস্টি মাছ হবে। তা যদি করেন তাহলে মাছ বিক্রিটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি লাভ করছেন, পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ক্ষেত্র উন্নত হচ্ছে সেই সাথে সাথে ভারতবর্ষের যে বিদেশি মুদ্রা ইনকামে সেটাতে কিন্তু আপনি প্রত্যক্ষ একটা সহযোগিতার তৈরি করে দিচ্ছেন, আপনি বিদেশি মুদ্রা আমদানিতে আপনি অনেকটা বড় কাজ করছেন, সেই সুযোগটা কিন্তু আমাদের গলদা চিংড়ির ক্ষেত্রে বিশালভাবে রয়েছে, সেই সুযোগটা আমাদের শুধু সদ্ব্যবহার করতে।
1: বেশ, আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি কিন্তু একটা খুব সুন্দর চিত্র আমাদের সামনে চলে এলো যে কি করে গলদা চিংড়ির ভালো বাচ্চা তৈরি করা যায় বা চাষ করা যায় খুব ভালোভাবে এবং তার কি করে একটা বাণিজ্যিক নতুন দিক তৈরি করা যায়, আর এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ গলদা চিংড়ি বাচ্চা তৈরি ও চাষ এবং তার বাণিজ্যিকরণ এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি ছিলেন তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে বিষয়টা বলার জন্য।
0: মৎস্য চাষিরা ভালো থাকুন,
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার। ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক।

0: শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন খাবার থেকে ক্যান্সার, বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমী বসু।
2: আজকে আমরা আলোচনা করব কি কি খাবার থেকে ক্যান্সার হতে পারে, কিংবা কি কি খাবার যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে ক্যান্সার থেকে আমরা দূরে সরে যেতে পারি। প্রথমে আসি কি কি খাবার খাবো না। প্রথম হচ্ছে আমরা বলি প্রসেসড মিট প্রোডাক্ট, যেগুলো সেগুলো যদি একটু এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু বেশ কিছু ক্যান্সার যেমন কোলন ক্যান্সার এগুলোকে এড়ানো সম্ভব। আর কি খাবার, যেমন রেড মিট আমরা বলি, রেড মিটের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো যদি নিয়মিতভাবে রেগুলার বেসিসে খুব বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও কিন্তু কোলন ক্যান্সারের চান্স বাড়তে পারে। আর কি কি খাবার থেকে ক্যান্সারের চান্স বাড়ে, সেটা হচ্ছে যত আপনি ফাস্ট ফুড খাবেন, আজকের যুগে দেখা যায় বাচ্চাদের হাতে সবার হাতে চিপসের প্যাকেট, তো সেগুলো কি ক্যান্সার হতে পারে? না, সেগুলো ডিরেক্টলি কখনো ক্যান্সার করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে এগুলো ওবেসিটি বাড়িয়ে দেয়। এই যে অত পরিমাণে ফাস্ট ফুড আমরা খাবো তত কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে চেঞ্জেস আসবে এবং এই ওবেসিটি হয়ে যাবে। এই ওবেসিটিটা প্রায় 10 রকম ক্যান্সারের সাথে লিঙ্ক রয়েছে, তো এইগুলো যদি এড়িয়ে চলা যায়। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালকোহল আর স্মোকিং। আমরা সবাই জানি যে অ্যালকোহল এবং স্মোকিং থেকে কমপক্ষে 10 রকমের ক্যান্সার হয়। কি কি ক্যান্সার? আপনার অ্যালকোহল থেকে লিভার ক্যান্সার হতে পারে।

0: গলব্লাডারের ক্যান্সার হতে পারে, স্মোকিং এর জন্য কি কি ক্যান্সার হতে পারে, হেডনেক ক্যান্সার মানে মুখের ক্যান্সার, আবার কি কি ক্যান্সার, হেডনেক থেকে লাং ক্যান্সার আসতে পারে স্মোকিং এর জন্য, আবার যদি আমরা নিচের পাটে যাই স্টমাক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, কিডনি ক্যান্সার, এই সবগুলো কিন্তু স্মোকিং এবং অ্যালকোহলের থেকে হতে পারে। তাহলে আমরা কি জানলাম যে আমাদের খাদ্যের কিছু চেঞ্জ করলে কিন্তু ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব। সুতরাং মনে রাখতে হবে আমাদের প্লেটের 50% যদি মেনলি ভেজিটেবল থাকে, 50%-এর বাকি 25% যদি হোল গ্রেন, আর যদি আমরা প্রচুর পরিমাণে ফ্রুট এগুলোর মধ্যে দিয়ে খাবার শুরু করতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার প্রিভেনশন সম্ভব। আর যেগুলো মনে রাখার সেটা হচ্ছে শুধু খাবার নয়, মানে একদিনে আমি একটা খুব হেলদি খাবার খেলাম তাহলেই কিন্তু ক্যান্সার প্রিভেনশন হবে না, এটা কিন্তু নিয়মিতভাবে রেগুলার বেসিসে এই অভ্যেসটা চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু বলা যেতে পারে যে ক্যান্সারকে প্রিভেন্ট করা সম্ভব। খাবার ছাড়াও আর কি কি কারণে ক্যান্সার হতে পারে সেটা হচ্ছে আমাদের রেগুলার জীবনযাপন চেঞ্জ। যেমন যদি কেউ রেগুলার এক্সারসাইজ ঠিক মতো ঠিক সময় প্রত্যেক মুহূর্তে করতে পারে, বেশি নয়, আমরা বলি না যে অনেক কিছু করতে হবে, জিমে যেতে হবে, কিন্তু অন্তত প্রত্যেক দিন যদি কোনো মানুষ মনে করে 15 মিনিট ঘাম ঝরবে এরকম এক্সারসাইজ করবে, তাহলেও কিন্তু ক্যান্সার প্রিভেনশন সম্ভব। এই রেগুলার এক্সারসাইজ কিভাবে ক্যান্সারকে প্রিভেন্ট করছে, এটা পরোক্ষভাবে ওবেসিটিটাকে কন্ট্রোল করছে। আর এই ওবেসিটি যখনই কন্ট্রোল হচ্ছে তখনই ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো কিন্তু কমে যাচ্ছে। সুতরাং বলা যেতে পারে যদি আমরা খাদ্যের কিছু চেঞ্জেস করি, যদি আমরা নিয়মিত খুব সুন্দর লাইফস্টাইল লিড করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারবো। আর আরও বেটার জিনিস মনে রাখতে হবে, আজকের যুগে ক্যান্সারকে ভয় নয়, ক্যান্সারকে প্রিভেন্ট করবার জন্য রেগুলারভাবে আমাদের চেক আপ চালিয়ে যেতে হবে। কিছু যদি ওয়ার্নিং সাইন হাতে আসছে বা কোনো একটা অ্যাবনর্মাল সিমটম দেখা যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার নিয়ারেস্ট অঙ্কোলজিস্টের পরামর্শ নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খাবার থেকে ক্যান্সার, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী আজকের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে সাতটায় বেতার নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ স্যামসন ডাহার, প্রযোজনা পরিমল হেমব্রম। 7:45 হাউসফুল। অভিনেত্রী মানসী সিনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন রাখি দাশগুপ্ত। প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:15 মহিলাদের আসর সৃষ্টি, উপস্থাপনায় সুস্মিতা সরকার, কথায় গানে 9:00, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। বিশ্বপরিক্রমা 9:15, সঙ্গীত শিক্ষার আসর 9:45, খেয়াল রাগ ভীম পলশ্রী, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া রাগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপন।

ভাবনায় স্বর্ণা ভরায়। রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের অনুষ্ঠান সূচী।

আকাশবাণী মৈত্রী, আজকের হারানো দিনের গানের বিষয় আসি। কোনো কোনো সুর সময় পেরিয়ে ফিরে আসে পুরনো কলকাতার গলি, বৈঠকখানার আসর, তবলার বোল আর টপ্পার মায়া মেখে। রামকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান, সেখানে তার জীবন, সাধনা ও অমর সুরের হাত ধরে আজ এক ঘন্টার জন্য ফিরে দেখা সেই হারিয়ে যাওয়া শহরকে, যেখানে গানের সঙ্গে মিশেছিল প্রেম, রসিকতা, ভক্তি আর এক টুকরো পুরনো কলকাতার প্রাণ। শুনুন আর সুরের ভেলায় ভেসে ফিরে চলুন সেই দিনগুলোতে। উপস্থাপনায় স্বর্ণাভ রায়। শুনলেন আজকের হারানো দিনের গানের বিষয়ে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে আজকের নাটক দেবতার গ্রাস, বেতার নাট্যরূপ শামস উন নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক দেবতার গ্রাস।

0: করতে পারে না ধরতে পারে
1: এই রাকাল রাকাল রাকাল অমন করে শুনতিছিস কেন দাঁড়া দাঁড়া বলছি হ্যাঁ ধরতে পেলে মারবো কিন্তু দাঁড়া এখনো বলছি ডাকো ডাকো একবার ডাকো দর্শি চলি কোথাকার সারাটা দিন বোরিং ধরছে সাপগুলি খেলছে গাছে চড়ছে আর ওই আগানে বাগানে ঘুরতেছে শোন বলছি শোন দাঁড়া আমার মাটির কলসিটা ঢিল মেরে ভাঙলি কেন তুই
0: বেশ করবো ফোরিং ধরবো ফোরিং আর লেজে সুতো বেঁধে

না ধরি আসলে আমি শাসিনি। দাঁড়া দাঁড়া তো, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। দেখো সো পুকুরের জলে ঝাঁপ দিয়ে পড়লি, মরবি কোনদিন জলে ডুবে মরবি তুই না কাল।

0: ভাজা হে
1: এই তো গুড়ো আমরা বৈকুণ্ঠ আছি ধর
0: হা তাহন হনয় কোথায় যাও এই ভর সন্ধে
2: আগে যাচ্ছি ওই মৈত্র মশার কাছে তা তুমি এই ভর সন্ধ্যায় পথের ধারে বসি বসি কি করো গো সনাতন খুড়ো
0: বড় খাটনি গেছে রে সারাদিন এখন বসে বসে হুকটা আনছি তা বামুন ঠাকুরের কাছে অবেলায় গমন কেন
1: এখন আজি জানান
0: আজি আজি মানে
2: উনি তো তীর্থে যাচ্ছেন গো সাগরে তাই
0: তীর্থে সাগরে
2: সে কি খুড়ো তুমি শোনি
0: না তো
1: তাজব কথা বলছো যে গেরাম ময় রটি গেল খবরটা এমনকি আশেপাশে গেরাম যেতে ফেলেছে কত জোনাল যাবে বলে আবেদন নিবেদন জানাচ্ছে আর তুমি কি না
0: বলো কে হে অবশ্যই কদিন আমি গেরামে ছিলাম না বটে বিয়াই বাড়ি গেলাম আজি ফিরছি
2: পেলায় দুখান নৌকো পর্যন্ত উনি ভাড়ার বায়না করে দেন গোকুড়ো
0: তাই
2: যদি আমাদের একটু সঙ্গে নেন সেই আজি জানাতেই তো যাচ্ছি
0: তাই নাকি তাহলে তাহলে একটুখানি দাঁড়ায় যা বৈকুণ্ঠ ও শ্রীধর একটুখানি দাঁড়া আমিও যাবো তোকে সঙ্গে জীবনের একটা অপূর্ণ স্বাদ যদি পূর্ণ হয় দাঁড়া আমি হুকোটা রেখে আসি ওরে যাস নে কিন্তু

0: বলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে।
1: ঠাকুর মশাই আসেন।
0: কে ও তোরা?
2: একটা আবেদন জানাতে এসেছি।
0: ও তা আয় আয়, বস বস।
1: শুনলাম হারাধন্দা, ফটিক, কবরেজ মশাই, ইন্দুপিসি, কনকুড়ি, গৌরপদ, এদের নাকি আপনি কথা দিয়েছেন আপনার সাথে তীর্থসেনারে যাচ্ছে।
2: ও পাড়ার নীলু, শঙ্কর, শিবে, ওরাও নাকি
0: যাচ্ছে, তাই কি?
3: আমরাও যাব।
1: আমাদের সামর্থ্য নেই কর্তা, একটা সুযোগ যখন এসেছে একটু জায়গা আমাদের দিদিও।
0: দেখো কি মুশকিল। ওরে বাবা, জায়গার তো একটা সীমা আছে নাকি? অনেক রে কথা দিয়েছি, আবার অনেক রে ফিরিয়েও দিয়েছি। তাছাড়া যেতে আসতে তো প্রায় মাস দুয়েকের ধাক্কা, সবই তো ভাবতে হবে নাকি?
3: আগে একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে ঠাকুর মশাই, না করলে কিন্তু হবে না বলে দেখছি।
2: জীবনে একটা পুণ্য করতে পারলাম না, গ্রামে পড়ে পড়েই থাকলাম। আমরা কত্তা যাব?
0: ওরে বাবা, ওরে বাবা, লম্বা পথ। তাছাড়া নৌকায় জায়গা হবে কিনা সেটাও তো।
1: ও আমরা এক কোনায় ঘাপটি মেরে বসে বসে
0: দেখো দেখি কি বিপদ, কি বিপদে ফেললি আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোরা কিন্তু এই তিনজন আর কারুরে জোটাতে পারবা না।
1: না না না, একদম একদম।
0: তাহলে শুনে নাও, পরশুর পরদিন তরশু দিন নৌকা ছাড়বো, গোজগাজ করে নাওকে তালি, শুকনো খাবার কিছু নিও আর চাদর কম্বল এইসব।
1: ঠিক আছে,
0: যাও যাও, তৈরি হও।

0: দাদা ঠাকুর, দাদা ঠাকুর।
1: এই যে দাদা ঠাকুর, আমিও তোমার সাথে সাগর সিনানে যাব।
2: আরে বলো কি মোক্ষদা, কাল আমাদের যাত্রা, আর আজ কিনা তুমি এসে বলছো?
1: তুমি তো দাদা ঠাকুর ওই সনাতন কাকাদেরও নিয়ে যাচ্ছ শুনলাম।
2: সনাতনের বয়স হয়েছে, কবে মরে ঠিক নেই, তাই রাজি।

0: তোমার তো বাবু বয়স কম, কত সুযোগ আসবে।
1: আমি বিধবা মানুষ দাদা ঠাকুর, একটু ধর্ম কম নিয়ে থাকতে পারি আমার সুখ, তুমি না করো না দাদা ঠাকুর।
0: জায়গা হবে না রে বাবা, জায়গা কোথায়?
1: পাইপুরি পাইপুরি দাদা ঠাকুর, জায়গা ঠিক হয়ে যাবে, আমি একধারে কোনো মতে জায়গা করে নেবো, না করো না দাদা ঠাকুর।
0: বড় মুশকিলে ফেললে,
1: দেখো না
0: একটু বিপদ। কিন্তু তোমার এই নাবালক ছেলে, এরে কি করবে?
1: ও রাখাল রে, ওর মাসির কাছে আমি রেখে যাব।
0: মাসির কাছে? প্রায় দু মাস ধরে মাকে ছেড়ে থাকতে পারে নাকি?
1: দাদা ঠাকুর, মার চেয়ে মাসির কাছেও ভালো থাকবে। আসলে ওর জন্মের পর বহুদিন আমি সুতিকার জ্বরে ভুগেছিলাম, অন্নদাই তখন ওর নিজের বাচ্চার সাথে ওরে দুধ খাইয়ে মানুষ করেছে, সেই থেকে ছেলে তো মাছেরই মাসির আদরেই আছে দাদা ঠাকুর। আচ্ছা ঠিক আছে, ওরে জিজ্ঞেস করে দেখো।
0: জিজ্ঞেস করবো? আরে অরাকাল, মাকে ফেলে থাকতে পারবি?
1: শুনলে তো দাদা ঠাকুর, এবার মত দাও,
0: ভালো করে ভেবে দেখ, তোর মাকে নিয়ে যাবো তীর্থ স্নানে?
2: নিয়ে যাও।
0: কাঁদবি না তো? তবে আর কি, জিনিসপত্র বেঁধে ফেলো, গে করে যে জায়গা হবে বুঝতে পারছি না, কষ্ট করে যেতে হবে। কিন্তু
1: পারবো দাদা ঠাকুর, যত কষ্টই হোক আমি যেতে পারবো, আমি ঠিক পারবো।

0: গই গো ঠাকুর মশাই, এক এক করে সবাই দিয়ে উঠি পড়ছি বলেন।
1: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও বাপু, কত ব্যস্ত হলে চলে না, সবাই তো এখন আসেইনি।
0: এই গাঙে জোয়ার এসে পড়েছে কিনা, এই জোয়ারই তোরই ভাষায় দিবি ভালো হয়।
1: হবে হবে, জোয়ার তো সবে শুরু হয়েছে, এই জোয়ারই হবে।
2: আরে যারা এসে গেছি বড় মুঠে পড়ি না কেন?
3: তুই নৌকায় কেন রে?
4: আমি তো তোমার অনেক আগে এসে বসে আছি।
3: নাম নাম নাম নাম, নৌকা সারবে বাড়ি যাবা।
4: আমি সাগরে যাবো।
3: সে কি কথা, সাগরে যাবি? দোষী ছেলে কথাকার, নাম আগে নামি পর বলছি, নামি
4: না, আমি সাগরে যাব।
3: ওরে ওরে বাবা রে, কেন ওরে পাগল রে? কি আরে কি আশ্চর্য বলে দি ও বই কোন কথা, একটু বল না রে, বোঝাও।
2: ওরে পাগল, এ কি এক দুদিনের ব্যাপার? বাড়ি যা বাড়ি যা, মাসির কাছে যা।
4: না না, বাইরে যাব না।
3: দাঁড়া দেখি তুই যাস কিনা। আই আই বলছি, আই
5: ঠাকুর, হে আমি কি বলি ফেললাম?
1: রাখাল, তুই তোর মার করে বস, তুই ওই যাবি যাবি, ওঠো ওঠো সবাই উঠে বলো।
3: দিদি, ও দিদি, দিদি আমার রাখাল, আমার রাখাল কই দিদি?
4: আমি
3: যে ঠিক থাকতে পারবো না বাবা।
1: শোনো শোনো শোনো শোনো অন্নদা, শোনো, ওই যাত্রা মুখে ফেরাতে নেই। ও তোমার রাখালকে আমি সামলাবো, যতক্ষণ আমি আছি রাখালের জন্য তোমার কোনো ভয় নেই, হলো তো?
3: ঠাকুরমশাই, আমি আমি যে
1: না না না না, আর আপত্তি করো না, আর আপত্তি করো না।

0: সবাই গুছিয়ে গেছি, উঠে পড়েছ তো? হ্যাঁ ঠিক আছে, তার নৌকা ছাও।
1: দুঃখা দুঃখা দুঃখা দুঃখা দুঃখা দুঃখা।

0: সকাল হয়ে গেছে দিদি, সবাই সবাই উঠে পড়েন গো, হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড়েন, হ্যাঁ পাতকম্ম সেরে সিঁড়ে মুড়ি খেয়ে নেন সবাই, ওঠেন।
1: রাতে যখন নৌকা বেঁধেছিলে ঠিক মতন বুঝতে পারিনি, ভারি সুন্দর জায়গা তো মাঝি।
0: সুন্দরী বটে কর্তা, ওই দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই গাছপালা ঘেরা ওইটে লোকালয়, এই বসতি এদিকটায় একটু কম।
1: ও তা এখনো বুঝি অনেক পথ বাকি।
0: না না এসে পড়েছি, আর ধরেন গে ঘন্টা কতকের মধ্যে পৌঁছে যাব। সবারে উঠাই দেন না কর্তা, উঠাই দেন, পাতক কম সেরে আসু, তারপর তাড়াতাড়ি নাও ছেড়ে দি।
2: সব সব উঠে পড়ো উঠে পড়ো, আরে বাবা সকাল হয়ে গেছে।
0: রে রে ও দাঁড়িরা, ওঠ রে ওঠ সবাই, আরে ওঠ বাম্বর ওঠ।

0: এই জিনিসপত্র সব গুছিয়ে নাও হে সবাই, এসে পড়েছি এসে পড়েছি।
1: নৌকর ভেতরে সইয়ের ভেতরে কিছু কিছু রেখে গেলেও হয় না ঠাকুর মশাই?
2: হ্যাঁ তা রেখে যেতে পারেন, আমাদের মাঝি দাঁড়িরা কেউ না কেউ তো এখানে সবসময় থাকবো, আর নাও তো এখানেই মাথা থাকবে। যান যান আপনারা যান।
0: তাহলে এক কাজ করো, সবাই প্রয়োজন মতন জিনিস নাও সাথে করি, কেমন? আর আর বুঝতে তো পারছো, হাজার হাজার মানুষ এসেছে মেলায়, কেউ হারায় যেও না জানো। জলদি হারাও, খুঁজে না পাও কাউরে, এই নৌকা খুঁজে এসে এখানে থাকবে।
3: আমি যদি হারায় যাই?
0: তোর পাগল, তুই থাকবি আমার সাথে, তোর মাসিদে আমি কথা দিয়ে এসেছি না?
3: কদিন থাকতে হবে?
0: এই তো এসে পড়েছি, এবারে মন্দিরে পুজো দেব, মেলায় ঘুরবো, তারপর পুণ্য স্নান হবে, তারপর তো ফিরবো। কেন রে দেখা?
3: শুধু জল দেখে দেখে আমার ভাল লাগছে না,
4: ভাল লাগছে না। এত করে বললাম তখন বাড়ি যা বাড়ি যা, না চট হয়ে এলি একদম, তাহলে আমি নির্জানো বলে দিচ্ছি। হ্যাঁ
5: ঠিক আছে ঠিক আছে, ওরে বকা ঝকা কইরেন না মা, আমরা তো সবাই আসি নাকি, ওরে সামলে ডাকবো।
1: হ্যাঁ পুণ্য করতে এসেছি, জীবনের সেরা সঞ্চয় গো, এখানে ওসব বকা ঝকা বন্ধ, তা এক্ষুনি তো নামতে হবে।
2: সামাল সামাল সব সামাল সামাল, নৌকো ভিড় দিছে। এসে পড়ছি, মা জননীরা আপনারা আপনারা আগে আসেন, ধীরে ধীরে
0: আস্তে আস্তে নামো, আস্তে আস্তে আস্তে।

0: কিসে আনন্দ হচ্ছে রে বৈকুণ্ঠ, একটু পরে সেনান সেরে সেই উঠব, একেবারে নতুন মানুষ, সব ভাঙ্গে আর কোনো পাপ থাকবে না, কি ভালো সে না।
1: কিন্তু খুড়ো, জল বড় ঠান্ডা যে, কনকনে ঠান্ডা।
2: কি গো কবরেজ, তুমি এত কাঁপছো কেন? আরে বাবা, বিলম্ব করেছো কি, শীত আরো চেপে ধরবে, ডুব দাও ডুব দাও।
1: ওরে ও অশিবে অশি, ইন্দু পিসি আর কনকড়ি হাতটা একটু চেপে ধর না, বয়স হয়েছে বুঝিস নে।
2: হায় হায়, এই রাখাল রাখাল, এদিকে আমার হাত ধর শক্ত করে, জলে নামবো।
3: না আমি নামবো না, বড়

0: আমি যাব না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখাল জানে আমি নামছি দাদা ঠাকুর। আয় ভাই, আয় আমার সঙ্গে আয়।
2: আমি দিন ভিখারি নাইক করি, কেমনে যাব পারে হরি দিন তো গেল শুনতে বাবা ঠান্ডা রে বাবা। ও
3: শুনছো, শুনছো সবাই, গান শুনছো?
2: শুনছি তো ঠাকুর মশাই, ওই যে কোন ভাষার গান?
3: এই মরেছে বাবারে বাবা, কত দেশের কত রকম লোক আসে গো সাগরে, ওইটা কোন ভাষা তা কি আমার জানা? আরে এই জন্যই তো বলে সব তীর্থি বারবার গঙ্গা সাগর একবার।
4: সন্ন্যাসীও দেখিছি ঠাকুর, কত রকম যে সাধু সন্ন্যাসী এজনম সার্থক হয়ে গেল।
5: তুই তো হা করে দেখছিলি একদম, আমি না থাকলেই দল ছাড়া হয়ে যেতিস।
4: টাকার মতনই তো ব্যাপার, দেখছিলাম তো
5: মাঝি।
3: আরে সবাই আসা তো, একটু দেখে শুনে নাও, একটু দেখে রাখাল রে তো দেখছি নে। কই গো মুখ্যদা, তোমার রাখাল কই?
1: হ্যাঁ গেল কোথায় গো?
3: নৌকার ছয়ের ভেতরে ঘাপটি মেরে বসে কাঁদছে নাকি?
1: ও বাবু, নৌকায় উঠলি কখন তুই? আই দেখো দেখিন কাঁদছে, কি হয়েছে বাপ তোর?
3: আরে কাঁদছিস কেন, কাণ্ড দেখো, হয়েছে কি বলবি তো?
1: বল না।
0: বাড়ি যাব, আমি মাসির কাছে যাব।
3: হ্যাঁ যাবই তো, সবাই বাড়ি যাব, সেই জন্যই তো এসে বসে আছি।
0: কখন?
3: এই তো জোয়ার এলেই নৌকা ছাড়বে রে।
0: কখন জোয়ার আসবে?
3: যখন তখন এসে যাবে। মাঝি দাঁড়িয়া সব জোয়ার এলে কাছি খুলে দেবে, ওই দেখছিস না সবাই তো চরে দাঁড়িয়ে আছে, পাগল কোথাকার।
1: আরে

0: জোয়ারের খুব টান আছে গো ঠাকুর মশাই, নাও খুব বেগে সুখছে।
1: সুপ সুপ সুপ, সবাই সুপসাপ বসে থাকবেন, সুপ, বেশি নড়াচড়া করবেন নি।
2: এ বিপিন রে, শক্ত করি হাল ধরে থাকিস।
3: হ্যাঁ ধরে আছি কর্তা।
4: কত পথ এসেছি মাঝি?
0: তা ধরেন কর্তা, কোরস দুই হবে।
4: তো এই বেগে যদি সারা পথ যাওয়া যায়, ফেরার দিন অনেক কমে যেত মাঝি।
0: তা না হয় যেত, কিন্তু উত্তরে হাওয়ার বেগু যে খুব বেড়ে যাচ্ছে ঠাকুর মশাই। হ্যাঁ চিন্তা বাড়তেছে আমার,
5: ঠান্ডাও খুব বেড়ে যাচ্ছে।
6: আমি তো কম্বল জড়ায় নিয়েছি।
5: কবরে মশাই দেখি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েই পড়েছে।
4: যাক যাক যাকি যাক, চুপচাপ থাকো সবাই, বিশ্রাম করো বিশ্রাম করো বিশ্রাম।
0: ঠাকুর মশাই, অবস্থা যে বেগতিক হয়ে যাচ্ছে ঠাকুর মশাই, আমরা যাচ্ছি উত্তরে, জোয়ার টানছে, উত্তরের ঝোড়ো বাতাস আমাদের ঠেলা মারছে দক্ষিণ পানে। এত দেখি এক যুদ্ধ শুরু হয়ে গেল।
4: তার মানে কি ভয়ের কিছু নাকি মাঝি?
0: আর যুদ্ধ মানে তো কথা কথা, ঈশান কোন দেখছেন?
4: ও বাবা, কালো মেঘ, এই ভরা শীতে
0: ভয়ের কথা, খুব ভয়ের কথা গো ঠাকুর মশাই। ও বিপিন, বিপিন দেখিস বা ভাল যেন দুর্বল না হয়, কষে ধরিস।
3: ধরিসই তো।
0: ও মাথায় দুজনাই শক্ত হ, আমরা এই ভাতা দেখতেছি।
6: ও মাঝি, মাঝি রে, ওরে লই করতে টাল খাচ্ছে, ওই মরে যাচ্ছে, ওরে তুললে উঠতেছে।
5: ও মাঝি, ও ঠাকুর, কি করলে ঠাকুর, এরম কেন হলো ঠাকুর?
4: দেরি করো না মাঝি, শিগগির নৌকা তীরে ফেলাও,
5: তীরে ফেলাও।
0: দাঁড়াও দাঁড়াও, তীরে ফেলাও। কোথায়?

0: নাও কি এখন আমার ইচ্ছায় আছে, আমার ইচ্ছায় চলছে?
1: এসব কি কথা বলো মাঝি?
0: আর খানিক যেতে পারলি রূপনারায়ণে যে পড়তাম সেখানে তবু তীর পাওয়া সহজ হতো, এখন এখন এখানে
2: এই শীতে উত্তরে ঝড় হিম বইছে গো, ওরে বাবা টলম হলো, এখন এখন উপায় কি?
3: কিছু একটা করো মাসি, মাসি
4: চল যাই, আশ্রয় পড়ছে গো, নৌকো ঢুকে
0: যাবো। তোমরা শোনো বলি, তোমাদের কেউ নিশ্চয় বাবারে ফাঁকি দিয়েছ, হ্যাঁ যা মেনেছো তাও নাই, তার জন্যি অসময়ে এ তুফান এসে। দেবদা কিন্তু এখনো খেপে আসেন, তার ধন তারে না দিয়ে ফেরায় নিয়ে যাচ্ছে কে রে কে? আবার বলছি অধম্য করো না, সর্বনাশ হবে, সর্বনাশ হবে, ধনে বংশে মারা যাবে, দেবতার জিনিস দেবতারে ফেলে দাও।
2: বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি এইবার বুঝেছি, এই সেই
5: রমণী ঠাকুর,
2: তুই নিজের ছেলের সাগরে দিবি বলেছিলি, এখন চুরি করে নিয়ে যেতে চাস?
5: ওটা তো কথার কথা বলে ফেলেছিলাম, ড্রাইভকে কি বলে ফেলেছিলাম?
0: অনার্য সইবেন নি দেবতা, বলি দিলাম তোমাদের
5: সবাই
0: মিলে মরবো নাকি?
2: এখন
0: কারু কথা শুনবো না, আমি কথা শুনবো না, দেবতার জিনিস আমি আমি এই দেবতারে দিয়ে দিল চলে।
2: তোর রাখাল রে আমি ফেরায় আনবো, রাখাল করে আমি ফেরায় আনবো, আমি ফেরায় আনবো।
0: এখন যদি সবাই লাফালাফি করো নৌকা উল্টে যাবে, খবরদার খবরদার, কেউ বেশি নাড়াচাড়া করো না।

0: যতক্ষণ আমি আছি রাখালের জন্যে তোমার কোনো ভয় নাই, তোমার রাখালকে আমি সামলাবো, আমি সামলাবো।
1: ভাসাইলা তরী

0: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে দেবতার গ্রাস নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শামস উন নাহার। বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন সনাতন, সমর সরকার, শ্রীধর, সমীর চরিত, বৈকুণ্ঠ, সার্থকানন্দ রায়, বিপিন, প্রণব দেবনাথ, মাঝি, সৌম্যদেব বসু, অন্নদা, রাতুলা বসু, রাখাল, আরাত্রিকা ঘোষ এবং মুখ্যদা নমিতা চক্রবর্তী ও মৈত্র মহাশয় সমীর মজুমদার। আবহ পরিকল্পনা ও সম্পাদনা রফি উদ্দিন। দেবতার গ্রাস নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর।

কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। খবর একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহাকাশ গবেষণা সংক্রান্ত কয়েকটি স্টার্ট আপ কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের ওপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনদের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দেশের জন্য একটি পদক জয় নিশ্চিত করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 20টি মহাকাশ গবেষণা সংক্রান্ত স্টার্ট আপ সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মত বিনিময় করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বের প্রতিভা এবং বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। মহাকাশ গবেষণার উপযোগী পরিবেশ ও পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। মহাকাশ শিল্পের সঙ্গে সমাজের উন্নয়নে অন্যান্য ক্ষেত্রগুলির আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্ম মধ্যে মহাকাশ সম্পর্কে কৌতূহল ও আগ্রহ গড়ে তুলতে প্রধানমন্ত্রী অটল টিঙ্কারিং ল্যাবগুলির মাধ্যমে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার পরামর্শ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর

0: উপস্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শাহ উল্লেখ করেন যে এসএসবির আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে, এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 একর জমি হস্তান্তর করা হয়েছে।
1: আজ সুবে কুছ 29 একর বাকি বাচা হ্যায় তো বেঠনে কে সাথ হি উন্হোনে কাহা হ্যায় 29 একর কা পয়সা ভেজ দো, দুসরে হি দিন অর্ডার হো জায়েগা। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহি। মাই আজ ইস মন্থ সে বঙ্গাল কি জনতা কা বহুত বহুত ধন্যবাদ করনা চাহতা হুঁ কি আপনে এক রাষ্ট্রীয় সুরক্ষা কো তরজিহ দেনে ওয়ালি সরকার কো চুনকর বিঠায়।
0: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: শুভেন্দুজি মেরে মিত্র হ্যায়, মে সমঝতা হুঁ উনকো, উনকো মালুম হ্যায় জব তক ঘুসপেট নাই রোকতি না পশ্চিম বঙ্গাল সুরক্ষিত রহ সকতা হ্যায় না ভারত সুরক্ষিত, আর ঘুসপেট রোকনে কি পূর্ব শরত হ্যায় কি সীমা কো পুরা বানা, সীমা পর বাড় কো পুরা লগা দিয়া যায়। হম মমতা ব্যানার্জি কে হাত পের জোড় কর থক গয়ে মগর হমে ভূমি নহি দি।
0: এই অনুষ্ঠানে এসএসবির বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মীদের কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন যে নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমান্ত পাহাড়ের মতো কঠিন দায়িত্ব এসএসবি পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। এছাড়া শিলিগুড়ি করিডোরের গুরুত্ব অনুধাবন করে কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে নজরদারি ব্যবস্থা জোরদার করেছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 3টি নতুন ফৌজদারি আইনের উপর আয়োজিত ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারত থেকে বিতাড়িত করা হবে। তিনি উল্লেখ করেন যে এর আগে তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই ফৌজদারি আইনগুলি বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেনি। বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের আমলে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে অফিসের একটি নতুন ভবন ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তরবঙ্গের প্রথম 20 শয্যা বিশিষ্ট মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিশন শক্তির সম্বল প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নারী আদালত রয়েছে এবং 2022 সালের 1 এপ্রিলে চালু হওয়া সংকল্প হাফ ফর এম্পাওয়ারমেন্ট অব উইমেন, এই উদ্যোগ জাতীয় রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানলা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে বলেও তিনি জানান। কলকাতায় আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। বৈঠকে মিশন শক্তির 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচি, ওয়ান স্টপ সেন্টার, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অব উইমেন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গ্যান সি ও হুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক এক লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকেও অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রক্তাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টক মন্ত্রক জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়।

0: 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা ক্রমে প্রায় 9% নেমে এসেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এজি মাসি ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025-এর মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। তবে 2025-এর মে থেকে 2027-এর 31 মার্চ পর্যন্ত যেসব পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইনের স্নাতকেরা তাতে বসার সুযোগ পাবেন। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। সরকার আজ ফের জানিয়েছে ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে। বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের সঙ্গে জড়িত ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান, জাহাজের 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
1: Two ships which are foreign flag, they have been hijacked. We are in touch with the authorities that are concerned in this and we have 22 Indian nationals and all of them are reportedly safe, but we are looking into the matter, the welfare and safety of our seafarers and seafaring community to which we attach very high importance.
0: ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। নতুন দিল্লিতে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ফিয়ান ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। এদিকে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনের কে লিয়াং ও সি ওয়াং এর কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহাকাশ গবেষণা সংক্রান্ত কয়েকটি স্টার্ট আপ কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে চীনের মূল্য বৃদ্ধির উপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হাউসফুল।

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি অভিনেত্রী মানসী সিনহা, তার সঙ্গে কথা বলবেন রাখি দাশগুপ্ত। আজ শুনবেন প্রথম পর্ব।
1: বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অসম্ভব জনপ্রিয় এবং দাপুটে একজন অভিনেত্রী, যার সম্পর্কে বলা এক কথায় সম্ভব নয়, কারণ মানুষটি আমার মতে পুরোপুরি সিলেবাসের বাইরে একজন মানুষ, আর যাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না। স্পষ্ট ভাষায় বিশ্বাসী একজন গুণী শিল্পী, দাপুটি অভিনেত্রী তো বললামই, দক্ষ পরিচালক। আজ আকাশবাণীর মৈত্রীর অনুষ্ঠানে মানসী সিনহা আমাদের সঙ্গে। মানসী দি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।
2: অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আকাশবাণী তো আমাদের কাছে একটা নস্টালজিয়া। সেই ছোট্টবেলায় মায়ের হাত ধরে আসতাম গল্প দাদুর আসরে, এখন এই ঢুকলেই না সেই এক গন্ধটা পাই যেন,
1: তো একটা অসাধারণ অনুভূতি।
2: হ্যাঁ একদম তাই, হাঁটতে হাঁটতে এই গলি এই গলি সে গলি করতে করতে মনে হচ্ছিল যে এই সবগুলোই তো আমার চেনা,
1: পরিচিত একটা
2: জায়গা। একদম
1: ছোট্টবেলার কথাই যখন বললেন মানসী দি, ছোটবেলা থেকেই শুরু করি। আপনি ওই বলে উত্তর কলকাতার মানুষ, যদুমিত্র লেনে,
2: যদুমিত্র লেনে থাকতাম আমরা ছোট্টবেলা থেকে। তার আগে জন্মেছি মামার বাড়িতে, সেটাও শ্যামবাজার, ট্রামডিপুর পাশে মামার বাড়ি ছিল। আর আমি জন্মেছি শ্যামবাজার মোড়ে, একটা নার্সিংহোম ছিল, ওই ঘড়িঘর বলতো বাড়িটাকে, সেখানে একটা

0: নার্সিং হোম ছিল, ডক্টর ঢোল তার হাতে আমি জন্মেছিলাম, কিন্তু মা বাবা তখন থাকতেন লেক মার্কেটে, কিন্তু ওই মামার বাড়িতে হব বলে শ্যামবাজার চলে আসে, আর ওই থেকেই শ্যামবাজার আমার সঙ্গে একদম অষ্টপৃষ্ঠে জড়িয়ে গেল।
1: যদি এটা বলা যায় যে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার একটা বিশাল জার্নি আপনার সারা জীবন ধরে।
0: হ্যাঁ, ছোটবেলায় তো ওই জার্নিটা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, যখন জ্ঞান হয়েছে নিজেকে শ্যামবাজারে দেখেছি, কিন্তু বড় হয়ে আবার গেছি দক্ষিণ কলকাতা, এবং আমরা দক্ষিণ কলকাতায় ফাইনালি থাকা শুরু করেছি 2005 সাল থেকে, এবং 2005 থেকে 2026 আমি এখনো নর্থ কলকাতায় গেলে ফেরার সময় আমি কাঁদি।
1: আপনি ওই সময়ের কথা একটু বলুন না শ্রোতা বন্ধুরা একটু জানতে পারবে।
0: আমার কান্নার কথা
1: না, কান্নার কথা কখনোই না, হাসি কান্না দুঃখ নিয়েই তো জীবন মানুষের।
0: জীবনে কান্নার ভাগটা বেশি হয় জানো তো, সেটাকে মানুষ চেপে রাখতে শিখে যায় যত বয়স বাড়ে।
1: ঠিকই,
0: আমার ছোটবেলাটা খুব খুব কালারফুল ছিল। আমি মা বাবি আমরা একসঙ্গে ছিলাম আমার 6.5 বছর বয়স অবধি, তারপর তো মামাই আর বাবির সেপারেশন হয়ে যায়। আইনত সেপারেশন না হলে ওনারা অনেক অনেক অনেক দিন আলাদা ছিলেন, আবার আমার বিয়ে উপলক্ষে ওনাদের মধ্যে একটা রোম্যান্টিক ভাব ভালোবাসা হয়। তো যাই হোক, তো ওই মাঝখানের ওই সময়টা ফলে যেটা হতো, মা আমাকে মানুষ করবেন, ফলে মানে মাকে রোজগার তো করতে হবে, তখন থেকেই মার অভিনয় জগতে ঢোকা। আর আমাকে কে দেখবে স্কুল, আমার বাগবাজার মাল্টিপারপাস, আমাকে সাউথের স্কুলেও ভর্তি করার চেষ্টা করা হয়েছিল, তখন আমার দাদু বেঁচে, তখন মা বাবা সিদ্ধান্ত নেননি যে নর্থ ক্যালকাটায় শিফট করবে না। প্রথম আমি যেদিন স্কুলে গেলাম সেদিন আমাকে জিজ্ঞেস করা হলো একটা বাংলা কবিতার মানে, তো আমি তো ভ্যাবলার মতো তাকিয়ে আছি, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে, তো আমি কি করে কি জানবো। আমি বললাম আমি তো জানি না। কেন জানো না, আমাকে প্রচণ্ড বকা হলো, এবং আমি তখন ভীষণ গম্ভীর হয়ে বললাম যে আজকে আমি নতুন। শুনেও তিনি বেশ গম্ভীর হয়ে, মানে কেন নতুন কেন জানি না এরকম একটা ভাব টাপ করলেন। আমি প্রথম দিন ক্লাস করে বাড়ি এসে বললাম ওই স্কুলটা পচা, আমি যাব না। নাও কত করে আমাকে বলা হলো যে ঠিক আছে আস্তে আস্তে সবার সঙ্গে, ওটা পচা স্কুল, কারণ তার আগে আমি টাইনি কটেজ বলে একটা স্কুলে পড়তাম, সেখানে আমি ভয়ঙ্কর প্যাম্পার্ড হতাম, সেখানে আমি ফার্স্ট গার্ল ছিলাম, এবং মাদ্রা মতো ফার্স্ট গার্ল ছিলাম নো ডাউট, তারপর নাচ গান ইত্যাদি ইত্যাদি সবেতেই গেরি বাচ্চা সবই করছে।
1: এখানে একটা কথা বলি, আপনার মা মণিদীপা রায় একজন প্রখ্যাত বাংলার চলচ্চিত্র মঞ্চ অভিনেত্রী, তো বাড়ির পরিবেশটা তো ওরকম ছিল, ওই রকম একটা পরিবেশে থাকার সময় আপনার অভিজ্ঞতা আপনার মায়ের সঙ্গে কেমন, মানে আপনি যেটা চেয়েছিলেন ভবিষ্যতে হতে সেটা কি ছোটবেলা থেকেই আপনার মধ্যে এসেছিল?
0: হ্যাঁ, মানে আমি অভিনয়টা তো কিভাবে করতে হয়, স্টেজ কাকে বলে, সব জানার আগেই স্টেজে। আমার মা ভারতীয় গণনাট্য সংঘতেও অভিনয় করতেন, সেখানে একটা ছোট বাচ্চার দরকার পড়লো, মায়ের বাচ্চা, তো মায়ের আসল বাচ্চাকেই টেনে মেনে স্টেজে তুলে দেওয়া হলো। এবার কি থার্ড ওয়ার কি ফোর্থ ওয়ার কি গোষ্ঠীর পিণ্ডে এসব অনেক বড় হয়ে ভীষণ জ্ঞান দেওয়া হয়, আমি তার আগে দর্শক অন্ধকার থার্ড ফোর্থ ওয়ার সব বোঝার আগে আমি অ্যাক্ট্রেস হয়ে গেলাম। হয়ে গিয়ে একটা কোমরে গামছা বেঁধে একটা ধুতি পরে আমার নামিয়ে দেওয়া হলো, এবং আমাকে বলা হলো নামটা পড়ো, কে একটা ভুল নামটা পড়তে বলা হলো, বুঝলে তো। স্টেজে আমার মা একজন বললেন তুমি ভুল বলবে, হ্যাঁ এটাই তোমার রোল। এবার স্টেজে উঠে দাওয়ায় বসিয়ে দিয়েছে, আর সেখানে আমার মাই এসে অভিনয় টভিনয় করছে। এবার আমার যখন নামতা পড়ার সময়, তখন এই পাশ থেকে কাকু বলছে, আমি ওনাকে তাকিয়ে নামতা পড়বো, কিন্তু স্টেজে তো মা, ভুল নামতা পড়লে তো মা মারবে, আমি ঠিক নামতা পড়তে আরম্ভ করলাম,
1: কিন্তু বলতে হতো ভুল।
0: হ্যাঁ, ভুল নামতা না হলে তো নাটকটা এগোবে না, মানে ওটাকে ঘিরে মানে পড়াশুনো হয় না, বাচ্চা পড়ে না, এই সে এইসব নিয়ে নিয়ে গল্পটা এগোচ্ছিল, অত আমার ডিটেলে মনে রাখার কথাই না। এইবারে দেখলাম ব্যাস সবাই স্থবির হয়ে গেল, কি করবে আমায় নিয়ে, আমি তো মহানন্দের ঠিক নামতা পড়তে আরম্ভ করেছি। তখন কোনোভাবে বোধ হয় ম্যানেজ চ্যানেজ করে আবার করা হয়েছিল, সিনের পর বেরিয়ে এসে দেখি মা ঠাস করে একটা চর মারল, আমি সেই প্রথম বুঝলাম যে ঠিক বললেও মারা চর মারে, বুঝতেও তো পারছি না কেন চর খেলাম, পরে বুঝেছি কি ব্লান্ডার করেছিলাম সেদিন নিজে যখন স্টেজে উঠেছি, ওরকম একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেলে যে কি কেলেঙ্কারি হয়।
1: সেই সময় আপনার বয়স কত ছিল?
0: 2.5 বছর।
1: 2.5 বছরের একটা বাচ্চা প্রথম স্টেজে উঠেছে, তার অভিনয়ের সেখানেই।
0: আর আমার মাকে দেখো, তখন আর মার মাথায় নেই যেটা নিজেরই বাচ্চা, কেন বললে জিজ্ঞেস না, প্রথম এসে ঠাস করে চর, মার মাথায় হলো যে আমার মেয়ের জন্য নাটকটার ক্ষতি হলো, মা এরকমই মানসিকতা ছিলেন, মানে কর্মক্ষেত্র কোনোভাবে যেন তোমার ব্যক্তিজীবন

0: দ্বারা প্রভাবিত না হয়, সেই পাঠটা বোধ হয় আমি ওই সময়।
1: হ্যাঁ, উনি এমন একজন শিল্পী যিনি মৃণাল সেন থেকে নানান প্রথিতযশা মানুষজনের সঙ্গে কাজ করেছেন,
0: অনেকে ক্যামেরার কাজ ভীষণ খুব একটা করেননি, যে কটা করেছেন সেই কটাতেই মা পুরস্কার নিয়েছেন।
1: সেই প্রভাবটা তো আপনার মধ্যে আছে।
0: হ্যাঁ,
1: আর এখান থেকেই ভালোবাসা।
0: বাবারও তো অভিনয়, বাবা যাত্রা করতেন, তার আগে উষায় চাকরি করতেন, কিন্তু মা বাবার আলাপ থিয়েটারে, থিয়েটার করতে গিয়ে আলাপ। তারপর বাবা চাকরিতে ঢুকলেন, তাদের প্রেম হলো, তারা বিয়ে করলো, কিন্তু থিয়েটারটা চলছিল ব্যাকগ্রাউন্ডে। এবার যখন লকআউট টকআউট, তখন বাবা বললেন তাহলে যাত্রা করি। এইবার তখন তো এত সিরিয়াল টিরিয়াল এই জগৎটা এত চালু হয়নি, তো ফলে বাচ্চা আছে, একটা ইনকামের দরকার ছিল।
1: তো এই জায়গাটা থেকে মোটামুটি আপনি আপনার যে চিন্তা ভাবনা পরবর্তী সময়ে সেই সূত্রপাত।
0: হ্যাঁ, ইনফ্যাক্ট আমি অনেক কিছু করার চেষ্টা করেছি। আমি চাকরি করেছি, আমি কলেজে পড়িয়েছি, আমি ভারী ভারী জিনিসপত্র কাঁধে নিয়ে মার্কেটিং এর কাজ করেছি, সেলস করেছি, কিন্তু প্রত্যেকটা কাজের শেষেই আমি বুঝতে পেরেছি, মানে প্রত্যেকটা কাজ আমি ছেড়েছি কিন্তু আমার রিহার্সালে যেতে দেরি হয়ে যাচ্ছে বলে। তো এটা কোনো কথা? তারপর আমি রিয়ালাইজ করলাম যে এই কাজগুলোর জন্য আমি নই, ওই যে টাইমে রিহার্সালে যাব ওটার জন্যই আমার জন্ম হয়েছে, ফলে আমি কাজগুলো সব এক এক করে ছেড়ে দিলাম।
1: দিদি, আপনি যতটুকু জানি যে গান্ধারের ওই চার দুয়ার নাটকে ওইখানে অভিনয় করে আপনি পরিচালক তরুণ মজুমদারের চোখে পড়েছিলেন। আপনার চলচ্চিত্র অভিনয়ের ওই সময়টাতে আসবো, তবে ওই যে চোখে পড়া, সেই সময়ের আগে থেকেই তো আপনি মঞ্চে চলে এসেছেন। আপনার নাটকের শুরুটা ওইখানে, যেখান থেকে মানে কলেজের ওই ফেস্ট ওইগুলো করেছেন কখনো?
0: তার অনেক আগে,
1: অনেক আগে থেকে।
0: আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন মা আমার কান ধরে নিয়ে গেল সমীক্ষণে, নিয়ে গিয়ে বলল যে একে তো আমি ম্যানেজ করতে পারছি না, ভয়ঙ্কর দুরন্ত। তার আগে মা অনেক চেষ্টা করেছে, কিন্তু মা তো মানে ঘর কা মুরগি ডাল বরাবর, মা কিছু জানে না, মা জানে খালি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রিহার্সাল করে, ফিরে এসে আমায় মারে, মাঝে মাঝে ক্যাডবেরি খাওয়ায়, এই হচ্ছে মা। তো মা আবার কি জানে? আমার ছেলেমেয়েরাও যেমন বলতো, আমাদের ছোট নদী ওরা স্কুলে শিখছে ছোট্টবেলায়, ভুলে গেছে, আমি ধরিয়ে দিয়েছি, গম্ভীর হয়ে বললো মেয়ে ওই দেখ ভাই আমাদের স্কুলের বইগুলো লুকিয়ে লুকিয়ে পড়ে। মানে তাদের মনেই হলো না যে আমারও একটা স্কুল ছিল, আমিও সেখানে পড়াশুনো করে থাকতে পারি। সব বাচ্চারই এটা হয়, যখন মানে মা আমাকে শেখানোর চেষ্টা করছেন, আমার মনে হচ্ছে মা কি জানে। তখন মা আমার কান ধরে নিয়ে এলেন সমীক্ষণে, পঙ্কজ মুন্সি, পঙ্কজ আমার হাতে দিয়ে বললেন পঙ্কজ এটার একটা কোনো একটা গতি করো। আমার অভিনয় জগতের গুরু কিন্তু পঙ্কজ মুন্সি। পঙ্কজ আমার হাত ধরে আমি অভিনয় শিখেছি একের পর এক নাটক সমীক্ষণে। আমি এখনো নিজেকে সমীক্ষণের মেয়ে বলেই মনে করি। তার অনেক পরে আরো অনেকগুলো দল পেরিয়ে তারপর গান্ধার।
1: আচ্ছা, তো এই যে একটা বিশাল একটা সময় আপনি নাটকের সঙ্গে কাটিয়েছেন, তো সেখান থেকে আপনি সরাসরি ধারাবাহিকে চলে এলেন।
0: আগে সিনেমা আলো,
1: আগে আলো
0: করেছেন থেকে ধারাবাহিক?
1: ও আচ্ছা, প্রথমে সিনেমাতে
0: ছিলেন। প্রথম সিনেমা, লোকে
1: চলচ্চিত্র আপনার প্রথম পা,
0: সিরিয়াল থেকে সিনেমায় যায়, আমি সিনেমা হয়ে সিরিয়ালে এলাম।
1: আচ্ছা,
0: চিরকাল ব্যাকআপ পদ।
1: হ্যাঁ, যেটা এইখানে যেটা আমার কাছ থেকে একটা জানার ইচ্ছে যে অভিনয়টা আপনি শুরু করেছিলেন অত ছোট বয়স থেকে, তারপরে অনেকগুলো ধাপ পেরিয়ে আপনি একটা চলচ্চিত্রে প্রথম পা রাখলেন অত অল্প বয়সে, তারপর আপনি ধারাবাহিকে আসলেন। আপনার চলচ্চিত্র জীবনটা অনেক বড়, কিন্তু ইন বিটুইন আপনার ধারাবাহিকে এতগুলো জায়গায় কাজ করেছেন, এত রকমের অভিজ্ঞতা, আগে ওই জায়গাটা একটুখানি শুনে নি।
0: আগে তোমাকে একটা মজার কথা বলি, সেটা অনেকে জানেন না, এত আলোচনা হচ্ছে বলে বলছি। আমরা যে সময়ে বড় হচ্ছি তার আগে থেকেই একটা অন্য ধরনের নাটকের চল ছিল।
1: কেমন ছিল সেটা?
0: সেটা হচ্ছে অফিস ক্লাবের থিয়েটার।
1: আচ্ছা,
0: অফিসে যে সমস্ত রিক্রিয়েশন ক্লাবগুলো ছিল, সেই অফিসের ছেলেপুলেরা মিলে ওনারা বছরে একটা বা দুটো অভিনয় করতেন, চাঁদা টাদা থাকতো ওইসব,
1: মানে ওই অফিস কালচার যেটা বলে,
0: কালচারাল উইং যেটা। হ্যাঁ, এবার আমার বাবা যেহেতু আলাদা, মা বাবার থেকে কোনো পয়সা নেবে না, আমার মনে হলো আমাকে তো মায়ের পাশে দাঁড়াতে হবে। এবার ওইটুকু বয়সে ছানাকে তো কেউ টিউশন দেবে না, পাত্তাই দেবে না। আমি সমানে ভাবছি কি করা যায়, কি করা যায় মায়ের পাশে, কিভাবে দাঁড়ানো যায়, মাকে একটু হেল্প করা যায়। সেই সময় আমি যখন ক্লাস নাইন, তখন স্বর্গীয় রতন কুমার ঘোষ, তিনি বিখ্যাত নাট্যকার এবং নির্দেশক ছিলেন, রতন মামা রাইটার্স বিল্ডিং এর একটা অফিসে নরক গুলজার করাচ্ছেন মনোজ মিত্রের।
1: এবার সেখানে অনেক জনপ্রিয়,
0: এবার সেখানে সবাই ছোট ছোট স্টাফেরা, এবার তাদের সঙ্গে মানানসই, সেই মানিকের সঙ্গে মানানসই ফুল্লোরা পাওয়া যাচ্ছে না। তখন যারা অভিনয় করছেন সবাই তো সিনিয়র, আমার মা।

0: বাসন্তী মাসি, টনি মাদি, সোমা মাসি, সোমা গাঙ্গুলি, তারা তো সব সিনিয়র, আরো অনেক, সরস্বতী মাসিটা, সে প্রচুর একটা ব্যাচ, ছোট নেই। তখন হঠাৎ রতন মামা মাকে বললেন, যাই মা মণি তুই, রতন মামা মাকে খুব ভালোবাসতেন, বলে মণি তোর মেয়েটাকে দে। এইবার মার তো যথারীতি মত নেই, না রতনদা পড়াশুনোর অসুবিধা, আমি বললাম আমি করবো, কারণ আমার মাথায় এলো যেটা করলে আমি পয়সা পাবো, মাকে দিতে পারবো। এবার স্কুল চলছে তো, স্কুল থেকে যাব কি করে, স্কুলের ব্যাগে একটা ফ্রক নিয়ে যেতাম। এবার স্কুলে ছুটি হয়ে যাওয়ার পর বাথরুমে গিয়ে স্কুল ড্রেসটা চেঞ্জ করে ব্যাগে ঢুকিয়ে ওই ফ্রকটা পরে আমি বেরিয়ে ট্রামে করে ডালহাউসি যেতাম। তখন তো ফোন টোনের বালাই নেই, ডালহাউসিতে ট্রাম ডিপো থেকে নেবেই উল্টো দিকে, আর ট্রাম ডিপোর ভেতরে রতন মামা নিজে দাঁড়িয়ে থাকতেন, আমাকে নিয়ে রাস্তা পেরিয়ে রাইটার্সে যেতেন, রিহার্সাল টিহার্সাল হয়ে যেত, ওখানে কিছু খাওয়া দাওয়া হতো, ওখান থেকে বেরিয়ে আবার আমাকে রতনমা ট্রামে তুলে দিতেন। আর আমাদের শ্যামবাজারের ট্রামের স্টপটা জাস্ট নামলেই সামনে মামার বাড়ি,
1: আচ্ছা একদমই কাছে,
0: আমি ঢুকে ঢুকে পড়তাম। সেই আমার প্রথম উপার্জন ছিল, মানে তার আগে সমীক্ষণে নাটক করে টাকা পেতাম, কিন্তু কিন্তু সেটা হচ্ছে 20 টাকা 25 টাকা,
1: সামান্য
0: বাচ্চার হাতে একটা দেওয়া, ক্যাডবেরি না দিয়ে টাকা দেওয়া, এরকম একটা ব্যাপার। সেই প্রথম আমার মনে আছে আমি 900 টাকা পেয়েছিলাম অভিনয় করে, আর সেটা যখন আমার মায়ের হাতে দিয়েছিলাম, আমার মা ঝরঝর করে কাঁদছিল যে আমার ক্লাস 9-এর মেয়ে নিজের মানে ইনকাম,
1: এক অনন্য অনুভূতি।
0: হ্যাঁ, আমি কিন্তু সেই অনুভূতিটা তখন বুঝিনি, আমি ভীষণ গম্ভীর, তুমি কাঁদছো কেন, এটা তো আমার ডিউটি, এরকম করছিলাম। সেই কিন্তু আমি অফিস ক্লাবের না ওই প্যানেলটার মধ্যে নিজের নামটা ঢুকিয়ে ফেললাম। আমি রতন মামাকে বলতাম আমার উপযোগী কোনো রোল থাকলে মামা তুমি কিন্তু আমায় দেবে, আমার ওইখান থেকে রোজগার শুরু। নাটক তো তার আগে সমীক্ষণে করছি,
1: কিন্তু এই রেগুলার বেসিসে যে
0: রোজগারটা শুরু, ব্যাস তখন তো অলরেডি স্টেজ আমায় খেয়ে নিয়েছে। আমি ভীষণ ডাকাবো, আমাকে এখন দেখে কেউ বুঝতে পারে না, এরকম পায়ের ব্যথায় আস্তে আস্তে হাঁটি, সবাই ভাবে আমি খুব শান্ত, আসলে তা নই, প্রচন্ড ডাকাবুকো একটা মহিলা এখনো।
1: আপনার কাজের ক্ষেত্রে আপনি ভীষণ ভালো, প্রচুর কাজ করছেন।
0: আমি রিস্কটা নিতে পারি জানো, নাকি আমার না রিস্ক নিতে কোনো টেনশন হয় না, কারণ আমি জানি হয় জিতবো নালে হারবো, এছাড়া মাঝখানে কিচ্ছু নেই,
1: একদম
0: তো হারবো ধরে নিয়ে রিস্ক না নেওয়াটা কোনো মানে হয় না।
1: বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দেখতে পারি, এই যে আমি বলছিলাম যে টিভিতে ধারাবাহিক তো আমরা অনেক ছোটবেলা থেকে দেখছি এবং আপনাকে বিভিন্ন চরিত্রে দেখতে পাই।
0: আমার প্রথম যে ধারাবাহিক ধ্যাত্তেরিকা, সেখানে আমাকে বলাই হয়েছিল 4 দিনের রোল, এবার সেই রোলটা মানে আলটিমেটলি চললো টিল এন্ড 2.5 বছর, আমায় নেওয়া হয়েছিল 4 দিনের একটা রোল বলে, কিন্তু তাদের এত ভালো লেগে গেল, এখন হলে 4 দিনের কাজ করব না। আমি বলি 4 দিন কেন, 4 ঘন্টার কাজ হলেও করো,
1: কারণ
0: তোমার হাতে সময়টা আসছে টু প্রুভ ইয়োরসেলফ তুমি কেমন,
1: একদম।
0: এবার উল্টো দিকে লোকটার উপর ছেড়ে দাও, তারা তোমাকে কাজে লাগাবে কি লাগাবে না। আর আমি সবসময় বলি আমার যে ক্ষমতাটুকু আছে সেটা যদি তুমি কাজে না লাগাও সেটা তোমার ভুল, তুমি আমার মিস করবে, ওই আমার কাজটা সম্বন্ধে আমার দক্ষতা সম্বন্ধে আমি কনফিডেন্ট।
1: এখানে এই যে আমি ধারাবাহিকের কথা বলতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে আপনাকে মানুষ কমেডি চরিত্রে বেশি দেখেছে, হ্যাঁ বিভিন্ন রকম কমেডি চরিত্রে আপনার অভিনয় অসাধারণ, আপনার প্রতি ভালো লাগা ভালোবাসা মানুষের যে মানে একটা আন্তরিকতা আপনার সঙ্গে ফিল করতে পারে ওইসব চরিত্রগুলোর মধ্যে দিয়ে। কিন্তু আমার খুব যেটা জানতে ইচ্ছে করছে যে আপনার নিজের কোনটা পছন্দের, কমেডি চরিত্রে বেশি ভালো লাগে না কোনো সিরিয়াস চরিত্র ভালো লাগে?
0: দেখো আমি নিজে একটু খ্যাপা টাইপস, আমার কমেডি টা খারাপ লাগে না, বরং আমার কাছে কমেডি চরিত্রগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং লাগে,
1: করাও কঠিন। কিন্তু
0: কমেডি অ্যাক্টিং করা এমনিতেই সবচেয়ে কঠিন, কারণ কমেডিতে ইম্পর্টেন্ট হচ্ছে টাইমিং, তুমি টাইমিংটা এদিক ওদিক হয়ে গেলে শেষ, ওখানে মানুষ আর এনজয় করবে না, ওইটা খুব ইম্পর্টেন্ট। আর আমার কাছে যে বললাম যে কোনো সময় খুব শক্ত ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে, বাট আমি তোমায় বলছি যদি একজন মানুষ সত্যি সত্যি অভিনেতা হিসেবে নিজেকে গ্রহণ করে নেন, নিজে সবাইকে তো তোমায় নিজেকে নিজে গ্রহণ করতে হবে, তখন না যে কোনো প্যাটার্নে যে কোনো জনরের অ্যাক্টিং খুব ইন্টারেস্টিং হয়। আর আমি নিজে সত্যি বলছি আমি নিজে কমেডিটা বেশি ভালোবাসি, কারণ আমার মনে হয় যে ওই টাইমিং গুলো আমার আয়ত্তে আছে।
1: এই যে টাইমিং এর কথা বললেন, আপনার প্রচুর ধারাবাহিক আছে যেগুলো তো বলে শেষ করা যাবে না, তবু কয়েকটা আমি উল্লেখ করব। প্রথম প্রতিশ্রুতি ও জয়কালী কলকাতা ওয়ালি, এই যে দুটো ধারাবাহিক কাজ ভীষণ ভাবে প্রশংসিত।
0: তারও আগে একটা আছে ভূতু,
1: ভূতু তো দারুণ, মানে এটা তো সুপার হিট একটা ধারাবাহিক ছিল।
0: এবং আমার প্রথম ধারাবাহিক যে ধাত্রিকা সেটা কিন্তু ফুল কমেডি
1: কমেডি ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জয়কালীতে আপনি তোতলার অভিনয় করেছিলেন, এইটা কতটা শক্ত ছিল?
0: ওটা পরাণ মামার থেকে শেখা। পরাণ মামা বলেছিলেন যে করে কথা বলতে
1: হয়, একটা দুটো
0: তুমি আমাকে বলছো।

0: হারান মামার কাছ থেকে শিখতে, তো হারান মামা আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে কি করে ওতিলার অ্যাক্টিং করতে হয়।
1: অসাধারণ, মানে এই যে মুহূর্তগুলো, এই যে টানা একটা ওই রকম ভাবে কথা বলে যাওয়া,
0: আমি টানা 23 বছর ধারাবাহিক করেছি, তারপর এখন ছুটি নিয়েছি। ওটা তো নিজেকে ভেবে বার করতে হতো। এবং সবথেকে তোতলামোর সবথেকে মারাত্মক কি জানো, সেটা হচ্ছে সব বর্ণে তোতলায় না, যে যে বর্ণে তোতলায় সে বর্ণেই তোতলায়, অন্যটা নর্মাল। ওই পড়াশুনোটা মাথার মধ্যে না রাখো, অন্য যে কোনো বর্ণে তুমি তুতলে দেবে।
1: তো শ্রোতা বন্ধুদেরও এটা বলি, এখানে একটা জিনিস আপনার কাছ থেকে আমরা শিখলাম যে তোতলার চরিত্রে অভিনয় করতে গেলে যে তোতলামোটাই মেইন তা নয়।
0: যিনি অভিনয়টা করবেন তাকে বর্ণটা ঠিক করে ফেলতে হবে। ধরো কেউ মনে করলেন যে আমি ক বর্গে তোতলাবো, তার মানে ক খ গ গ ঘ হয়ে গেল, এই 5টা বর্ণে আমি তোতলাবো, তার মানে কি তুমি এখন ই খাবে, আবে ক আর খ আছে, তাহলে হাত আরবো, এই যে প ফ ব ভ এটা কিন্তু সে অ্যাড করলো, এটা কিন্তু ক বর্গের নয়, আর কিছুতে তুমি করবে, তাহলে কিন্তু এবার মনোটোনাস হয়ে যাবে। মাঝখানে যদি নর্মাল উচ্চারণের শব্দ না ঢোকে তাহলে তোতলানো শব্দটা হাইলাইটেড হবে না।
1: অসাধারণ, এটা কিন্তু অনেকে জানেও না।
0: এটা আমার পরাণ মামার থেকে শেখা, পরাণ মামা একদম ধরে ধরে এইটাই শিখিয়েছিলেন, কোট আন কোট, আমি সেটা এখানে বললাম।
1: আপনি যখন পরাণদার কথাই বললেন, এই যে এত ধারাবাহিকে এতগুলো জায়গায় অভিনয় করেছেন, চলচ্চিত্রে একটু পরেই আসছি, অনেক ভালো ভালো কমেডিয়ান যারা আছেন আমাদের বাংলায়, ছেলে বলুন মহিলা বলুন যারা আছেন, পুরুষ মহিলা, তাদের সবার সঙ্গে অভিনয় করে, আপনার অভিজ্ঞতা কাদের সঙ্গে কাজ করে বেশি মজা লেগেছে, বা দু একটা ইনসিডেন্ট যদি কিছু শোনা
0: যায়? আমি যখন সিরিয়াল জগতে ঢুকলাম তখন তো আমার মনে হয়েছিল সবাই আমার ট্রেনার, সবার থেকে আমি শিখছি। তারপরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার যারা সহকর্মী তারা অনেকেই আমার থেকে অনেক ভালো অভিনয় জানেন। ক্যামেরার অভিনয়ের একটা আলাদা প্যাটার্ন আছে, থিয়েট্রিক্যাল অ্যাক্টিং করলে সেখানে চলে না, আমার কপাল ভালো সেগুলো শিখেছে। এইসব বিষয়ে আমি সবার আগে তো পরাণ মামার নাম করব, খরাজের নাম করব, খরাজ আমাকে অনেক ক্যামেরার সামনের অনেক টেকনিক শিখিয়েছেন, এবং তারও আগে অবশ্যই আমি তনু জেঠুর নাম করব, কারণ আমার ক্যামেরা চিনিয়েছেন তনু জেঠু। উনি তো কাউকে তুমি বলতেন না চট করে, সবাই আপনি, এই দেখুন এখানে এই দূরে তাকাতে হলে লেন্সের এখানে তাকাতে হয়, কাছে তাকাতে গেলে এখানে তাকাতে হয়, লেন্সে তাকাতে নেই, মানে পুরো ক্যামেরাটাকে একদম চটকে মটকে গিলে খাইয়ে দিয়েছিলেন টেকনিক্যাল ব্যাপারটা, আমাদের অভিনেতাদের যে তরফের যে টেকনিক্যাল ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমি মনে করব যে আমি লাকি।
1: কোন মজার ইনসিডেন্ট যেটা আপনার মনে এখনো আছে? আছে তো অজস্র ঘটনা, মানে খুবই স্বল্প সময়, তার মধ্যে একটা দুটো যদি
0: মজার কথা বলি। তখন আমি প্রথম ধ্যাত্তেরিকায় অভিনয় করছি, আমার সঙ্গে আমার সহকর্মীরা হলেন এদিকে খরাজ, ওদিকে পল্টু মানে বিশ্বনাথ আর সুমন, এবারে ডিরেক্টর তো কুশল চক্রবর্তী, অতনু রায় প্রডিউসার, আমি কাউকে তখন চিনি না। পরাণ মামা তনিমাদির সঙ্গে আমার কোনো সিন থাকতো না। আমি তো প্রথম দিন 2-3 দিন যাওয়ার পর দেখলাম সবাই ভীষণ গম্ভীর, কারোর সঙ্গে কেউ কথা বলে, আমাকে কেউ অ্যাটেন্ডই করছে না, 4-5 দিনের কাজ করতে এসছে কেউ অ্যাটেন্ডই করছে না। এবার আমি থিয়েটার থেকে যখন তখন আমি থিয়েটারে রীতিমতো মোটামুটি কেন, ততক্ষণে 4-2 বার তো হয়ে গেছে,
1: আচ্ছা
0: আমি তখন থিয়েটারে শের, সেখানে আমাকে তুই পাত্তা দিবি না, আমিও তোকে পাত্তা দেবো না, হতে পারে তুই ক্যামেরা, এরকম একটা ভান করে তো আমিও একদিকে বসে থাকি। এবার ওরা আস্তে আস্তে বুঝলো, অভিনয় দেখার পর অভিনয়টা জানে, অভিনেত্রী হিসেবে এর সঙ্গে কথা বলা যায়। তখনও না আমি ওই ইন্ডাস্ট্রির যাকে বাংলায় বলে ঘাত ঘোঁত, আমি জানি না, সেই সময় আমাদের শুট তো হতো এন্টি ওয়ানে একটা ছবির শুট চলছে, সেখানে বুম্বাদা অভিনয় করছেন, তখন বুম্বাদার ভ্যানটা একটা জলপাই রঙের বড় ভ্যান ছিল, ভালো, আমি তখন ওনাকে চিনি, মানে আমি ওনার ছবি দেখেছিলি, সামনাসামনি কখনো দেখিনি, চোখের দেখাই দেখিনি, ভালো কথা। আমি বসে আছি ফ্লোরে গল্প করছি, হঠাৎ সামনে বসে পল্টু সুমনকে বলছে,
1: পল্টু মানে বিশ্বনাথ,
0: বিশ্বনাথ দুটো তো বদের দাড়ি বলছে, তখন আমার সঙ্গে একটু আধটু বন্ধুত্ব হয়েছে ওদের, দেখলি তো আজকে, তুই দেখলি সুমন, তখন জানি না ওটা প্ল্যান করেছিল না, ওদের ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট ছিল সেটা আমি জানি না, হ্যাঁ দেখলাম তো, ভালো, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে এসেই একজন মানুষ যে সব ইন্ডাস্ট্রিতে এসেছি, তার মানে আমাকে নিয়ে বলা হচ্ছে। এবার আমার সরাসরি বলছে, কি বললো দাদা? আনু কে দাদা? বাইরের কথা বলো না মানুষ দিদি, নিজের চোখে দেখলাম বুম্বাদার ভ্যান থেকে নামলে, কি হ্যাঁ, নিজের চোখে তো দেখলাম বলো। সুমন বলছে, আহ তুই পল্টু সবাই।

0: সামনে কেন বলে দিচ্ছিস? আমি চুপচাপ কোনো কথা না বলে এপাশে খরাজ ছিল, তারপর খরাজের দিকে তাকিয়ে দিকে খরাজ না চোখ বড় বড় করে করছে,
1: খরাজ দাও অসাধারণ।
0: কিন্তু আমি জানি না ওতে খরাজের ইন্ধন হচ্ছে। খরাজের গল্পটা আর একটা বলছি, এইসব মাজামুগুলো তো লোকের জানা দরকার। আমি তো ভাবতেই পারছি না, আমার জায়গায় অন্য যে কেউ হলে হ্যাঁ ইত্যাদি করে ইয়ারকি হয়ে যেত। তো আমি মেকআপ রুমে চলে এসেছি, লাঞ্চ ব্রেক হয়েছে, আমি চুপ করে এসে খেয়ে দে আবার ফ্লোরে ডেকেছে, আমি গিয়ে ফ্লোরে চুপ করে বসে আছি। এক এক করে ঢুকছে সব, খরাজ ঢুকেছেন, ঢুকে একটা জায়গায় বসেছেন, এবার দুই মক্কেল ঢুকেছে। দুই মক্কেল ঢুকে রাখি মোটামুটি আমার তিন চার হাত দূর থেকে, আমি একটা চৌকিতে বসেছিলাম, আমার উপর ডাইভ মারলো, আমি চিত হয়ে পড়ে গেলাম। দুজনে আমার উপর ডাইভ মেরে পড়ে, একজন আমার এরকম মুখ ধরেছে, একজন আমার দুটো পা ধরেছে, একটাই কথা, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। আমি বলছি আমি মরে যাবো, আমি পড়ে যাবো, আমার শ্বশুর লাগ যাবে, না আগে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। শেষে আমি বললাম আচ্ছা আচ্ছা করেছি করেছি ছাড়। তখন ছাড়লো, ছেড়ে বললো বাবা এত ভয়ঙ্কর এক্সপ্রেশন দেবে জানলে আমরা এই কথা বলতাম না।
1: মানে আমি এখানে আমার শ্রোতা বন্ধুদের একটা কথা বলি যে মানসীদের ডাকনামটা বলে দিই, ডাকনামটা হচ্ছে মিষ্টু। এবার এই মিষ্টুর মধ্যে যে মিষ্টত্ব সেটা একেবারে পরিপূর্ণ। আর এই যে টেলিভিশন ইন্ডাস্ট্রির এই যে ছোট্ট গল্পটার মধ্যে যেটা বোঝা গেল যে মিষ্টু যতই রাগ দেখাক যাই দেখাক না কেন, তার মধ্যে যে আন্তরিকতা বা তার সঙ্গে কথা বলে অন্যদিকের অভিনেতারা যেটা বুঝতে পারছে যে ওনার সঙ্গে এটা করা যায় বলে ওই যে ঝাঁপিয়ে পড়া, এটা কিন্তু একটা মানে কি বলবো একটা ভাইবস, একটা
0: প্রাপ্তি।
1: এই সূত্রেই একটু জানি যে আপনি ধারাবাহিক টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছেন, এমন দু একজন অভিনেতা যার সঙ্গে আপনার বারবার কাজ করতে ইচ্ছে করে?
0: হ্যাঁ অবশ্যই, পুরনো যে টিমটা আমার, পল্টু আমার, খরাজ, অপা, ইদানিং এখন যারা কাজ করছে তাদের মধ্যে পিঙ্কির সঙ্গে আমার খুব ওয়েভলেন্থে ম্যাচ করে, আরো অনেকে আছেন। আর সিনিয়রদের সঙ্গে তো অভিনয় করার সুযোগ ঘটেছে, এখন ঘটছেও টুকটাক করে। তবে আমার জীবনে যেটা হয়েছে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স, সেটা হলো আমি বুম্বাদার সঙ্গে নাচ করেছি সিনেমায়, পুরোদস্তুর কোরিওগ্রাফি করে আমি বুম্বাদার সঙ্গে নাচ করেছিলাম, ওটা একটা বিশাল বড় পাওনা ছিল। আর বুম্বাদার সঙ্গে একটা অভিনয় করার আমার খুব ইচ্ছে আছে, কিন্তু হ্যাঁ আর একটা ইচ্ছেও আছে, সেটা হবে না।
1: না সেটা আমরা ওই ইচ্ছেগুলো তো আমরা পরে আসছি, কিন্তু এই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে যেটা আমার একটা প্রশ্ন মনে আসছে যে এই যে অভিনয় একটা ধারাবাহিক ভাবে এতগুলো চরিত্র করেছেন, যাত্রা আপনার জীবনের একটা বিরাট পার্ট জুড়ে রয়েছে।
0: প্রথম আমি যাত্রা করতে গেছিলাম তখন আমার 94, আমার বিয়ের পরের বছর, কিন্তু গিয়ে তিন চারটে শো করে পালিয়ে এসেছিলাম, আমি অসম্ভব হোমসিক তখন। সেটা ছিল নট্ট কোম্পানি, মাখন নট্ট বলেই ছিলেন যে আমি জানতাম তুই করতে পারবি না, সেটা খুব অল্প আর পালিয়ে এসেছিলাম।
1: তারপরে মুক্ত মঞ্জুরি তারপরেই না?
0: মুক্ত মঞ্জুরি তার অনেক পরে, মুক্ত মঞ্জুরি হলো আমার ছেলে মেয়ে জন্মাবার পর 2008 মুক্ত মঞ্জুরি পুরো শেষ করলাম।
1: একটু অন্যদিক থেকে দেখি যে যাত্রায় অভিনয়ের অভিজ্ঞতা যে ডাইরেক্ট দর্শকের সঙ্গে যে একটা আপনার সম্পর্ক,
0: সে তো আমি পেয়ে গেছি বাবা স্টেজ থেকে,
1: দর্শকের
0: ইন্টারঅ্যাকশন নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। আমি তো
1: যাত্রার অভিজ্ঞতাটা কেমন,
0: যাত্রার ওই অভিজ্ঞতাই তো মারাত্মক, মানে ওই অত দর্শকের হো, গ্রাম বাংলার দর্শক হ্যাঁটাও বলে মুখের উপর, নাটাও বলে মুখের।
1: আর আপনি ভাবুন না যে ওই যে অটো করে অ্যানাউন্সমেন্ট করতে করতে মাইক্রোফোনে যাচ্ছে, পোস্টার চাপিয়ে রিকশার পেছনে পোস্টার, ওই যে ভাইবসটা গ্রাম বাংলার, তারপর গিয়ে আপনি মঞ্চে উঠলে
0: ওটা একটা আলাদা ব্যাপার। আর ওই যে বেরোনোর সময় সবাই সেই হাত ধরে ধরে ভালোবাসা জানানো, ওগুলো একটা অন্য ব্যাপার। আর বললাম যাত্রা করব না, কিন্তু এই বছর পুজোয় আমি আবার যাত্রা করতে যাচ্ছি মাঠে,
1: জয়গুরু নাট্য কোম্পানিতে
0: জয় আর মিলন ওরা ভীষণ ভালো, আর গোটা যাত্রা জগৎ সবাই বলছে ভালো।
1: আর
0: ওই কাপড় পেতে বসে ভ্যাপো ভ্যাপো হয়
1: না,
0: কিন্তু সেটা মিস করবো।
1: হ্যাঁ হ্যাঁ, মাটির একটা
0: ফ্লেভার একটা আলাদা,
1: সেটা একটা ব্যাপার।
0: পরিস্থিতির টানে সময় এগিয়েছে, সময়ের দাবিতে অনেক কিছুই তো পাল্টায়। আমার ওই নট্য কোম্পানিতে অনলদা ছিলেন আমার হিরো।
1: আচ্ছা
0: হ্যাঁ, কিন্তু ওই কয়েকটা দিন তারপরে পালিয়ে এসেছি, অনলদার সঙ্গে এখন আবার দেখা হচ্ছে, অনলদা হাসে বলে আবার যাত্রা আনা মাঝখানে
1: কোনো মুহূর্ত মনে আছে, কোনো মজার মুহূর্ত?
0: যাত্রায় কোনো মজার মুহূর্ত আমার হয়নি, কাঞ্চার সঙ্গে আমার অনেক বন্ধুত্ব সবসময়, তো সেটা মজার। ওখানে একটা মুক্ত মঞ্জুরিতে একটা অদ্ভুত জিনিস ছিল, আমার আর কাঞ্চার মধ্যে ওখানকার যিনি মালিক বলতেন, এই তিনি স্বর্গে গেছেন, উনি ভীষণ দূরত্ব তৈরি করে দেওয়ার চেষ্টা করতেন। তো সেই জন্য একটা সমস্যা হতো, কিন্তু সেটা আলটিমেটলি

0: ফেলেছি আমরা নিজেরাই। এইবার গিয়ে এই দলটাই কেমন যেন মনে হচ্ছে আমার সেই থিয়েটারের মতো, ভীষণ ঘরোয়া ঘরোয়া
1: পরিবেশটা ভালো
0: ভালো লাগছে আমার, খুব ভালো।
1: দিদি, এখানে একটুখানি আরেকটা বিষয় যাত্রা সংক্রান্তই আমি একটু জানবার চেষ্টা করব, যে আপনার মা একটা সময় যাত্রায় অভিনয় করেছেন?
0: না, মা যাত্রা করেনি, ওয়ানওয়ালে করেছেন। যাত্রার আগে একটা ছিল, পিছনটা ঢাকা থাকতো, তিন দিক খোলা, ওটাকে বলতো ওয়ানওয়াল। ওয়ানওয়াল মা অনেক করেছেন,
1: আর সেই সময়টা আপনি দেখেছেন। তারপর আপনি নিজে যাত্রায় বেশ কিছুদিন অভিনয় করেছেন, এই যে দুটো সময়ের মধ্যে একটা বিরাট পার্থক্য, হ্যাঁ, সেটা ঠিক কতটা পাল্টেছে বলে আপনার মনে হয়?
0: দেখো, ওয়ানওয়াল আমি কখনো করিনি, কাজে ওয়ানওয়ালের দর্শক সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কিন্তু আমি এটা জানি, ওয়ানওয়ালের দর্শকরাই কিন্তু যাত্রার দর্শক। তবে যাত্রার দর্শক, ওই যে বললাম, ভীষণ স্ট্রেট, তারা হ্যাঁকে হ্যাঁ বলে, না কেউ কিন্তু না বলে,
1: তাদের প্রতিক্রিয়া মারাত্মক শক,
0: কোনো রকম সুগার কোটের কথা তারা বলবেন না। খুব খারাপ করেছিস এটাও যেমন বলে দেবে, কি ভালো করলি এটাও বলে দেবে, এটা আমার অভিজ্ঞতা বলে। এই দর্শকদের ফেস করার জন্য অনেকটা তৈরি থাকতে হয় নিজেকে,
1: মানসিক ভাবে
0: একদম তৈরি থাকতে হয়, এবং চেষ্টা করতে হয় এনাদের সব ইচ্ছেটা পূরণ করার। এদের সঙ্গে তুমি যদি বেশি পাকামো করতে যাও, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে।
1: ওরা অনেক সহজ সরল,
0: ভীষণ সহজ সরল। তুমি পাকামো দেখালে না, ওরা তোমাকে জাস্ট রিজেক্ট করে দেবে, তোমার নিজের লোক বলে তোমার মনেই করবে না। আমার যেমন, আমি এবার যাত্রা করতে আসছি, অনেক নাকি এনকোয়ারি আসছে, সত্যি দিদি করছেন, দিদি দিদি, তাহলে আমরা দেখব। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাকে যদি এবার আমি নষ্ট করে ফেলি, ক্ষতিকার আমার তো
1: সেই, এই ভালোবাসার কোন
0: বিকল্প হয় না। কারণ ভালোবাসাটা প্রথমত রেয়ার এবং ভীষণ পিওর।
1: একদম। আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠানে আজকের আড্ডা এই পর্যন্তই। আমাদের পরবর্তী আড্ডা নিয়ে আবার পরবর্তী পর্বে ফিরে আসছি। নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন অভিনেত্রী মানসী সিনহা, তার সঙ্গে কথা বলেছেন রাখি দাশগুপ্ত। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাশ।

আকাশবাণী মৈত্রী। এখন মহিলাদের আসর, শুনবেন সৃষ্টি, উপস্থাপনায় সুস্মিতা সরকার।

আজ সৃষ্টি অনুষ্ঠানকে সাজিয়েছি ভারতের প্রাচীন শিল্প সৃষ্টির গল্প দিয়ে। ভারতীয় নৃত্য এক অনুভূতির ভাষা, সংস্কৃতির পরিচয় এবং ইতিহাসকে বহন করে চলার এক অনন্য মাধ্যম। আর ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের শীর্ষে যে কটি নৃত্যশৈলী আছে, কত্থক তার মধ্যে অনন্য। পায়ের ঘুঙুরের ঝংকার, তালের নিখুঁত বিন্যাস, মুদ্রা, অভিব্যক্তি ও সুরের মেলবন্ধনে একজন কত্থক শিল্পী কিভাবে নাচের মাধ্যমে একটি গল্পকে জীবন্ত করে তোলেন, শুনব আমাদের আজকের অতিথি কত্থক নৃত্যশিল্পী পল্লবী চট্টোপাধ্যায় থেকে। শুনব তাঁর নৃত্য সাধনা অভিজ্ঞতা, কত্থককে নিয়ে তাঁর উপলব্ধি ও জীবনবোধ।

0: আমার যখন বয়স 3 তখন আমি শুরু করি, শেখা শুরু করি। তারপরে পড়াশোনা করা, আমার গ্রাজুয়েশন, আমার মাস্টার্স সবটাই নাচ নিয়েই। আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ,
1: আচ্ছা,
0: তো আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই আমার রঘুনাথগঞ্জ থেকে, মানে মুর্শিদাবাদ থেকে। তারপর আমি গ্রাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। আমার ডিপ্লোমা প্রাচীন কলা কেন্দ্র নাচের 6th ইয়ার, সেখান থেকে কমপ্লিট। তারপরে এখন একটা স্কুলে চাকরি করছি এবং আমার নিজের একটা নাচের স্কুল আছে।
1: আচ্ছা, কত্থক নৃত্য বহু প্রাচীন একটা নৃত্য শৈলী। ভারতের প্রাচীন 8টি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে বোধহয় কত্থক একটি, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ একদম।
1: প্রত্যেকটা নৃত্যের যেমন একটা করে ব্যাকরণ থাকে, কত্থকেরও আছে, সেই ব্যাকরণটা যদি আমরা একটু শুনি।
0: আচ্ছা, অনেক বোলবাণী দিয়ে কত্থক নৃত্য হয়, যেরকম টুকরা, তোড়া, পরল। এবার এগুলোকে আমরা ভাগ করি কোন রকম, ধরো বোল বাণী অনুযায়ী। যেরকম ছোট একটা কোনো বোল, সেটাকে আমরা টুকরা বলি। যেরকম কোনো ছোট পিস, পাথরের টুকরোকেই যেরকম টুকরোই হয়, সেখান থেকেই ধরো টুকরার প্রচলন, টুকরা। তারপরে তোড়া হচ্ছে তার থেকে আরেকটু সাইজ বড় সেরকম কোনো বোল। তারপরে তোমার পারমিলু বোলের নাম, সেই বোলটা হচ্ছে যেগুলো আমরা প্রকৃতি থেকে যে সমস্ত সাউন্ড পাই, যেমন কোনো ঝিঝি পোকার আওয়াজ, কোনো পাখির আওয়াজ, তো সেরকম সাউন্ড নিয়ে কিছু, তার সাথে তবলার বোলবাণী দিয়ে সেই যে বোলগুলো তৈরি হয় সেগুলো হয় পারমিলু।
1: আচ্ছা,
0: তারপরে পারান হচ্ছে যেগুলো একটু ভারী বোল, মানে তবলার বোলের সাথে থেকে একটু আলাদা, যেমন পাখওয়াজের বোল ইউজ হয়, সেগুলো হচ্ছে তোমার পারান। এইরকম বিভিন্ন আঙ্গিকের বোল দিয়ে কত্থক অ্যাকচুয়ালি তৈরি। তার সাথে তো কখনো কোনো কৃষ্ণ বন্দনা, কখনো গণেশ বন্দনা, কখনো গুরু বন্দনা দিয়ে আমরা আমাদের যে অভিনয় পোশাক সেটাকে আমরা আবার দেখাই, সেরকম ভাবে শিখি। পরীক্ষার ইয়ার অনুযায়ী সেরকম ভাবে ধরো ভাগ করা থাকে যে কোন ইয়ারে কি কি শিখব।
1: কারণ যে কোনো শিল্প নিয়ে সাধনাই তো বহু দিনের, সেটা মানুষের মনন, মানুষের চিন্তন, মানুষের বয়সের সাথে সাথে সেগুলোর পরিবর্তনের সঙ্গে সেইভাবেই সিলেবাসটা তৈরি করা হয়।
0: হ্যাঁ একদম একদম।
1: আমি মঞ্চ উপস্থাপনায় যা দেখেছি যে কত্থক মানেই একটা দ্রুত পায়ের কাজ, নূপুরের ধ্বনি, তালের নিখুঁত সংযোজনা তার সঙ্গে, তার সঙ্গেই চলছে হাতের মুদ্রা, চোখের অভিব্যক্তি, একটা গল্প যেন ফুটে উঠছে। শুধু ব্যাকরণটাকেই সঙ্গে নিয়ে এগিয়ে চলা নয়, তার সাথে কি একটু আগেই তুমি বললে যে মুখাভিনয়টাও খুব গুরুত্বপূর্ণ, সম্পর্কে একটু শুনবো।
0: দর্শক আসনে যারা বসে আছেন আমাদেরকে তো তার সাথেও রিলেট করতে হবে। তো অ্যাকচুয়ালি না কত্থক নৃত্যটা হয়েছিল, কিন্তু পুরো বোলবাণী দিয়ে এরকম ভাবে কখনোই তৈরি হয়নি। এটা তৈরি হয়েছিল দেবদেবীদের বা পৌরাণিক কথা দিয়ে। কোন সম্প্রদায় সেই কথাগুলো যখন, যেরকম আমাদের মনসা মঙ্গল হয় এখনো কোথাও কোথাও, মানে গানের মাধ্যমে, কথার মাধ্যমে সেই গল্পটাকে ফুটিয়ে ওঠা, এবার সেইটা থেকে সেই অভিনয় পোর্শনটা আসা। সেটা তো আমাদেরকে দর্শকের সাথে রিলেট করতে হয়। সবসময় বোলবাণী নেতে গেলে না সব দর্শক সেটাকে রিলেট করতে পারে না। অনেক এরকম মানুষজন থাকে যারা কত্থক সম্পর্কে কিছু জানেনই না হয়তো, কিন্তু কোনো একটা যদি অভিনয় পোর্শন দেখায়, কোনো দেব দেবীর গদভাও বা কিছু কোনো অভিনয় পোর্শন যদি দেখায়, তাহলে সেটা মানুষের সাথে রিলেট করতে অনেক সুবিধা হয়।
1: আচ্ছা, মানে একটা গল্প সেটা অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের সামনে তুলে ধরা।
0: হ্যাঁ একদম।
1: আর ইতিমধ্যে তোমার থেকে একটু শুনছিলাম কত্থকের ইতিহাস সম্পর্কে, সেইটা যদি আরেকটু আমরা জানতে পারি।
0: হ্যাঁ হ্যাঁ, আসলে শাস্ত্রীয় নৃত্য তো আমাদের বহু যুগ যুগ ধরে চলে আসছে। মধ্যযুগ থেকেই আমরা যদি দেখি তাহলে সেই তখন থেকে কিন্তু এই কত্থক নৃত্য বা অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি। কত্থক নৃত্য কিন্তু প্রথমেই একদম এরকম বোল ফর্মে ছিল না, যেটা আমি একটু আগেই বললাম। আগে কিন্তু এটা মোটামুটি ওই রকমই দেব দেবীদের লীলা, কীর্তন, পৌরাণিক গাথা এইগুলো নিয়ে একটা সম্প্রদায় ছিল, যারা কত্থক সম্প্রদায় নামেই পরিচিত ছিল। তারাই না বিভিন্ন মন্দিরে হোক বা কোনো পুজোর মণ্ডপে হোক, তারা কোনো একটা বিষয় এক করে দেখাতো, নিজেরাই গান গাইতো, নিজেরাই কথা বলতো, সেটা নিজেরাই অভিনয় করে দেখাতো। আর এই যে কথাগুলো বলতে, তারা কত্থক নামে পরিচিত ছিল ওই সম্প্রদায়টা।
1: আচ্ছা,
0: তো এইবার সেখান থেকে যখন মুঘল পিরিয়ড স্টার্ট হলো, যখন মুঘলরা ভারতবর্ষে আসলো, তখন ঠাকুর দেবতাকে নিয়ে এই যে কালচারটা সেটা একদম পুরো ভেঙে গিয়ে সেটা একদম রাজদরবারে এসে পৌঁছে গেল। এবার যারা ধরো দেবদাসী ছিল, যারা মন্দিরে নাচ করতেন, যে মহিলারা, তো সেই দেবদাসীরা

রাজদরবারে বারে তখন বাইজি নামে পরিচিত হয়ে গেল। আর যারা ওখানে নর্তক ছিল, যারা পুরুষ নৃত্যশিল্পী ছিল, তারা রাজদরবারে তখন গুরুর স্থান পেয়ে গেল, তারা নৃত্য শিক্ষা দেবে এবং এই বাইজিরা তখন মানুষের মনোরঞ্জন করবে, নবাবের মনোরঞ্জন করবে। এইভাবে না এটা একটা রিভাইভ হতে চললো, মানে এটা তোমার আকবরের পিরিয়ডে এরকম সময় নাচটা এরকম একটা জায়গায় এসে দাঁড়ালো। যখন ঔরঙ্গজেবের রাজত্বকাল আসলো তখন আবার এই বাইজিদের নিয়ে ভীষণ ছেলে খেলা হতে চললো। তখন ওখানে যে গুরুজি ছিলেন, মানে আকবরের সময় যিনি গুরুজি ছিলেন, তার নাম হচ্ছে স্বামী হরিদাসজি। তিনি এই এত অত্যাচার সহ্য করতে না পেরে তিনি ওখান থেকে না দিল্লি চলে আসলেন। এবার দিল্লিতে এসে তিনি সেখানে থাকলেন এবং সেখানে এই নৃত্য প্রশিক্ষণ উনি চালাতে থাকলেন। তার যে শিষ্যরা তারা আবার সেখান থেকে লখনৌ চলে গেল। এরকম করে কত্থক নৃত্যটা বিভিন্ন ভাগে ভাগ হতে চললো। তো সেই কারণে এর আবার তিনখানা ঘরানা আছে, তারপরে এখন আরো একটি ঘরানা সৃষ্টি হয়েছে। লখনৌ গিয়ে লখনৌ ঘরানা তৈরি হয়েছে, রাজস্থান সাইডে জয়পুর ঘরানা হয়েছে, আস্তে এই দুটো সংমিশ্রণ বেঙ্গলাস ঘরানা তৈরি হয়েছিল। এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে রায়গড় ঘরানা। এটা বিভিন্ন ভাবে ভাঙে, বিদেশি প্রভাবের মধ্যে প্রচুর ভাবে পড়ে।

0: আমরা একদম কত্থকের শিকড়ের গল্পটা শুনলাম। আমরা কিন্তু অনেক প্রাচীন গ্রন্থে কত্থকের কথা আমরা জানতে পারি। পাণিনির লেখা যে সিদ্ধান্ত কৌমুদি গ্রন্থ, শব্দকল্প দ্রুমকোষ, এগুলোতেও যেমন কত্থকের ইতিহাস বা কত্থক সম্প্রদায় সম্পর্কে আমরা একটু জানতে পারি। এমনকি গীতগোবিন্দমের রচয়িতা কবি জয়দেবের পত্নী পদ্মাবতী কিন্তু নিজে একজন দক্ষ কত্থক নৃত্যশিল্পী ছিলেন। তারপরেই আমরা শুনলাম তোমার থেকে যে কত্থক নৃত্যশিল্পীদের মধ্যে একটা ভাগাভাগি হয়ে গেল। পুরুষতন্ত্র বিষয়টাকে একদম অন্যভাবে উপস্থাপনা করলেন, যে পুরুষ নৃত্যশিল্পীরা কিন্তু যথেষ্ট মান মর্যাদা পেলেন, বঞ্চিত হলেন নারী শিল্পীরা। এতদিনের লড়াই, মানে ভারতীয় উচ্চ সংস্কৃতি এবং অত্যন্ত কঠিন একটা শিল্প শৈলী যে সমস্ত নারী শিল্পীরা উপস্থাপনা করছেন, তাদেরকে বাইজি বলে দাগিয়ে দেওয়া বা তাদেরকে রাজ দরবারে নৃত্য উপস্থাপনার পর তাকে যৌন কর্মী হওয়ার জন্য প্রস্তাব আসত সেই সমস্ত শিল্পীদের কাছে। একটু আগেই আপনি যার কথা বললেন, সেই লড়াইটা তারা শুরু করেছিলেন। এই শিল্পটা সে যুগে যে মান মর্যাদা পেয়েছে, আর আজকের সমাজে দাঁড়িয়ে এই শিল্পটাই একদম এলিট ক্লাস বা অভিজাত শ্রেণীর মধ্যে পৌঁছে গেছে। এতটা লড়াই এই শিল্পের ইতিহাসের সঙ্গে জড়িত।
1: একদম,
0: তোমরা যখন এই ইতিহাসটা যখন পড়ো এবং সেই নৃত্য যখন উপস্থাপনা করো, তখন নারী হিসেবে কতটা আত্মসম্মান বা আত্মবিশ্বাস নিজের মধ্যে অনুভব করো?
1: যখন আমরা স্টেজে পারফর্ম করি, অ্যাকচুয়ালি না, নাচ শিখলে পরে তোমার ছোট থেকেই এটা না গ্রো হতে শুরু করে, তুমি অন্যদের থেকে একটু একটু অন্যরকমই হবে। যারা একদম নাচটাকে নিয়েই ভাবে সবসময়, তারা সবসময় না একটু অন্যরকমই হয়, তাদের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স থাকে। তো এবার সেটা যখন আমরা আরো অভ্যাস করি, আরো রিয়াজ করি, সেটা আরো বাড়তে থাকে, সেটা অবশ্যই ফুটে ওঠে। কখনো না সেই এক্সপ্রেশন বা সেই আত্মসম্মান বোধটাও স্টেজে এমন ভাবে ফুটে ওঠে, কেউ কেউ হয়তো মনে করে যে এর সাথে বোধহয় কথা বলা যাবে না। মানে অনেকেই অনেক ভাবে ভেবে থাকে যে ভীষণ অহংকারী বাবা, শুনেছি, আমি শুনেছি, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। আমাদেরকে স্টেজে প্রেজেন্টেশনটাই ওরকম ভাবে রাখতে হয় যে আমি যদি কনফিডেন্স থাকি তাহলেই না দর্শকরা আমাকে দেখে বুঝবে।
0: একদমই। তো আজ একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে মঞ্চের টান আপনার অনুভূতিতে আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, কিন্তু ছোটবেলায় যখন পথ চলা শুরু হয়েছিল তখন তো কত্থকের ইতিহাস, কত্থকের উপস্থাপনা সম্পর্কে এতটা স্বচ্ছ ধারণা ছিল না। সেই সময় দাঁড়িয়ে কত্থককে বেছে নেওয়ার কোনো বিশেষ কারণ আছে কি, বা কোনো গুরুর সাহচর্য পেয়েছিলেন যার হাত ধরে এই শিল্পের প্রতি টান বা এই শিল্পে এগিয়ে আসা?
1: আমি যে সময় থেকে নাচ শুরু করি তখন আমার একদমই কত্থক বা রবীন্দ্র নৃত্য বা ভারতনাট্যম এরকম কোনো ভাগের কোনো ব্যাপারই ছিল না, সেরকম আমি কিছু বুঝতামই না। বাবা মা শুধু নাচ শেখানোর জন্য গুরুর কাছে পাঠিয়েছিলেন। তখন আমরা থাকতাম নদিয়াতে, তো সেখানে এক দিদিমণি ছিলেন, তার নাম হচ্ছে কবিতা দত্ত। সেখান থেকে আমার নাচের প্রশিক্ষণ শুরু হয়। পরবর্তীতে আমরা আসি রঘুনাথগঞ্জে, মানে মুর্শিদাবাদে, সেখানে এসে আমার এখানে নৃত্য শিক্ষা শুরু হয় শ্রী বাপি ঘোষের কাছে। তার পরবর্তীতে আমি আসি কলকাতায়, যখন আমার HS কমপ্লিট হয়, রবীন্দ্রভারতীতে ভর্তি হই, তখন

0: এখানে এসে আমার এখন বর্তমান যিনি গুরু, তার নাম হচ্ছে শ্রীমতী জলসাচন্দ্র। ইনাদের হাত ধরেই, ইনাদের দেখানো পথেই আমি চলছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার বাবা প্রাদেশিক লোকনৃত্য, বিভিন্ন জায়গার ফোক ফর্ম, ব্রতচারী নৃত্য, এগুলো খুব ভালো করতো। তো
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওই একটা ব্লাড রিলেশন, ওটা একটা আমার মধ্যে আছে। তো
1: একদম,
0: তাকে দেখা, তিনি না বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে না এরকম ব্রতচারী নাচ শেখাতেন বা বিভিন্ন ফোক ফর্ম করাতেন,
1: আচ্ছা,
0: তো সেগুলো আমি দেখেছি ছোটবেলায়। একটা ভালো লাগা তৈরি হয়, আর বাড়িতে বাবার এরকমই ইচ্ছে ছিল যে আমি নাচ নিয়েই পড়াশোনা করব। তো সেটা একটা ছোট থেকেই আমি শুনেছি। তো ওই আর কি, নাচের প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই, আর সেটাকেই এখন জীবনের অঙ্গ করে নিয়ে এগিয়ে চলছি আর কি।
1: তার মানে পরিবারের পূর্ণ সমর্থন এবং একটা অনুপ্রেরণা তুমি ছোট থেকেই পেয়েছো। শিল্পকে নিয়ে আমরা এগিয়ে চলি, সেই রাস্তা কিন্তু খুব কঠিন। পরিবার, সমাজ, পেশাগত জীবন, এই সমস্ত কিছুকে মানিয়ে চলার অভিজ্ঞতা একটু শুনবো। মানে কখনো কি জীবনের কোনো এক মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছিল যে এই সিদ্ধান্তটাই তোমার জীবনের সেরা সিদ্ধান্ত?
0: ছোটবেলায় যেমন মা বাবার সাপোর্টটা পেয়েছি, বাবাকে আমি খুব একটা বড় অবধি পাইনি। আমার 5 বছর বয়স তখন আমি আমার বাবাকে হারাই। কিন্তু মা না মানে লড়াই করে সবার সাথে, শুধু তো সমাজ তো শুধু মা দাদাকে বা বাবাকে নিয়ে তৈরি হয় না, বাকি লোকজন কিন্তু একটু যখন বড় হই তখন থেকে শুরু হয় যে নাচ করে কি হবে, পড়াশোনা করতে হবে, এটা সব নৃত্য শিল্পীকেই শুনতে হয়। ওটাই আমার আমার আরো বেশি জেদ ছিল যে নাচ নিয়েও যে কিছু করা যায়, এই মানুষগুলোর সামনে সেটাকে তুলে ধরতে হবে। সবসময় যখনই কোনো ভালো পারফরমেন্স করে স্টেজ থেকে নামি, তখন ওই যে সামনে দর্শক আসনে বসে থাকা মানুষগুলোর যে ভালোবাসা, যে উঠে এসে মানে বলে যে খুব ভালো পারফরমেন্স হয়েছে, খুবই ভালো লাগলো, এই যে মানুষকে আনন্দ দিতে পারা, এই সময়টাই মনে হয় যে আমি যে নাচের রাস্তাটা বেছে নিয়েছি এটা কিন্তু সবার থেকে আলাদা। সবাই কিন্তু মানুষকে এরকম ভাবে আনন্দ দিতে পারে না, কম সময়ের জন্য হয়তো, কিন্তু মানুষ তো ভালো লাগিয়ে বাড়ি ফিরছে। তো এটা আমার ভীষণ ভালো লাগে, এই যে এই সিদ্ধান্তটা বেছে নিয়েছি সেটা অবশ্যই আমি ঠিক সিদ্ধান্তই বেছে নিয়েছি, এটা আমার সবসময়তেই মনে হয়।
1: একদমই তাই, মানুষকে সংস্কৃতি মনস্ক করে তোলা একজন শিল্পীর দায়িত্বের মধ্যেও কিন্তু পড়ে। তুমি একটু আগেই বললে যে যখন মঞ্চ থেকে শিল্পী হিসেবে নেমে আসো, অনেক প্রশংসা তোমার ঝুলিতে জমতে থাকে। আমাদের যারা আমরা দর্শক আসনে বসে, আমাদের কিন্তু মানে নাচ একটা অত্যন্ত আকর্ষণীয়, তার মধ্যে শাস্ত্রীয় নৃত্য, তার একটা অন্যরকম সাজসজ্জা, যেমন প্রয়োজন বিশেষ ধরনের মঞ্চসজ্জা, ঠিক তেমনই প্রয়োজন নৃত্যশিল্পীদের বিশেষ রকম সাজসজ্জা। সেই সম্পর্কে একটু শুনবো, মঞ্চসজ্জা এবং শিল্পীর সেজে ওঠার ধরন সম্পর্কে।
0: সাধারণত ক্লাসিক্যাল নৃত্যে আমাদের খুব একটা মঞ্চসজ্জা করার প্রয়োজন পড়ে না। কোনো প্রোডাকশন করতে গেলে অবশ্যই দরকার পড়ে, কোনো প্রোডাকশন যখন আমি কোনো একটা থিম বেছে নিয়ে পারফর্ম করছি, তখন সেই থিম অনুযায়ী আমাকে আমার স্টেজটাকে সাজাতে হয়, লাইট ইউজ করতে হয়। কিন্তু যখন আমি কোনো শাস্ত্রীয় নৃত্য করছি তখন কিন্তু খুব একটা আমার স্টেজ ব্যাকগ্রাউন্ডকে সাজানোর দরকার পড়ে না, শুধু লাইট আমি যে পারফর্ম করছি সেই অনুযায়ী একটা ওয়ার্ম ইয়েলো বা রেড বা গ্রিন সেরকম একটা হালকা লাইট, সেটাতেই কিন্তু পুরো উপস্থাপনাটা আমরা করে থাকি সাধারণত। আর যদি পোশাকের কথা বলি, তখন কিন্তু এখানেও বিভিন্ন রকম ভাবে পোশাকে ভাগ হয়েছে। যখন আমরা মন্দির দরবারে নাচ, মন্দিরের প্রাঙ্গণে নাচতাম, তখন আমাদের পোশাক ছিল ঘাগরা, যেহেতু এটা নর্থ ইন্ডিয়ান কালচার একদমই, তো সেই জন্য ঘাগরা বা ঘাগরা, তার সাথে একটা টপ বা একটা ব্লাউজ, তার সাথে একটা দুপাট্টা, এরকম ভাবে সাধারণত জামা কাপড় পরেই আমাদের কিন্তু মঞ্চ উপস্থাপনা হতো। ইভেন এখনো ঘরানা ওয়াইজ আমরা বা নাচের ধরন ওয়াইজ আমরা কিন্তু সেই রকম পোশাক পরি। আবার যখন মুঘল পিরিয়ড আসলো তখন কিন্তু এই ঘাগরাটাই আমাদের আঙ্গরক্ষা বা তোমার আনারকলি এরকম ধরনের আমরা পোশাক পরতে লাগলাম, একটা ফ্রক কাটিং এর কোন চুড়িদার, তো এইরকম আনারকলি পরলাম, তার সাথে একটা ওপরে একটা ছোট জ্যাকেট মতন, তার সাথে একটা সাটিনের টুপি এইরকম। এবার এখন কি হয়েছে, এখন যেহেতু এই পুরো ব্যাপারটাই একটা সংমিশ্রণের এখনকার ফর্মটা তৈরি করছি বা তৈরি করেছি বা যেটা আমরা এখন প্রস্তুত করি, সেটাতে যেহেতু দুটোরই প্রভাব আছে, সেই জন্য না আমরা যখন কোনো তারা না করি, গজল করি, তখন কিন্তু আমরা এইরকম আঙ্গার আনারকলি টাইপের পোশাক পরি। আবার যখন কোনো আমরা বন্দনা

0: করি, যখন কৃষ্ণ বন্দনা করি, ভজন করি, তখন কিন্তু আমরা ঘাগরা জাতীয়, ঘাগরা ওপরে একটা ব্লাউজ বা টপ, তার সাথে একটা ওড়না, এইরকম ভাবে আমাদের পোশাক গুলো কিন্তু ভাগ করা থাকে। আর তাছাড়া তো কোনো প্রোডাকশন ওয়াইজ যেরকম ড্রেস হয়, যেরকম থিম ওয়াইজ সেরকম ড্রেস হবে। আর রবীন্দ্রনৃত্যের ক্ষেত্রে সবসময়তেই আমরা শাড়ির ইউজ করি।
1: বেশ, যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে পোশাকে এসেছে পরিবর্তন, তেমনই তো পরিবর্তন এসেছে নৃত্য শৈলীতে। বিশেষ করে এখন এই উপস্থাপনার মঞ্চ পাল্টাচ্ছে, সংস্কৃতির বোধ পাল্টাচ্ছে, আমরা অনেক শিল্প শৈলী উপস্থাপনা হতে দেখি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে, বা কোনো নতুন ফরমেশন, নতুন রূপ দেওয়া একটা নৃত্য শৈলী, যেখানে হয়তো কত্থকের ঐতিহ্যটাকে বজায় রেখে আধুনিক ভাবনার মেলবন্ধন হচ্ছে, মানে আমরা এক কথায় বলি ফিউশন। বর্তমান প্রজন্মে এই ফিউশনের ব্যবহার অত্যন্ত বেশি, সেই সম্পর্কে তোমার অভিজ্ঞতা একটু শুনবো।
0: আচ্ছা দেখো, ফিউশন এখন করতে হচ্ছে, কারণ বেসিক্যালি আমাদের এই শাস্ত্রীয় নৃত্য না প্রচুর সাধনা করে আমাদেরকে এটা করতে হয়। আর এখনকার জেনারেশন, এই ছোট ছোট বাচ্চাদের এত না পেশেন্সই নেই যে তারা এটাকে নিয়ে এত সাধনা করবে। এখন তো রিলের যুগ হয়ে গেছে, তো সবাই না ওই 30 সেকেন্ডে পুরো নাচ তুলে নেব, 1 মিনিটে আমি নাচটা পারফর্ম করে দেবো, যে ভিডিও ছেড়ে দেবো, এই একটা প্রবণতা সবার মধ্যেই চলে এসেছে। তো যেই কারণে আমাদেরকেও আমাদের নাচ শেখানোর টেকনিক, গান চুজ করা, এই যে ফিউশন ফর্ম, এগুলোকে আমাদেরকেও ভাবতে হচ্ছে। এরকম ভাবেই যে শেখাতেই হবে, এটা কিন্তু এরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু কেউই চলি না, যারা একদমই শাস্ত্রীয় নৃত্য নিয়ে পড়াশোনা করে বা সারাক্ষণ সেই নিয়ে থাকে। কিন্তু যেহেতু বাচ্চাদেরকে এটাকে সেই ইন্টারেস্টটা এর মধ্যে দেওয়াতে হবে, সেই কারণে কিন্তু আমাদেরকেও এই ফিউশনের মধ্যে চলে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি যুগের সাথে আমাদেরকেও তাল মিলিয়ে চলতে হচ্ছে। ফিউশন কোরিওগ্রাফি হয়তো আমাদেরকেও করতে হয়, কিন্তু কিছু কিছু সময় আমি বলবো যে সেই ফিউশন ফর্মটাও এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেটা না নেওয়া যায় না। সে তুমি পোশাকের দিক থেকেই বলো আর গানের দিক থেকেই বলো, একটা মার্জিত লাইন ক্রস না করাই উচিত আমার মনে হয়। মানে শাস্ত্রীয় নৃত্যের যে এসেন্সটা সেটাকে তো আমাকে রাখতে হবে, তারপরে তো আমাকে ফিউশনের কথা ভাবতে হবে, সেইটা অন্তত পক্ষে বজায় রাখা উচিত, সেটা অবশ্যই আমার মনে হয়। এবং সেটা বজায় রেখে বাচ্চাদের সেই ইন্টারেস্টটা গ্রো করার জন্য যেটুকুনি তোমাকে ফিউশন ফর্ম ক্রিয়েট করতে হচ্ছে সেটা তুমি করো, বাট এই এসেন্সটাকে বাদ দিয়ে নয়। কনসেপ্টটি হচ্ছে যে বাচ্চার মধ্যে সেই শাস্ত্রীয় ফর্মটাকে গ্রো করানো, ইভেন তারপরে সেটা যখন একটা একটা পর্যায়ে যখন পৌঁছে যাবে যে তার সেটা ভালো লাগছে করতে, তখন কিন্তু তুমি তাকে বলতে পারো যে ব্যাপারটা এইরকম নয়, আমরা কিন্তু এই জায়গায় পৌঁছতে চাই। মানে আমাদের পুরো ব্যাপারটাই কিন্তু ফিউশন ব্যাপার নয়, আমাদের কিন্তু একটা একদম মানে রুটেড কিছু জিনিস আছে যেটাও কিন্তু আমাদেরকে শিখতে হবে, এবং সেই কালচারটাকে শিখে সেটা আবার পরবর্তী জেনারেশনের জন্য বাঁচিয়ে রাখতে হবে।
1: একদমই তাই, মূল ধারাকে আমরা যদি ভুলে যাই তাহলে সেই ধারা আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব কি করে?
0: হ্যাঁ,
1: আবার যুগের সঙ্গে তাল মেলাতে গেলে ফিউশনের কথা ভাবতেই হয়, মঞ্চ উপস্থাপনার জন্য সমস্ত মানুষের কাছে একটু সহজ করে পৌঁছানোর জন্য এটা প্রয়োজন হয়। একজন প্রশিক্ষক হিসেবে শুনলাম তোমার মতামত, তোমার অভিজ্ঞতা এবং পরবর্তী প্রজন্মের জন্য বিশেষ বার্তা, খুব ভালো লাগলো। তোমার পথ চলা দীর্ঘজীবী হোক, আরো অনেক শিক্ষার্থী এই ধারা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিক তোমার হাত ধরে, তোমার দেখানো পথে, এবং আরো আরো জনপ্রিয় শিল্পী হয়ে ওঠো। শুভকামনা রইল মহিলা বিভাগের তরফ থেকে।
0: ধন্যবাদ দিদি,
1: নমস্কার।
0: নমস্কার।
1: এতক্ষণ শুনলেন কত্থক নৃত্যশিল্পী পল্লবী চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সর্বোপরি বলতেই হয় কত্থক হল ছন্দে তালে অভিব্যক্তিতে

শ্রাবণকে বিদায় জানিয়ে এগিয়ে এলে কি হবে? বারবারই ডুব দিতে ইচ্ছা করে বর্ষার গহনে। তাও ঋতুরঙ্গের সঙ্গে অভ্যস্ত হতেই হয়, বলতেই হয়। ভাদ্র মাসের পয়লা তারিখ, বস্তা পচা ঘাম, বৃষ্টি বিদায়, শরৎ এলো, শরৎ কেঁপেন নাম। এখন সময় হয়েছে মনে করিয়ে দেব এই মাসে চিঠি লেখার বিষয়গুলি। এই মাসে আমার কলমের বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে। ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মনোমর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। সেদিনের লেখা পাতা ইরেজার দিয়ে যদি আবার সাদা করে দেওয়া যেত, তাহলে কি একটু অন্যরকম হতো জীবনের রোজনামচা? সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com। চিঠি পাঠাতে পারেন আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। আরও একটি ঘোষণা,

এক কলমে দুই নারীর বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আর একজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com। চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখটা কিন্তু সামনেই এগিয়ে আসছে, 23 আগস্ট 2026। আর আমরাও রেডিওর এপারে অপেক্ষারত এই চিঠিগুলি পাওয়ার জন্য। আজকের মতো মহিলাদের আসরের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুস্মিতা। সকলে ভালো থাকবেন, নমস্কার।

0: এক সময় যখন আধুনিক চিকিৎসা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষের কাছে সহজলভ্য ছিল না, তখন বসন্ত বা মহামারীর মতো রোগকে ঘিরে মা শীতলার আরাধনা গড়ে উঠেছিল। আবার কৃষি গ্রামীণ জীবনের সঙ্গে ধর্ম ঠাকুরের সম্পর্ক, টুসুর সম্পর্ক, ভাদুর সম্পর্ক, সুন্দরবনের বাঘ ও বনজীবনের সঙ্গে রয়েছে দক্ষিণ রায়ের সম্পর্ক, লোকবিশ্বাস তাকে আরও গভীরতা দিয়েছে। মুসলমান ও হিন্দু দুই সম্প্রদায়ের মানুষের বিশ্বাসে বনবিবি যে অসাধারণ উপস্থিতি, তা বাংলার লোকসংস্কৃতির অসাম্প্রদায়িক চরিত্রের এক অনন্য উদাহরণ। বলা যায় লোকদেবতারা আসলে মানুষের জীবন থেকে দূরে থাকা দেবতা নন, তাঁরা মানুষের ভয়, বিশ্বাস, প্রকৃতি ও বেঁচে থাকার গল্পেরই প্রতীক স্বরূপ। পরবর্তী গানটি আশিস গিরির কণ্ঠে।
1: জয় মা বনবিবি,
2: জয়
1: জয়।

বাংলার লোকদেবতা, মাটির মানুষের বিশ্বাসে দেবত্বের জন্ম, এই শিরোনামেই আজকে সাজানো কথায় গানে। একদমই শেষ গানটিতে পৌঁছে যাব বাংলার লোকদেবতাদের নিয়ে। হয়তো এক ঘন্টার একটি অনুষ্ঠান করা যায়, কিন্তু এটি একটি পরিকল্পনা, যে পরিকল্পনায় 15 মিনিটের মধ্যে আমরা বাংলার লোকদেবতা, মানুষের, গ্রামের মানুষের, পল্লীবাসীর যে সাধারণ জীবনযাত্রা, তাদের মনের ভয়, বিশ্বাস, আতঙ্ক, জীবন সংগ্রাম, যার প্রতিটি চিত্র চিত্রায়িত হয় এই লোকদেবতার ধ্যানে, লোকদেবতার পূজা পদ্ধতিতে। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এই বিভিন্ন দেবতার পূজা পদ্ধতির মধ্যেও বেশ কিছু বিভিন্নতা রয়েছে, এবং তা কিন্তু সেই অঞ্চলের, সেই অংশের মানুষের বিশ্বাস, ভরসা বা সেখানকার যে প্রাকৃতিক সম্পদ, তার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। শেষে এই কথা বলাই যায়, বাংলার লোকদেবতা শুধু পূজার আসনে বসে থাকা কোনো নাম নন, তাঁরা বাংলার মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে থাকা ইতিহাস, মাটির গন্ধে, নদীর স্রোতে, বনের অন্ধকারে আর মানুষের বিশ্বাসে আজও যাঁদের অস্তিত্ব টের পাওয়া যায়। শেষ গানটি অবশ্যই শুনবেন শুভেন্দু মাইতির কণ্ঠে। এই গানটি শুনতে শুনতে বিদায় নেব, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণভ রায়।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত সবসময় ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বের চেতনায় বিশ্বাসী। এক বেসরকারি সংস্থার উদ্যোগে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এক ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহাকাশ স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে বৈঠকে জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষি, পরিবেশ ও সামাজিক উন্নয়নে মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
0: পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অগ্রাধিকার বলে সরকার আজ ফের স্পষ্ট জানিয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন।
1: দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।
0: বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
1: BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে একটি পদক জয় নিশ্চিত করেছেন।
0: আজ বিস্তারিত খবরে এখন দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত সবসময় ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বের চেতনায় বিশ্বাসী। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ঠিক এই কারণেই ভারতের G20 সভাপতিত্বের মূল মন্ত্র ছিল এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। তিনি বলেন, গত কয়েক বছরে বিশ্ব নানা উত্থান পতনের সাক্ষী হয়েছে, এ কারণে বর্তমানে প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশের ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
2: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া নে অনেক উতার চড়াও দেখে হ্যায় অর ইন অনুভবো নে এক বাত বহুত স্পষ্ট কর দি হ্যায় কোই চাহে ইয়া না।

0: জানান, ভারত যাতে মহাকাশ ক্ষেত্রে বিশ্বব্যাপী বিনিয়োগ ও প্রতিভার কেন্দ্রে পরিণত হতে পারে সেই লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি। স্কাইরুট অ্যারোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেল ও দিগন্তারা সহ বিভিন্ন স্টার্ট আপের প্রতিনিধিরা বেসরকারি অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারি সিদ্ধান্তের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকদের সাহসিকতা পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বদা তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
1: ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অগ্রাধিকার বলে সরকার আজ ফের স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির উপর ভারত কড়া নজর রাখছে। বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী জয়সওয়াল জানান, জাহাজে থাকা 22 জন নাবিকই বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। তাদের সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ভারত সরকার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে।
2: Two ships which are foreign flagged, they have been hijacked. We are in touch with the authorities that are concerned in this, and we have 22 Indian nationals, and all of them are reportedly safe, but we are looking into the matter, the welfare and safety of our seafarers and seafaring community, to which we attach very high importance.
1: রণধীর জয়সওয়াল আরও জানান, সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের নেপাল সফরকালে তাঁকে অনারারি জেনারেল উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এটি দুই দেশ এবং তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বেরই প্রতিফলন। বিদেশ মন্ত্রকের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের প্যালেস্টাইন সফর প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, সফরকালে তিনি প্যালেস্টাইনের সঙ্গে একটি মজবুত উন্নয়নমূলক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও জানান, প্যালেস্টাইন সরকারের হাতে সেদেশের মানুষের জন্য জীবনদায়ী ওষুধের একটি চালান তুলে দিয়েছেন শ্রীপ্রিয়া।
0: পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রের আনা তিনটি নতুন ফৌজদারি আইন নাগরিকদের সুরক্ষাকে আরও সুদৃঢ় করবে। আজ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনসচেতনতা প্রসারে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন শ্রী শাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্মিত বিধাননগর পুলিশ কমিশনারেট ভবন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 শয্যাবিশিষ্ট একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেরও উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে এখন ভারতীয় ন্যায় সংহিতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে FIR দায়েরের পর 3 বছরের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সুনিশ্চিত হবে।
3: তিনো ন্যায় সংহিতায় কিস প্রকার সে নাগরিকো কো সুরক্ষিত করেগি, উনকি সম্পত্তি কো কিস প্রকার সে সুরক্ষিত করেগি, ইনকে সম্মান কো কিস প্রকার সে বড়ায়েগি, আর কিস প্রকার সে কিসি ভি ফরিয়াদি কো সির্ফ 3 সাল মে হি সুপ্রিম কোর্ট তক ন্যায় দেনে কি ব্যবস্থা হো জায়েগি, ইসকি ইয়াহাঁ পর প্রদর্শনী লাগাই।
0: সীমান্ত সুরক্ষা জোরদার করতে রাজ্যে ক্ষমতায় আসার স্বল্প সময়ের মধ্যেই BSF ও SSB-কে 1,129 একর জমি হস্তান্তরের জন্য শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন শ্রী শাহ।
3: সরকার কে গঠন কে 45 দিন কে ভিতর 1,129 একর ভূমি BSF ওর SSB কে লিয়ে শুভেন্দু জি নে দে দিয়া, কুছ 29 একর বাকি বচা হ্যায়। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহীঁ হ্যায়। উনকো মালুম হ্যায়, জব তক ঘুসপেট নহীঁ রোকতি না পশ্চিম বঙ্গাল সুরক্ষিত রহ সকতা হ্যায় না ভারত সুরক্ষিত রহ সকতা।
1: স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, সে সময় কেবল প্রশাসনিক শাসন ব্যবস্থা বা রুল অফ অ্যাডমিনিস্ট্রেশন অনুসরণ করা হতো, কিন্তু বর্তমানে বিজেপি সরকারের অধীনে আইনের শাসন বা রুল অফ ল নিশ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে তিনি বলেন, ক্ষমতায় আসার মাত্র 100 দিনের মধ্যেই শ্রী অধিকারী নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির 43% পূরণ করেছেন। ভয়, দুর্নীতি, তোলাবাজি এবং সিন্ডিকেটের রাজত্ব এখন শেষ হয়েছে। CAA প্রসঙ্গে শ্রী শাহ বলেন, নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখন 6 মাসের মধ্যেই নাগরিকত্ব পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে এই অধিকার প্রদান করেছে।
3: মে বাংলাদেশ সে আয়ে হুয়ে হিন্দু, শিখ, জৈন শরণার্থীও কো ওয়াদা কর কর জাতা হুঁ কি 6 মাহ মে আপ সভি কো হম নাগরিকতা দে দেঙ্গে। ভারত সরকার কে গৃহ মন্ত্রালয় নে अपने सारे अधिकार बंगाल सरकार के 8 कलेक्टरों को दे दिए हैं, मगर मेरे भाषण को सुनकर घुसपैठिए खुश न हो जाए, एक एक घुसपैठिए को चुन चुन कर पश्चिम बंगाल से निकालने का मैं फिर से एक बार बंगाल की जनता को वादा करना चाहता हूँ।
1: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্য দেশের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য এবং নেপাল, ভুটান ও বাংলাদেশ এই 3টি দেশের সংযোগকারী চিকেন স্নেককে সুরক্ষিত করতে চোপড়া

0: ধুবড়ী ও কিষানগঞ্জে সেনা ছাউনির একটি ত্রিভুজাকার কাঠামো গড়ে তোলা হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 179 কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি SSB ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
1: শিলিগুড়ি কে প্রশাসনিক ভবন 80 একর মে স্থাপিত কিয়া জায়গা। 19বি বাহিনী ঠাকুরগঞ্জ কা ভি শিলান্যাস হুয়া, 12বি বাহিনী কিষানগঞ্জ কা ভি ই শিলান্যাস হুয়া আর পরাগমন শিবির নিউ জলপাইগুড়ি কা ভি আজ শিলান্যাস করনে কা কাম হুয়া হ্যায়। কুল মিলাকর 189 করোড় কে নয়ে প্রজেক্ট SSB কে জওয়ানো কি প্রশাসনিক ওর নিবাসী সুবিধাও কে লিয়ে আজ ইহাঁ পর শুরু হুয়ে।
2: কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কলকাতায় আজ নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে পৌরোহিত্য করে মন্ত্রী বলেন, মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য সরকার মিশন শক্তির মাধ্যমে সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, হিংসার শিকার এবং বিপন্ন মহিলাদের সুরক্ষার্থে দেশের প্রতিটি জেলায় অন্তত একটি ওয়ান স্টপ সেন্টার স্থাপনের লক্ষ্য রয়েছে। এখনও পর্যন্ত 1,033টি ওয়ান স্টপ সেন্টার অনুমোদিত হয়েছে, এর মধ্যে 991টি কার্যকর রয়েছে। এই কেন্দ্রগুলির 15,20,000-এর বেশি মহিলাকে সহায়তা করেছে। প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই প্রকল্পে 4,60,00,000-এরও বেশি উপভোক্তাকে 21,343 কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। সাম্প্রতিক সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালের 21শে মে থেকে আধারভিত্তিক বাধ্যতামূলক বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থার মাধ্যমে 64,65,000 উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা MPMS এর সূচনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে 62,500 কোটি টাকার বাজেট বরাদ্দের এই প্রকল্পে অনুমোদন দেয়। 2026-27 থেকে 2030-31 পর্যন্ত 5 বছরের মেয়াদে এই প্রকল্প কার্যকর থাকবে। মন্ত্রী জানান, দেশে মোবাইল ফোন উৎপাদন বৃদ্ধি করা এবং ভারতীয় মোবাইল ব্র্যান্ডগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এই প্রকল্পের প্রধান দুটি উদ্দেশ্য।
3: भारत में मोबाइल और इलेक्ट्रॉनिक्स के कंपोनेंट का इकोसिस्टम बहुत वाइड स्प्रेड हो गया है। MSME और फाइनल प्रोडक्ट्स के बीच में पूरा एक वैल्यू चेन का रिलेशन है। उस तरीके से ये चीज डेवलप हो रही है। PLI केवल एक प्योरली प्रोडक्शन बेस्ड था, इसमें डोमेस्टिक वैल्यू के लिए अलग से, डोमेस्टिक वैल्यू एडिशन के लिए अलग से रखा गया है, और साथ ही साथ इंडियन ब्रांड को डेवलप करने के लिए, इंडियन IP को डेवलप करने के लिए, इंडियन डिजाइन को डेवलप करने के लिए अलग से प्रोविजन रखे गए।
2: কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সংশোধিত রূপরেখার অধীনে গতকাল পর্যন্ত মোট 29টি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 4,800 কোটি টাকারও বেশি প্রস্তাবিত FDI রয়েছে। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য যোগাযোগ, উৎপাদন এবং ওষুধ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, মরিশাস, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, লুক্সেমবার্গ এবং কেমান দ্বীপপুঞ্জের বিনিয়োগকারীরা এই 29টি বিনিয়োগের তথ্য জমা দিয়েছেন।
0: দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে কেন্দ্র জানিয়েছে, যদিও উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হচ্ছে। দেশজুড়ে চিনির সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এক মাসে চিনির দাম প্রতি কেজিতে 48 টাকা থেকে বেড়ে 55 টাকা হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনের জন্য চিনির দাম বাড়ছে একথা ঠিক নয়। তারা উল্লেখ করেছে, ইথানল উৎপাদনের জন্য ব্যবহৃত চিনির পরিমাণ 2022-23 অর্থবছরের প্রায় 12% থেকে কমে 2025-26 অর্থবছরে প্রায় 9% নেমে এসেছে। উৎসবের মরশুমের আগে চাহিদা বৃদ্ধি, প্রত্যাশার চেয়ে কম অভ্যন্তরীণ উৎপাদন, আবহাওয়াজনিত কারণে আখ চাষের ক্ষতি, বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া এবং অবৈধ মজুতদারিকেই চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে মন্ত্রক চিহ্নিত করেছে।
2: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত ও মরিশাস তাদের জ্বালানি ক্ষেত্রে অংশীদারিত্বকে প্রচলিত পেট্রোপণ্যের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী জ্বালানির ক্ষেত্রেও সম্প্রসারিত করতে চলেছে। আজ শ্রী পুরী এবং মরিশাসের বাণিজ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী জন মাইকেল সুন সাউ ইয়ং সিক UN-এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মরিশাসে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং স্টেট ট্রেডিং কর্পোরেশন অব মরিশাসের মধ্যে 5 বছরের একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানান, গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরিশাস এই জোটের সহায়তায় তাদের ন্যাশনাল বায়োফুয়েল পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করেছে। শ্রী পুরী ভারতের ক্রমবর্ধমান তেল শোধন ক্ষমতা এবং

0: শোধিত পেট্রোলিয়াম পণ্যের রপ্তানিকারী দেশ হিসেবে দেশের অবস্থানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারতের জ্বালানি শোধন সক্ষমতা অংশীদার দেশগুলির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনে সহায়তা করছে।
1: নিট ইউজের প্রথম রাউন্ডের কাউন্সেলিং এর আসন বন্টন তালিকা প্রকাশ করেছে মেডিকেল কাউন্সেলিং কমিটি। প্রথম দফায় প্রায় 30,000 MBBS ও BTS আসন বন্টন করা হয়েছে। এই পর্বে আসন পাওয়া প্রার্থীদের 22 থেকে 31 আগস্টের মধ্যে নির্দিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। mcc.nic.in ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবেন।
0: ভারত সফররত জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ অন্যত্র শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় দুদেশের পারস্পরিক সহযোগিতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগের পরিসরের কথা তুলে ধরেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের জুলাই মাসে ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসা জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চির সঙ্গে আলাপচারিতার কথাও স্মরণ করেন।
1: ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। জয়পুরে আজ ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগ মন্ত্রী ফেডেরিকো দো সিকুয়েরা ফিলহো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0: কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজ ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গ্যান সিও ওয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।
1: জাম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় হাকাইন্ডে হিচিলেমাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, জাম্বিয়ার সঙ্গে বহুমুখী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। ভারত ও জাম্বিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতি হিচিলেমার সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন। এখন বিদেশের খবর।
0: বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করেছেন। রাজধানী ঢাকার বঙ্গভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান সেদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় 4 জন পূর্ণ মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রীও আজ মন্ত্রগুপ্তি শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন 4 জন পূর্ণ মন্ত্রী হলেন আব্দুল মাইন খান, রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির ও আন্দালিব রহমান পার্থ। নতুন 2 প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সচিন প্রুজেরি ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। বাংলাদেশের একটি পত্রিকা এই খবর জানিয়েছে। বঙ্গভবনে আজকে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, পূর্বতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির আসনে ছিলেন। এর আগে দীর্ঘ 35 বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হয়। বর্তমান সংসদের 349 জন সদস্যের মধ্যে 343 জন এই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল 255টি ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী অলি আহমদ পান 88টি ভোট।
1: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক হুমকি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেন, আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ সারা বিশ্বের জন্যই একরকম হুমকি। সেদেশের অভ্যন্তরীণ আর্থিক সংকট থেকে মার্কিন জনগণের দৃষ্টি সরিয়ে রাখতেই এইসব কথা বলা হচ্ছে বলে তিনি জানান। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গতকাল বলেন, ইরান বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে চলেছে। একটি সাক্ষাৎকারে বেসেন্ট জানান, যেসব দেশ বা কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন

0: তাদের উপরও সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
1: মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার নির্মাণ, খনি এবং ধাতু ক্ষেত্রে 9টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ট্রাম্প প্রশাসন কিউবার সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। হাভানা এসব প্রত্যাখ্যান করার পরেই এই নতুন পদক্ষেপ নিয়েছে আমেরিকা। ফিদেল ক্রাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে ফেরার পথে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে মায়ামি বিমানবন্দরে সাময়িকভাবে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই নতুন পদক্ষেপ নেওয়া হল।
0: বালুচিস্তানের সুরাত জেলায় পাকিস্তান বায়ুসেনার সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়ে নেদারল্যান্ডসে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করেছে বালুচ ন্যাশনাল মুভমেন্ট বিএনএম। এই হামলায় মহিলা ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। আমস্টারডামে আয়োজিত সমাবেশে বিএনএম কর্মীরা সুরাবের এই হামলাকে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করেন। তারা জোর দিয়ে বলেন, ওই প্রদেশে মানবাধিকার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলির প্রতি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ আহ্বান জানান।
1: সোমালিয়া ও ইয়েমেনের উপকূলীয় জলসীমায় দুটি জাহাজে লুটপাট চালিয়েছে সোমালি জলদস্যুরা। সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী জাহাজ এমবি লুতেফের নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। ইয়েমেনের কাছে ইরিট্রিয়ায় পতাকাবাহী ট্যাঙ্কার সিবু ওয়ান অপহরণ করে তারা। জানা গেছে, লুতুফ জাহাজটি মোগাদিশুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তুর্কি অস্ত্র ও সরঞ্জাম বহন করছিল।
0: নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে গতকাল একটি নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত 47 জন প্রাণ হারিয়েছেন। নৌকাটিতে 80 জনেরও বেশি যাত্রী ছিলেন বলে খবর। তারা গোরু শহরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উল্লেখ্য, নাইজেরিয়ায় বিশেষ করে বর্ষাকালে নৌকাডুবির মতো প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারি মাসে ইয়োবে প্রদেশে অনুরূপ আরেকটি দুর্ঘটনায় অন্তত 25 জন নিহত হয়েছিলেন। এখন খেলার খবর।
1: ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। নতুন দিল্লিতে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ইয়েফান ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন তারা। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের লিয়াং ওয়াই কেং ও ওয়াং চ্যাং এর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি। কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাজারে চীনা জুটির কাছে তারা 18-21, 9-21 গেমে পরাজিত হন।
0: অনূর্ধ্ব 20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের 76 কেজি বিভাগে ভারতের কাজল ধোচাক চ্যাম্পিয়ন হয়েছেন। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় খেতাব জিতলেন তিনি। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় প্রতিযোগিতার ফাইনালে চীনের জিংরু সানকে 7-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেন কাজল। 72 কেজি বিভাগে ভারতের তনু শর্মা ফাইনালে জাপানের চিসাতো ইয়োশিদার বিরুদ্ধে অসাধারণ লড়েও 3-5 ব্যবধানে হেরে রূপো পেয়েছেন। 62 কেজি বিভাগে জাপানের সাকুরা অনিশির কাছে 2-12 ব্যবধানে হেরে সবিতা রূপো পান। 68 কেজি বিভাগে ভারতের মানসী লাথার ফাইনালে চীনের চেনলিং সং এর মুখোমুখি হবেন। 59 কেজি বিভাগের রেপেচেস রাউন্ডে ভারতের কোমল স্পেনের রোজা মোলিনা রড্রিগেসের বিরুদ্ধে লড়বেন। এদিকে ভারতের গ্রেকো রোমান কুস্তিগিররা এবারের প্রতিযোগিতায় এখনও কোনো পদক পাননি। পুরুষদের ফ্রিস্টাইল ইভেন্ট আজ শুরু হবে, ফাইনাল রবিবার।
1: নিষিদ্ধ ড্রাগস সেবনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় একাধিক খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা। অলিম্পিয়ান ও প্রাক্তন এশিয়ান রূপজয়ী জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিংকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি 2019 সালে দোহায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে 86.23 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রৌপ্য পদক জিতেছিলেন। এর আগে 2021 সালে প্রতিযোগিতার বাইরের একটি পরীক্ষায় শিবপালের নমুনায় স্টেরয়েড ধরা পড়েছিল। এদিকে স্প্রিন্টার এমপি জিল্লার নমুনায় মেফেন্টারমিন ধরা পড়ায় তাকেও সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও নাডা ভারতের প্রথম এশিয়ান গেমসে দেশের প্রথম সোনাজয়ী হেপ্টাথলিট স্বপ্না বর্মনকেও সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। নমুনা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় হকি খেলোয়াড় মায়াঙ্ক শর্মাকেও 4 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে স্টেরয়েড গ্রহণের দায়ে 19 বছর বয়সী দৌড়বিদ সঞ্জনা সিংকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন দৃষ্টিকোণ।
0: উস্তাদ বিসমিল্লা খানের প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

বিসমিল্লাহ খান। সানাইয়ের সঙ্গে এই নামটি যেন সমার্থক। সানাই তাকে দিয়েছে বিরল সম্মান। ১৯৪৭-এ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তাকে দিল্লির লালকেল্লায় সানাই বাদনের আমন্ত্রণ জানান। ১৯৫০-এর ২৬শে জানুয়ারি দেশের প্রথম সাধারণতন্ত্রের প্রাক্কালেও লালকেল্লা থেকে শোনা যায় তাঁর সানাই বাদন। রাগ কাফি বাজিয়েছেন বিশ্বের নানান প্রান্তে। চিরাচরিত লোকবাদ্যযন্ত্র থেকে সানাইকে তিনি কনসার্টের স্টেজে

0: তার নিজের কিছু কথা ইউটিউবের সৌজন্যে।
1: কবি কবি জমঘট এসা হতা থা বনারস মে, ওহো ঝুলা পড়া সাবন কা মহিনা, তো সব গায়িকা বুলাই গই হ্যাঁ সারনাথ মে বাগ মে পুতলি বালে বগিচে মে, সব এক তরফ জো হ্যাঁ তো পুড়ি তরকারি আর ক্যা ক্যা হ্যাঁ ক্যা হ্যাঁ সব বন রা হ্যাঁ, এক তরফ ঝুলা পড়া হ্যাঁ, তিন গায়িকা বৈঠি হ্যাঁ আর দো পেঙ্গ লগা রই, আর গানা ক্যা হা
2: সিয়া সঙ্গে ঝুলে বগিয়া মে দাম ললনা, সিয়া সঙ্গে ঝুলে বগিয়া মে রাম,
1: এতনা কে পেঙ্গ চলি আর মামু বজা রে হামারে, আর আমি বৈঠে সাথ আমি বোল কে রে সাথ, বরসাত কা মৌকা হ্যাঁ পানি ঝিমির ঝিমির বরস রা, এই সব মকান বারা এটা খপড়া পড়া হুয়া থা নিচে দালান থি আর অঙ্গনা থা এই সব থা লেকিন উপর খপড়া, উসমে হামারি নানি বৈঠি হ্যাঁ, এক পয়সা হাম লিয়া আর টিমল সাহ এক থে উনকে ইয়া গে, কা টিমল সাহ কে কা রে কা লড়কে কা ওইসে বচ্চে তো এক পয়সে কা ঘি দে দেতা, তো আপনা পত্তা নিকালা মৌয়ে কা আর উসকা জোনা বনা গুজরিয়া এসে কাটতি এক পয়সে মে ঘি বেহতরিন ঘি, ও ঘি লেকে আয়ে মুমানি সে মুমানি কে পরাঠা পকা দো, ও আটা সানে হুয়ে পরাঠা পকা লিয়া, ও পরাঠা পরাঠা হ্যাঁ আর কচরা বনা দিন প্যাজ আর ও সব খা রে ঝিমির ও মজা আহ হ্যাঁ ও জায়কা হ্যাঁ কি আব ও নই হ্যাঁ পয়সা খরচ করলে বাদ জায়কা নই হ্যাঁ, এই সব বাতে হ্যাঁ জমানে কি বেগম আখতার হুয়া থি উনকা রঙ থা হুয়া কলকাতে মে আচ্ছা রঙ থা, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাম হ্যাঁ শাহ সাহেব উনকা হ্যাঁ ঠিক আছে চলে ভাইয়া হ্যাঁ কিন্তু হ্যাঁ, ও শুরু হো গই
2: পিয়া না যায় প্রা

0: নেতৃত্বের চেতনায় বিশ্বাসী। এক বেসরকারি সংস্থার উদ্যোগে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহাকাশ স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে বৈঠকে জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষি, পরিবেশ ও সামাজিক উন্নয়নে মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
0: পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অগ্রাধিকার বলে সরকার আজ ফের স্পষ্ট জানিয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন।
1: দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।
0: বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
1: BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলস এর সেমিফাইনালে পৌঁছে একটি পদক জয় নিশ্চিত করেছেন।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আজকে সঙ্গীত শিক্ষার আসরে আমরা যে রাগটা বেছে নিয়েছি সেটা ভীমপরশ্রী। আজকে সকলকে ভীমপরশ্রী শেখাব। তোমরা সকলে তৈরি তো? বেশ, ভীমপরশ্রী কাফি থার্টের রাগ। ভাতখণ্ডে থার্ড সিস্টেম যেটা করেছিলেন, থার্ড পদ্ধতি, তাতে কাফি থার্টের রাগ, অর্থাৎ গান্ধার এবং নিখাদ, মানে গা আর নি কোমল, বাকি স্বর শুদ্ধ, এটাই হলো কাফির থাটের পরিচয়। আর তার অন্তর্গত যে সমস্ত রাগ আছে, কাফি থাটের অন্তর্গত যে সমস্ত রাগ আছে, সব রাগেতেই দেখবে তোমরা যে গা আর নি কোমল। ভীমপরশ্রীতেও তাই। আচ্ছা, ভীমপরশ্রীর আরোহণ অবরোহণ, নি সা গা মা পা নি বা সা গা মা পা নি, পাঁচটা। আমি নিশাগামা ভুল বললাম, নিশাগামা থেকেই রাগটা শুরু হয়, কিন্তু এখন আরোহণ অবরোহণ বলার সময় সা গা মা পা নি, নাববার সময় সা নি ধা পা মা গা রে সা। তাহলে কি হলো? সম্পূর্ণ হলো অবরোহণ, আর আরোহণ হলো পাঁচটা, অর্থাৎ ঔরব, অর্থাৎ ঔরব সম্পূর্ণ এটা জাতি। এটার বাদি হচ্ছে মধ্যম, আর সমবাদি হচ্ছে সা। আমরা ভীমপরশ্রী সাধারণত নিখাত থেকেই গাই আর কি, নিশা গামা পানি সাই করি আর কি। বাদি হলো মধ্যম, সমবাদি হলো সা। এটা গাওয়া হয় দিবা তৃতীয় প্রহরে, অর্থাৎ দুটোর পর থেকে আমরা ভীমপরশ্রীটাকে গাইতে পারি। দুটো থেকে চারটে, সাড়ে চারটে, পাঁচটা গাইছি আমরা। পাঁচটার সময় আবার সন্দীপঘাস রাগ চলে আসে, অন্য অনেক রাগ চলে আসে। ভীমপরশ্রী ওই দিবা তৃতীয় প্রহরে গাওয়া হয়। আগে আরোহণ অবরোহণটা বলি, তারপর চলনটা আমি বলবো।

মাদ্রাসা আমি এবার বলি, তোমরা একটু লেখো। যা যারে আপনে মন্দিরবা, যা যারে আপনে মন্দিরবা, শুন পাবে গি। আচ্ছা সাইটা আবার ফার্স্ট লাইনটা বলছি, যা যারে আপনে মন্দিরবা, নেক্সট লাইন শুন পাবে গি, গয় দীর্ঘ শুন পাবে গি শাস ননদিয়া। হ্যাঁ, শাসন নদিয়া নয়, শাস ননদিয়া। এই শাসন নদিয়া করে গাওয়া হয়, নদীকে শাসন করে, কিন্তু এটা ঠিক নয়। হ্যাঁ, শাস ননদিয়া, শুন পাবে গি, শুনতে পাবে শাস আর ননদিয়া। এবার অন্তরা গাইছি, শুন হো সাদা রঙ, এটা সাদা রঙের বন্দিশ। সাদা রঙের অনেক বন্দিশ আছে যেগুলো অ্যাকচুয়ালি সাদা রঙের বন্দিশ, আর অনেক বন্দিশ আছে আমরা তৈরি করে নিয়ে সাদা রঙের নাম দিয়ে চালিয়ে দিলাম। হ্যাঁ, এরকম অনেক সাদা রঙের বন্দিশ আছে যা আছেও সাদা রঙের নয়, কিন্তু এটা সত্যিকারে সাদা রঙের বন্দিশ। যেমন পাগলা আগ্নদে মালকোষের একটা বন্দিশ আছে, সাদা রঙের বন্দিশ। আচ্ছা, শুন হো সাদা রঙ তুমকো চাহত হে, শুন হো সাদা রঙ তুমকো চাহত হে, ক্যা তুম হমকো ছগন দিয়া। ছগন দিয়া নয়, কিন্তু এখানে গাওয়া হয় ছগন দিয়া। হ্যাঁ, তা তো নয়, ছগন দিয়া, ছগন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, গিভ আপ, গিভিং আপ, দ্যাট ইজ ছগন দিয়া। ছগনটা একেবারে গেয় ভাষা, চলতি চলতি ভাষা নয়, কথ্য ভাষা। সাধারণত অনেক দিল্লিতে থাকাকালীন ওই রকম কথ্য ভাষাতেও গান লিখেছেন, কথ্য ভাষাতে কথা বলতেন। ক্যা তুম হমকো ছগন দিয়া, শুন হো সাদা রঙ তুমকো চাহত হে, ক্যা তুম হমকো ছগন দিয়া, যা যা রে আপনে মন্দিরবা। একবার আরোহণ অবরোহণটা আমার সঙ্গে আ দিয়ে করে নাও।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্রীয় সরকার বলেছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রকে উৎসাহিত করতে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি নিয়ে নানা উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। আজ সন্ধ্যায় দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, অর্থনৈতিক বৃদ্ধির গতিধারা বজায় রাখতে ভারত ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম তা সরকারের অন্যতম অঙ্গীকার।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো। রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়া লেকর কে আ রাহা। লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে আপনি 25 করোড় আবাদী কো গরিবী সে বাহার নিকালা হ্যায়।
0: শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রচলিত উৎপাদন ভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা বা প্রোডাকশন লিঙ্কড পানিশমেন্ট মডেল থেকে সরে এসে ভারত এখন উৎপাদন ভিত্তিক উৎসাহদান বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ মডেল গ্রহণ করেছে। তিনি অভিযোগ করেন, আগে সরকারগুলোর নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে এমনকি মৌলিক চাহিদার জন্য তাদের সরকারের কাছে হাত পাততে হয়। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারগুলো লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল, অথচ তা সরকারের উৎপাদন ভিত্তিক উৎসাহদান মডেল নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছে। শ্রী মোদী বলেন, ভারত সর্বদা অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। এই কারণেই ভারতের G20 সভাপতিত্বকালে মূল মন্ত্র ছিল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী শাহ উল্লেখ করেন যে SSB-র আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশ্য 29 একর জমিও হস্তান্তর করা হচ্ছে।
2: আজ সুবে

0: कुछ 29 एकड़ बाकी बचा है, तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया।
1: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে এসএসবির বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমার পাহাড়ের মতো কঠিন দায়িত্ব এসএসবি পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টন মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা কমে প্রায় 9% নেমে এসেছে। বর্তমানে দেশের প্রায় 3/4 ইথানল শস্য থেকে, বিশেষত ভুট্টা থেকে উৎপাদিত হচ্ছে। দাম বৃদ্ধির পেছনে প্রত্যাশার তুলনায় কম উৎপাদন, উৎসবের আগে বাড়তি চাহিদা, আবহাওয়াজনিত ক্ষতি, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট এবং কিছু চিনিকল ও ব্যবসায়ীর মজুতদারিও দায়ী বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। 62,500 কোটি টাকা বাজেটের এই প্রকল্পটিকে গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। প্রকল্পটির মেয়াদ 5 বছর, অর্থাৎ 2026-27 থেকে 2030-31 আর্থিক বছর পর্যন্ত। MPMS এর দুটি মূল লক্ষ্য রয়েছে, তা হল মোবাইল ফোন উৎপাদনকে উৎসাহিত করা এবং ভারতীয় মোবাইল ফোন ব্র্যান্ডগুলোকে সাহায্য করা।
2: Mobile phone production cumulative, which was about 22 lakh crore, will be doubling in this period. It will go up to 40 lakh crore. That's a big, big thing. And as you know, last year, smartphone as a category, as a product, was the largest exported item out of India. That position will be retained, that position will be further strengthened. Electronics manufacturing became the third largest category. That will also get sustained now with all these initiatives.
1: আকাশবাণী খবর শুনছেন। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। বিশেষ করে জাতীয় রাজধানীর পরিস্থিতির ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রোগতাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবারের গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। NSOU এর প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভ শঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকার এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসনাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে প্রতিবাদ মিছিল যায় ঢাকুরিয়ার 55 তলা পর্যন্ত। সেখান থেকে মিছিল আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের যে প্রতীক গতকাল ভেঙে দেওয়া হয়েছিল তা আজ সারাই করে পুনরায় ওই স্থানেই লাগানো হয়। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে, সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। মিশন শক্তি সম্বল প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নারী আদালত রয়েছে এবং 2022 সালের 1 এপ্রিল

0: আলুহা, সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, এই উদ্যোগ জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানালা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে বলেও তিনি জানান। কলকাতায় আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রধান নদীগুলোর জলস্তর কমতে শুরু করলেও রাজ্যের 7টি জেলায় 13 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, যাজপুর, কেন্দুঝড়, কেন্দ্রপাড়া এবং সুন্দরগড় এই জেলাগুলোর 1,700রও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া চলতি মাসের 24 তারিখ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, চীনের মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 22 অগস্ট 2026 শনিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 6:00। 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত শুনবেন সুরবাহার শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। 6:30 শাশ্বত ভারত। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায় চৌধুরী। 6:55 কৃষক বন্ধুদের জন্য আগাছা নিয়ন্ত্রণ বিষয়ে বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 7:05 লোকগীতি। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আগামীকালের গন্তব্য নওগাঁ, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 8:30 পথ চলতে। 8:45 শুনবেন কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাই। 9:00 ছোটদের আসর, রূপকথার আসর শুনবেন আগামীকাল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। 10:30 তর্জা গান, শিল্পী যদুনাথ দত্ত এবং সহশিল্পীরা। 11:00 শিল্প প্রাঙ্গণ, শুনবেন কাটুম কুটুম, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 11:30 রৌম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। 12:30 নাটক ছেঁড়া তার, রচনা তুলসী লাহিড়ি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় আমার কলম, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 4:35 আরোগ্য নিকেতন, গর্ভকালীন পুষ্টি, ব্যায়াম ও বিশ্রাম বিষয়ে সাক্ষাৎকার শুনবেন আগামীকাল। 4:50 ঢাকার চিঠি। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা। অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, শুনবেন এই অনুষ্ঠানে। 6:50 আপনার স্বাস্থ্য।

আগামীকালের বিষয় ফুসফুসের ক্যান্সার, এ বিষয়ে বলবেন ডাক্তার পৌলমী বসু। সন্ধ্যে ৭টায় তর্জা গান যদুনাথ দত্ত ও সহশিল্পীদের দ্বারা নিবেদিত। ৮:১৫ শ্রবণী। প্রথমে শুনবেন স্বরচিত গল্পপাঠ ঝিমলি নন্দীর কণ্ঠে, পরে স্বরচিত কবিতা পাঠ সত্যপ্রিয় মুখোপাধ্যায়ের কণ্ঠে। ৯টায় কথায় গানে উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। ৯:১৫ বিশ্ব পরিক্রমা। ৯:৪৫ আলোর সন্ধানে খেলাধুলায় দিব্যাঙ্গদের পারদর্শিতা, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের আসর, শুনবেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত উজ্জ্বল ভারতী। ১০:৪৫ উপমহাদেশের খবর। ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনলেন আগামীকাল সারাদিন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পুরিয়ার আগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তাঁকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন পুরিয়ার আগে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি মৈত্রী বন্ধু।

0: mai.mythu23@gmail.com mai.trweebandhu maitribandhu23@gmail.com বন্ধু তোমার জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com mai.trweebandhu maitribandhu23@gmail.com।
1: একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত সবসময় ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বের চেতনায় বিশ্বাসী। এক বেসরকারি সংস্থার উদ্যোগে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহাকাশ স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে বৈঠকে জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষি, পরিবেশ ও সামাজিক উন্নয়নে মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
0: পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অগ্রাধিকার বলে সরকার আজ ফের স্পষ্ট জানিয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন।
0: বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং সম্পদের অপব্যবহার সত্ত্বেও গোটা বিশ্ব ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির এক উজ্জ্বল ক্ষেত্র হিসেবে দেখছে। তিনি জানান, ভারতের অর্থনীতির গতি বজায় রাখতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সংস্কার সাধন বর্তমান সরকারের মূল অঙ্গীকার।
2: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো, রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা, লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে আপনি 25 করোড় আবাদী কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: আগে সরকারগুলির নীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিগত সময়ের লাইসেন্স রাজ এবং প্রোডাকশন লিঙ্কড পানিশমেন্ট ব্যবস্থার বদলে তাঁর সরকার প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ চালু করেছে, যা দেশের তরুণদের জন্য নতুন সুযোগ ও কর্মসংস্থান তৈরি করছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারতে কেবল নিয়ম পরিবর্তন নয় বরং নিয়ন্ত্রণের সামগ্রিক নীতিতেই রূপান্তর আনা হচ্ছে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ভারত সর্বদা এক যৌথ ও সমৃদ্ধ ভবিষ্যতের চেতনায় বিশ্বাস করে। ভারত যে আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব জনের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ তা উল্লেখ করে তিনি বলেন, ভারতের G20 সভাপতিত্বের মূল মন্ত্র ছিল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমস্ত দেশের পারস্পরিক উন্নয়ন কেবল এই যৌথ দায়িত্ববোধের মাধ্যমেই সম্ভব।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 20টি মহাকাশ স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষি, পরিবেশ ও সামাজিক উন্নয়নে মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। ভারত যাতে মহাকাশ ক্ষেত্রে বিশ্বব্যাপী বিনিয়োগ ও প্রতিভার কেন্দ্রে পরিণত হতে পারে সেই লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি। স্কাইরুট এরোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেল ও দিগন্তরা সহ বিভিন্ন স্টার্টআপের প্রতিনিধিরা বেসরকারি অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এই তরুণ উদ্ভাবকদের সাহসিকতা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতের সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বদা তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
0: ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অগ্রাধিকার বলে সরকার আজ ফের স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে। বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের প্রসঙ্গ উল্লেখ করেছে জয়সওয়াল জানান, জাহাজে থাকা 22 জন নাবিকই বর্তমানে সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তাদের সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ভারত সরকার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে।
3: Two ships which

0: a foreign flag. They have been hijacked. We are in touch with the authorities that are concerned in this, and we have 22 Indian nationals, and all of them are reportedly safe, but we are looking into the matter, the welfare and safety of our seafarers and seafaring community, to which we attach very high importance.
1: পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রের আনা তিনটি নতুন ফৌজদারি আইন নাগরিকদের সুরক্ষাকে আরও সুদৃঢ় করবে। আজ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনসচেতনতা প্রসারে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন শ্রী শাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, নবনির্মিত বিধাননগর পুলিশ কমিশনারেট ভবন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে এখন ভারতীয় ন্যায় সংহিতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে এফআইআর দায়েরের পর 3 বছরের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সুনিশ্চিত হবে। সীমান্ত সুরক্ষা জোরদার করতে রাজ্যে ক্ষমতায় আসার স্বল্প সময়ের মধ্যেই বিএসএফ ও এসএসবিকে 1,129 একর জমি হস্তান্তরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন শ্রী শাহ।
2: সরকার কে গঠন কে 45 দিন কে ভিতর 1,129 একর ভূমি বিএসএফ ও এসএসবি কে লিয়ে শুভেন্দু জি নে দে দিয়া। कुछ 29 एकड़ बाकी बचा है। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। उनको मालूम है, जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता है।
1: সিএএ প্রসঙ্গে শ্রী শাহ বলেন, নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখন 6 মাসের মধ্যেই নাগরিকত্ব পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে এই অধিকার প্রদান করেছে।
2: मैं बांग्लादेश से आए हुए हिंदू, सिख, जैन शरणार्थियों को वादा कर जाता हूँ कि 6 माह में आप सभी को हम नागरिकता दे देंगे। भारत सरकार के गृह मंत्रालय ने अपने सारे अधिकार बंगाल सरकार के 8 कलेक्टरों को दे दिए हैं। मगर मेरे भाषण को सुनकर घुसपैठिए खुश न हो जाए। एक एक घुसपैठिए को चुन चुन कर पश्चिम बंगाल से निकालने का मैं फिर से एक बार बंगाल की जनता को वादा करना चाहता हूँ।
1: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্য ও দেশের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য এবং নেপাল, ভুটান ও বাংলাদেশ এই 3টি দেশের সংযোগকারী চিকেন স্নেককে সুরক্ষিত করতে চোপড়া, ধুবড়ী ও কিষানগঞ্জের সেনাছাউনির একটি ত্রিভুজাকার কাঠামো গড়ে তোলা হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল এসএসবির সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 179 কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি এসএসবি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
2: শিলিগুড়ি কে প্রশাসনিক ভবন 80 एकड़ में स्थापित किया जाएगा। 19वीं वाहिनी ठाकुरगंज का भी शिलान्यास हुआ, 12वीं वाहिनी किशनगंज का भी ई शिलान्यास हुआ और परागमन शिविर न्यू जलपाईगुड़ी का भी आज शिलान्यास करने का काम हुआ है। कुल मिलाकर 189 करोड़ के नए प्रोजेक्ट एसएसबी के जवानों की प्रशासनिक और निवासी सुविधाओं के लिए आज यहाँ पर शुरू हुए।
3: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা এমপিএমএস এর সূচনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে 62,500 কোটি টাকার বাজেট বরাদ্দের এই প্রকল্পের অনুমোদন দেয়। 2026-27 থেকে 2030-31 পর্যন্ত 5 বছরের মেয়াদে এই প্রকল্প কার্যকর থাকবে। মন্ত্রী জানান, দেশে মোবাইল ফোন উৎপাদন বৃদ্ধি করা এবং ভারতীয় মোবাইল ব্র্যান্ডগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এই প্রকল্পের প্রধান 2টি উদ্দেশ্য।
4: भारत में मोबाइल और इलेक्ट्रॉनिक्स के कंपोनेंट का इकोसिस्टम बहुत वाइड स्प्रेड हो गया है। एमएसएमई और फाइनल प्रोडक्ट्स के बीच में पूरा एक वैल्यू चेन का रिलेशन है। उस तरीके से ये चीज डेवलप हो रही है। पीएलआई केवल एक प्योरली प्रोडक्शन बेस्ड था। इसमें डोमेस्टिक वैल्यू के लिए अलग से, डोमेस्टिक वैल्यू एडिशन के लिए अलग से रखा गया है और साथ ही साथ इंडियन ब्रांड को डेवलप करने के लिए, इंडियन आईपी को डेवलप करने के लिए, इंडियन डिजाइन को डेवलप करने के लिए अलग से प्रोविजन रखे गए।
1: কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সংশোধিত রূপরেখার অধীনে গতকাল পর্যন্ত মোট 29টি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 4,800 কোটি টাকারও বেশি প্রস্তাবিত এফডিআই রয়েছে। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য যোগাযোগ, উৎপাদন এবং ওষুধ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, মরিশাস, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, লুক্সেমবার্গ এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিনিয়োগকারীরা এই 29টি বিনিয়োগের তথ্য জমা দিয়েছেন।
3: দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুদ রয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। যদিও উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হচ্ছে, দেশজুড়ে চিনির সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এক মাসে চিনির দাম প্রতি কেজিতে 48

0: 19 টাকা থেকে বেড়ে 55 টাকা হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনের জন্য চিনির দাম বাড়ছে একথা ঠিক নয়। তারা উল্লেখ করেছে, ইথানল উৎপাদনের জন্য ব্যবহৃত চিনির পরিমাণ 2022-23 অর্থবর্ষে প্রায় 12% থেকে কমে 2025-26 অর্থবর্ষে প্রায় 9% নেমে এসেছে। বরং প্রত্যাশা চেয়ে কম অভ্যন্তরীণ উৎপাদন, উৎসবের মরশুমের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত কারণে আখ চাষের ক্ষতি, বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া এবং অবৈধ মজুতদারিকে চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
1: ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। জয়পুরে আজ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকেই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ব্রাজিলের যোগাযোগ মন্ত্রী ফেডেরিকো দ সিকুয়েরা ফিলহো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0: কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 আগস্ট রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করেছেন। রাজধানী ঢাকার বঙ্গভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান সেদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় 4 জন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রীও আজ মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন 4 জন পূর্ণমন্ত্রী হলেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির ও আন্দালিভ রহমান পার্থ। নতুন 2 প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সচিন প্রু জেরি ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। বাংলাদেশের একটি পত্রিকায় খবর জানিয়েছে, বঙ্গভবনে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবের রহমান চৌধুরী, পূর্বতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রমুখ। এর আগে দীর্ঘ 35 বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হয়। বর্তমান সংসদে 349 জন সদস্যের মধ্যে 343 জন নির্বাচনে ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল 255টি ভোট পেয়ে জয়ী হন।
1: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে ভর্তি করতে বাধা দিয়ে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই আজ সরকারের তীব্র সমালোচনা করেছে। ইমরান খানকে কারাবন্দী করে রাখা হলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। একই সঙ্গে তারা আইনি সহায়তা পাওয়ার সুযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা এবং শেষ পর্যন্ত তাঁর মুক্তির দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত 18 আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 73 বছর বয়সী ইমরানকে চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হসপিটালে স্থানান্তর করতে হবে এবং 16 সেপ্টেম্বর পর্যন্ত তাকে সেখানে ভর্তি রাখতে হবে। কিন্তু এর পরিবর্তে গতরাতে তাকে ইসলামাবাদের সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পুনরায় আদিয়ালা জেলে ফিরিয়ে আনা হয়।
0: নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ও অন্যান্য বিভিন্ন নিয়ম লঙ্ঘনের কারণে চলতি বছরের 1 মার্চ থেকে 13 জুলাই এর মধ্যে 20,000-এরও বেশি পাকিস্তানি নাগরিককে উপসাগরীয় দেশগুলি থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় অবস্থান, অবৈধ প্রবেশ, মাদক সংক্রান্ত অপরাধ, ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন, জাল বা ত্রুটিপূর্ণ নথিপত্র পেশ সহ বিভিন্ন কারণে এই পদক্ষেপ নিয়েছে উপসাগরীয় দেশগুলি।
1: ভারতের তৃষা জলীয় গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। নতুন দিল্লিতে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ইয়েফান ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন।
0: বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের লিয়াং ওয়েই কিং ও ওয়াং চ্যাং এর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ভারতের পুরুষ ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি। কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই চীনা জুটির কাছে তারা 18-21, 9-21 গেমে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সবসময় ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বের চেতনায় বিশ্বাসী। এক বেসরকারি সংস্থার উদ্যোগে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী

0: কথা বলেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহাকাশ স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে বৈঠকে জীবনযাত্রার মান উন্নয়ন, কৃষি, পরিবেশ ও সামাজিক উন্নয়নে মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
0: পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অগ্রাধিকার বলে সরকার আজ ফের স্পষ্ট জানিয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন।
0: বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের হারানো দিনের গানের পর্বটি। কখনো কখনো একটি শহরকে তার বাড়িঘর দিয়ে চেনা যায় না, চেনা যায় তার গন্ধে, তার আড্ডায়, তার উৎসবে, তার রসিকতায়, আর সবচেয়ে বেশি তার গানে। একটা সময়ে কলকাতা ছিল এমনই এক শহর। গ্যাসবাতির আলো, উত্তর কলকাতার সরু গলি, বনেদি বাড়ির উঠোন, ঝাড়বাতির নিচে রাত ভোর জলসা, আতরের গন্ধ, জুঁই ফুলের সুবাস, বৈঠকি আসর, তবলার বোল, আর সেই আসরে কখনো টপ্পা, কখনো পুরাতনী, কখনো শ্যামাসঙ্গীত, আবার কখনো নিছক রসিকতার গান। সেই কলকাতার সুরকে নিজের কণ্ঠে বহন করেছিলেন এক মানুষ। তিনি শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন যেন একটি জীবন্ত সঙ্গীত আর্কাইভ। আজ তাঁর জন্মদিনে হারানো দিনের গান এই বিশেষ আসর সেই মানুষটির স্মৃতিতে, রামকুমার চট্টোপাধ্যায়।

আজ রামকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনের এই আসরে হারানো দিনের গানে প্রথম গানটি শুনলেন তাঁরই কণ্ঠে, একটি বৈঠকি মেজাজের গান। সঙ্গে আছে আমি মৈত্রী বন্ধু স্বর্ণভ রায়। 1921 সালের 21 অগস্ট উত্তর কলকাতার দর্জিপাড়ায় তাঁর জন্ম। জন্ম হয়েছিল এমন এক পরিবারে যেখানে গান বাজনার বাতাস ছিল ঘরেরই অংশ। এমনকি একটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি, যে বাড়িতে তিনি জন্মেছিলেন সে বাড়িটি আঙুরবালা দেবীর বাড়ির একদম পাশে। ছোটবেলা থেকেই যে গানের প্রতি তার ভালোবাসা ছিল তা কিন্তু নয়, তার প্রথম ভালোবাসা গান নয়, তবলা। দাদুর কাছে তবলার হাতেখড়ি, পরে ওস্তাদ বদ্রীপ্রসাদ মিশ্রের কাছে তবলার তালিম। কিন্তু সঙ্গীতের যে পথ তাকে শেষ পর্যন্ত কিংবদন্তি করে তুলবে তা টপ্পার দরজা খুলে। এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে যে ওস্তাদ বিলায়েত খাঁর বাবা এনায়েত খাঁ, সারেঙ্গির প্রাণপুরুষ ছোটে খাঁ, গোলাম আলী খাঁ সকলের স্নেহধন্য হন রামকুমার চট্টোপাধ্যায়। পেয়েছিলেন এই সব শাস্ত্রীয় সঙ্গীত পুরুষদের আশীর্বাদ ও তালিম। ফলত তবলাবাদক রামকুমার চট্টোপাধ্যায় যে সঙ্গীত সাধক হয়ে উঠবেন তা নতুন কি। তাঁর দাদুর বন্ধু চন্দননগর

নগরের তেলেনিপাড়ার জমিদার এবং টপ্পা গায়ক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সবার প্রিয় কালোবাবুর কাছ থেকেই রামকুমার টপ বাংলার টপ্পার তালিম নেন। তবে বাবা চাইতেন ছেলে চাকরি করুক, আর দাদা চাইতেন নাতি হোক গায়ক। জীবনের শেষ পর্যন্ত কার কথা তিনি শুনেছিলেন তা তো এখন আমরা জানি, তাই আমরা পেয়েছি রামকুমার চট্টোপাধ্যায় এবং তার সেই গানকে। এবারে টপ্পা আঙ্গিকের একটি গান তাঁর কণ্ঠে।

একটা মজার বিষয়, যে মানুষটি পরে বাংলার টপ্পার অন্যতম প্রধান শিল্পী হয়ে উঠবেন তার প্রথম রেকর্ড কিন্তু টপ্পা নয়। 1945 সালে প্রণব রায়ের কথা এবং কমল দাশগুপ্তের সুরে প্রকাশিত হয় শুধু জাগিতে এসেছি রাতি, অর্থাৎ রামকুমার চট্টোপাধ্যায়ের রেকর্ড জীবনের প্রথম দরজাটি খুলেছিল আধুনিক বাংলা গান। কিন্তু সেই সময়ে সেই শিল্পীর ভিতরে তখন এক অন্য নদী বয়ে চলেছে, নিধুবাবুর টপ্পা, রামনিধি গুপ্ত। আপনারা অনেকেই জানেন বা সকলেই জানেন হারানো দিনের গানের যারা শ্রোতা বন্ধুরা, বাংলার টপ্পার ইতিহাসে এক উজ্জ্বল নাম রামনিধি গুপ্ত। প্রেম, অভিমান, বিরহ, রসিকতা, তাঁর গানের ভাষায় ছিল কথার স্বাভাবিকতা আর সুরে ছিল দ্রুত লয়ের অসাধারণ কারুকাজ। সেই টপ্পাকে শুধু গিয়ে যাওয়া নয়, রামকুমার চট্টোপাধ্যায় যেন তাকে নতুন শ্রোতাদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই জায়গাতেই রামকুমার চট্টোপাধ্যায়

শুধু গায়ক নন, হয়ে উঠেছিলেন সংগ্রাহক এবং সংরক্ষক। এবারে সেই গান অর্থাৎ নিধুবাবুর টপ্পা। এই নিধুবাবুর টপ্পার যে গানটি শোনাবো এবার, এই গানটি আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, অমর গীতি ছায়াছবি যা রামনিধি গুপ্তের জীবনের উপর আধারিত, সেই ছবিতেই ব্যবহার করা হয়েছিল এবং গানটি অবশ্যই গিয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায়।

রামকুমার চট্টোপাধ্যায়ের গান শুনলে শুধু একটা সুর কানে আসে না, চোখের সামনে যেন একটা কলকাতা তৈরি হয়। শোভাবাজারের রাজবাড়ি, ঝাড়বাতির আলো, মল্লিকদের মার্বেল প্যালেস, ছাতুবাবু লাটুবাবুর বৈঠক, গ্যাসবাতির নিচে রাতের শহর, জুঁই ফুল, আতর, গোলাপ আর তবলার বোল, পুরনো কলকাতার এই বৈঠকী সংস্কৃতি রামকুমার চট্টোপাধ্যায়ের গানের শরীরে মিশেছিল। তাঁর গানের মধ্যে তাই শুধু সুর ছিল না, ছিল একটি সময়ের সামাজিক ইতিহাসও। বিশেষ করে এখন যে গানটি শোনাতে যাব আপনাদের, সেই গানটির সঙ্গে রামকুমার চট্টোপাধ্যায়ের নাম এমনভাবে জড়িয়ে আছে যে গান আর শিল্পীকে আলাদা করা কঠিন। আর তাঁর রসবোধ সেটিও ছিল অসাধারণ। এই গানটি তিনি কখনো কখনো মজার ইংরেজি অনুবাদের ঢঙে গাইতেন। পুরনো কলকাতার বাবু সংস্কৃতি ও ঔপনিবেশিক সময়ে ভাষার মিশ্রণে তৈরি হতো এক অনন্য হাসির পরিবেশ। এবারে সেই গানটি শোনাবো।

রামকুমার চট্টোপাধ্যায় জীবনে আরেকজন মানুষের কথা বলতেই হবে, তিনি দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। তাঁর সঙ্গে রামকুমার চট্টোপাধ্যায়ের প্রথম পরিচয়ের গল্পটিও কিন্তু বেশ মজার। রেডিও স্টেশন থেকে গান গেয়ে বেরিয়েছেন রামকুমারবাবু। দাদা ঠাকুর তাঁকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমাকে তো ঠিক চিনলাম না। উত্তর এলো, আগে আমি গাই। দাদা ঠাকুর বললেন, ও তা কত শের দুধ দাও? আমি দুধ দেব কি করে? দাদা ঠাকুরের উত্তর, এই যে তুমি বললে আমি গাই, গাই গরু তো দুধ দেয়। এই রসিকতার মধ্যে দিয়েই শুরু হয়েছিল এক গভীর সম্পর্ক। দাদা ঠাকুরের লেখা ব্যঙ্গাত্মক গানগুলি রামকুমার চট্টোপাধ্যায় এমনভাবে গাইলেন যে বহু পুরনো গান নতুন প্রজন্মের কাছেও পৌঁছে গেল। দাদা ঠাকুরের কলকাতা কেবল ভুলে ভরা, টাকার শতনাম, ভোটের গান, এসবের মধ্যে ছিল তৎকালীন সমাজ ও কলকাতাকে নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ। রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে সেগুলি পেল নতুন জীবন। সেই গানেরই একটি, এটাকে প্যারোডি গানও বলা যায়, ভোটের গান। শুনুন এবার।

কলকাতাতে হাসির রোল, হাসির গান, রামকুমার চট্টোপাধ্যায়ের গানের একটা বড় বৈশিষ্ট্য, তিনি শ্রোতাদের শুধু ভাবাতেন না, হাসাতেনও। পুরনো বাংলা বৈঠকি সংস্কৃতিতে গান ছিল।

0: গল্প, ব্যঙ্গ, রসিকতা, সমাজ দর্শন সব কিছুর মিলন। এই ধারাটি রামকুমার চট্টোপাধ্যায় বাঁচিয়ে রেখেছিলেন। দাদা ঠাকুরের গান তাঁর কাছে শুধু পুরনো গান ছিল না, ছিল এক সময়ে কলকাতার দলিল। এবারে আরও একটি দাদা ঠাকুরের গান বা রসিকতার গান, যে গান শুনতে শুনতে আমরা হাসব। চলুন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
1: উকিল খোঁজে।

আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে সেই বৈঠকি গান, সেই পুরনো মেজাজ, পুরনো কলকাতার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটার দিকে তাকানোই হয়নি। প্রায় সময় পেরিয়ে গেছে, আমি জানি শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছেন আগামীকাল হারানো দিনের গানের বিষয়টি জেনে নেওয়ার জন্য। তাহলে এবার জানিয়ে দিই, যুগ পেরোয়, সময় বদলায়, পাল্টে যায় প্রযুক্তি, পুরনো হয় গ্রামাফোনের ক্যাঁচ কোঁচ, দাপট দেখায় ক্যাসেটের ক্লিক, বদলের এই প্রেক্ষাপটে অক্ষয় হয়ে থাকে কিছু কণ্ঠ। আর কি আশ্চর্য, সেই সব মধুখরা কণ্ঠের নোঙর একটিমাত্র প্রতিষ্ঠানে, আকাশবাণী। গ্রামাফোনের যুগ ছাড়িয়ে ক্যাসেটবন্দি অ্যালবাম তাঁদের সুর ধরে রাখতে পেরে আপ্লুত। তাঁদের কথা, তাঁদেরই গান আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। হারানো দিনের গানে সঙ্গী হবেন বিশাখা চক্রবর্তী। প্রতিদিন আপনারা শোনেন হারানো দিনের গান, এটি আমাদের কাছে বড় পাওয়া। আগামীকালও শুনবেন। আজ এই মুহূর্তে আবার ফিরে আসা যাক আজকের অনুষ্ঠানে। আমরা রয়েছি রামকুমার চট্টোপাধ্যায় বা রামবাবুর জন্মদিনে এই এক ঘন্টার সুরের সাগরে। রামকুমার চট্টোপাধ্যায় যে শুধুই টপ্পা বা হাসির গানের শিল্পী তা কিন্তু নয়। তাঁর কণ্ঠে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের সাধনা, ছিল ঠুংরি, গজল, কীর্তন, ভক্তিগীতি, আর ছিল শ্যামা সঙ্গীত। কাজী নজরুল ইসলামের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। উত্তর কলকাতায় সুভাষচন্দ্র বসুর এক জনসভায় নজরুলের গানের সঙ্গে সঙ্গত করার সুযোগ পেয়েছিলেন তিনি। পরে নজরুলের কাছ থেকে তিনি শ্যামা সঙ্গীতও শেখেন। এই ধারার গান পরবর্তীকালে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠ দ্বারা পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে। মায়ের পুজোর রাত, ধূপের গন্ধ, প্রদীপের আলো আর রামবাবুর কণ্ঠে শ্যামা সঙ্গীত এবারে।

এবার একটু অন্য গল্পে আসি। বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন ছিলেন রামবাবুর গানের অনুরাগী। তাঁকে একবার সুচিত্রা সেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তার আগে অবশ্য দুজনের কখনোই সামনাসামনি সাক্ষাৎকার হয়নি। বাড়িতে অর্থাৎ সুচিত্রা সেনের বাড়িতে তখন আসর বসেছে, চেয়ারে বসে আছেন অতিথিরা, রামবাবুর জন্য মেঝেতে ফরাশ পাতা, তিনি গিয়ে সেখানেই বসলেন। এরপর সুচিত্রা সেন যা করেছিলেন তাতে রামকুমার চট্টোপাধ্যায় মুগ্ধ হয়েছিলেন। তিনি নিজে চেয়ার ছেড়ে নেমে এসে রামবাবুর পাশে মেঝেতে বসেন। তাঁকে দেখে অন্যান্য অতিথিরাও তখন চেয়ার ছেড়ে নেমে আসেন। সেদিন রামকুমার চট্টোপাধ্যায় একের পর এক ভক্তি গীতি গেয়েছিলেন আর সুচিত্রা সেন তন্ময় হয়ে শুয়েছিলেন। সুচিত্রা সেন রামবাবুকে সম্বোধন করেছিলেন কাকা বলে। আসর শেষের পর অতিথিরা চলে যাওয়ার পর বহুক্ষণ তারই ভক্ত বা ভক্তি পরিবেশ নিয়ে তাদের মধ্যে কথা হয়, এমনকি সুচিত্রা সেন তার নিজের ঠাকুর ঘরে নিয়ে যান রামবাবুকে, যেখানে বিরাজিত ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি। শোনাব একটি ভক্তিগীতি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

একজন শিল্পীর আসল পরিচয় শুধু তার রেকর্ডে থাকে না, থাকে তার ছাত্রদের স্মৃতিতে, সহশিল্পীদের স্মৃতিতে, শ্রোতাদের স্মৃতিতে। রামকুমার চট্টোপাধ্যায় ছাত্রছাত্রীদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। অনেককে বিনা পারিশ্রমিকে গান শিখিয়েছিলেন, কারো আর্থিক অসুবিধার কথা জানতে পারলে নীরবে সাহায্য করতেন। আর গানের আসরে তিনি ছিলেন একেবারে মুক্ত পুরুষ। ধ্রুপদ, খেয়াল, টপ্পা, পুরাতনী, বৈঠকী, যে যেমন গান শুনতে চাইতেন সবাইকে শোনাতেন, এমনকি শেষে হাসির গানও আসরে জায়গা করে নিত। এই বহুমাত্রিকতায় রামবাবুকে আলাদা করতেন। তিনি যেন বলতেন, গানকে আলাদা আলাদা ঘরে বন্দি করে রাখলে গান বাঁচে না, গান বাঁচে মানুষের মধ্যে। এবার যে গানটি শোনাব তার সঙ্গে বাঙালি হৃদয় আশ্বিন মাসে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, কারণ এখন থেকেই বাঙালি মন উল্টো দিন গোনা শুরু করেছে। বুঝতেই পারছেন কি গানের কথা বলছি। এবারের গানটি আগমনী গান।

রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠ শুধু যে জলসাঘরেই আটকে ছিল তা কিন্তু নয়, বাংলা চলচ্চিত্রেও তার কণ্ঠ এবং সঙ্গীতের উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। তিনি স্ত্রীর পত্র এবং পরিক্রমা ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠও দিয়েছেন একাধিক ছবিতে, তার মধ্যে অমরগীতি ছবির কথা আগেই উল্লেখ করেছি। এবারে সেই ছায়াছবি থেকেই আরও একটি গান, যা আরতি মুখোপাধ্যায় এবং রামকুমার চট্টোপাধ্যায়ের যৌথ কণ্ঠে আপনাদের জন্য।

যে ছেলে ছোটবেলায় দাদুর কাছে টপ্পা শুনে বলতো এসব গান কেউ শুনে আজকাল, সেই ছেলে একদিন মানুষকে চেনালো তার নতুন পরিচয়, টপ্পা গায়ক রামবাবু। সেই রামবাবুকে আমরা তার শুধু গান দিয়ে মনে রাখি না, কারণ কিছু কিছু শিল্পীকে আমরা স্মরণ করি তাদের গাওয়া জনপ্রিয় গান দিয়ে, আর কিছু শিল্পীকে স্মরণ করি একটি সময়ের স্মৃতি হিসেবে। রামকুমার চট্টোপাধ্যায় সেই দ্বিতীয় ধরনের শিল্পী। 2009 সালের 18 মার্চ রামকুমার চট্টোপাধ্যায় চলে যান সুরলোকে, কিন্তু তার চলে যাওয়া একদমই চলে যাওয়া নয়, বরং বহু মানুষের কাছে তার কণ্ঠে থেকে গেছে সময়ের ইতিহাস। আর সময় বলছে আজও সময় হয়ে গেছে হারানো দিনের গান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে আজকের এই বিশেষ জন্মদিনের নিবেদন কিংবদন্তি শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতিতে, এখানে তার প্রতি রইল আকাশবাণী মৈত্রীর প্রণাম। আমি স্বর্ণাভ রায় আজ একটি গানের মাধ্যমেই শেষ করব আজকের অনুষ্ঠান। আবার কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হবে হারানো দিনের গানের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু যেতে যেতে একটি কথা বলে রাখি, যে শহরকে ইতিহাস ভুলে যায় কখনো কখনো তার গানই তাকে বাঁচিয়ে রাখে। রামকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠানের শেষ গানটি একটি আগমনী গান।

শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:00।

0: বেজে 59 মিনিট হয়েছে 40 সেকেন্ড এবং বাংলাদেশের সময় রাত 12 বেজে 30 মিনিট হয়ে 36 সেকেন্ড। একটু পরেই শুনবেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুভরাত্রি।
1: কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:22। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

আধুনিক গান শুনছেন হৈমন্তী শুক্লার কণ্ঠে, শুভ দাশগুপ্তর কথায় এবং কল্যাণ সেন বরাটের সুরে। শিল্পীর কণ্ঠেই শুনবেন আরও একটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী অজয় চক্রবর্তী।

জ্ঞান প্রকাশ ঘোষের কথায় এবং সুরে গানটি শুনলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন আরও কয়েকটি গান।

আধুনিক গান শুনছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন জয়ন্ত মাইতির কথায় এবং সুরে।

সৈকত কুণ্ডুর কথায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের সুরে আজকের আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন আধুনিক গানের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:09। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অপরূপা ছায়াছবি থেকে।

গানটি শুনবেন অমিত কুমার এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন অপরূপা ছায়াছবির গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবির নাম হীরক জয়ন্তী। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

হীরক জয়ন্তী ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন সুরেশ ওয়ারেকার এবং অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে।

শুনছিলেন হীরক জয়ন্তী ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় এবারের ছায়াছবি মিলন তিথি। প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

এরপর দুটি গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে, শুনছেন মিলন তিথি ছায়াছবির গান, এবারে শিল্পী কিশোর কুমার।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান মিলন তিথি, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:11। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই শুনবেন নজরুল গীতি। প্রথম শিল্পী ডক্টর অনুপ ঘোষাল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, এবার শুনবেন ভক্তিমূলক গান। প্রথম শিল্পী উৎসব দাশ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি এবং তারপর ভক্তিমূলক গান শুনলেন। এখন শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী স্বপন বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটির শেষ শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়, শুনছেন লোকগীতি।

নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছিলেন DTH বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আপনি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নাটভৈরব, তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিষ অধিকারী, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী, তানপুরায় দেবল মুখার্জি, রাগ নাটভৈরব।

নটভৈরব রাগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন অর্ঘ্য চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 এফএম রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শরদ বাদন শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় পণ্ডিত অরুণ চট্টোপাধ্যায়, মাফ করবেন, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়, রাগ আহির।

আহির ভৈরবের আগে শরৎপাদন শুনলাম। শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। প্রভাতী অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলোর দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 22 আগস্ট শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন 9903653992 এই নাম্বারে। না 0 না 990 365 দিনই আমরা আপনাদের পাশে, 999 আমরা আলাদা দুজন নই, এক। এই গল্পটাই মনে হয়েছিল এই ফোন নাম্বার থেকে, 9903653992। আর যেহেতু এটা আগস্ট মাস, বলেছিলাম আগস্ট মাস মানেই আপনাদের শোনাব ভারতের স্বাধীনতা সংগ্রামের কিছু গল্প। আজকে সেরকমই একটি গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। তবে প্রথমেই শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি দেশাত্মবোধক গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল এবং সেই সময় কিন্তু বিশেষ করে এই বাংলার একটা অদ্ভুত জন জাগরণ বা জন প্লাবন ঘটেছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে। 1907 সালে 6 মে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জনপ্রিয় একটা পত্রিকা সন্ধ্যা সে সময় বেরুত, তাতে একটা ঘোষণা দেখা গিয়েছিল। সেটা অনেকটা এরকম ছিল, সেই নিবন্ধটির যে শিরোনাম ছিল তার নাম ছিল কালীমায়ের বোমা। যখন আলিপুর বোমা মামলা হল তার এক্সিবিট হিসেবে এটি উপস্থিত করা হয়েছিল। তার থেকে তার তর্জমা করলে অনেকটা এরকম দাঁড়ায়, ইহা বড়ই আনন্দের বিষয় যে একটি চমৎকার ধরনের বোমা তৈয়ার হইতেছে, ইহার নাম কালীমায়ের বোমা। ইহা পরীক্ষা করিয়া দেখা হইতেছে এবং পরীক্ষা সফল হইলে ইহা প্রতি গৃহে রাখিতে হইবে। এই বোমা এতটাই হালকা যে একজন লোক ইহা এক হাতে চালাইতে পারে, ইহাতে অগ্নি সংযোগ করিতে হয় না এবং অল্প আয়াসে ইহাকে ভূমিতে নিক্ষেপ করিলে বিকট শব্দে ইহা বিস্ফোরিত হয় এবং ধরণীকে প্রকম্পিত করে। প্রতি গৃহ হইতে একজন সন্তানের প্রয়োজন যে ক্ষত্রিয় ধর্ম অনুশীলন করিবে, তাহারা কালীমায়ের বোমা লইয়া ক্রীড়া করিবে। বং কালি কলকাতা ওয়ালি। আসলে এই সন্ধ্যা পত্রিকাটি তার মাধ্যমে জ্বালাময়ী ভাষায় উগ্র ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ প্রচার করতেন ব্রহ্মবান্ধব। তো যখন এই নিবন্ধটি সন্ধ্যায় ছাপা হচ্ছে বাংলাদেশে, তখনও কিন্তু বোমার প্রাদুর্ভাব দেখা যায়নি। এটা একজন লেখকের মস্তিষ্ক প্রসূত একটা গল্প। কিন্তু 1906 সালের আগস্ট মাসেই অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং অন্যান্যরা মুরারিপুকুরে একটি গুপ্ত সমিতি গড়ে, মুরারিপুকুর যে মাঠ সেখানে বাগান বাড়ি, সেখানে তারা কিন্তু বোমা তৈরি করেছিলেন। এবং এই যে বাংলাদেশে গুপ্ত বিপ্লবী সংগঠন বোমা তৈরি, বন্দুক বিস্ফোরক নির্ভক গুপ্ত হত্যার কর্মকাণ্ড শুরু হয়েছিল, সেই নিয়ে কিন্তু আজকের গল্প, আজকের ঘটনা। এ প্রসঙ্গে আর একজনের কথা বলি, তিনি হচ্ছেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী এবং সেই সময় কিন্তু এই আলিপুর বোমা মামলার সঙ্গেও তিনি ভীষণভাবে জড়িত ছিলেন।

চন্দননগরে জন্মগ্রহণ করেছিলেন। যুগান্তর দলের সঙ্গে সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন। তবে প্রথম দিকে তিনি যখন কলকাতার ডাফ কলেজে চিকিৎসাবিদ্যা পড়ছিলেন, সে সময় তিনি সেসব ছেড়ে সন্ন্যাস নেন এবং অদ্বৈত আশ্রমে কিছুদিন বেদান্ত সাধনা করেন। তার পরবর্তীকালে তিনি বিপ্লবী জীবনের সংসারে ফিরে এসে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সশস্ত্র বিপ্লববাদে জড়ান, যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হন। তার পরবর্তীকালে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন এবং দৈনিক বসুমতী সে সময় একটি কাগজ ছিল যার তিনি আমৃত্যু সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার একটি বই আছে নির্বাসিতের আত্মকথা। সেই নির্বাসিতের আত্মকথা বইটাতে তিনি এত সুন্দর করে সেই সময়ের ঘটনাগুলোকে বিশেষ করে তুলে ধরেছিলেন। আমরা সেই নির্বাসিতের আত্মকথার বইটা থেকে কিছু কিছু আজকে আপনাদের শোনাব। তবে এই মুহূর্তে একটি সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান, তারপর ফিরে আসবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নির্বাসিতের আত্মকথায় লিখছেন, শুরু এভাবে। তখনকার একটা সময়কে কিন্তু এই লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাব। ১৯০৬ খ্রিস্টাব্দের তখন শীতকাল, আসর বেশ গরম হইয়া উঠিয়াছে। উপাধ্যায় মশাই তখন সবে সন্ধ্যায় চাটিম চাটিম বুলি ভাজিতে আরম্ভ করিয়াছেন। উপাধ্যায় মশাই মানে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের যে সন্ধ্যা পত্রিকার কথা বললাম সেইটার ব্যাপারেই বলছেন উপেন্দ্রনাথ। অরবিন্দ জাতীয় শিক্ষার জন্য বরোদায় চাকরি ছাড়িয়া আসিয়াছেন। বিপিনবাবুও পুরাতন কংগ্রেসী দল হইতে ভাঙিয়া পড়িয়াছেন। সারা দেশটা যেন নতুনের প্রতীক্ষায় বসিয়া আছে। আমি তখন সবেমাত্র সাধুগুরির খোলস ছাড়িয়া জোর করিয়া মাস্টারিতে মনটা বসাইতেছি। এমন সময় এক সংখ্যা বন্দে মাতরম হঠাৎ একদিন হাতে আসিয়া পড়িল। ভারতের রাজনৈতিক আদর্শের কথা আলোচনা করিতে করিতে লেখক বলিয়াছেন, উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি, ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল। আজকাল এই কথাটা হাটে মাঠে ঘাটে বাজারে খুব সস্তা হইয়া দাঁড়াইয়াছে, কিন্তু সেকালে বড় বড় রাজনৈতিক পাণ্ডারাও মুখ ফুটিয়া কথাটা বাহির করিতে পারিত না। একেবারে ছাপার অক্ষরে ওই কথাগুলো দেখিয়া আমার মন

টা তড়াং করিয়া নাচিয়া উঠিল। সেকালের নেতারা ভাজিতেন ঝিঙা আর বলিতেন পটল। যখন সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে বক্তৃতা করিতেন তখন তাহার পিছনে কলোনিয়াল কথাটি দিয়া শ্যাম ও কুল দুই রক্ষা করিতে চেষ্টা করিতেন। ভার তাহাতে আইনও বাঁচিত, হাততালিও পড়িত। আসলে ওই সেলফ গভর্নমেন্ট এই কথাটা যখন আসে তখন স্বায়ত্তশাসন বা ইত্যাদি তার বাংলা হিসেবে, কিন্তু তার সঙ্গে ওই ঔপনিবেশিক কলোনিয়াল এই কথাটা বলে দেওয়া, অর্থাৎ আমরা নিজেরা শাসন করব কিন্তু তোমাদের ভরসাতে কলোনিয়াল, যার ফলে মানুষজন খুব হাততালি দিল, যাই হোক আমাদের ইংরেজ শাসন দূর হবে। তারা অতটা তো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু তারা আইনটাও রক্ষা পেল তার বিরুদ্ধে কোনো রকম, যাতে ইংরেজ বাহাদুর শাস্তি না দেয়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, কিন্তু আমার কেমন পোড়া অদৃষ্টের লিখন, ওই ছাপার অক্ষরগুলো ভোঁ ভোঁ করিয়া কানের ভেতর ঘুরিতে ঘুরিতে একেবারে মাথায় চড়িয়া বসিল। মনটা কেবল থাকিয়া থাকিয়া বলিতে লাগিল, আরে ওট ওট, সময় যে হয়ে এলো। সে রাত্রে আর ঘুম হইল না, শুইয়া শুইয়া স্থির করিলাম এসব কথার মূলে কিছু আছে কি না খোঁজ লইতে হইবে। সত্যই কি এর সবটাই শুধু বচন? খোঁজ লইতে বাহির হইয়া যে সমস্ত অদ্ভুত অদ্ভুত গুজব শুনিলাম তাহাতে চক্ষু স্থির হইয়া গেল। পাহাড়ের কোন নিভৃত গহ্বরে বসিয়া নাকি লাখ দুই নাগা সৈন্য তলোয়ার শানাইতেছে, হাতিয়ার সব প্রস্তুত, ভারতবর্ষের অন্যান্য প্রদেশও নাকি প্রস্তুত, শুধু বাংলা পিছাইয়া আছে বলে তাহারা কাজে নামিতে একটু বিলম্ব করিতেছে। হবেও বা, সে সময় কলিকাতা হইতে যুগান্তর কাগজখানা বাহির হইতে আরম্ভ হইয়াছে। লোকে কানাকানি করে যে যুগান্তরের আড্ডাটা নাকি একটা বিপ্লবের কেন্দ্র। বিপ্লবের নাম শুনিয়াই অনেকের মুখের অনেক যুগের যে সঞ্চিত রোম্যান্স আমার মনের মধ্যে ঢেউ খেলিয়া উঠিল। ফ্রান্সের রবস্পিয়ের হইতে আরম্ভ করিয়া আনন্দমঠের জীবানন্দ পর্যন্ত সবাই এক ব্যাগ করে মনের মধ্যে উঁকি দিয়া গেল। এদেশে যাহারা বিপ্লব আনিবে, ভবিষ্যৎ স্বাধীন ভারতে যাহারা মূর্ত বিগ্রহ, সেগুলো কিরকম জীব তাহা দেখিবার জন্য বড় আগ্রহ হইল। আমি ঘরের কোণে চুপ করিয়া বসিয়া থাকিবার পাঁচজনে মিলিয়া রাতারাতি ভারতটাকে স্বাধীন করিয়া লইবে, এ তো আর সহ্য করা যায় না। কলকাতার যুগান্তর অফিসে আসিয়া দেখিলাম তিন চারটে যুবক মিলিয়া একখানা ছেঁড়া মাদুরের ওপর বসিয়া ভারত উদ্ধার করিতে লাগিয়া গিয়াছে। যুদ্ধের আসবাবের অভাব দেখিয়া মনটা একটু দমিয়া গেল বটে, কিন্তু সে ক্ষণেকের জন্যে, গুলিগোলার অভাবে তাহারা বাক্যের দ্বারাই পূরণ করিয়া দিলেন। দেখিলাম লড়াই করিয়া ইংরেজকে দেশ হইতে হটাইতে দেওয়া যে খুব একটা বেশি বড় কথা নয়, এ বিষয়ে তাহারা সকলেই একমত। কাল না হয় দুদিন পরে যুগান্তর অফিস যে গভর্নমেন্ট হাউসে উঠিয়া যাইবে সে বিষয়ে কাহারও সন্দেহ মাত্র নাই। কথায় বার্তায় আভাসে ইঙ্গিতে সেই ধারণাটা আমার মনে আসীন হইয়া পড়িল যে এইসবের পশ্চাতে একটা দেশব্যাপী বড় রকমের কিছু প্রচ্ছন্ন হইয়া আছে। দুই চার দিন আনাগোদা করিতে করিতে ক্রমে যুগান্তরের কর্তৃপক্ষদের সঙ্গে আলাপ পরিচয় হইল। দেখিলাম প্রায় সকলেই জাতকাট ভবঘুরে বটে। দেবব্রত বিএ পাশ করিয়া আইন পড়িতেছিলেন, ভবিষ্যতে স্বামী প্রজ্ঞানন্দ নামে ইনি প্রসিদ্ধ হইয়াছিলেন। হঠাৎ ভারত উদ্ধার হয় হয় দেখিয়া আইন ছাড়িয়া যুগান্তরের সম্পাদকতার লাগিয়া গিয়াছেন। স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেনও সম্পাদকের মধ্যে একজন। অবিনাশ এই পাগলদের সংসারের গৃহিণী বিশেষ, যুগান্তরের ম্যানেজারি হইতে আরম্ভ করিয়া ঘর সংসারের অনেক কাজের উপরই তাহার ভার। বারীন্দ্রের সহিত আলাপ একটু বিলম্বে হইল, কেননা সে তখন ম্যালেরিয়ায় দেওঘরে পলাতক। হাড় কখানার ওপর চামড়া জড়ানো শীর্ণ শরীর, মাঠের মতো কপাল, লম্বা লম্বা বড় বড় চোখ আর খুব মোটা নাক দেখিয়াই বুঝিয়াছিলাম যে কল্পনা ও ভাবের আবেগে যাহারা অসম্ভবকে সম্ভব করিয়া তোলে বারীন্দ্র তাহাদেরই একজন। অঙ্কশাস্ত্রের জ্বালায় কলেজ ছাড়িয়া সারেঙ্গি বাজাইয়া কবিতা লিখিয়া পাটনার চায়ের দোকান খুলিয়া এ যাবৎ অনেক কীর্তি সে করিয়াছে।

বড়লোকের ছেলে হইয়া অবিধাতার কৃপায় দুঃখ দারিদ্রের অভিজ্ঞতা হইতে বঞ্চিত হয় নাই। এবার 50 টাকা পুঁজি লইয়া যুগান্তর চালাইতে বসিয়াছে। দেখা হইবার পর তিনি কথায় কথায় আমাকে বুঝাইয়া দিলেন যে 10 বছরের মধ্যেই ভারতবর্ষ স্বাধীন হইবে, হইবেই হইবে। ভারত উদ্ধারের এমন সুযোগ তো আর হাতছাড়া করা চলে না। আমিও বাসা হইতে পোঁটলা পুটলি গুটাইয়া যুগান্তর অফিসে আসিয়া বসিলাম। কিছুদিন পর দেবব্রত নবশক্তি অফিসে চলিয়া গেল, ভূপেন পূর্ববঙ্গে ঘুরিতে বাহির হইল। সুতরাং যুগান্তরের সম্পাদকের ভার বারীন্দ্র ও আমার উপর আসিয়া পড়িল। আমিও তখন কেষ্টবিষ্টুদের মধ্যে একজন হইয়া দাঁড়াইলাম। বাংলায় সে অপূর্ব দিন আসিয়াছিল, আশার রঙিন নেশায় বাঙালির ছেলেরা তখন ভরপুর। লক্ষ্য পরাণে শঙ্কা না মানে, রাখে না কাহারও ঋণ। কোন দৈব স্পর্শে যেন বাঙালির হৃদঘুমন্ত প্রাণ তখন জাগিয়া উঠিয়াছিল। কোন অজানা দেশের আলোক আসিয়া তাহার মনের যুগ যুগান্তের আধার যেন উদ্ভাসিত করিয়া দিয়াছিল। জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন। রবীন্দ্রনাথ যে ছবি আঁকিয়েছেন তাহা সেই সময় বাঙালি ছেলেদের ছবি। সত্য সত্যি তখন একটা জ্বলন্ত বিশ্বাস আমাদের মনের মধ্যে জাগিয়া উঠিয়াছিল, আমরাই সত্য। ইংরেজের তোপ বারুদ গোলাগুলি পল্টন মেশিন গান ওসব মায়ার ছায়া, এ ভোজবাজির ছায়া, এ তাসের ঘর। আমাদের এক ফুৎকারে উড়িয়া যাইবে। নিজেদের লেখা দেখিয়া নিজেরাই চমকিয়া উঠতাম। মনে মনে হইত যে দেশের প্রাণপুরুষ যেন আমাদের হাত দিয়া তাহার অন্তরের কথা বাহির করিতেছেন। হু হু করিয়া দিন দিন যুগান্তরের গ্রাহক সংখ্যা বাড়িয়া যাইতে লাগিল। 1 হইতে 5 হাজার, 5 হাজার হইতে 10 হাজার, 10 হাজার হইতে 1 বৎসরের মধ্যে 20 হাজারে ঠেকিল। ছোট প্রেসে তো আর কাগজ ছাপা চলে না, লুকাইয়া লুকাইয়া অন্য প্রেসে ছাপানো হয় কিছু কিছু। ঘরের কোণে একটা ভাঙা বাক্সে যুগান্তর বিক্রয়ের টাকা থাকিত, তাহাতে চাবি লাগাইতে কখনো কাহাকে দেখি নাই। কত টাকা আসিল, কত টাকা খরচ হইল তাহার হিসাবও কেহ রাখিত না। যুগান্তরের অফিসে অনেকগুলো ছেলেও মাঝে মাঝে আসিয়া খাইত এবং থাকিত। তাহাদের বাড়ি কোথায়, তাহারা কি করে এ সংসারে, এসব সংবাদ বড় কেউ রাখিত না। শুধু এইটুকু জানিতাম যে তাহারা স্বদেশী, সুতরাং তাহারা আমাদের আত্মীয়। বাহিরে যাইবার পর বাড়ির সম্মুখে দু একটা লোককে প্রায় দাঁড়াইয়া থাকিতে দেখিতাম। আমাদের দেখিলে তাহারা কেহ আকাশ পানে চাহিত, কেহ সম্মুখের চায়ের দোকানে ঢুকিয়া পড়িত, কেহ বা শীষ দিতে দিতে চলিয়া যাইত। শুনিতাম সেগুলো নাকি সিআইডির অনুগৃহীত জীব। সিআইডি কে কার কড়ি ধারে, দিন এইরূপ কাটিতে লাগিত। একদিন সরকার বাহাদুরের হইতে একটা চিঠি আসিয়া হাজির হইল। যুগান্তর যেরূপ লেখা বাহির করিতেছে তাহা রাজদ্রোহ সূচক, ভবিষ্যতে ওরূপ করিলে আইনের কবলে পড়িতে হইবে। আমরা তো হাসিয়াই অস্থির, আইন আইন কিরে বাবা, আমরা ভারতের ভাবি সম্রাট, গভর্নমেন্ট হাউসের উত্তরাধিকারী, আমাদের আইন শেখায় কে, কেটা আমাদের আইন শেখায় কেটা রে। একদিন কিন্তু সত্য সত্যি পালে বাঘ পড়িল। ইন্সপেক্টর পূর্ণ লাহিড়ী কয়েকজন কনস্টেবল লইয়া যুগান্তর অফিসে খানা তল্লাশি করিতে আসিলেন। যুগান্তরের সম্পাদক গ্রেপ্তার করিবার জন্য পরোয়ানাও তার সঙ্গে ছিল, কিন্তু সম্পাদককে এ বলে আমি ও বলে আমি। শেষে ভূপেন একটু মোটা এবং তাহায় বেশ মানানসই একরকম দাড়ি আছে বলিয়া তাহাকেই সম্পাদক বলিয়া স্থির করে তাকেই গ্রেপ্তার করা হল। ভূপেন যখন আদালতে সাফাই গাহিয়া আপনাকে বাঁচাইতে চেষ্টা করিল না, তখন দেশে দেশে ছোকরাদের মধ্যে একটা খুব হইচই পড়িয়া গেল। এই কাণ্ডটা নতুন আজগুবি কাণ্ড বটে। ভূপেন যাহাতে ত্রুটি স্বীকার করিয়া নিষ্কৃতি পায়, সরকার পক্ষ হইতে

চলে যাইতে হইল। তখন বারীন্দ্র বলিল, এরূপ বৃথা শক্তি ক্ষয় করিয়া লাভ নাই, বাক্যবাণী বিদ্ধ করিয়া গভর্নমেন্টকে ধরাশায়ী করিবার কোনো সম্ভাবনা দেখি না। এতদিন যাহা প্রচার করিয়া আসিলাম তাহা এইবার কাজে দেখাইতে হইবে। এই সংকল্প হইতেই মানিকতলার বাগানের সৃষ্টি। এই সেই মানিকতলার বাগান যেখানে আলিপুর বোমা মামলার পীঠস্থান ধরা হয়েছিল। এবং এই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে লেখা তাতে সেই সমসাময়িক চিত্র এবং মানসিকতা, বিশেষ করে মানুষজনের, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবং লেখার ধরনটা এত সুন্দর, পরবর্তীকালে তিনি দীর্ঘদিন মানে আমৃত্যু দৈনিক বসুমতির সম্পাদক ছিলেন, তার আরও অনেকগুলো বই আছে। তবে এই যে ধরনটা, এটা কালকে যখন দেখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার কি করা যায়, কি ধরনের গল্প, তখন এটা খুঁজে পেলাম, ছাড়া যাচ্ছিল না, মানে পুরো বইটা পড়লাম। তবে এই বইটা পুরোটা তো শোনানো যাবে না। এই মুরারিপুকুর যে মামলার বা বাগান যেটা আর কি, তার শুরু এবং কিভাবে শুরু হয়েছিল এবং তারপরে তার ঘটনাটা, সেটা নিয়ে আজকের এই চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর ওখানে একটু পড়ি, কারণ যতটা পড়া যায় যতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, মানিকতলায় বারীন্দ্রের একটা বাগান ছিল। স্থির হইল যে একটি নতুন দলের ওপর যুগান্তরের ভার দিয়া যুগান্তর অফিসের জনকতক বাছাই বাছাই ছেলে লইয়া ওই বাগানে একটা নতুন আড্ডা গড়িতে হইবে। যাহাদের সংসারের টান নাই অথবা টান থাকিলেও অকাতরে যাহা বিসর্জন দিতে পারে, এরূপ ছেলেদেরই লইতে হইবে। কিন্তু ধর্মজীবন লাভ না হইলে এরূপ চরিত্র প্রায় গড়িয়া উঠিবে না। সেই জন্যে স্থির হইল যে বাগানে ধর্মশিক্ষার একটা ব্যবস্থা করিতে হইবে। আমি তখন সাধুগিরির ফেরত আসামি, সুতরাং পুঁথিগত মামুলি ধর্মশিক্ষার উপর আমার যে একটা বড় গভীর শ্রদ্ধা ছিল তা নয়। বারীন্দ্র কিন্তু নাছোড় বান্দা, গেরুয়ার উপর তাহার অসীম ভক্তি। একজন ভালো সাধু সন্ন্যাসীকে ধরিয়া আমাদের দলে পুড়িতে পারিলে তাহার শিক্ষার দীক্ষায় যে ছেলেদের ধর্মজীবনটা গড়িয়া উঠিবে, সেই আশায় সে সাধু খুঁজতে বাহির হইয়া পড়িল। কি করিব, সঙ্গে আমিও চলিলাম, কিন্তু যাই কোথায়, আমাদের পাল্লায় পড়িবার জন্য কোথাও সাধু কি বসিয়া আছে? বড়দায় থাকিবার সময় বারীন্দ্র শুনিয়াছিল যে নর্মদার ধারে কি একজন ভালো সাধু আছে, অতএব চলো সেখানেই চলো। তাহাই হইল, কিন্তু আশা লইয়া যে আসিয়াছিলাম তাহা মিটিল না। সাধুজি তাহার জিহ্বাটি উল্টাইয়া তালুতে লাগাইয়া দম বন্ধ করিয়া থাকিতে পারেন। শুনিলাম তিনি নাকি ঐরূপে ব্রহ্মরন্ধ্র হইতে খরিত সুধাধারা পান করিতে থাকেন। 20-50 রকমের আসন্ন তিনি আমাদের বাতলাইয়া দিলেন, কিন্তু রকম যেরকম ধৌতি বস্তুই কসরত সেসব দেখাচ্ছেন, কিন্তু আমাদের পোড়া মন তাহাতে ভিজিল না। 2-3 দিন বেশ মোটামুটি ঘৃতসিক্ত রুটি আর অরহর ডাল ধ্বংস করিয়া আমরা তাহার আশ্রম হইতে বাহির হইয়া পড়িলাম। বারীন্দ্র কিন্তু নিরুৎসাহ হইবার পাত্র নয়, আবার বলিল, দেখো গিরিডির কাছে কোথায় একজন সাধু আছেন শুনিয়াছি, তুমি একবার সেইখানে গিয়া খোঁজ কর তো। আর রাস্তায় কাশীতেও আমি একবার ঢু মারিয়া যাইও, আমি এই অঞ্চলে আরো কতদিন থাকিয়া দেখি। আমি তথাস্তু বলিয়া গিরিডি যাত্রার নাম করিয়া সটান মানিকতলায় আসিয়া উপস্থিত হইলাম। দিন কয়েক পরে শুনিলাম বাড়ির আরেকটি সাধুকে পাকড়াও করিয়াছে। 1957 সালে সিপাহী বিদ্রোহের সময় তিনি ঝাঁসির রানীর পক্ষ হইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন, তারপর সাধু হইয়া চুপচাপ এতদিন সাধন ভজন করিতেছিলেন। বারীন্দ্রের সংস্পর্শে আবার সেই বহুদিনের নির্বাপিত প্রায় অগ্নিস্ফুলিঙ্গ দাপ করিয়া জ্বলিয়া উঠিল। বারীন্দ্র তাহাকে বলিল, ঠাকুর ঠাকুর, তুমি আমায় একখানা গেরুয়া কাপড় দাও আর কানে যাওয়ায় কিছু একটা মন্তর দিয়ে দাও, বাকি সবটা আমি করে নেব। সাধু বারীনকে বড় ভালোবাসিতেন, তিনি তাহাতেই রাজি হইলেন। বারীন সাধুর নিকট যথা শাস্ত্র মতে

মন্ত্র দীক্ষা লইল। কিছুদিন পর বারিনকে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ রে সাধু কি মন্ত্র দিল? বারিন্দ্র বলল, ভুলে মেরে দিছি। যাই হোক, বারিন্দ্র তাহাকে লইয়া মধ্য ভারতের কোনো তীর্থস্থানে একটা আশ্রম গড়িবার সংকল্প করে। কিন্তু অল্পদিনের মধ্যে জলাতঙ্ক রোগে বাবাজির মৃত্যু হওয়ায় সে সংকল্প আর কাজে পরিণত হয় না। কিছুদিন পরে বারিন্দ্র আর একজন সাধুর নিকট হইতে সাধনা লইয়া দেশে ফিরিল। ওই সাধুটি মধ্য ভারত ও বোম্বাই অঞ্চলে এক প্রকার সিদ্ধ পুরুষ বলিয়া প্রসিদ্ধ। পরে তাহাকে আমিও দেখিয়াছি, তিনি যে অসাধারণ শক্তি সম্পন্ন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বারিন্দ্র ফিরিয়া আসিবার পর একটা আশ্রম করিবার ছোঁক আমাদের ঘাড়ে খুব ভালো করিয়া চলিল। কিন্তু মনের মতো জায়গা মিলিল না। শেষে স্থির হইল, যতদিন না ভালো জায়গা পাওয়া যায় ততদিন মানিকতলার বাগানেই আশ্রমের কাজ চলুক। এইভাবেই শুরু হল মানিকতলার মুরারি পুকুরে আশ্রম। মানিকতলার বাগান যখন আশ্রমের সূত্রপাত হইল তখন সেখানে চার পাঁচজনের অধিক ছেলে ছিল না, হাতে একটাও পয়সা নাই। ছেলেরা সকলেই বাড়িঘর ছাড়িয়া আসিয়াছে, সুতরাং তাহাদের মা বাপদের কাছ থেকেও কিছু পাইবার সম্ভাবনা নাই। অথচ ছেলেদের আর কিছু জুটুক না জুটুক, দুবেলা দুমুঠো ভাত তো চাই। দু একজন বন্ধু মাসিক কিছু সাহায্য করিতে প্রতিশ্রুত হইলেন, আর স্থির হইল যে বাগানে শাকসবজির ক্ষেত করিয়া বাকি খরচটা উঠাইয়া লওয়া হবে। বাগানে আম জাম কাঁঠলের গাছও যথেষ্ট ছিল, সেগুলো জমা দিয়া কিছু টাকা পাওয়া যেতে পারে। আর আমাদের খাইতেও বেশি খরচ নয়, ভাতের ওপর ডাল আর একটা তরকারি। অধিকাংশ দিনই আবার ডালের মধ্যেই দু চারটে আলু দিয়ে তরকারির অভাব পুরাইয়া দেওয়া হইত। সময়ভাবে হইতে খিচুড়ির ব্যবস্থা। একটা মস্ত সুবিধে এই যে বারিন তখন ঘোরতর ব্রহ্মচারী, মাছের আঁশ বা পেঁয়াজের খোসাটি পর্যন্ত বাগানে ঢুকিবার কোনো নাম নাই। তেল লঙ্কা এসব একদম নিষিদ্ধ, সুতরাং খরচ কিন্তু অনেকটা কমে গেল। উপার্জনের আরও একটা পথ বারিন্দ্র আবিষ্কার করিয়া ফেলিল, হাঁস এবং মুরগি রাখা। কতগুলো হাঁস মুরগি কেনাও হল, কিন্তু দেখা গেল যে তাদের ডিম পাওয়া যায় না। তার থেকে বড় কথা, তাদের সংখ্যা দিন দিন কমিতে লাগল। কতগুলো শেয়ালে খায়, কতগুলো বা লোকে চুরি করে, আর আমাদের যে পাড়া পড়োশি তাদের আমাদের বাগানে মুরগি রাখা বিষয়ে তাদের কিন্তু বিষম আপত্তি। একদিন একজন তাড়ি খাইয়া আসিয়া বলিল, হিন্দু ধর্মের পক্ষে ঘণ্টা দুই বক্তৃতা দিয়া যে তাড়াতাড়ি মুরগি কটাকে বেচিয়া ফেলা ছাড়া আমাদের কোনো উপায়ান্তর রইল না। আমাদের বাজে খরচের মধ্যে ছিল একমাত্র চা। ওটা না থাকলে সংসার নিতান্তই ফিকে ফিকে অনিত্য হয়ে যায়। বিশেষত বারিন চা বানাইতে সিদ্ধহস্ত। তার হাতের গোলাপি চা ভাঙা নারকেলের মালায় ঢেলে চক্ষু বুজে তারিফ করতে করতে খাইবার সময় মনে হইত যে ভারত উদ্ধারের যে কটা দিন বাকি আছে সে কটা দিন যেন এই চা খাইয়াই কাটাইয়া দিতে পারি। প্রথম দিনেই বারিন আইন জাহির করিয়া দিল যে নিজে রাঁধিয়া খাইতে হইবে। একাজন তো রাঁধিবার ভয়ে বাগান ছাড়িয়া পালাইয়া গেল, কিন্তু তা বলিয়া বাগানের ভিতর তো আর বাইরের লোককে ঢুকতে দেওয়া যায় না, বিশেষত পয়সার অভাব। কিন্তু চিরদিন বাড়িতে মায়ের হাতে আর মেসে ঠাকুরের হাতে রান্না খাইয়া আসিয়াছি, সাধুগিরির সময় ভিক্ষা করিয়া যা খাইয়াছি তাও পরের হাতের রান্না। আজ আবার কি বিপদ রে বাবা, পালা করিয়া প্রত্যহ দুইজনের ওপর রান্নার ভার পড়িল। সুতরাং আমাকেও মাঝে মাঝে রন্ধনবিদ্যার নিগূঢ় রহস্য লইয়া নড়াচড়া করতে হইত বই কি। কিন্তু ব্রাহ্মণের ছেলে তাই ওই বিদ্যাটা বেশি আয়ত্ত করিয়া উঠিতে পারে নাই। থালা ঘটি বাটির নামগন্ধ বাগানে খুব বেশি ছিল না।